শুনছিলেন শিল্পী কমলিনী মুখোপাধ্যায়ের একক কণ্ঠে গান। অনুষ্ঠান আনন্দধ্বনি অনুষ্ঠানের মধ্যপথ অতিক্রম করে গিয়েছি আমরা। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। সম্মিলন লেখাটির পরবর্তী অংশ। তেমনি মিলিয়া যাবে অনন্ত মিলন, এক আশা রবে শুধু দুইটি ইচ্ছার, এই ইচ্ছা রবে শুধু দুইটি হৃদয়। একই জীবন আর একই মরণ, একই স্বর্গ আর একই নরক, এক অমরতা কিংবা একই নির্বাণ। হায় হায় কি হলো, এ কি হলো মোর, আমার হৃদয় চায় উধাও উড়িয়া প্রেমের সুদূর রাজ্যে করিতে ভ্রমণ। কিন্তু গুরুভার এই মর্তের ভাষা, চরণ বেঁধেছে তার লোহার শৃঙ্খল। নামি বুঝি পড়ি বুঝি, মরি বুঝি মরি। শুনছিলেন সম্মিলন, অনুদিত কাব্যগ্রন্থের অন্তর্গত রচনা। এবারে শিল্পী নির্মাল্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: অনুষ্ঠানের প্রায় শেষ দিকে আমরা পৌঁছে গিয়েছি, 5:47। তাই কিছুটা আগেই আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, যদিও 6টা পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছি 107 FM রেনবোতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি সঙ্গে নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি 6টা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে 6টা থেকে শুনবেন অনুষ্ঠান ভোরাই, 107 FM রেনবো ও নিউজ অন AIR অ্যাপসে একযোগে।

আকাশ বিমল, সঘনে উঠেছে নাচি তরঙ্গ উজ্জ্বল, মধ্যাহ্নের স্বচ্ছ করে সাজিয়াছে থরে থরে ক্ষুদ্র নীল দ্বীপগুলি শুভ্র শৈলশির, কানুনে কুঁড়িরে ঘিরি পড়িতেছে ধীরে ধীরে পৃথিবীর অতি মৃদু নিঃশ্বাস সমীর, একই আনন্দে যেন গায়ে শত প্রাণ, বাতাসের গান আর পাখিদের গান, সাগরের জলরব পাখিদের কলরব এসেছে কোমল হয়ে স্তব্ধতার সঙ্গীত সমান। আমি দেখিতেছি চেয়ে সমুদ্রের জলে শৈবাল বিচিত্র বর্ণ ভাসে দলে দলে, আমি দেখিতেছি চেয়ে উপকূল পানে ধে মুঠি মুঠি তারা বৃষ্টি করে ঢেউগুলি, বিরলে বালুকা তীরে একা বসে রয়েছি রে, চারিদিকে চমকেছে জলের বিজুলি, তালে তালে ঢেউগুলি করিছে উত্থান, তাই হতে উঠিতেছে কি একটি তান, মধুর ভাবের ভরে হৃদয় কেমন করে, আমার সে ভাব আজি বুঝিবে কি আর কোনো প্রাণ। হায় মন, নাই আশা নাই কো আরাম, ভিতরে নাই কো শান্তি বাহিরে বিরাম, নাই সে সন্তোষ ধন জ্ঞানী ঋষি যোগীগণ ধ্যান সাধনায় যাহা পায় করতলে, আনন্দ মগন মন করে তারা বিচরণ, বিমল মহিমালোক অন্তরেতে জ্বলে, নাই যশ নাই প্রেম নাই অবসর, পূর্ণ করে আছে এরা সকলেরই ঘর, সুখে তারা হাসে খেলে সুখের জীবন বলে, আমার কপালে বিধি লিখিয়াছে আর এক অক্ষর। কিন্তু নিরাশাও শান্ত হয়েছে এমন, যেমন বাতাসেই সলিল যেমন, মনে হয় মাথা থুয়ে এইখানে থাকি শুয়ে, অতিশয় শ্রান্ত কায় শিশুটির মতো, কাঁদিয়া দুঃখের প্রাণ করে দি অবসান, যে দুঃখ বহিতে হবে বহিয়াছি কত, আসিবে ঘুমের মতো মরণের কোল, ধীরে ধীরে হিম হয়ে আসিবে কপোল, মুমূর্ষু শ্রবণ তলে মিশাইবে পলে পলে সাগরের অবিরাম একতান অন্তিম কল্লোল। শুনছিলেন বিদেশি ফুলের গুচ্ছ এক, অনুদিত কবিতা গ্রন্থের অন্তর্গত রচনা। এবারে শিল্পী চৈতী মজুমদার।

অনুষ্ঠানের আজকের মতো শেষ গানটি শুনছিলেন শিল্পী চৈতী মজুমদারের কণ্ঠে। 107 FM রেনবোয়ে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

মেঘলা নিশি ভরে মন কেমন করে, সত্যি মনটা কেমন করে, কারণ আবারও সেই মেঘ ভাঙা রোদ দেখবো নাকি আবারও সেই বৃষ্টি দেখবো? সারা দিন এক ঘেয়ে ঘ্যান ঘ্যানে বৃষ্টি হয়েই চলেছে কদিন ধরে। মেঘের চাদর সরিয়ে আকাশ ফর্সা হয়েছে বটে, তবে এখন ওই যে আলো আঁধারি আবহ, বাতাসে জলের ছোঁয়া আছে, ঋতু যে বর্ষা। শ্রাবণের মাঝামাঝি পার করে প্রায় শেষ বেলাতে এখন আমরা, আজ 18ই শ্রাবণ, বর্ষার বৃষ্টি এখন বঙ্গে আমার আপনার সঙ্গে। এই উইকেন্ডেও বৃষ্টি কিন্তু থাকবে বারবার অন্ত, তাই বলে গরমের কিন্তু হচ্ছে না অন্ত। চলছে এখন বেস্ট ব্রেস্ট ফিডিং উইক, আর আজ আবার একটা বিশেষ দিনও। ঘুম ভাঙছে শহরের, নতুন দিন নতুন সকাল নতুন তারিখ আজ, আর প্রত্যেকটা দিনই কোনো না কোনো কারণে একেবারেই স্মরণীয়। আর সেই দিনটা তার মতো করে ইতিহাসে জায়গা করে নেয় অবশ্যই তার নিজস্বতার জোরে। যাই হোক, কথা বলতে বলতে দেখছি এখন স্টুডিওর ঘড়িতে 6:06 হয়ে ঠিক 18 সেকেন্ড। আপনি টিউন করেছেন 107 FM রেইনবো, ভোরাই শুনছেন, চায়ে চুমুক দিচ্ছেন, আর কী কী আজকে রান্না করবেন, বাজার থেকে কী কী আনতে হবে হয়তো তার একটা পরিকল্পনাও করছেন, প্ল্যান করছেন। তাছাড়া আজকে আবার শ্রাবণ মাসে সোমবার, অনেকেই ফলাহার করে ব্রত পালন করেন, বৃষ্টির হচ্ছে না অন্ত, অথচ গরমও কিন্তু বারবার অন্ত। এত এত বৃষ্টি তবুও দেখুন কপালে জমছে বিন্দু বিন্দু ঘাম, চলছে এসি। এই সময় সুস্থ থাকতে শরীরকে আর্দ্র রাখাটা, হাইড্রেটেড রাখাটা ভীষণভাবেই জরুরি। তার জন্য বেশি করে জল, রসালো ফল, এগুলো খাওয়া ভীষণভাবেই দরকার, ভীষণভাবেই প্রয়োজন। আর জল আছে এমন সব ফলের মধ্যে সব থেকে এগিয়ে আছে সেই। আমি আপনি আমরা তাকে খাই মিষ্টি রসালো ফল হিসেবে যেমন, তেমন আবার শরবত হিসেবেও তার কিন্তু খুব চাহিদা। আর একটা সময় তো মানুষ শুধু তেষ্টা মেটাতেই এই ফলটাকে খেত, আবার তাই জন্য একে প্রাকৃতিক জলের বোতলও কিন্তু বলা যেতে পারে। তো যে ফলটাকে নিয়ে এত কথা বলছি আমি, আপনি আমি আমরা সবাই খাই, গোটা ভারতে অনেক জায়গাতেই কিন্তু ফলটার চাষ হয়। এই অনেক জায়গায় ভারতে চাষ হলেও এর আদি বাড়ি, যে ফলটার কথা বলছি তার আদি বাড়ি কিন্তু ভারত নয়, তার আদি বাড়ি হচ্ছে আফ্রিকা। তবে ওই যে সে এতটাই উপাদেয় মিষ্টি রসালো ফল, তাই সে মিশর, লিবিয়া থেকে আমেরিকা, ইউকে, মানে গোটা এশিয়া, গোটা এশিয়া জুড়ে কিন্তু সে রাজ করছে, গোটা পৃথিবী জুড়ে সে রয়েছে। বার্থ সার্টিফিকেটে সাল বা তারিখের উল্লেখ নেই, তবে হ্যাঁ তার সন্ধান মিলেছে, খোঁজ মিলেছে 6000 বছর আগে মিশরের মমিতে সে ছিল। আবার লিবিয়াতে 5000 বছর আগের নমুনা মিলেছে তার। হ্যাঁ মিলেছে মানে 6000 বছর আগে, 5000 বছর আগে, এই যে এগুলো বলছি বটে, এটা ভাববেন না যে ওই 5000 বা 6000 বছর আগের ফলটাই একেবারে ইনট্যাক্ট মিলেছে, চেহারাটা একেবারে হুবহু সেরকমই রয়েছে পিরামিডে থাকা মমি।

মতো তা কিন্তু নয়, মিলেছে, খোঁজ মিলেছে, পাওয়া গিয়েছে সেই ফলের বীজ। তুতেনখামেনের সমাধিতেও কিন্তু পাওয়া গিয়েছে সেই রসালো মিষ্টি ফলের বীজ। আর এই রসালো ফলটার জন্ম আফ্রিকাতে হলেও আরব দেশের নাম হচ্ছে হিন্দেওয়ানি, হিব্রু ভাষায় একে বলা হয় আভাত্তিহিম, স্প্যানিশে সান্দিয়া, পর্তুগিজে মেলানশিয়া, যাকে ইংরেজিতে বলি আমি আপনি ওয়াটারমেলন, আর পাতি বাংলা বা গোদা বাংলাতে যার নাম হচ্ছে তরমুজ। এত কথা বললাম তাকে নিয়ে, আজ সেই ফলেরই কিন্তু দিন। ইতিহাস, ভূগোল, আদিবাড়ি থেকে গোটা পৃথিবী জুড়ে সে রাজ করছে, তার এই রাজ করা, তার উপকারিতা থেকে নানা রং, নানা আকার, নানা আকৃতি সব নিয়েই থাকবো আজকে সকালে ভোরাইতে, তরমুজ দিবসে 107 FM রেনবোয়ে। অমৃতের স্বাদে, অমৃত ছুঁয়ে খুঁজে ফিরব তার ঠিকুজি কুষ্টি। ডাইনিং টেবিলে আপনার ঠিক পাশটাতেই আছি, ফলের ঝুড়িতে তরমুজকে নিয়েই আজকে করব চর্চা আমি আর যে মৌমিতা। আজকে মেঘলা দিনে অজানা গল্পেই তো হবে আজকে আমাদের এই পথ চলা, অজানা গল্পেই আজ আমরা ধীরে ধীরে জানবো সব কিছু।

অজানা গল্প ঘটনায় জানবো এবং জানাবো আজকে ভোরাইতে আপনার আমার অতি পরিচিত এক ফল যা কিনা আজকে রয়েছে ভোরাইয়ের হট সিট জুড়ে। হট সিট আবার হটেই সে হিট, গরমে আম থাকলেও তরমুজ কিন্তু অলওয়েজ সুপার ডুপার হিট, কি ঠিক বলছি তো? শুধু শুধু এমনি এমনি টুকরো টুকরো হিসেবে যেমন প্রাণ জুড়িয়ে দেয়, ফল হিসেবে সে চলে আসে আমাদের কাছে, আবার শরবত হিসেবে শুকনো গলাকে ভিজিয়ে মন প্রাণ জুড়িয়ে একদম পেটটাও ভরিয়ে দেয় এই লাল টুকটুকে তরমুজ। ওই দেখো, সে তো শুধু লাল নয়, নানা রঙে নানা ঢঙে নানা আকারে সে কিন্তু হাজির থাকে বাজারে। মানুষ হাজার হাজার বছর ধরে তরমুজ চাষ করে চলেছে, কিন্তু তখনকার তরমুজ ছিল ছোট এবং খুব শক্ত, আর একেবারে তেতো যাকে বলে ঠিক সেরকম স্বাদ ছিল। আজকের যে মিষ্টি রসালো তরমুজ তৈরি হয়েছে শত শত বছর ধরে বেছে বেছে তাকে চাষ করবার ফলেই কিন্তু এরকম রসালো মিষ্টি স্বাদের তরমুজ আমি আপনি খাই বা আমরা পাই। এখন বর্ষাকাল হলেও গরমের ফল তরমুজ ফলের বাজারে এখনও যথেষ্ট পরিমাণে কিন্তু হাজিরা দিচ্ছে, মানে প্রেজেন্ট প্লেস কিন্তু বলছে। আবার আমার আপনার অতি পরিচিত ফলটার আদি বাড়ি কিনা সেই আফ্রিকাতে। আবার অনেক উদ্ভিদবিদ বলেন না না, এই তরমুজ একেবারে ভারতে মরুভূমিতেই চাষ হতো, কিন্তু সেটা যে নয় তার প্রমাণ দিয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। তাঁরা বলছেন নথি টথি দেখে যে ওই তরমুজের আদি বাড়ি হচ্ছে আফ্রিকাতেই, আর ভারতে আসার অনেক আগেই সে মিশর, লিবিয়া, এমনকি ইরানেও যে চাষ হতো তার প্রমাণ কিন্তু দিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। কেন বললাম এই কথা? কারণ ইরানের দক্ষিণ পূর্বের দগ্ধ নগর ইতিহাসে অন্যতম প্রথম নগর হিসেবে পরিচিত দগ্ধনগর, তো সেই শার ই শক্তায় সেখানে কিন্তু খ্রিস্টপূর্ব 3500 বছর আগের তরমুজের অজস্র বীচি বা বীজ পাওয়া গিয়েছে। তাই বিজ্ঞানীরা ইরানকে তরমুজের বৈচিত্র্যের অন্যতম কেন্দ্র মনে করলেও পারস্যে আবার একটু কম লোকজন খেত এই তরমুজ, এমন প্রমাণও কিন্তু মেলে। তবে হ্যাঁ, তরমুজ হিন্দিতে খরবুজ, ফার্সি শব্দ হচ্ছে খরবুত বা খরবুজা থেকেই কিন্তু এসেছে। আবার সুইডিশ উদ্ভিদ বিজ্ঞানী লিন্নায়াস তিনি বলছেন তাঁর বইতে যে তরমুজ দক্ষিণ ইতালি থেকে নাকি এসেছে, গোটা পৃথিবীতে সে রাজ করছে ইতালি থেকে এসে। কিন্তু 1858 ব্রিটিশ অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন তিনি বলেন এবং তিনি তাঁর ডায়েরিতে লিখে যান, আফ্রিকান কালাহারি মরুভূমিতে কাজ করবার সময় খোঁজ পান, দেখতে পান তিনি এক বিস্ময়কর গাছ, কেংউই বা কেমে গাছ, মানে যার তরমুজ। লিভিংস্টোনের ডায়েরিতে আরও বেশ কিছু তথ্য বিজ্ঞানীদের নজর টানে এবং তাঁরাও মনে করেন যে লিভিংস্টোন একদম ঠিকঠাক বলছেন, তরমুজের জন্মভূমি অবশ্যই আফ্রিকাতে এবং আফ্রিকার কালাহারির মরুভূমির বনভূমিতে। তরমুজের খোসা বীজ পাওয়া গিয়েছে দক্ষিণ আফ্রিকায়, সেখানে বুনো তরমুজই কিন্তু জন্মাত এবং খুব মিষ্টি না হলেও রসালো ছিল বলে বুশম্যান নামক যাযাবররা ওই ফল খেয়ে তেষ্টা তাদের মেটাতো, তারা তাদের গলা ভেজাতো, পেট ভরাতো। আর যেহেতু তারা যাযাবর, এই বুশম্যান যারা ছিল তারা যাযাবর, তাই ওই ফলগুলো সংগ্রহ করে নিয়ে যেতে তারা পাহাড়ে বা মরুভূমিতে যখন যেখানে তারা যেত সেখানেই তারা সেগুলোকে ক্যারি করত। এই যে আজকে আমরা যে রসালো মিষ্টি তরমুজ খাই, আপনি জানেন কি, এদের পূর্বপুরুষ ছিল একেবারে তেতো হাঁকুচ যাকে বলে ঠিক সেরকমটা। হাজার হাজার বছর ধরে লোকজন নানাভাবে চাষ করে আজকের এই রসে টইটুম্বুর মিষ্টি মিষ্টি তরমুজের জন্ম দিয়েছে। গোটা পৃথিবীতে বারোশোর বেশি জাতের তরমুজ রয়েছে এবং 100 বেশি দেশে তরমুজ চাষ হয়। এটা এমন একটা ফল, প্রাকৃতিক জলের বোতল তো বটেই, আর এই ফলের শাঁস, খোসা, এমনকি বীজ পর্যন্ত খাওয়া যায়। ওই দেখুন, ভাবছেন তো বীজের কথা কেন বললাম, আর যে মৌমিতা এসব কী বলছে, আসলে তরমুজের বীজ খাবো একেবারে ছোট্টবেলা থেকে সেই শুনে আসছি কিনা, বহুবার শুনেছেন আপনিও, তরমুজের বীজ বা বীচি খেয়ে ফেললে, গিলে ফেললে পেটের মধ্যে একেবারে তত্তর করে তরমুজ গাছ জন্মাবে, সে নাকি বেড়ে উঠবে। নিশ্চিন্তে থাকুন আপনি, এটা শুধু মজার একটা মিথ, মানুষের শরীরে এমনটা কখনোই হয় না, কখনো সম্ভব না।

0: এটা কথার কথা, কথাই তো, হ্যাঁ সত্যিই কথা। এমন অনেক কথাই আছে তরমুজকে নিয়ে, সেই অমৃত ছুঁয়ে স্বাদ নিতে গেলে আপনাকে থাকতেই হবে রেডিও সেটের কাছে, বসতেই হবে, থাকতেই হবে কাছে, তবেই না আপনি অমৃতের সন্ধানে, অমৃতের খোঁজে, অমৃত ছুঁয়ে এই সফর ভালোভাবে সামলাতে পারবেন। আসুন পাশে থাকুন, আসুন একেবারে কাছে থাকুন, রেডিও সেটের একদম পাশে আছি তো আপনার ডাইনিং টেবিলে, ফলের ঝুড়ি হাতে, আমি আর যে মৌমিতা।
1: এসো কাছে বসো, কিছু কথা বলো,

0: কিছু কথা বলো।
1: জানি আপনি রেডিও সেট টিউন করে একেবারে কাছেই আছেন, পাশেই আছেন, আর আপনি তো কথা বলছেন না, কথা তো বলে যাচ্ছি আমি, কারণ কথা বলাই আমার কাজ। এখন শ্রাবণ মাস, ঘোর শ্রাবণ, বৃষ্টি প্রতিদিনই কম বেশি হচ্ছে, হয়েই চলেছে, হচ্ছে শুধু বলবো না, হয়েই চলেছে। সঙ্গে কম্পালসারি যেটা সেটা হচ্ছে ঘাম। বৃষ্টি বারবার অন্ত হলেও ঘামের নেই কিন্তু অন্ত। গরমের থেকে রেহাই মিলছে না, তবে মিলছে যেটা সেটা হচ্ছে গরমে হট ফেভারিট তরমুজ, সেটা কিন্তু বাজারে মিলছে। আজ তার দিন, 107 FM রেইনবোর হট সিট জুড়ে আজকে সেই তরমুজ রয়েছে। হট সিট হটেও হিট, তরমুজ মানে প্রাকৃতিক জলের বোতল হবেই তো। এই রসালো ফলের রসটা 92%, 92% জলীয় উপাদান রয়েছে তরমুজে, যা শরীরে জলের চাহিদা অনায়াসে মিটিয়ে দেয়। তাছাড়া আছে প্রচুর ফাইবার, ভিটামিন এ, ভিটামিন B6, C, এবং আছে প্রচুর মিনারেলস, যা ইমিউনিটি বাড়ায়, আবার পেট ভরায়, অথচ ওজন কিন্তু একদম কমিয়ে দেয়। আর তরমুজের বীজ, তার গুণাগুণ গুনগুনিয়ে বলে শেষ করা যাবে না। ম্যাগনেশিয়াম, জিঙ্ক, আয়রন থাকে প্রচুর পরিমাণে।

সেখানে এই বীজ বিপাকীয় ক্ষমতা বাড়ায়, হজমে দারুণভাবে কাজে আসে এবং আয়রন আছে প্রচুর, তাই হিমোগ্লোবিনটাও ঝটপট করে বাড়িয়ে দেয়, আবার স্কিনে একটা আলাদা গ্লো আনে, চুল পড়া কমায়, তাছাড়াও ডায়াবেটিস কন্ট্রোল করে, এলডিএল মানে খারাপ কোলেস্টেরল সেটাও কমায়। এত এত গুণ নিয়ে তরমুজের বীজ কিন্তু উপস্থিত রয়েছে তরমুজের মধ্যে। এবারে প্রশ্ন, খাবেন কিভাবে ওই বীজ? বললাম তো একটু

তারপর নিয়ম করে আপনি খান যখন খুশি। আর যদি এত খাটনি আপনার পছন্দ না হয়, উপায় তো আছে, বাজার থেকে প্যাকেটজাত তরমুজের সিডস আনতেই পারেন আপনি চিয়ার সিডসের মতো। আপনি ভাবুন, এই তরমুজ এটা এমন একটা ফল যার খোসা দিয়ে আচার খাওয়া যায়। বীজ বা সিডস ড্রাই রোস্ট করে নানাভাবে আপনি নানা আইটেম হিসেবে কিন্তু ফাস্টিং ব্রেক করতে ব্রেকফাস্ট হিসেবে রাখতেই পারেন। আবার ভেতরে শাঁস, বাবারে বাবা, সে তো এমনি এমনি খেয়ে ফেলা যায়, শরবত হিসেবে খাওয়া যায়, যেভাবে খুশি কিন্তু খাওয়া যায়, কোনো অংশই না ফেললে চলে, এতটাই উপকারী হচ্ছে এই তরমুজ। আজ সেই তরমুজের দিন, তরমুজ দিবস, সেই অমৃতের স্বাদ খুঁজে ফিরছি আজকে 107 FM রেনবোর ভোড়াইতে। আজ আমি আপনি যে মিষ্টি রসালো তরমুজ খাই, এদের পূর্বপুরুষ ছিল একেবারেই তেতো, সেটা আপনাকে বারবার বলছি, তাকে আর কি নানাভাবে নানাভাবে তাকে নানা কৌশলে বিভিন্ন মাটিতে চাষ করে তবেই কিন্তু এমন রসালো মিষ্টি ফলটাকে হাজির করেছিল একেবারে মানে ফলের ঝুড়িতে। তবে হ্যাঁ, ফলের বাকেট যদি ইয়াব বড় না হয় তাহলে তো একাই তরমুজ সব ফলকে হটিয়ে দিয়ে পুরো জায়গাটা একদম দখল করে নেবে। আমি আপনি 2.5 বা 3.5 কেজি বা ধরুন ওই 4 বা 4.5 কেজি তরমুজ কিনে থাকি, কিন্তু সবথেকে বেশি ওজনের যে তরমুজ, সেই তরমুজের ওজনটা কি আপনি জানেন? সব থেকে বেশি ওজন, বা লাল ছাড়া তরমুজ যে আরও নানা রঙের হয় আপনার জানা আছে কি? কিংবা গোল বা ওভাল শেপ ছাড়াও আরও এক বিশেষ ধরনের শেপ আছে তরমুজের, এমন সব মজাদার তথ্য জানতে আপনি প্লিজ থেকে যান 7টা পর্যন্ত আরজে মৌমিতার সঙ্গে। আজ হট সিটে হটে হিট ফলটাই তো রয়েছে তরমুজ দিবসে, আমরা রয়েছি একেবারে অমৃত ছুঁয়ে।

0: বলে ঠিক তেমনটাই। আরে বাবা, আজকে যে সেই রসালো ফলটার কথা বলছি যে 107 FM রেনবোয় আজকে একদম হট সিটে রয়েছে। হ্যাঁ, হট সিট, হটেই সে হিট। শশা, কুমড়ো আর সে অর্থাৎ তরমুজ সবাই হচ্ছে এক ফ্যামিলির মেম্বার। শুধু খেতে আর দেখতে যা আলাদা আলাদা, মানে আমার আর আপনার মতো, আমি আপনি আমরা সবাই তো এই রেডিও পরিবারের সদস্য। এবং আমাদের হয়তো দেখতে এক একজনকে এক এক রকম, কিন্তু আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, কিন্তু আমরা সবাই এক ফ্যামিলি, এক পরিবারের মানুষ। ঠিক সেরকমই শশা, কুমড়ো আর তরমুজ সবাই এক ফ্যামিলি মেম্বার। এই যে আপনি আমি তরমুজ খাই, হয় ফল হিসেবে টুকরো করে অথবা শরবত করে চুমুক দিই আমরা, এই এক তরমুজ কিনা আবার 1200 প্রজাতির হয়, ভাবুন একবার, ভেবেছেন কখনো? আবার মানে 2-3 বা 4-5 কেজি তরমুজই যে বিশাল বড়, তা তো নয়। সেটাও একটু আগেই বলছিলাম যে এই পৃথিবীতে সবথেকে বেশি ওজনের তরমুজও কিন্তু ফলিয়েছেন, 159 কেজি তরমুজ। 159 কেজির এক দানব তরমুজ ফলিয়ে অবাক করে দিয়েছে গোটা বিশ্বকে আমেরিকার ক্রিস কেন্ট। ক্রিস কেন্ট সেই 159 কেজির তরমুজ কিভাবে যে তুলেছিল, ক্রেন লেগেছিল কিনা, এসব বাপু আমার কাছে জানতে চাইবেন না প্লিজ। আর কজন লোক মিলে ওই 159 কেজি তরমুজটা খেয়েছিল, ভ্যানিশ করে দিয়েছিল, ফিনিশ করে দিয়েছিল, সেসব বাপু আমি জানি না। জানি যেটা, যে মাস বদলেছে, জুলাই চলে গিয়ে এখন আমি আপনি আমরা অগস্টে রয়েছি, তো বিষয়টাও বদলেছে, মানে শনি রবিবার ভোরাইয়ের বিষয়ের কথা বলছি। চলুন শুনে নিই, এই মাসে, এই স্বাধীনতা দিবসের মাসে আপনি কোন বিষয়ে ভোরাইতে আপনার মতামত শেয়ার করবেন, চলুন পাঠাবেন আপনি কোন বিষয়ে বার্তা। ফিরছি সেটা শুনে গানের ওপারে। আমি আর যে মৌমিতা আছি কিন্তু আজকে আপনার একেবারে ডাইনিং টেবলে ফলের ঝুড়িটা হাতে নিয়ে বসে আছি তরমুজকে সঙ্গে করে, কারণ আজকে তরমুজ দিবস। তরমুজ দিবস হয়ে আজকে আমার আপনার সঙ্গে কিন্তু রয়েছে গোটা দিনটা জুড়ে। এখন আর কোনো কথা নয়, এই অগস্ট মাসে আপনি কোন বিষয়ে আপনার ভোরাইয়ে শনিবার এবং রবিবার কোন বিষয়ে বার্তা শেয়ার করবেন, আপনি আপনার মতামত সেন্ড করবেন, সেটা শুনে গানের ওপারে ফিরছি আমি আর যে মৌমিতা।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। অপুদের আমবাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: ঘড়িতে এখন সময় ঠিক 6:37 হয়ে 43 সেকেন্ড, 7টার দিকে এগিয়ে চলেছি আমি আপনি, আর আজকে 3rd August, আজ ওয়াটারমেলন ডে, আর তাই 107 FM রেইনবোর হট সিটে আজ সেই ওয়াটারমেলন অমৃত ছুঁয়ে আছি আজ ভোরাইতে। আমার আপনার অতি পরিচিত তরমুজ হলেও তার আদি বাড়ি সেই কালাহারি আফ্রিকাতে, সেখান থেকেই বুশম্যান যাযাবর প্রজাতির সঙ্গে সঙ্গে এ পাহাড় ও পাহাড় মরুভূমি এই সমস্ত কিছু ঘুরতে ঘুরতে গোটা পৃথিবী জুড়েই এখন চাষ হচ্ছে, ফলছে সেই রসালো ফল তরমুজ। আর একটা সময় বণিকরা বাণিজ্য করত, এদেশ সেদেশ যেত তারা জলপথে মরুপথে, আর তাদের হাত ধরেই কিন্তু তাদের সঙ্গেই সেই তরমুজ ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য, ভারত, চীন এবং ইউরোপে। আর চীনেই সব থেকে বেশি তরমুজ চাষ হয়। তরমুজ, শশা, কুমড়ো, বাঙি, সবাই এরা একই ফ্যামিলির মেম্বার, এক পরিবারের সদস্য। একটা সময় মানুষ তরমুজ খেত পেট ভরানোর জন্য নয়, তেষ্টা মেটানোর জন্য। তারা তখন সেই সময় তরমুজটা খেত খিদে মেটানোর জন্য নয়, জলের বিকল্প হিসেবেই তরমুজকে সেই সময় মানুষজন খেত। মরুভূমি পেরিয়ে ব্যবসা বাণিজ্য বণিকদের সঙ্গী ছিল এই তরমুজ, প্রাকৃতিক জলের বোতল।

হিসেবেই সে কিন্তু সঙ্গে থাকত। এখন তো বর্ষাকাল, তবুও গরমের ফল তরমুজের কিন্তু দেখা পাওয়া যাচ্ছে এখনও বাজারে, দোকানে দোকানে কিন্তু সে হাজিরা দিচ্ছে। তবে কেনার সময় আমি আপনি একবার হলেও কিন্তু বলি, ও ভাই ভেতরে লাল হবে তো, লাল না হলে কিন্তু আমি নিতে চাই না। লাল টুকটুকে তরমুজ আমরা সবাই চাই, হবে তো? তবে এটা হলুদ রঙের তরমুজ যদি হয়ে যায় তাহলে কি হবে? আপনি দেখেছেন কি হলুদ রঙের তরমুজ? না, বাইরেটা কিন্তু একেবারে সবুজই, তবে কাটার পর ভেতরটা কিন্তু হলুদ রঙ, আর সেই কাটার পর যদি হলুদ রং বেরোয় তাহলে তো চোখ কপালে উঠতে বাধ্য। আর এই হলুদ তরমুজ পাওয়া যায় কোথায় জানেন? তামিলনাড়ুর থেনি জেলার গাপ্পাম, চিন্নামানুর, কুডালু এই সমস্ত অঞ্চলে গেলেই কিন্তু পাওয়া যায় হলুদ শাঁসলা তরমুজ, যাতে সব উপাদান মেলে এই লাল তরমুজের থেকেও একটু বেশি, এই লাল শাঁসলা তরমুজের থেকে বেশ কিন্তু বেশি উপাদান মেলে এই হলুদ শাঁসলা তরমুজের। স্বাস্থ্যগুণে একেবারে ভরপুর এই তরমুজ, এই হলুদ রঙের তরমুজ। কর্ণাটকেও এই তরমুজ চাষ হয়। ভিটামিন B6, মিনারেলসে একেবারে ঠাসা, ক্যালোরির পরিমাণ খুব কম, অথচ ভীষণ মিষ্টি। গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে তরমুজের জুড়ি মেলা সত্যিই ভার। তরমুজ ওজনে যথেষ্ট ভার, তবে খেলে হয় না কিন্তু পেট ভার। এর হজম করানোর শক্তি একেবারেই আলাদা, আলাদাই তো। হলুদ বা লাল শুধু নয়, সাদা আর কমলাও কিন্তু মেলে। লাইকোপেন প্রচুর থাকে বলে টমেটোর মতো লাল তরমুজ হয়, আবার লাইকোপেন না থাকলে সেই রংটাই হলুদ হয়ে যায়, সাদা, এমনটাও হয়। হলুদ তরমুজকে তো ইয়েলো ডায়মন্ড বলা হয়ে থাকে, আর হলুদ তরমুজে বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে রয়েছে, যা চোখ ভালো রাখে। রং বেরঙের কারণটা না হয় হলো, ভয় থাকে যে তরমুজ যদি ফ্যাকাশে হয় বা পানসে হয় তাহলে কি হবে, কি আর হবে, সে তো ইতিহাস ঘটবে, মানে ঘটিয়ে দেবে, গণ্ডগোল হবে বাড়িতে, একেবারে কুরুক্ষেত্র যাকে বলে তেমনটাই হবে। অমন ফ্যাকাশে পানসে তরমুজ আনলে কিন্তু একেবারে বাড়িতে গণ্ডগোল হবেই হবে। আছে এর জন্যেও কিন্তু টিপস আছে, অচেনা তরমুজকে কিভাবে হাতে নিয়ে চিনে আপনি একেবারে কিনে নিয়ে আসবেন বাড়িতে, এতটুকুও ঠকবেন না। দেবো সে টিপসও দেবো আপনাকে, তবে তার আগে ভাবুন আপনি খাচ্ছেন তরমুজ, হ্যাঁ খাচ্ছেন তরমুজ, কিন্তু তাতে পাচ্ছেন আনারস বা স্ট্রবেরির স্বাদ, কিংবা তরমুজের ভেতরটা লাল হলুদ নয়, সবুজ বা বেগুনি। হ্যাঁ বাইরে যে সবুজ তরমুজটাকে আমরা দেখি খোসাটা, ঠিক সেটাই যদি ভেতরে হয় ব্যাপারটা কেমন হবে? ভাবছেন তো কোথায় ফলছে এমন আজব ফল? শুনতে হলে জানতে হলে থাকুন আমার সঙ্গে। যা শুনছেন আজব গুজব মনে হলেও একদম সব সত্যি।

0: যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি
1: সত্যি তাই সব সত্যি খাচ্ছেন আপনি তরমুজ অথচ বাইরেটা সবুজ ভেতরটাও সবুজ বা বেগুনি মিষ্টি একেবারে গ্যারান্টি আর স্বাদ স্বাদ বা টেস্টে স্ট্রবেরি বা আনারসের ফ্লেভার একদম সত্যি এমনই তরমুজ ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন পূর্ব বর্ধমানের রায়নার বৈনানের হাসিবুল রহমান খড়গপুর আইআইটির কৃষিবিজ্ঞানে এমন বীজের সন্ধান দিয়েছে আর তাতেই কিন্তু এরকম সোনা ফলেছে তরমুজ ফলেছে যার রং একদম লাল টুকটুকে তো নয় বরং কিছুটা সবুজ হয়েছে কিছু তরমুজ বেগুনি আবার ওজন তাদের এক একটা 10-12 কেজি আর ওই যে বলেছি তরমুজ আছে প্রায় 1200 প্রজাতির তো বর্ধমানেই ফলেছে গত 24-25 সাল এই দুটো বছরে মান্নাথ আরোহী আনমোল বিশালা জান্নাত গোল্ডেন এমন অনেক প্রজাতি গোল্ডেন রেজা এমন অনেক প্রজাতি আর এই আনমোলের ভেতরটা হালকা সবুজ আর স্বাদটা একেবারে স্ট্রবেরির আর আরোহীর ভেতরটা হচ্ছে হলুদ স্বাদে হচ্ছে পাইনঅ্যাপল মানে আনারসের মতো আর সেই তরমুজই পাড়ি দিয়েছে এই বর্ধমান জেলা ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে দেশের নানা প্রান্তে এমনকি তাইওয়ানেও ভিটামিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম বিটা ক্যারোটিন লাইকোপিন সব কিছুতে একদম ঠাসা এই ফলটার চাহিদা গোটা বিশ্ব জুড়ে রয়েছে কিন্তু মুশকিল হলো তরমুজ লাল এবং মিষ্টি না হলে আমরা কিন্তু কেউ খেতে চাই না কেউ পছন্দই করি না কেটে পরক করে যে দেখবেন আপনি সেটা তো উপায় নেই কারণ গোটা তরমুজের গা থেকে এক ফালি আপনি কেটে নিয়ে দেখলে সেদিনই তো ওই তরমুজটা খেয়ে ফেলতে হবে তাহলে উপায় কি তরমুজ লাল নাকি ফ্যাকাশে নাকি পানসে না কেটে বোঝা যায় কিভাবে সেটাই তো বলছেন বিশেষজ্ঞরা বাজারে সাধারণত 3 ধরনের তরমুজ পাওয়া যায় একটা কালচে সবুজ মানে একদম পিত্তি কালার যাকে বলে সেই রকম রং একটা পাওয়া যায় আর অন্যটা হালকা সবুজ রঙের গায়ে একটু হালকা হালকা হলুদ হলুদ ডোরা কাটা টাইপের কিন্তু দাগ থাকে কিন্তু কোনটা মিষ্টি এবং কোনটা একদম মানে লাল রঙা হবে এই ব্যাপারটা কিন্তু বোঝা যায় কীভাবে তিনটে উপায় বিশেষজ্ঞরা তেমনটা বলছেন চকচকে কালচে সবুজ রঙা দেখে সোনা ভেবে টুক করে লাফিয়ে তরমুজটা হাতে নিয়ে নিলে হবে না দেখতে হবে তরমুজের গায়ে হলদেটা ছোপ রয়েছে কিনা এই দাগ থাকলে নাকি বেশি মিষ্টি হয় আর তরমুজের মাথার দিকে হাত দিয়ে একটু কানের কাছে তুলে নিয়ে একটু টোকা দেবেন জাস্ট একটু টোকা মারলে যদি আওয়াজটা গভীর ফাঁপা হয় তাহলে সেগুলো খেতে নাকি মিষ্টি এবং রসালো হয় আর আকৃতিতে মাঝারি লম্বাটে হলে লাল হয় ভেতরটা এবং মিষ্টিও নাকি বেশি হয় নিরেট গোল তরমুজ একদম পানসে হয় এই সমস্ত কিন্তু বিশেষজ্ঞদের মতামত আজকে সোমবার শ্রাবণের তৃতীয় সোমবারে আপনি একটু পরখ করে দেখতেই পারেন সত্যি এগুলো ঠিক কিনা মানে যেগুলো বললাম আর কি যে টিপসগুলো আপনাকে দিলাম তবে না এই সমস্ত যদি না হয় প্লিজ আমাকে গাল দেবেন না কিন্তু আজকে তরমুজ দিবসে হয়তো মানে এই কত অজানা তথ্য দিচ্ছি আপনি বলুন তো তার এই তরমুজের মানে পুরো গুষ্টির কুষ্টি সব কিছু কিন্তু আমি বলছি।

তাই আমাকে প্লিজ গাল দেবেন না যদি আমি যে টিপসগুলো দিলাম সেই টিপসগুলো যদি না মেলে, কারণ এই টিপসগুলো আর যে মৌমিতা নয়, এই টিপসগুলো বিশেষজ্ঞদের, সেটাই জাস্ট আমি আপনাদেরকে পার্সিউ করে দিলাম, জাস্ট শেয়ার করলাম। তো এই যে তরমুজ, তরমুজ নামে তো আমি আপনি আমরা চিনি তাকে, আমরা তাকে ডাকি, কিন্তু মিশরীয়রা চেনে তাকে বদদত্তক নামে। ইটালিতে এরই নাম হচ্ছে কোকোমেরো, আবার স্প্যানিশে সান্দিয়া, তুর্কিরা ডাকে কার্পুজে বলে, আর পর্তুগিজরা মেলানসিয়া নামে ডাকে। এই পর্তুগিজদের মেলানসিয়া থেকে মেলান শব্দটা এসেছে, আর জলে ভরপুর রসালো তাই ওয়াটার এটাকে বলা হচ্ছে, এমনটাই বলেন কেউ কেউ। তবে এই তরমুজ নামটা এসেছে ফলটার আবিষ্কারক ব্রিটিশ ডেভিড লিভিংস্টোনের ডায়েরিতে লেখা অবাক করা বিস্ময়কর গাছ সেই কেংউই বা কেমে থেকে, যার মানে হচ্ছে তরমুজ। নামে কি বা আসে যায় বলুন, স্বাদটাই তো আসল, তাই না? আদিবাড়ি আফ্রিকা, সেখান থেকে গোটা পৃথিবীতে রাজ করছে সেই অতি পুরনো ফল তরমুজ, যাকে তুতেন খামেনের সমাধিতেও পাওয়া গিয়েছে। আর মিশরীয়রা তো বিশ্বাস করে মৃত্যুর পরের যাত্রার জন্য খাবার হিসেবে তরমুজ, শশা, এই সমস্ত একদম পারফেক্ট, আর তাই এসব দেওয়ার রীতি ছিল একটা সময়। তবে আরব ভূমধ্যসাগরীয় এলাকায় তরমুজের ইতিহাস একটু কিন্তু প্যাঁচালো, অনেকটা ওই জিলিপির মতো। 3000 খ্রিস্টপূর্বে তরমুজের বীজ পাওয়া যায়, সেখানে শোনা যায় এরকমটা যে মেসোপটেমিয়া মানে ইরাকে, সেখানে এক বিখ্যাত মানুষ ছিলেন উর নামেউ, তাঁর বাগানে তরমুজের চাষের প্রমাণ মেলে, সেটা 3000 খ্রিস্টপূর্বাব্দে। আর জাপানে মেলে গোল বা ওভাল বা লম্বাটে শেপের তরমুজ নয়, সেখানে মেলে চৌকো চারকোনা তরমুজ। হ্যাঁ, জাপানিরা কিন্তু খায়, আমার আপনার মতো ওভাল শেপ বা গোল তরমুজ নয়, চারকোনা চৌকো তরমুজ তারা খায়। গোটা দুনিয়া গোল খেলেও তরমুজ, গোটা আর কি গোল তরমুজ খেলেও জাপান নিজের জন্য কিন্তু বানিয়ে নিয়েছে চৌকো চারকোনা তরমুজ, সৌজন্যে জাপানি অভিনব কৃষি প্রযুক্তি। জাপানের কাগাওয়া প্রিকেচারের জেনসোজি শহরে কৃষকরা 70s এরকম সময়টা থেকেই তারা এক অদ্ভুত শেপে তরমুজ চাষ করতে শুরু করে। এর জন্য আলাদা কোনো বীজ নয়, একই বীজ, মানে আমাদের এখানে যে বীজে চাষ হচ্ছে সেই বীজই, সেই বীজের থেকে কিন্তু এই গাছ হয়। তাহলে চৌকো হয় কী করে, গোল বা ওভাল শেপের না হয়? আছে, এর একটা কারণ আছে, গাছে যখন তরমুজটা ধরে তখনই সেই ফলটাকে স্বচ্ছ অ্যাক্রিলিকের চারকোনা একটা বক্স, সেই দুমুখ খোলা বক্সের মধ্যে তাকে ঢুকিয়ে দেয়, ওই বাক্সের মধ্যেই সে বাড়তে থাকে সেই তরমুজটা। একটা সময় বাক্সের দেওয়ালের চাপে নিখুঁত চৌকো আকার নেয়, আর আকার তো বদল করে ফেলা হলো, কিন্তু স্বাদটা কী হবে? স্বাদ জানেন তো, এই চৌকো তরমুজের স্বাদ কিন্তু মোটেই মিষ্টি নয়, টক, কাঁচা অবস্থাতে কেটে ফেলা হয় তাকে, আর তাই মিষ্টি নয়, টক হয়, আর দামটাও কিন্তু খুব চড়া হয়। কেন কাঁচা অবস্থাতে কেটে নেওয়া হয়, এই কোশ্চেনটা নিশ্চয়ই আপনার মাথায় আসছে। আসলে যদি ওকে কাঁচা অবস্থায় না কেটে নেওয়া হয়, তাহলে তো চৌকো ব্যাপারটা থাকবে না, পেকে গেলেই তো ওটা আস্তে আস্তে শেপটা অন্য হয়ে যাবে, মানে আবার চেপে যাবে বা ফেটে যাবে, এমনটা হবে। সেই জন্য ওকে কাঁচা অবস্থায় কেটে বিক্রি করা হয়, আর সেইটার দাম এতটাই চড়া হয়, $100 থেকে $800 পর্যন্ত হয়, মানে ভারতীয় টাকায়, ভারতীয় মুদ্রায় বা কারেন্সিতে সেটা বলা যায় 9,500 টাকার মতো থেকে 1,00,000-র বেশি, এতটাই দামি সে। সেটা তো জাপানে, আর আজকে আপনার শহরে, আপনার পাড়ায় বা আপনার কোনো একটা চেনা পরিচিত ফলের দোকানে শ্রাবণ মাসে বাবার বাড়ে ফলাহারে ব্রত পালনে কিভাবে তরমুজকে আপনি রাখবেন, সেটা ফলে নাকি শরবতে, আপনি ভাবতে থাকুন। আমি ফিরছি, একটু পরেই আমি ফিরছি, এই ধরুন মিনিট 3-4, এতটা সময় নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে।

সত্যি তাই, কোনো কিছু অসম্ভব বলে নেই। কুমড়ো অবশ্যই মানে তারা এক নয়, তবে ফ্যামিলিটা তো তাদের এক, মানে কুমড়ো, শশা, বাঙি, খরমুজ, তরমুজ সবার কিন্তু ফ্যামিলি এক। আর ওজন, ওই যে 159 কেজি ওজনের তরমুজ ফলিয়ে দুনিয়াকে একেবারে অবাক করে দিয়েছে। আচ্ছা এবারে বলুন তো, কি আপনি ঠিক করলেন, মানে আজকে তরমুজ দিবসে কিভাবে সেলিব্রেট করবেন আপনি? দিনটা সেলিব্রেট হচ্ছে তো, এর উপকার দিকটা মানে সবার কাছে তুলে ধরার জন্য, যে পুষ্টিগুণে ঠাসা রসালো ফল অথচ ক্যালোরি ভীষণ কম, এগুলো সবাইকে জানানোর জন্য, পেট ভরালেও কিন্তু ওজন যে সে কমায়, হজমে সাহায্য করে, ইমিউনিটি বাড়ায় সেই রসালো ফল তরমুজ, যাতে কিনা ডায়েটে সবাই রাখে ফলটাকে, যাতে সবাই চাষ করে, মানে যারা চাষ করে সেই সব লোকজন যাতে বেশি বেশি করে চাষ করে, সেই জন্যই কিন্তু 3rd August গোটা দুনিয়ায় সেলিব্রেট হচ্ছে তরমুজ দিবস। তো আপনি কি করবেন? গরমে দইয়ের শরবত বা আমের শরবত খেলেও তরমুজের শরবত তো নিশ্চয়ই পিছিয়ে নেই জনপ্রিয়তাতে, এটা তো ঠিক। তাই আজ ফল হিসেবে তরমুজের টুকরোই আপনি মুখে দিন, বা তরমুজ শরবতে গলাই ভেজান, যেভাবেই হোক তরমুজকে আপনি আজকে ডায়েটে রাখুন। আমার কথা আর বেশি বললে চলবে না, কারণ এবার ডাইনিং টেবিল থেকে আমাকে ফিরে আসতে হচ্ছে স্টুডিওতে। 6:58 অলরেডি হয়ে গিয়েছে, তাই এবারে বলতেই পারি আমার গল্প ফুরলো। কেন রে, তরমুজের গল্প শেষ হলো, ঘড়ি কেন 7:06? তাই আর যে মৌমিতার গল্প শেষ হয় থামায়, থামছি, তবে আমি আপাতত থামছি, 7:02 ফিরছি নমস্কার কলকাতা নিয়ে 107 FM রেইনবো। থাকতে হবে আমার সঙ্গে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে ওড়িশা যাচ্ছেন। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর ও গঞ্জাম জেলার তপ্ত পানিতে বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে যোগ দেবেন। আজ কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করার কথা রয়েছে রাষ্ট্রপতির। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় পরিসংখ্যান কার্যালয় এনএসওর প্রধানদের দুদিনব্যাপী বৈঠক আজ উত্তরপ্রদেশের লখনৌতে শুরু হচ্ছে। ভারতের সভাপতিত্বে এই বৈঠকের মূল ভাবনা স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য নির্মাণ। মধ্যপ্রদেশের ধার জেলার রূপাখেড়া গ্রাম আধুনিক কৃষির দৃষ্টান্ত হয়ে উঠছে। ফুল চাষের জন্য এই গ্রাম বর্তমানে মধ্যপ্রদেশের মিনি হল্যান্ড নামে পরিচিতি পেয়েছে। কৃষকরা এখানে পলি হাউস এবং শেড নেট হাউসে উচ্চমানের শাকসবজির পাশাপাশি গোলাপ, জারবেরা, লিলি এবং অন্যান্য ফুলের চাষ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইডাহোতে রাজ্যের টুইন ফলস রেস্তোরাঁয় গতকাল এক বন্দুকধারী গুলিতে তিনজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন সাতজন। পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটের ডি চকে গতকাল বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, পাক নিরাপত্তা বাহিনী ক্রমাগত গুলি চালিয়ে যাচ্ছে। বাড়ি তৈরির জন্য রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখলে এবার থেকে জরিমানা দিতে হবে বলে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। ভারত 13টি সোনা, 17টি রূপ এবং 9টি ব্রোঞ্জ সহ মোট 39টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে। সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা ও হোস্ট ব্যাটন গ্রহণ করে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: ক্যালেন্ডারটা দেখাচ্ছে আজ অগস্ট মাস।

মাসের তিন, হাওয়া অফিসের আপডেট, বৃষ্টি হলেও গরম বাড়বে দিন দিন। মেঘ বৃষ্টি দেখে দেখে তুমি আমি নাজেহাল, সূর্য মামা ফিরে এসে ধরুক দেখি এবার হাল। এখন থেকে প্রায় ঘন্টা তিনে গানের সঙ্গে হবে প্রচুর কথা। মৌমিতার সঙ্গে শুনছো তুমি সোমবারের নমস্কার কলকাতা। জুলাইকে তো গুড বাই বলে অগস্টে এসেছি, আর অগস্টের আজকে তিন, গরমটাও কিন্তু বাড়ছে দিন দিন। এলনিনোর দাপট থাকলেও বর্ষার বৃষ্টি বড়ই দরাজ। এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বৃষ্টির এই বাড়বাড়ন্ত এই নতুন সপ্তাহে কি হবে এর অন্ত? বৃষ্টি হলেও জ্বালা, বৃষ্টি না হলেও জ্বালা। আর এই যে কদিন পরেই শ্রাবণের হবে অন্ত, তখনও কি থাকবে বৃষ্টি এমন বাড়বাড়ন্ত? আজকে তো সোমবার, সাতটা ছুঁয়ে ফেলেছে ঘড়ি, আর এবারে বৃষ্টি হোক শান্ত, বিশ্রামে যাক, বরুণ দেব আর সূর্য এসে হাল ধরুক, মন তো চাইছে তাই। আর তুমিও উইকের ফার্স্ট ডেতে উইকনেস কাটিয়ে অকেজো না হয়ে সোমবারের কেজো দিনটাকে কীভাবে ম্যানেজ করবে চকআউট করে ফেলো। সোমবারের কেজো দিনটাকে কীভাবে আর কি ম্যানেজ করবে সেটা তো চকআউট করবে, তার প্ল্যান করবে, আর তার সঙ্গে সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে টুকটাক ওয়ার্কআউট। টুকটাক ওয়ার্কআউট করতে করতেই পথ চলা শুরু হোক ভালোবেসে ভালোবাসায়। আর সেই গানটা শুনতে শুনতেই যে গানটা আর কি রোদের জন্মদিনে ভেসে যাওয়া যায় রূপকথাতে, সেই গান শুনতে শুনতেই কিন্তু আজকে নমস্কার কলকাতার পথ চলা শুরু হলো। আর যে মৌমিতার সঙ্গে

0: স্কুল কলেজ ইউনিভার্সিটির ক্যান্টিন সবই আজকে খোলা, কারণ আজকে উইকের ফার্স্ট ডে। এক নাগারে বৃষ্টি ভিজে শহর কলকাতা এখন একেবারে রোদের খোঁজে। আজকে শ্রাবণের 18 বৃষ্টি হবে নাকি আরও? এই মাসেই স্বাধীনতা দিবস সেলিব্রেশন থেকে আছে, রয়েছে মনসা পুজো, আছে রাখি পূর্ণিমা, এতগুলো অকেশন কিন্তু হবে সেলিব্রেট করা। তো বিশ্রামপ্রিয় বৃষ্টি এবছরে আসা শ্রাবণে একেবারে জমিয়ে দিচ্ছে তার কেমিস্ট্রিটা। বৃষ্টিও বাড়ছে, বাড়ছে তার সঙ্গে সঙ্গে যেটা সেটা হচ্ছে সবজির দাম। হার্টবিট পুরোপুরি বেড়ে যাচ্ছে, উচ্ছে পটল ঢ্যাঁড়স থেকে আলু কিনতে গেলেই কিন্তু ছ্যাঁকা লাগছে দামে। লঙ্কা তো কবেই ডাবল সেঞ্চুরি করেছে, আদাও বেড়েছে দামে এক গাদা, বেগুন তো পুরো আগুন। নেক্সট উইকে এই 15th August, সে তো তুমি আমি জানি, জানি না যেটা সেটা হচ্ছে আজ এই যে 3rd August ডেটা কেন মেমোরেবল সেটা জানতে গেলে উল্টাতেই হবে ডায়েরির পেজ, আর এখন সেই ডায়েরি আর যে মৌমিতার হাতে। থার্ড অগস্ট, আজকে 18ই শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, ডায়েরি দেখাচ্ছে, ক্যালেন্ডারও বলছে, আর এবারে ডায়েরির পেজ উল্টিয়ে শেয়ার করছি আজকে দিনটা কেন মেমোরেবল, আজকের দিনটা কেন স্মরণীয়। আজকে 3rd August ডেটা, অনেক ঘটনা সাক্ষী এই ডেটটা। আজকের দিনেই 1492 ক্রিস্টোফার কলম্বাস সমুদ্র যাত্রা শুরু করেছিলেন, আর আজকে সেই দিন 1795 গ্রিনভিল চুক্তি হয়। আর আমার সঙ্গে তুমি নিশ্চয়ই একমত হবে যে মিশর নামটা কানে এলেই তোমার আমার মনে যেটা চলে আসে সেটা হচ্ছে নীল নদের নাম। কি ঠিক বললাম তো? আর কেন বললাম এই কথাটা যে হঠাৎ করে মিশর এবং নীল নদের কথা? কারণ আর কিছুই না, এই নীল নদের উৎস আবিষ্কার হয় আজকের দিনেই, মানে 3rd August, আর সময়টা সালটা হচ্ছে 1858। আজকের দিনে 1914 প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। আর আজকে যারা ভোরাইতে আমাকে শুনেছ তারা তো জেনেইছ যে আজকে তরমুজ দিবস। আজকে দেখছি ফুটবলার সুনীল ছেত্রীর জন্মদিন, দেখছি তো আজ অনেকেরই কিন্তু বার্থডে, তাদের কথাও আজকে হবে অবশ্যই। আর তার আগে তোমাকে যেটা বলছি, আজকে সকালে গ্রিন টিতে চুমুক দিতেই পারো, দিনটা আজকে তার দখলে। ব্রেকফাস্টে বা লাঞ্চের পর মাস্ট যেটা সেটা হচ্ছে তরমুজ খাওয়া, সে ফলের টুকরো হিসেবেই রাখতে পারো বা শরবত হিসেবে তুমি চুমুক দিয়ে ডেটা সেলিব্রেট করতেই পারো। আর তোমাকেই বলছি আমি যে তুমি যতই হেলথ কনসিয়াস হও না কেন, ভাজাভুজি থেকে শত হাত দূরে থাকলেও না, আজকের দিনটা একটু আলু ভাজাটা খেতেই পারো। আজকে ফ্রেঞ্চ ফ্রাই টমেটো কেচাপে ডিপ করে বাইট দিও, কারণ আজকে সন্ধেটা জমিয়ে দিও এই স্ন্যাক্সে, আজকের দিনটা তারও অধিকারে রয়েছে। আর ডেজার্ট হিসেবে যখন তখন যখন তখন তুমি আইসক্রিম খেতেই পারো, গোটা মাসটাই আছে আইসক্রিমের। আর আজকে 3rd August ডেটাকে মেমোরেবল করতেই কিন্তু তোমার মেনু লিস্টে বেশ কিছু স্পেশাল আইটেম জুড়ে দিলাম যা তোমার জীবের স্বাদের অদল বদল এনে দেবে। এখন আর কোনো কথা নয়, ডায়েরির পেজ বন্ধ করে রাখছি একটা রোমান্টিক গান, শুধুমাত্র 107 FM রেইনবোর নমস্কার কলকাতায়।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

এইভাবেই কিন্তু একদম ডুবে যেতে হয় ভালোবাসার সাগরে, এইভাবেই ডুবে যেতে হয়, নো বিরহ নো বিচ্ছেদ, দিনের শুরু থেকে শেষ থাকুক এভাবেই ভালোবাসার আবেশ। আর হৃদয় আর মস্তিষ্ককে ক্লান্ত না করে শুধুমাত্র এভাবেই তুমি ভালোবাসো তোমার ফিয়ান্সেকে, এটাই তো বলছি, এটাই আর যে মমিতার কথা। তবে এটাও ঠিক, ভালোবাসা কতটা গভীর হলো, প্রেমের পাল্লাটা ঠিক কতটা ভারী হলো, সেই সমস্ত প্রেডিক্ট করতে পারবো না আমি। তবে ওয়েদারের মতো সেও কিন্তু একদম আনপ্রেডিক্টেবল। তবে এটা ঠিক, প্রেম ভালোবাসার ইকুয়েশনটা জাস্ট জমে যায় মিষ্টি মিষ্টি রোমান্টিক গানে, আর ডে সেলিব্রেশন জমে যায় ওই যে ডেটিং ইটিং আর আউটিংয়ে, আর বার্থডেটা জমে যায় অফকোর্স কেক কেটে আর পায়েস মুখে দিয়ে। আর আজকে তো 3rd August, ডায়ের পেজ যখন উল্টিয়ে দেখছিলাম ডেটা কেন মেমোরেবল, তখনই তো দেখলাম সিলভার স্ক্রিনে অনেকের বার্থডে আজ, আজ অনেক সেলেবি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও করছি উইশ। আজ অ্যাক্টর কমেডিয়ান সুনীল গ্রোভার, অ্যাক্টর অনুপ মেনন, অ্যাক্ট্রেস বরখা সিং, অ্যাক্ট্রেস এবং মডেল অসীমা ওয়াল্লার বার্থডে, আজকে জন্মদিন। আর আজ যদি তোমার লাইফেরও স্পেশাল ডে হয়, আই মিন বার্থডে হয়, তাহলে তুমিও কিন্তু এই এত সব সেলিব্রেশনের সঙ্গে তোমার লাইফের স্পেশাল ডেটা বার্থডেটা শেয়ার করছো, শেয়ার তো আমিও করবো তোমাকে।

তোমাকে সাবধান করব, এই আর কি। রেস্তোরাঁতে গিয়ে নিশ্চয়ই জন্মদিনের কেক কেটেছো কখনো, তো এই অভিজ্ঞতা অনেকেরই কিন্তু আছে, শুধু তোমার নয় আমারও আছে। তবে এমনটা নেই যেটা এখন তোমাকে আমি শেয়ার করব, সেই অভিজ্ঞতাটা আমি একদম হলপ করে বলতে পারি, এমন অভিজ্ঞতা নিশ্চয়ই তোমার নেই। ইউএসএতে এক বিলাসবহুল রুফটপ রেস্তোরাঁয় বার্থডে বয়কে কেক কাটার অপরাধে $110 মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় $10,750 ফাইন দিতে হয়েছে। এমন অবাক করা ঘটনার ঘনঘটাই এখন একেবারে ভাইরাল যাকে বলে, ঠিক তাই। 11 জন কলেজ ফ্রেন্ড মিলে বার্থডে পার্টি সেলিব্রেট করতে গিয়েছিল, বিল হয়েছিল $1,100 মতো, মানে $100,000 কিছুটা একটু বেশি। তাতেই আবার আলাদা করে যোগ হয়েছিল কেক কাটার জন্য ফাইন। হ্যাঁ, জন্মদিনে কেক কেটে ফাইন, কারণ রেস্তোরাঁর এটাই আইন, বাইরের কোনো খাবার অ্যালাউ নয়, ইভেন জলের বাটলও। আর কেকটা এনেছিল বন্ধুরা বার্থডে বয়কে দেবে বলে, ব্যাস রাউন্ড শেপ গোল কেকটাই বাঁধালো, যত গণ্ডগোল এমনভাবে বেকুব বনে এক্সট্রা চার্জেস যাতে না দিতে হয় তোমাকে, যাতে কোনো আইনে ফাইন তোমাকে না গুনতে হয়, তাই জাস্ট সাবধান করলাম। আর এই ভিডিওটা দেখে আমার মনে হয়েছিল কি জানো, আরে বাবা কেক নয় যেন পুরোপুরি গুলি খাওয়াচ্ছে ওই ছেলেটাকে। হ্যাঁ, আমার তেমনটাই মনে হয়েছিল।

0: 107 FM Rainbow presents স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
1: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা,
0: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা,
1: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
2: ভারতের প্রথম কলেজ যেখানে ছাত্রীদের ট্রেনিং দেওয়া হতো স্বাধীনতা আন্দোলনের জন্য, আর সেরকমই সেই এক আতুরঘর থেকে গর্জে উঠে।

0: আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুণাল দা। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের একদম সামনে। আচ্ছা কুণাল দা, যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম সেটা কোন সালের?
1: এটা অ্যাকচুয়ালি 1928 সাল।
0: ওকে,
1: 1928 সালে বেথুন কলেজে তৈরি হয়েছিল ছাত্রী সংঘ। ছাত্রী সংঘ তৈরি করেছিলেন কল্যাণী দাস, তিনি ছিলেন বীণা দাসের দিদি। আর সেই সময় এখানে মেম্বার ছিলেন মূলত, যারা ছিলেন প্রধান মেম্বার, প্রীতিলতা বাদ্যেদার, কল্পনা দত্ত, শান্তি ঘোষ এবং অবশ্যই বীণা দাস।
0: আচ্ছা, তো আচ্ছা, এই যে ধরো আমরা ট্রেনিং এর কথাগুলো বলছি, এই ট্রেনিং মানে তো সেটা ফিজিক্যাল ট্রেনিং এর কথা বলছি নিশ্চয়ই?
1: একদম একদম। এখানে ফিজিক্যাল ট্রেনিং বলতে যেটা হতো, মূলত এনাদেরকে শেখানো হতো লাঠি খেলা, এনাদেরকে শেখানো হতো সাইকেল চালানো, মোটর গাড়ি চালানো, আত্মরক্ষার্থে ছুরি চালানো, এবং এছাড়া যেটা হতো ওনাদেরকে সামরিক ট্রেনিংও দেওয়া হতো, যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো বেসিক্যালি।
0: মানে একটা ওয়াইড রেঞ্জের ট্রেনিং তারা পেতেন।
1: একদম।
0: এতক্ষণ তো আমরা বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থাকলাম, আর এবার আমরা স্যার জন এলিয়ট ড্রিং কোয়ার্টার বেথুনের মূর্তির একদম সামনে। তো কথা হচ্ছিল বীণা দাসকে নিয়ে। তো দেখো, এখানে ট্রেনিং হলো, এবার তো যুদ্ধক্ষেত্রে যেতে হবে, আর সেই যুদ্ধক্ষেত্র কিন্তু তার ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি।
1: সেই দিনটা ছিল 6 February 1932। সকাল থেকে কলেজ স্ট্রিটের রাস্তায় ব্যস্ততা তুঙ্গে, প্রচুর সাজোয়া গাড়ি যাচ্ছে, চারিধারে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। ব্যাপারটা কি, সেদিন অ্যাকচুয়ালি কলকাতার গভর্নর স্ট্যানলি জ্যাকসন আসছেন কলকাতা ইউনিভার্সিটির সেনেট হলে কনভোকেশন অনুষ্ঠানে বক্তৃতা।
0: আচ্ছা,
1: এবারে সব ছাত্রছাত্রীরা এসছেন, সেখানে বীণা দাসও গেছেন। সেদিন বীণা দাস গেছিলেন যে গাউনটা পরে, তার ডান পকেটে ছিল একটা রিভলভার আর তার বাঁ পকেটে ছিল পটাশিয়াম চাল।
0: আচ্ছা,
1: যখন ভাষণ চলছে, জ্যাকসন ভাষণ দিচ্ছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে একটি মেয়ে সে তার দিকে ছুটে আসছে, এবং তিনি কিছু বোঝার আগেই পরপর 5টা ফায়ার হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকসন বেঁচে।
0: আচ্ছা কুণাল দা, আমি তো শুনেছিলাম যে এই ঘটনার পরপরই গ্রেফতার হয়েছিলেন উনি।
1: আনফরচুনেটলি ইয়েস, কিন্তু তার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। ময়দানে যেরকম লাস্ট বল পর্যন্ত খেলা ধরে রাখতে হয়, বুঝলো অরিজিৎ, বীণা দাস কিন্তু ক্ষমা প্রার্থনা করেননি।
0: ট্রু। আর এই মুহূর্তে আমরা যে ময়দানে রয়েছি, সেই ময়দান হলো জাস্ট আমার পেছনে বেথুন কলেজের স্কুল। আচ্ছা, এইবার একটু আমরা আবার সেই সময় ফিরি কুণাল দা, একটু সেই বিচারের দিনের গল্পটা আমাকে বলো।
1: ভরা বিচার সভায় দাঁড়িয়ে বীণা দাস বলেছিলেন, আমি গভর্নরের ওপরে গুলি চালিয়েছিলাম সেই শাসকদের এগেনস্টে যারা, যার প্রতিনিধি ছিলেন গভর্নর স্ট্যানলি জ্যাকসন।
0: তো এত কিছু ঘটনা ঘটলো, এটা নিশ্চয়ই ব্রিটিশ পুলিশ খুব একটা মেনে নেয়নি।
1: নেয়নি তো, মোটেই নেয়নি। বীণা দাসে সেই সময় 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। বীণা দাস কিন্তু আরো একবার জেলে গেছিলেন।
0: আচ্ছা,
1: 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বীণা দাসের জেল হয়।
0: ওকে,
1: আর 1960 ভারত সরকার বীণা দাসকে পদ্মশ্রী দিয়েছিলেন। আর একটা খুব ইন্টারেস্টিং কথা তোমায় বলি, 2012 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে কিন্তু বীণা দাসকে না মরণোত্তর স্নাতক উপাধি দেয়।
0: আচ্ছা,
1: মানে তার এই মানুষটা স্যাক্রিফাইস এবং অবদানের জন্য কলকাতা ইউনিভার্সিটি থেকে ওনাকে 2012 সালে দেওয়া হয় মরণোত্তর স্নাতক।
0: মানে তাহলে যে মানুষটার জীবনে এত কিছু জড়িয়ে রয়েছে, যে মানুষটা এতটা সাহসী, এত পুরস্কারে ভূষিত, তারপরেও সেই মানুষটার দেখো শেষটা কিন্তু ভালো হলো না, তাই না? মানে আমরা যতদূর জানি যে ঋষিকেশে যখন তার দেহ পাওয়া গেছিল সেটাও খুব একটা ভালো অবস্থায় নয়, তাই না?
1: ঠিক কথা। আসলে বীণা দাসের মতো মানুষরা জানেন বা বিশ্বাস করেন যে জীবনটা অনিশ্চিত হতে পারে, কিন্তু কখনোই পরাধীন হতে
0: পারে। এই লাইনটা তো দারুণ।
1: এই মানুষটার এই যে লড়াইটা, এর পেছনে একজন অবদান ছিল, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস।
0: ওকে,
1: এটা অনেকে জানে না যে নেতাজির যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু বীণা দাসের বাবা। সেই সূত্রে বীণা দাসের বাড়িতে নেতাজি অনেকবার গেছেন, এবং বলা যায় যে সেটা হতে পারে একটা তার এই যে লড়াকু মানসিকতা, সেটার একটা কারণ হতে পারে নেতাজি।
0: হতেই পারে।
1: আর আমাদের এই শহর আজকে কিন্তু, আমরা যদি বলি, আমাদের এই শহরে কিন্তু বীণা দাসের নাম প্রতিটা জায়গায় লেখা আছে, ইতিহাসে লেখা আছে, এবং শুধু লেখা আছে না, লেখা আছে সোনার অক্ষরে।
0: সত্যি এই রকম ঘটনা প্রচুর রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে, আমাদের ইতিহাসে, আর সেই সমস্ত প্রত্যেকটা অধ্যায় আজও পর্যন্ত আমাদের ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
2: 107 FM Rainbow presents স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা। পুরনো কলকাতার

0: বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
3: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 7:30 হয়ে 12 সেকেন্ড। তুমি শুনছ 107 FM রেইনবোতে আর যে মৌমিতার সঙ্গে সোমবারের নমস্কার কলকাতা। আজকে তো সোমবার, রাত পোহালেই মঙ্গল, আর মঙ্গলেই কিন্তু মিলছে যেটা, সেটা হচ্ছে হ্রদ, আর যার প্রমাণ মিলেছে নাসার অরবিটারে। আর হচ্ছে তো ঝেঁপে অ্যাসিড বৃষ্টি হচ্ছে মঙ্গলে, মঙ্গল গ্রহ মানে মার্সের কথা আমি তোমাকে বলছি। আর সেখানে তৈরি হবে এবারে বাড়ি, বসবে বিরাট এক আয়না। এই সমস্ত কিছু প্ল্যান ফিউচারের জন্য, ভবিষ্যতের প্ল্যান। কিন্তু আজ আজ কি হবে, আজই তুমি প্ল্যান করতেই পারো। মঙ্গলের পাথর থেকে, চাঁদের মাটি, নীল আর্মস্ট্রংয়ের চুল থেকে সিগনেচার, সব কিছু দেখতে আসতে পারো আজকে কলকাতা। তাই মুকুন্দপুরেই কিন্তু রয়েছে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের মিউজিয়াম। এদিকে আজকে তো সোমবার, শ্রাবণ মাস, অনেকেরই ব্রত আছে, শিবের বা মহাদেবের ব্রত। তো রান্নাঘরে আজকে আমিষ পদের নো এন্ট্রি, এমন অনেক বাড়ি কিন্তু আছে। আর এদিকে গোটা দিন সাবু, ফল, এইসব খেয়ে কি থাকা যায়? ইম্পসিবল। তবে পসিবল দুটো দুর্দান্ত আইটেম বানিয়ে সবাইকে খাওয়ানো, এটা কিন্তু একেবারে পসিবল। তাহলে চলো আর দেরি নয়, একেবারে সোজা রান্নাঘরে।
2: Food Funda, Food Funda.
3: দুধ সাবু, সাবুর পায়েস, সাবুর পোলাও, এসব তো খেয়েইছো তাই না? কিন্তু আজকে তুমি বানাও সাবুর কুলচা আর সাবুর রসমালাই, দু দুটো আইটেম। কখনো টেস্ট করেছো? ভীষণ ইজি গো। আছি আর যে মৌমিতা শেফ হয়ে সার্ভ করব আজকে তোমাকে 7-8টা কুলচার জন্য। মোটামুটি তুমি দু ধরনের সাবু এখানে প্রথমেই লাগবে, সেটা তোমাকে বলে দিচ্ছি আগে আর কি। মানে 7-8টা কুলচার জন্য কী করবে সেটাও বলবো, এবং কীভাবে তুমি সাবুর রসমালাই বানাবে সেটাও বলবো। এবং এই দুটোর জন্য যেটা তোমাকে লাগবে সেটা হচ্ছে মাস্ট, সেটা হচ্ছে দুটোর ক্ষেত্রেই সাবু। এটা বুঝতেই পারছো, সাবুটা লাগবেই। আর সাবু কোথাও লাগবে একদম শুকনো সাবু, আবার কোথাও লাগবে একটু ভেজানো সাবু। তো দুটো সাবুই কিন্তু তোমাকে একদম সকাল সকাল রেডি করে নিতে হবে। আর এখন তো সবে 7:32, মানে তোমার কিন্তু হাতে অঢেল সময় আছে, সেজন্যই তো এখন বলে দিচ্ছি আজ সোমবার তুমি দুটো আইটেম কিন্তু বানিয়ে ফেলতেই পারো। বাবার বার, মহাদেবের বার, শ্রাবণ মাস, সোমবার, সেজন্যই তো বলছি সাবুর কুলচা, সাবুর রসমালাই তোমাকে। তো কী করবে, প্রথমেই যেটা করবে, 7-8টা কুলচার জন্য মোটামুটি দুবার শুকনো সাবু নাও, নিয়ে মিক্সিতে ঘুরপাক খাইয়ে পাউডার করে ওটার সঙ্গে একটা আলু, কাঁচা আলুই তুমি গ্রেট করে নাও। তারপরে ইনস্ট্যান্ট ফার্মেন্টের জন্য 2 চামচ টক দই অ্যাড করে একটু বেকিং সোডা, অল্প অল্প করে জল, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো অ্যাড করে মেখে নাও ভালো করে। তারপর ওদেরকে জাস্ট রেস্টে রাখো। তুমি কিন্তু রেস্টে যেও না, তুমি রেস্টে না গিয়ে আর একটা আইটেমের জন্য এক বাটি ভেজানো সাবু নিয়ে নাও, তাতে হাফ বাটি চিনি গুঁড়ো আর হাফ কাপ মিল্ক পাউডার অ্যাড করে মিক্সিতে ঢেলে ভালো করে একটু ব্লেন্ড করে নাও। এবারে ব্লেন্ড করে একটা বোলে ঢালো, এবারে হাতের তালুতে তুমি ভালো করে চপচপে করে ঘি মেখে নাও। আর ওই মিক্সচার যেটা তুমি ব্লেন্ড করে রেখেছো, বোলে ঢেলে রেখেছো, সেই মিক্সচারটার থেকে একটু একটু করে নিয়ে গোল গোল করে নাড়ুর মতো শেপ দাও। আর একটা প্যানে 1 লিটার দুধ ভালো করে ফুটিয়ে ঘন করে একটু চিনি অ্যাড করে দাও। যদি তোমার বাড়িতে কনডেন্স মিল্ক থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, সোজা একদম কনডেন্স মিল্ক দিয়ে দিতে পারো। খুব করে ফুটিয়ে নিয়ে এবারে তুমি সাবুর যে নাড়ুগুলো হাতে পাকিয়ে রেখেছো সেগুলো জাস্ট দাও ফেলে, ওদেরকে একটু সাঁতরাতে দাও, সাঁতরাতে থাকুক ওরা মিনিট 10, তারপরেই তুমি সার্ভিং বলে দাও ওদেরকে ফেলে। উপরে কাটিং করা পেস্তা, কাজু ছড়িয়ে সাজুগুজু করাতেই পারো। রেডি কিন্তু তোমার সাবুর রসমালাই, সঙ্গে ঝালঝাল কুলচাও তো চাই। তার জন্য কি করবে, সেই রেস্টে থাকা যে সাবু আলুর মিক্সচারটা তুমি রেখেছিলে সেটা থেকে লেচি কেটে ওভাল শেপের বেলে নাও, আর প্যানে তুমি জাস্ট একটু জল ঢেলে দাও। আরে বাবা, জলই ঢালো, এতে তেল লাগবে না। তাহলে কি করবে, জলটা ঢালবে, তারপরে তুমি আস্তে করে যখনই জলটা ভালো করে ফুটে উঠবে তখনই তুমি যেটা করবে সেটা হচ্ছে ওই যে লেচিটা কেটে রেখেছো সেই লেচিটা জাস্ট মানে বেলে নিয়েছো যেটা, সেই কুলচাটা ওর মধ্যে তুমি দিয়ে দেবে। ততক্ষণই কুক হতে দাও যতক্ষণ না জলটা উবে যাচ্ছে। তারপরে এতে যেহেতু তেলের ব্যবহার নেই, এরপরে যেই ওটা কুলচাটা হয়ে যাচ্ছে একদম শেষে ঘি বা বাটার ব্রাশ করে পরিবেশন করে দাও। দুটো আইটেমই কিন্তু রেডি, একই সঙ্গে রেডি দুটো আইটেম, যার মেইন উপকরণ সাবু। তবে মুখে দিলেই তুমি হবে এর স্বাদের ঠেলায় পুরো কাবু। তাহলে আর দেরি নয়, হোক

শুরু, সকাল থেকে গোটা দিনের প্ল্যান রিকল করাবো, এমনই কিন্তু গান ডেডিকেট করছি তোমাকে। আজকে যে গানটা একদম শুনতে শুনতে তুমি জাস্ট মনে করবে, আরে বাবা, পুরো গোটা দিনটাই তো আমাকে রিকল করিয়ে দিচ্ছে আর যে মৌমিতা।

সকালে উঠে আমিও কিন্তু মনে মনে বলি সারাদিন আমি যেন ঘড়ি ধরে চলি। তাই তো ঘড়ি ধরে চলতে চলতেই তোমার ব্রেকফাস্টে সাবুর কুলচার সঙ্গে সাবুর রসমালাই সার্ভ করলাম, দুধে সাঁতরানো সাবুর গোলমুন্ডি সঙ্গে সাবুর কুলচা মুখে দিলেই তুমি বলবে আচ্ছে সে আচ্ছা। তো মাত্র কয়েকটা উপকরণের খেলা, মুখে দিলেই তুমি বুঝবে এদের স্বাদের ঠেলা। এমন সব নতুন নতুন রেসিপিস থেকে নতুন নতুন ইনফোস পেতে, আইডিয়াস পেতে শুনতে থাকো অবশ্যই 107 FM রেইনবো। টিউন করতে কিন্তু ভুলো না প্রতিদিন সকাল 7:02। প্যাকেজটা এখন অনেকখানি লম্বা, অনেক অনেক নতুন নতুন সেগমেন্ট নিয়ে, কিন্তু আমরা আড়াই নয় থাকি, আমরা তোমাদের সঙ্গে ঠিক 2 ঘন্টা 54 মিনিট এই নমস্কার কলকাতায়। আর কলকাতাতেই তো এসেছে এখন গ্রেট খালি, উত্তরাখণ্ডের রেসলার গ্রেট খালি এখন শহর কলকাতাতে, শুনছি তো একেবারে আমাদের পাশের ঘরে, মানে নেতাজি ইনডোরে। এই ইনডোর গেমস ওপেনিংয়ের জন্যই কিন্তু শহরে তাঁর আগমন। আর এদিকে বর্ষার মেজাজে শহর এখন একেবারে অন্য সাজে, সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে চলছে মনসুন পরব। আসতে পারো তুমি এখানে, বিজয়গড়ে AM স্টুডিওতে চলছে এক্সিবিশন, অথবা তোমার ডেস্টিনেশন হতেই পারে বিড়লা সভাগারে, সেখানেও কিন্তু রয়েছে সুরের মূর্ছনায় বর্ষার রাগাশ্রয়ী গান। প্ল্যান করো তুমি কোথায় যাবে এই বর্ষাতে। পাহাড়ে চা বাগানে যেতে না পারলেও শহর কলকাতায় চা বাগানে কিন্তু তুমি আসতেই পারো। রেডি তোমাকে ওয়েলকাম করবার জন্য ইকো পার্কের চা বাগান থেকে বি গার্ডেনের নতুন টি গার্ডেন। তাই তো তোমাকে বলছি, এই বর্ষার মরশুমে পাহাড়ে যেতে না পারলেও কলকাতাতে বসেই বর্ষার চা বাগান দেখবার সুযোগ কিন্তু মিলছে। ডিসাইড করো এই বৃষ্টির সিজনে কোথায় বসে তুমি চায়ের চুমুক দেবে, নিউ টাউনে ইকো পার্কের চা বাগানে নাকি বি গার্ডেনের চা বাগানে। তুমি ঘুরতেই পারো রোমান্টিক মুডে একদম এই রূপকথার শহর কলকাতার শহরে, মনের মানুষ মনের মতো একজন পাগলকে সঙ্গে করে ঘুরতে থাকো না তুমি এই শহর কলকাতায়।

পেলাম না বললে তো হবে না, জহুরির চোখে তোমাকে খুঁজে নিতে হবে, তোমার মনের মতো পাগল, আর সেই পাগলকে নিয়েই শহরে তুমি ঘুরতে পারো, বেড়াতেই পারো। তবে হ্যাঁ, ছাতাটা কিন্তু ক্যারি করো, নিম্নচাপ চাপে ফেলতে একেবারে রেডি, সঙ্গে ঘূর্ণাবর্তও ঘুরঘুর করছে, আর ওদিকে তাকে কেউ চাপে ফেলতে পারবে না। মেঘ বৃষ্টি অন্ধকার ধোঁয়া সব কিছুকে একেবারে হেলায় সরিয়ে দিয়ে সে কিন্তু যাচ্ছে ভেসে সেই মহাকাশে। আমি নিশারের কথা বলছি, গত 30 জুলাই বিকেল বেলায় সে পাড়ি দিল, 90টা দিন সময় লাগবে সেট আপ করতে, তারপরেই সেই নিশার সমুদ্র, বরফ, ওয়েদার সব কিছুর পরিবর্তন থেকে অরণ্য, মাটি, সব কিছু চেঞ্জেসের কারণ সব কিছু জানাবে একদম নিখুঁতভাবে। এই সমস্ত কিছুর নজরদারি করে ইনফো শেয়ার করতেই নিশারের এই জার্নি, এই যাত্রা পৃথিবীকে সে এক চক্কর ঘুরবে মাত্র 97 মিনিটে। সে তো নিশার মহাকাশ যান, আর তুমিও কিন্তু ঘুরতে পারো, 1 ঘন্টা 20 মিনিটে চক্কর কাটতে পারো শহরে গঙ্গাতে। তোমাকে ওয়েলকাম করতে রেডি প্যাডেল স্টিমার, ক্রুজ থেকে ওয়াটার মেট্রো, শহর কলকাতায় কত পার্ক রয়েছে, কত মিউজিয়াম রয়েছে, তবুও না এত কিছু থাকার পরেও তোমার আমার কাছে গঙ্গার আকর্ষণ সব সময় একেবারে আলাদা। কত সিনেমার শুটিং এখানে হয় বলো তো, মিউজিক ভিডিও শুটিং হয় বিকেলের দিকে, তাই তো তোমাকে বলছি একটু অন্যভাবে সময় কাটানোর জন্য গঙ্গা কিন্তু এখনও পারফেক্ট, এখনও একেবারে আইডিয়াল। আর

0: এখানেই গঙ্গাতেই রয়েছে পিএস ভোপাল, ব্রিটিশ আমলে সেই তিনতলা প্যাডেল স্টিমার ভোঁ ভোঁ শব্দে গঙ্গায় ভেসে বেড়াচ্ছে। তুমিও কিন্তু চাইলে সেখানে ওপেন ডেকে বসে জানতে পারবে ব্রিটিশ মিউজিয়াম থেকে কালেক্ট করা স্টিমারের নানা রকম ইনফরমেশন। ডেট ঠিক করো কবে আসছে ওই প্যাডেল স্টিমারে ভাসতে, আর ভাসছে কিন্তু শিকারা স্টাইলে হাউস বোট রেডি তোমাকে ওয়েলকাম করতে ক্রুজ থেকে ওয়াটার মেট্রো, এমন কি শাঁ করে ভেসে যেতে পারবে গঙ্গাতে ওয়াটার বাইকে। পাঁচ পাঁচটা ওয়াটার বাইক রেডি হচ্ছে অগস্ট থেকেই তোমাকে আমাকে এন্টারটেইন করতে। শহর কলকাতাতে সব কিছু কিন্তু রয়েছে, পার্ক রয়েছে, মিউজিয়াম রয়েছে, তারপরেও গঙ্গার অ্যাট্রাকশন এতটুকুও কিন্তু তোমার আমার কাছে কমেনি। গঙ্গাতেই ভাসতে ভাসতে হতেই পারে পদ্মার ইলিশের টেস্ট নেওয়া, তেমনটাই কিন্তু প্ল্যান রয়েছে ওয়েস্টবেঙ্গল ট্যুরিজমের। পুজোর আগেই হতে পারে এমন একটা দুর্দান্ত প্যাকেজ পদ্মার ইলিশ স্বাদ গঙ্গায় ভাসতে ভাসতে। আর হতেই পারে আজকে এই গঙ্গাতে স্ন্যাক্স চা এই সমস্ত কিছু সহযোগে ওয়াটার মেট্রো সফর। আর ভাসতে ভাসতেই বলতে পারো তুমি তোমার মনের কথা ফিয়ান্সেকে, তো সেই কথা তুমি কিভাবে বলবে? রেইনবো ফ্ল্যাশব্যাকে সেই গানটাই আসছে শুধুমাত্র তোমার জন্য।
1: এফএম রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

এই যে ঝিরি ঝিরি ঝমঝম টিপ টিপ টুপ টাপ রিমঝিম ঝেঁপে কত বিশেষণই না তার সঙ্গে জুড়ে যায় বলতো, সেও কিন্তু খামখেয়ালি তোমার আমার মতোই, কিন্তু তারও মুড অন হয় আবার মুড অফও হয়। সেই যে সেই হচ্ছে বৃষ্টি, বড়ই চুজি আর মুড়ি, বিশ্রামপ্রিয় বর্ষা এবারে কিন্তু বড়ই দরাজ। আষাঢ় শ্রাবণে মুড অন, কারণ ঘূর্ণাবর্ত নিম্নচাপ ক্যাটালিস্ট তো আছেই, সঙ্গে আবার তাদের ইকুয়েশনটা জমাতে মৌসুমি বায়ুও কিন্তু অ্যাক্টিভ রয়েছে। মানে ত্রিফলা অ্যাটাকে পুরো এবারে সে কিন্তু বড়ই বেশি বার বারন্ত। শ্রাবণের আজকে 18, বৃষ্টি বাড়বে নাকি আরো, হ্যাঁ অফিসে তো আপডেট সেটাই। আর তুমি আমি জানি যে বৃষ্টির অ্যান্টিবায়োটিক হচ্ছে ছাতা, রোদই বলো বা বৃষ্টির যাই বলো না কেন, তার জন্য বৃষ্টির জল থেকে বাঁচতেই বলো আমরা কিন্তু ছাতা ইউজ করি। আবার তুমি কি জানো কি না আমি জানি না, কিন্তু আমি জানি যেটা আর

আমি যেটা দেখেছি যে বুলগেরিয়াতে ছাতা অস্ত্র হিসেবে ইউজ হয়, আর ইন্দোনেশিয়াতে ছাতায় মোবাইল নেওয়ার পকেট থেকে ওয়ালেট মতো টাকাও রাখা যায়, আর হন্ডুরাসে রাস্তায় জমে থাকা জলে ছাতা নৌকার মতো হুশ করে পার করে দেয়। আর তুমি আমি কি করি, বুলগেরিয়া হন্ডুরাস বা ইন্দোনেশিয়ার মতো ছাতা ইউজ না করলেও বৃষ্টিতে ভেজার হাত থেকে, রোদের তাপের হাত থেকে বাঁচতে যেমন আমি তুমি ইউজ করি ছাতা, আর লাইফে চরম কেস খাওয়ার হাত থেকে বাঁচতেও কিন্তু ইউজ করি ওই ছাতা। অফিস কামাই করে, কলেজ বাঙ্ক করে তুমি কোথাও গিয়েছো, সামনে অফিসের বস, ব্যাস ছাতায় তুমি নিজেকে আড়াল করলে, বা পার্কে বসে আছো তুমি আর তোমার সে, ঠিক সেই মুহূর্তে, ঠিক একেবারে সেই মুহূর্তে সামনে পুরো রয়েছেন কে, পাশের বাড়ির সেন কাকু সেন দৃষ্টিতে তোমাকে মাপছেন, সেখানেও কিন্তু ছাতাই বাঁচাবে তোমাকে। লাইফে এইরকম বহু ক্ষেত্রে নিশ্চয়ই বাঁচিয়েছে তোমাকে কথা বলতে না পারা নিরীহ ছাতাটা, প্রচণ্ড ঝামেলা বা তুলকালাম কাণ্ডে ছাতাকে ঢাল হিসেবে নিজেকে নিশ্চয়ই সেভ করেছো। আজকে 9903653992 নাম্বারে শেয়ার করে ফেলো কবে কোথায় কিভাবে তোমাকে সেভ করেছে অবধারিত কেস খাওয়ার হাত থেকে, তোমার সঙ্গের ছাতাটা তোমাকে বাঁচিয়েছে সেটা তুমি বলে ফেলো। আর যে কিনা তোমাকে আমাকে বাঁচায় তাকেই কিনা আবার আমরাই ভুল করে ভুলে ফেলে চলে আসি যেখানে সেখানে, তো এই ছাতা হাত ছাড়া করেছো কতবার গুনে গুনে সেটাও গুনগুনিয়ে বলে ফেলো, 1 2 3 4 করে সবটা কিন্তু গুনো, আর তারপরে কিন্তু বলো। আর একটা কথা শোনো না, প্রবাদে বলে না শীতের কাঁথা আর বর্ষার ছাতা হাত ছাড়া করেছো কি মরেছো, সত্যি দেখো কেউ যদি নেয় ছাতা কিন্তু আর ফেরত দিতে চায় না, এমন কোনো কৌশল বা এমন কোনো টেকনিক বলে ফেলো তো আজকে, ছাতা ধার নিয়ে ফেরত নেওয়া যায় কোন কৌশলে, হ্যাঁ হাত ছাড়া ছাতা হাতে ফিরবে কি করে, 9903653992 তে সেন্ড করতে থাকো। কেস খাওয়ার হাত থেকে বাঁচার মুহূর্ত থেকে জানতে চাইছি তোমার কাছে কতবার হাত ছাড়া করেছো ছাতা, আর ছাতা ফেরত পাওয়ার যে কৌশল সেটাও প্লিজ আজকে বলো, মানে ধার দেওয়া ছাতা কি করে তুমি কোনোরকম ধার না দিয়ে তুমি সেই ছাতাটাকে আবার ফেরত পেতে পারো সেটাও তুমি আজকে আমাকে বলে ফেলো। আর আপাতত কি আর হতে পারে বলো, আপাতত একটাই জিনিস হতে পারে, সেটা হচ্ছে রোদের নিশানা খোঁজাখুঁজি হতে পারে, আর সেই রোদের নিশানা কি বলছে চলো একটু শুনে নি।

রোদের মধ্যে শীতকালে খোলা জানলার পাশে বিছানা রাখলে বেশ আরামই হবে, তবে শীতের কাঁথাটা বেশ গরম গরমই হবে। আর এদিকে প্রবাদে আছে, শীতের কাঁথা বর্ষার ছাতা কখনোই হাতছাড়া করতে নেই, করেছো কি মরেছো। সত্যি তাই মাথা কুটে

0: কিন্তু তার কাছে তার বাড়িতে অন্তত 10 বার গিয়েও ছাতা কিন্তু হাতে আসে না। তো উপায় কি আছে বলে ফেলো না, আজকে মাথা খাটিয়ে কোন টেকনিক বা কোন টেকনিকটা অ্যাপ্লাই করলে, কোন কৌশলটা সত্যি ফলো করলে ধার দেওয়া ছাতা হাতে একদম ফিরে চলে আসবে। সঙ্গে ভুলো না কিন্তু জানাতে কখন কবে কোন সিচুয়েশনে তোমাকে কথা বলতে না পারা নীরব ছাতাটা মোক্ষম কেস খাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। আর যে ছাতা তোমাকে আমাকে বাঁচায় সেই ছাতাকেই আবার তুমি আমি হাতছাড়া করে ফেলি, ভুলে ফেলে চলে আসি। তো যেখানে সেখানে আমরা ভুলে ফেলে চলে আসি, তো গুনে গুনে সেটাও কিন্তু আজকে গুনগুনিয়ে বলে দিও। আমি তো তোমার ছাতা কথা শেয়ার করবো বলে ওয়েট করছি, আর তুমি তুমি কি বলছো সেটাই তো এবার দেখবো। কসবা হালতু থেকে অ্যাজ ইউজুয়াল আমাকে আজও কিন্তু সৌভিক প্রথম ছাতা কথা জানিয়ে দিয়েছে। কি বলছে সৌভিক? আজকে ভোরাইতে তরমুজ নিয়ে নানান ইতিহাস ভূগোল শুনলাম, জানলাম আজকে তরমুজ দিবস, তার জন্য আমাকেও থ্যাঙ্কস জানিয়েছে, আমিও তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি সকাল থেকে থাকার জন্য। আর তরমুজ নিয়ে কি খাবে আজকে, কি তরমুজে আর কি শুধু ফল হিসেবেই খাবে নাকি শরবত খাবে, তো সেটাও একটু ডিসাইড করে ফেলো, কারণ তরমুজ ডে বলে কথা। আর এর সঙ্গে সঙ্গে সৌভিক যেটা বলছে, ছাতা ওকে একবার বাঁচিয়েছিল পার্কে এক বান্ধবীর সঙ্গে বসেছিল, আর পাড়ার কাকিমা তারার কাকিমা কিন্তু একদম সামনে চলে এসেছিলেন, তো সেই মুহূর্তে ছাতাই সৌভিকদের বাঁচিয়ে দিয়েছিল সেটাও বলে ফেলেছে। আর ছাতা হারিয়ে ফেলেছে 2 বার গুনে গুনেই বলছে। আর হাত ছাড়া ছাতা যদি করেছো তো পেতে হলে তাকে কি বলতে হবে, ভাই ছাতাটা প্লিজ ফেরত দে, জানিস তো পরের ছাতা বেশি দিন যদি নিজের কাছে রাখিস না আর্থিক দিক থেকে ক্ষতি হবে, ভয়ে জাস্ট দিয়ে দেবে। দারুণ দারুণ টেকনিকটা, কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করলে ডেফিনেটলি একটা ভালো কিছু কিন্তু হতে পারে। সুভাষদা কি বলছেন? সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে বলছেন, চেনা জানা লোকের চোখ থেকে বাঁচতে ছাতাকে ঢাল করে সিনেমা হলে গিয়ে বসেছিলেন, ছাতা জিন্দাবাদ। সুভাষদা কিন্তু এটা বলে দিয়েছেন, কিন্তু গুনে গুনে কতবার ছাতা হারিয়েছেন সে কথা তিনি বলেননি, আর তার সঙ্গে এটাও বলেনি ছাতা ধার দিয়ে কিভাবে ছাতাটাকে ফেরত পাওয়া যায়, কারণ ওই যে কথায় বলে না শীতের কাঁথা বর্ষার ছাতা হাত ছাড়া করেছো কি মরেছো, সেই ব্যাপারটা কিন্তু উনি আমাকে জানাননি। তুমি জানিয়ে ফেলো 9903650992 তে। আরে আমি তো বলবোই তোমার ছাতা কথা, আর আমি বলবো সেই ছাতার কথা যাকে ভুলে গেলেই সে কিন্তু তোমাকে ডেফিনেটলি জানিয়ে দেবে, জানান দেবে, ডেকে বলবে আমায় নিয়ে যাও। বলবো ইলিশ কথা থেকে, বলবো রিং রোডের কথা, মেট্রো কথা থেকে শহরের নতুন বাস সার্ভিসের কথা, আর এদিকে কিন্তু রেডি ওয়েলকাম করতে তোমাকে শিয়ালদা স্টেশন নতুন লুকে, আর আমিও কিন্তু রেডি হাওয়া অফিসে যাব বলে। আপাতত সোজা আমি চলে যাচ্ছি কোথায় বলো তো, একদম হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: আকাশের মুড একদম থেকে থেকে বিগড়োচ্ছে গো, বৃষ্টির চান্সেস সব জেলাতেই রয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার পসিবিলিটিস রয়েছে। টেম্পারেচার থাকবে আজকে রেসপেক্টিভলি 34 এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, গতকাল রবিবারের হাইস্ট টেম্পারেচার ছিল 34.4 যা স্বাভাবিক থেকে 1.9 ডিগ্রি বেশি, আর লোয়েস্ট টেম্পারেচার ছিল 28.9 যা স্বাভাবিক থেকে 2.3 ডিগ্রি বেশি। বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 93%, মিনিমাম 66%, বৃষ্টি ছিটে ফোটা ওই 6 মিলিমিটারের মতো গতকাল হয়েছে। ফিশারম্যানদের জন্য কোনো ওয়ার্নিং মেসেজ নেই, 8টা তো বাজতে চলেছে, অফিস টাইম কিন্তু এগিয়ে আসছে, আর ছাতাটা ক্যারি করো আজকে। আর হাতের ছাতা কতবার হাত ছাড়া হয়েছে গুনে গুনে সেন্ড করো 9903650992 তে। সঙ্গে বলো কিন্তু অবশ্যই বৃষ্টির অ্যান্টিবায়োটিক ছাতা ঠিকই, তবে রোদ বা বৃষ্টিতে শুধু নয়, অন্য কোন সময় কিভাবে ছাতায় তুমি নিজেকে লুকিয়ে কেস খাওয়ার হাত থেকে বেঁচেছো, সেভ করেছো সেটাও বলো। আর অবশ্যই অবশ্যই যেটা বলবে সেটা হচ্ছে শীতের কাঁথা আর বর্ষার ছাতা হাতছাড়া করেছো কি মরেছো, কথায় তো বলেই এমন কথা। তো যারা কিনা ছাতা ধার নিয়ে ছাতা ফেরতের ধার ধারে না, তাদেরকে কিভাবে ট্যাকল করা যায় সেই জব্বর দাওয়াইটাও কিন্তু আজকে 10টার আগে জানিয়ে ফেলো। আমি 8:02 ঠিক ফিরছি তোমার কাছে, ছাতা কথা থেকে শহরের রীতিকথা হবে অনেক গল্পকথা। স্টে টিউনড 107 FM রেইনবো।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। লোকসভায় আজ সুপ্রিম কোর্ট বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পেশ করা হবে। সুপ্রিম কোর্ট বিচারপতি সংখ্যা আইন 1956 সংশোধন করার লক্ষ্যে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ভারতের প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে বিলটি পেশ করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পেশ করবেন। এর লক্ষ্য ব্যাংকার হিসেবে সংক্রান্ত প্রমাণের আইন তৈরি করা। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং আজ লোকসভায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল 2026 পেশ করবেন। বিলটির উদ্দেশ্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের এক সুসংহত বিধিবদ্ধ পরিকাঠামো তৈরি করা। রাজ্যসভায় আজ অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প উন্নয়ন সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা করা হবে। অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী জিতনরাম মাঝি 2006 সালের অতিক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন আইন সংশোধনের উদ্দেশ্যে বিলটি পেশ করবেন। দিল্লিতে গতকাল পর্যন্ত 88,06,000 বেশি এনুমিনেশন ফর্ম ডিজিটালাইজ করা হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় সূত্রে জানা গেছে, দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অংশ হিসেবে প্রায় 1,45,00,000 ফর্ম বিতরণ করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশায় 3 দিনের সফর শুরু করবেন। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তাপ্তাপানিতে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। আজ কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। ভারতের স্থল, নৌবাহিনী ও বিমান বাহিনীর ফিউচার ওয়ারফেয়ার কোর্সের চতুর্থ সংস্করণ আজ নতুন দিল্লিতে শুরু হবে। 4 সপ্তাহব্যাপী এই কোর্সটি ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের সদর দপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। ভারত 13টি সোনা, 17টি রূপো এবং 9টি ব্রোঞ্জ সহ মোট 39টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
2: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 8:03 হয়ে 11 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেইনবো, সোমবারের নমস্কার কলকাতা আর যে মৌমিতার সঙ্গে। আজকে তো 18ই শ্রাবণ, 3rd অগস্ট, বিশ্রাম প্রিয় বর্ষা যে নয় সেটা প্রমাণ করতেই যেন একেবারে ফর্মে রয়েছে জুলাইয়ের সেই মাঝামাঝি থেকে নিম্নচাপ আর ঘূর্ণাবর্তকে সঙ্গে নিয়ে। এই অগস্টেও কিন্তু বৃষ্টি রয়েছে তোমার আমার সঙ্গে, আর সেই ঘ্যান ঘ্যানে বৃষ্টিকে নিয়েই তো চলছে এখন চর্চা। জুলাইয়ের শুরুতেও ছিল সে চর্চার বিষয়, সে অফিসে হোক বা কলেজের ক্যান্টিন বা ট্রেনের কম্পার্টমেন্ট, সব জায়গায় একটাই আলোচনার বিষয় ছিল, বৃষ্টি কবে আসবে। আর গত জুলাইয়ের মাঝামাঝি থেকেই একটাই প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে, বৃষ্টি কবে থামবে। বৃষ্টি হলেও জ্বালা, বৃষ্টি না হলেও জ্বালা। আর বৃষ্টির প্রোটেকশন বা অ্যান্টিবায়োটিক হলো ছাতা। সেই ছাতা মানে বৃষ্টির প্রোটেকশন বা অ্যান্টিবায়োটিক যে ছাতা, সে রোদই বলো বা বৃষ্টি ভেজা থেকে বাঁচতেই বলো, ছাতা ইউজ তুমি আমি করি। আর হ্যাঁ, এটাও তো ঠিক, লাইফে চরম কেস খাওয়ার হাত থেকে বাঁচতেও কিন্তু ঢাল হিসেবে খাড়া করে ফেলি ছাতা। সেই ছাতাতেই কিন্তু নিজেকে আমরা আড়াল করি, লুকিয়ে ফেলি। তো সেই ছাতা কিভাবে কোন সিচুয়েশনে সেভ করেছিল বলতো তোমাকে, অবধারিত কেস খাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল? শেয়ার করে ফেলো, শেয়ার করতে থাকবো তুমি 10টার আগে। আর সঙ্গের ছাতাকে, কথা বলতে না পারা নীরব ছাতাকে তুমি কতবার হাতছাড়া করেছো, ভুলে গিয়ে হারিয়ে ফেলেছো গুনে গুনে, সেই কথাটাও গুনগুনিয়ে বলে ফেলো। আর হ্যাঁ, অবশ্যই।

বলো কিন্তু ওই যে হাতছাড়া হওয়া ছাতা, যে কিনা ধার নিয়ে গিয়েছিল, সেই ধার নেওয়ার ছাতাটা কিছুতেই আর ফেরত দেওয়া ধার ধারে না এমন লোকের সংখ্যাও কিন্তু কম নয়। কারণ প্রবাদে যে আছেই, শীতের কাঁথা আর বর্ষার ছাতা, হাতছাড়া করেছ কি মরেছ। তো সেই ধার যারা নিয়ে আর ধার ফেরত দেয় না, মানে ছাতা ধার নিয়ে যারা ছাতা ফেরত দেয় না, সেই তাদেরকে কিভাবে বাগে আনা যায়, সেই কোন টেকনিকটা বা কোন কৌশলটায় তাদেরকে সত্যি সত্যি অ্যাপ্লাই করলে একদম তোমার হাতের মুঠোয় চলে আসবে তোমার ছাতা, সেটাও আজকে প্লিজ বলে ফেলো, সেন্ড করে ফেলো। তোমার ছাতা কথা সবাইকে আমি শেয়ার করবো বলেই তো নিউজ হেডলাইন্সের পর ফিরলাম। আর শুনছি তো এবার পুজোতেও নাকি বৃষ্টিকে সঙ্গে নিয়েই ফ্যাশনে তোমাকে আমাকে ভাসতে হবে। পুজো আসতে বাকি ঠিক 74 ডেজ, ষষ্ঠী আসবে, মা দুর্গা ফুল ফ্যামিলি নিয়ে আসবেন ঠিক 74 দিন পরে। অলরেডি 8টা বেজে গিয়েছে, উইকের ফার্স্ট ডে, ছুটি নয়, ছুটো ছুটির দিন, আজকের দিনটা ওয়েট করছে তো তোমার কাজের প্রতি ডেডিকেশন দেখার জন্য। আর আমিও তো শেয়ার করব তোমার ছাতা কথা থেকে, বলবো ট্রাফিক নজরদারির কথা, হবে মেট্রো রেল কথা থেকে, ট্রেনে অ্যাপ ইউজের কথা, হবে শহরের ইতি কথা থেকে, অনেক ইন্টারেস্টিং গল্পগাথা। তাই তো বলছি 10টা পর্যন্ত থেকে যাও আর যে মৌমিতার সঙ্গে, কি হবে বলো তো, মিরাকল হবেই হবে।

0: দেখা হবে কি হবে না সেটা বলা যাচ্ছে না, তবে আমার সঙ্গে থাকলে মিরাকল হবেই হবে, অগস্টেই হবে। চালক ছাড়া কলকাতাতেও মেট্রো কিন্তু ছুটবে, সত্যি মিরাকল মনে হচ্ছে কিনা বলো। হাওড়া থেকে সেক্টর 5 পর্যন্ত ট্রায়াল হয়ে গিয়েছে, ছুটছে মেট্রো, সার্ভিস দিচ্ছে 7 সকাল থেকে, একেবারে 7 সকাল থেকে কিন্তু মেট্রো তোমাকে আমাকে সচল রেখেছে। থুড়ি থুড়ি থুড়ি 7 সকাল নয়, 7 তো মোটেই নয়, 6টাতে কিন্তু ছুটছে ব্লু আর গ্রিন লাইনে মেট্রো। মেট্রো মিলছে রাত 10:30 পর্যন্ত। তবে হ্যাঁ মনে রেখো কিন্তু সব টিকিট কাউন্টারই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে রাত 9:25। তাহলে টিকিট বা কুপন মিলবে কিভাবে? তুমি কি একদম উইদাউটে যাবে? মোটেই না, WTতে কেন যাবে, স্মার্ট কার্ড বা অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে হবে রাত 9:25 পর মেট্রোতে যাতায়াতের জন্য। আর এদিকে টিকিট কাটা থেকে ট্রেন ট্র্যাকিং বা ট্রেনে বসে গরমাগরম খাবার সব কিন্তু মিলছে রেল ওয়ান অ্যাপে, সব কিছুই এখন তোমার হাতের মুঠোয়। আবার হাতে আছে ছাতা যা কিনা রোদ বৃষ্টির অ্যান্টিবায়োটিক, আবার যে কোনো সময় সঙ্গে থাকলেই সে কিন্তু বাঁচিয়ে দেয় কেস খাওয়ার হাত থেকেও। কবে কখন কোন সিচুয়েশনে সে তোমাকে বাঁচিয়েছিল তোমার হাতের ছাতাটা, সঙ্গের ছাতাটা, সেটা প্লিজ বলে ফেলো। কবে কখন কোন সিচুয়েশনে তুমি সত্যিই বেঁচেছিলে তোমার ওই ছাতাটার আড়ালে নিজেকে লুকিয়ে, তো সেটাও বলো। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলো হাতের ছাতাকে কতবার ভুলে হাত ছাড়া করেছো, হারিয়ে ফেলেছো, সঙ্গে সেই প্রবাদটাও তো ঠিক, ওই যে শীতের কাঁথা আর বর্ষার ছাতা হাত ছাড়া করেছো কি মরেছো, তো মাথা কুটেও ধার দেওয়া ছাতা কিন্তু ফেরত পেয়ে পাওয়া যায় না সহজে। উপায়টা কি, কিভাবে সহজে ধার দেওয়া ছাতা ফেরত নেওয়া যায় বা ফেরানো যায় সেই উপায়টাও প্লিজ আজকে বলে ফেলো 9903654992 তে তুমি জানাও, আর আমি তো সেগুলো চেক করবই। তবে তার আগে তোমাকে বলবো যেটা, যারা গাড়ি স্টিয়ারিংয়ে আছো আর আরজে মৌমিতাকে শুনতে শুনতে ভাবছো শহরে আজকে রাস্তার অবস্থা কীরকম, সেই আপডেট শেয়ার করবো বলেই তো আমি এখন যাচ্ছি সোজা একদম কোথায়, লালবাজারে।
1: নমস্কার, লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে জানাচ্ছি, এই মুহূর্তে শহর কলকাতায় যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে, সেরকম কোনো ঘটনার খবর নেই। আর মিটিং মিছিল প্রশাসনের মধ্যে 2 নাগাদ একটা প্রশাসন আছে যেটা এন্টারি মার্কেটের কাছ থেকে বেরোবে, যাবে রোহিটা কোর্স, সেখানে কালেকশন থাকবে 1000 মতো। আরেকটা 2 নাগাদ প্রশাসন রয়েছে ওয়েডিং টাউন স্কোয়ারের কাছে, ওয়াই চ্যানেল যাবে, সেখানে 100-150 কালেকশন, আশা করি সমস্যা হবে না, এর জন্য সারাদিনটা স্বাভাবিক থাকবে। নমস্কার।
0: তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে শহরের রাস্তার অবস্থা কীরকম, যেমন জানলে তেমনই কিন্তু শুনে নিলে মিটিং মিছিলের কথা। আর হ্যাঁ, ট্রাফিক আইন কিন্তু খুব কড়াকড়ি, ট্রাফিক পুলিশের হাতে তো আছেই অত্যাধুনিক পলিউশন টেস্ট যন্ত্র, রাস্তায় বসেছে হাই রেজলিউশনযুক্ত CCTV, আর ইনটক্সিকেটেড অবস্থায় গাড়ি চালালেই কিন্তু ফাইন শুধু নয়, এবারে যেতে হতে পারে সোজা শ্রীঘরে। আর এদিকে শিয়ালদা স্টেশনে বসেছে আরও কয়েকটা ওয়াটার কুলার, সঙ্গে বসেছে ডিজিটাল ক্লোক রুম, বসে আছি আমিও, দেখবো শুনবো জানবো তোমার ছাতা কাহন থেকে বলবো, ইলিশ উৎসবের কথা থেকে বলবো।

0: গঙ্গা পাড়ে কী কী হবে সেই সমস্ত কথা জাস্ট এই 3 মিনিট 14 সেকেন্ডস পর। হ্যাঁ, রেনবো নিউ টিউন শুনে ফিরে এসেই তোমাকে সব কথা বলবো। এখন রেনবো নিউ টিউনে কি আসছে বলো তো তোমার জন্য? আরে বাবা, তোমার আমার বাড়িতে বড় পিসি, ছোট পিসি, মেজো পিসি আছে, ফুল পিসি, রাঙা পিসি, তাদের খবর কি আছে? ফুল পিসি ও এডওয়ার্ড, হ্যাঁ, সেই মুভির সাউন্ড ট্র্যাক থেকেই কিন্তু এখন আসছে রেনবো নিউ টিউনে বনি আর সুতীর্থর সেই ট্র্যাকটা, মন ছুঁয়ে যাওয়া গানই এখন রেনবো নিউ টিউনে।
1: এফএম রেনবোতে রেনবো নিউ টিউন।

0: লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারালে, সাত সুরে সারালে।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: নমস্কার কলকাতা। এই কলকাতাতেই রাতেও কিন্তু চলবে এবার থেকে বাস। পয়লা অগস্ট থেকে হাওড়া শিয়ালদা স্টেশন এয়ারপোর্ট থেকে রাতেও কিন্তু মিলছে বাস পরিষেবা। পুজোর আগে 500 সরকারি বাস নতুনভাবে পরিষেবা দেবে তোমাকে আমাকে। খুব তাড়াতাড়ি চালু হবে গঙ্গায় ওয়াটার ট্যাক্সি আর ভেসেল পরিষেবা। মেটিয়াবুরুজ, বাবুঘাট, ব্যারাকপুর, বাবুঘাট, হাওড়া, বালি, ডোমজুর, বেলুড়ের মধ্যে এই পরিষেবা কিন্তু মিলবে ওয়াটার ট্যাক্সিতে। আর ওদিকে মনে আছে তো, ট্রাফিক সিগনাল ভাঙলেই কিন্তু দিতে হবে জরিমানা। যেমন

যেমন রাস্তাঘাটে যেখানে সেখানে গাড়ি পার্কিং করলেও কিন্তু ফাইন তোমাকে গুনতে হবে। আর হ্যাঁ, জরিমানা দিতে হবে যদি ট্রাফিক সিগনাল ভাঙো, রাস্তা পারাপার করছো তুমি, গ্রিন সিগনাল দেখেও তুমি রাস্তা পার হচ্ছ, সিসিটিভিতে ধরা পড়লেই কিন্তু দিতে হবে এবার থেকে ফাইন, জরিমানা। জরিমানা হবে তো, ট্রেনের কম্পার্টমেন্ট নোংরা করলেও কিন্তু জরিমানা দিতে হবে। রেল ট্র্যাকে নোংরা ফেলছো, খাবার খেলে অমনি ছুঁড়ে তুমি প্যাকেটটা ফেলে দিলে, বা প্ল্যাটফর্মে থুতু ফেললে গুনতে হবে জরিমানা। আর সিসিটিভিতে ধরা পড়লেই, তর্ক করলেই কিন্তু যেতে হবে সোজা শ্রীঘরে। আর এদিকে এখনও কিন্তু ছুটছে অতিরিক্ত ট্রেন বাস শ্রাবণী মেলা উপলক্ষে। 5টা রুটে শ্রাবণী মেলা উপলক্ষে মহাদেব এক্সপ্রেস বাস ছুটছে, আর ছুটছি আমিও তোমার ছাতা কাহন দেখবো তো 9903653992। এই মুহূর্তে রজত আমাকে কি বলছে, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, ও বলছে ছোটবেলায় অনেকবার করেছে, আগে সব বন্ধুরা মিলে লোকের বাড়িতে খেলতে গিয়ে যদি বল লাগতো ঘরে, সেখান থেকে পালিয়ে আসলে পরে তার সাথে দেখা হলেই ছাতা ঢাল হিসেবে ব্যবহার করেছে, রজত কিন্তু সেটা বলে দিয়েছে। আর ছাতা, রজত ভীষণ গুড বয়, মাত্র একটা বার ছাতা হারিয়েছে, হাত ছাড়া করেছে ছাতা। আর ছাতা কেউ যদি, ওই যে প্রবাদে যেটা বলে না যে শীতের কাঁথা আর বর্ষার ছাতা, হাত ছাড়া করেছো কি মরেছো, তো সেটাই তো বলছে রজত। কি বলছে, ছাতা যদি কেউ নিয়ে যায় ধার, আর ফেরত দেওয়ার যে ধার ধারে না, তার কাছ থেকে কোন টেকনিক কোন কৌশলটা অ্যাপ্লাই করলে সেই ছাতা ফেরত পাওয়া যায়, সেটাই তো রজত বলছে। ছাতা কেউ নিয়ে গেলে ফেরত পাওয়ার উপায় হলো বলতে হবে তাড়াতাড়ি দিয়ে যাও, না হলে কিন্তু তোমার গোপন কথা সবার সামনে ফাঁস করে দেবো, মানে হাটে হাড়ি ভেঙে দেবো, রজত কিন্তু এমনটাই বলছেন। আর অর্ণবদা আগরতলা থেকে কি বলছেন, হুগলির অর্ণবদা থাকেন আগরতলা, তিনি আগরতলা থেকে বলছেন ছাতার কাপড়ে পার্মানেন্ট মার্কার বা হোয়াইট কালার দিয়ে লিখে দিলেই হলো, ব্যাস কাজ মিটলে ছাতাটা ফেরত দিন, না হলে আপনার ব্যবহারই আপনার পরিচয় হিসেবে প্রমাণ হবে। এই ছাতা কেউ ধার নেবে দাদা, কিভাবে নেবে বলুন তো, এরকমভাবে যদি লিখে দেন বোল্ড ওয়ার্ডে তাহলে কি হবে জানি না বাবা, আমি তো অন্তত ধার নেবো না, ভিজে মরি, রোদ্দুরে জ্বলে পুড়ে মরি, আমি বাবা অর্ণবদার কাছ থেকে ছাতা ধার নেব না। ছাতা একবার মাত্র হারিয়েছেন ক্লাস সিক্সে আমাদের অর্ণবদা, বাড়িতে খুব বকা খেয়েছিলেন, ব্যাস তারপর থেকে আর ছাতা হাতছাড়া হয়নি। বর্ষার শুভেচ্ছা আমাকে জানিয়েছেন, আপনাকেও জানাচ্ছি, এইভাবেই কিন্তু আমাদের সঙ্গে রোজ রোজ থাকবেন। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে কি লিখছেন, গুড মর্নিং মৌমিতা, গুড মর্নিং নিবেদিতা, অনেক দিন পর এলাম, সত্যিই তাই অনেক দিন পর কিন্তু লাইভ আজকে এলাম, তবে আজকে তরমুজ দিবসে অনেক কথা, সকাল 6টা থেকে আমি যা বলেছি সেগুলো নিবেদিতা শুনেছে, সেগুলোর কথাও লিখেছে। আর ছাতা এক অশনি সংকেত, ছাতা হারায়নি এমন কেউ পৃথিবীতে নেই, যতই সাবধানে রাখি না কেন, মানে নিবেদিতা এটা বলছে, যতই সাবধানে রাখি কি না, সে কিন্তু অন্যের কাছে যেতে বড় বেশি ভালোবাসে। আর ছাতা দিয়ে আড়াল করি যখন স্কুল কামাই করেছি, তখন চেনা কাউকে দেখলেই ছাতা দিয়ে ব্যাস আড়াল করো, আর কিছু দরকার নেই, ছাতা 12 মাস সঙ্গে থাকে, রোদে জলে নিত্য সঙ্গী হচ্ছে নিবেদিতার এই ছাতা। আর কেস খাওয়ার মোক্ষম, কেস খাওয়ার হাত থেকে নিজেকে কিভাবে বাঁচিয়েছে শুধুমাত্র স্কুল লাইফে, সেটাই কিন্তু বলছে। আসছে আসছে প্রচুর ছাতা কথা আসছে তোমাদের কাছ থেকে, 9903653992 একেবারে উপচে পড়ছে। দেখছি তো আমি তোমার ছাতায় নিজেকে বাঁচানোর কথা থেকে দেখছি ছাতা হারানোর কথা। আর এবারে বলবো পূজো পর্যন্ত যে দীঘা পাঁশকুড়া রুটে ট্রেন ছুটবে, এবং এই অগস্ট থেকেই AC 3 টিয়ারে কিন্তু হাওড়া দীঘা রুটে নতুন ট্রেন ছুটবে, আর ওদিকে রুট ম্যাপ নকশা পুরো রেডি রিং রোডের জন্য। রিং রোড জুড়বে তো কলকাতা হাওড়া নর্থ 24 পরগনা সাউথ 24 পরগনাকে, 4 বা 6 লেনের রাস্তা হবে গঙ্গার ধার বরাবর, আর কলকাতাকে ঘিরে তৈরি হবে এই রিং রোড, কম সময় যানজট এড়িয়ে যাতে কিনা পৌঁছে যাওয়া যায় একদম গন্তব্যে। আর এদিকে নতুন রুটে ছুটবে মেট্রো ভিক্টোরিয়া থেকে ইডেন গার্ডেন, আর 27 সালে 15th অগস্টের আগেই কিন্তু ছুটবে দেশে কি বলতো বুলেট ট্রেন, আসছে নতুন রুটে নতুন লুকের ট্রাম। আর কালীঘাট থেকে দক্ষিণেশ্বর কিন্তু জুড়বে এবারে ট্রাম, ট্রাম মেট্রো এই নেটওয়ার্ক এক সুতোয় বেঁধে ই ট্রিপ গড়ে তোলাই কিন্তু লক্ষ্য এখন আমাদের শহর কলকাতার, ট্রাম মেট্রো সবাই কিন্তু রেডি শহরে ওয়েলকাম করতে, চলো চলো তাহলে আর দেরি কেন, সোজা এবারে কিন্তু হারিয়ে যাই, আরে পথ হারাবো কেন, হারিয়ে যাব, আছি তো তোমার সঙ্গে আমি আর জে মৌমিতা 10টা পর্যন্ত।

হারিয়ে তুমি যেতেই পারো এই শহরে, যে কোনো সময় কিন্তু হারিয়ে যেতে পারো। আছে তো কত সবুজ পার্ক, আছে খেলনা পার্ক, আছে ভিক্টোরিয়া থেকে রকমারি মিউজিয়াম, আর আছে সোলার ডোম থেকে ডিজিটাল ডোম আমাদের এই শহর কলকাতায়। আর এখন তো হচ্ছে গঙ্গা পারে 60 ফুটের দুর্গামূর্তি হচ্ছে, আর হচ্ছে কলকাতা আই নামে জায়ান্ট ফেরিস হুইল, যেখানে কিনা বসে দেখা যাবে শহরের প্যানোরামিক ভিউ। গঙ্গা পারে হচ্ছে পথচারীদের হাঁটার জায়গা, ওয়াকওয়ে। আর ওদিকে রেডি কিন্তু গঙ্গা পারে পঞ্চদীপ টাওয়ার, যাতে উঠলেই পাখির চোখে কলকাতা দেখা যাবে। আর দেখা যাবে তো ছাতা কথা, পাখির চোখে নয়, একেবারে দু চোখে দেখতে পাবো ছাতার সাতকাহন। 9903653992 চেক করলে। এই মুহূর্তে কিন্তু আমি হাওড়ায় আছি, ওপারেই আছি। শুভ সকাল দিদিভাই। ছাতা ফেরত পাওয়ার জন্য যেটা করতে হবে, মুখরোচক খাবার দাবার দিতে হবে, ব্যাস, তাহলে ছাতা ফেরত চলে আসবে। সাঁকরাইল থেকে শর্মিষ্ঠা মুখার্জি এমনটাই কিন্তু বলছে, হাওড়া সাঁকরাইল থেকে শর্মিষ্ঠা এই বার্তাই আমাদেরকে শেয়ার করেছে। কৃষ্ণেন্দু দা কি বলছেন, কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে বলছেন, বেশ কয়েকদিন পরে তোমার মিষ্টি কণ্ঠের সঙ্গে রয়েছি, থ্যাংকস আ লট। নিজের গলায় নিজের কথা এরকমভাবে বলতে নিজের ঢাক ফেরাতে লজ্জা করে, তবুও বলে ফেললাম। আজকে ভোড়াইতে তরমুজ নিয়ে অনেক তথ্য জানতে পারলাম, থ্যাংকস আ লট সকাল 6টা থেকে আমার সঙ্গে থাকার জন্য দাদা, এবং অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে, থ্যাংকস আ লট। এটা আর কি মানে আমার যে আর কি লেখাপড়াটা সেটা ঠিকঠাক আছে, এটা জানতে পেরে শুনতে পেরে এই ফিডব্যাকটা পেয়ে আমারও ভীষণ ভালো লাগছে। এবার যেটা বলছেন আমাদের কৃষ্ণেন্দুদা, সেটা হচ্ছে পথে ঘাটের রাস্তায় যদি কাউকে এড়িয়ে যেতে চাই তাহলে অবশ্যই ছাতা বন্ধুর মতো কাজ করে। কলেজ জীবনে ছাতা অনুঘটক হিসেবে কাজ করেছে, আর আমার দিদির দেওয়া ছাতা হারিয়েছে, মাত্র হারিয়েছি একটা বার। বাঁকুড়ায় যখন ট্রেনিং নিতে গিয়েছিলাম তখন আমার দাদুর দেওয়া ছাতা সযত্নে আজও রেখে দিয়েছি স্মৃতি হিসেবে। আর সব শেষে যেটা বলছেন আমাদের কৃষ্ণেন্দুদা, সেটা হচ্ছে ছাতা ফিরে পাওয়ার কৌশল, ছাতার হাতলটা খুলে ছাতা দেওয়া হলে ফেরত পাওয়া যাবে ডেফিনেটলি। দারুণ দারুণ দারুণ ব্যাপার, আমি কিন্তু এটা করে থাকি। হাতের পেন কেউ যদি চায়, আমি সবসময় ঢাকনাটা খুলে তবেই তার হাতে পেনটা দিই। আর আমি জেলকালি পেন ইউজ করি তো, কাজেই আমার ওই পটপট পটপট করে টেপাটেপি ব্যাপার স্যাপার নেই, তো আমি সেই জন্য কিন্তু সবসময় ওই যখনই পেন কাউকে ধার দিই তখন আমি পেনের ঢাকনাটা, আপনি যেমন বললেন ছাতার হাতলটা হাতে রেখে দিতে, আমি ঠিক তেমনটাই করে থাকি। এই কৌশলটা কিন্তু দারুণ দারুণ ব্যাপার। তারপরে আচ্ছা, এর মধ্যে আবার একটা ছবি টবি পাঠিয়ে দিয়েছেন, না প্লিজ এগুলো না করে আপনি আপনার ছাতা কথা বা আপনার ছাতা কাহন আমাদের সঙ্গে সেন্ড করুন, বেশি বেশি বেশি বেশি ভালো লাগবে সেটা দেখতে পেলে। আমি কিন্তু এবার সোজা চলে যাচ্ছি কোথায় বলুন তো, কলকাতাটা তো সব ছেড়ে চলে যাচ্ছি, পূর্ব মেদিনীপুর, কারণ জুখিয়া বাজারে কাঁথি যাদবেন্দ্রদা রয়েছেন। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে কি বলছেন, স্কুল জীবনে একবার বৃষ্টির দিনে আমি স্কুলে যাইনি, রাস্তায় ছাতা নিয়ে বেরিয়েছি, হঠাৎ স্কুলের স্যারকে দেখতে পেয়ে ছাতা আড়াল করে বেঁচে গিয়েছি। বাও দারুণ ব্যাপার, এইটা কিন্তু আমরা প্রায় করে থাকি। তো স্যারকে একটু আড়াল করেছেন, ঠিক আছে। তো অফিস যাওয়ার সময় মোট 2 বার বাসে ছাতা ফেলেছেন, সেটাও বলে দিয়েছেন। আর আমাদের যাদবেন্দ্রদার কাছে কেউ ছাতা ধার চাইলে বলেন, ছাতা নিয়ে যাচ্ছ নিয়ে যাও, তবে মোবাইলটা আমার কাছে রেখে যাও। ওরে বাবা, কি করা মানুষ মাইরি, ওটা জলে ভিজে ক্ষতি হতে পারে। আর তারপর কেউ

0: ছাতা ধার নেয় না, মানে মোবাইলটা যেহেতু নিজের কাছে রেখে দেন তাই জন্য আর কেউ ছাতা ধার নেয় না, কারণ উনি বলেই দেন তো যে মোবাইলটা ভিজে যেতে পারে তাহলে কি হবে, ক্ষতি হয়ে যাবে না। আর আজকে ফুড ফান্ডায় যে রেসিপি দুটো আমি বলেছি সেই রেসিপি দুটো খাওয়ার ইচ্ছে আছে যাদবেন্দ্রদার, সেটা বলেছেন। আর ভোড়াইতে আজকে যে কথাগুলো আর কি বলেছি তরমুজের ইতিহাস পুষ্টিগুণ আলোচনা শুনে ভীষণ ভীষণ ভীষণ ভালো লেগেছে বলছেন। আর অসাধারণ উপস্থাপনা মানে ওই আবারও একটা অ্যাজ ইউজুয়াল সার্টিফিকেট উনি যেমনটা পাঠিয়ে থাকেন তেমনই কিন্তু আজকে যাদবেন্দ্রদা পাঠিয়েছেন। আর আমি কিন্তু এর মধ্যেই দেখতে পাচ্ছি স্টুডিওর ঘড়িতে 8:30 হয়েছে, মানে আমার এখন একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক নেওয়ার সময় হয়ে গিয়েছে, ফিরছি জাস্ট 30 seconds পরেই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
3: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
4: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
5: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow তে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: দেখছি স্টুডিওর ঘড়ি, আবার দেখছি তোমার মেসেজ, তোমার ছাতা কথা। হ্যাঁ, স্টুডিওর ঘড়িতে এখন দেখা যাচ্ছে 8:31 হয়ে গেছে, আর দেখছি তোমার ছাতা হারানোর কথা 9903653992 তে। আর এই যে ছাতা হাতছাড়া হয়ে গেলে এবং সেই ছাতাকে হাতছাড়া হওয়া, ছাতাকে হাতে সহজেই ফিরে পাওয়ার কৌশল কথা তুমি আমাকে সেন্ড করছো। আর এদিকে দেখছি আবার রূপসী ইলিশ ফেস্টিভ্যাল চলছে, মেনুতে ইলিশ ভাপা, নারকেলের দুধ দিয়ে ইলিশ থেকে ইলিশের কালিয়া, মৌরি পোস্ত ইলিশ, এমনকি ইলিশের কোরমা, ইলিশের টক, সব কিছু আছে। ইলিশ প্রেমীরা কিন্তু চলে আসতে পারো উইকেন্ডে জমিয়ে ইলিশ খেতে। আরে বাবা, গঙ্গাতে চলছে তো স্পেশাল ক্রুজ সফর, সঙ্গে পেট পুজো, আবার ইলিশ পার্বণ চলছে নলবনে, ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ রেস্তোরাঁতে কিন্তু চলছে, আর দ্য অ্যাস্টারেও কিন্তু রূপসী ইলিশ ফেস্টিভ্যাল চলছে। তো ডিসাইড করো তুমি কোথায় যাবে, আমি তো বলবো তোমাকে বাজারমুখী হতে, কারণ 8টা তো বেজে গিয়েছে অলরেডি, 8:32 হয়ে 44 সেকেন্ডস হয়ে গিয়েছে, তো তাই তোমাকে আমি বলছি এবারে বাজারমুখী হও। আর ইলিশ কিনবে নাকি পাবদা নাকি গলদা সেটা তোমার ব্যাপার, তবে হ্যাঁ ইলিশ কিনে অবশ্যই চিনে, কারণ মাছ কেনার সময় কানকোর রংটা থেকে আকারটা ভালো করে দেখে নিও, আর চোখটা উজ্জ্বল স্বচ্ছ আর লাল আভা যদি থাকে তাহলেই বুঝবে সতেজ মাছ, ওটা নিতেই পারো তুমি। তবে হ্যাঁ, দাম বেড়েছে চাল আটা থেকে ময়দা, দামে বেড়েছে মাছ থেকে সবজি এক গাদা, কিন্তু ফিট অ্যান্ড ফাইন তো তোমাকে থাকতে হবে, আর তার জন্য খেতে হবে, আর খাওয়ার জন্য অবশ্যই তোমাকে বাজারেও যেতে হবে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:36 হয়ে 46 সেকেন্ড। আজ উইকের ফার্স্ট ডে, আমিনসটা মোটেই ছুটি ছুটি নয়, একেবারে ছুটির পরেই হচ্ছে ছুটো ছুটির দিন। তো সেই তোমাকে যেতে হবে বাজারে, শরীর ছোটাতে গেলে অবশ্যই চাই খাবার দাবার। এখন তো তোমাকে বাজারমুখী হতেই হবে, কারণ 8:30 অলরেডি বেজে গিয়েছে। আরে আসছে তো, আসছিল, সত্যি সত্যি আসছিল, ঝাঁকে ঝাঁকে ইলিশ আসছিল। তবে ইলিশ কিন্তু এখন বাজারে ঢুকছে এখনও বাজারে ইলিশ, তবে দামটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে, কারণ ট্রলার ভর্তি করে কিন্তু ইলিশ এখন আসছে না। কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমা ইলিশ আসছে, কিন্তু টন টন ইলিশের কিন্তু সত্যি টান পড়েছে। আর দাম টাম কেমন যাচ্ছে সবজি থেকে মাছ এসবের জানা আছে কি? তো দরদাম জানার জন্য প্রতিদিন বাজারে যাওয়ার আগে টিউন করতেই হবে 107 FM রেইনবো।
3: প্রাইস ট্যাগ, মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ,
2: আরে বাবা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে, লাফিয়ে লাফিয়ে চড়ছে দাম সব কিছু। শেয়ার মার্কেটের মতোই চাল ডালের দাম বেড়েছে, চন্দ্রমুখী আলু তো আছে মোটামুটি ওই 30-এর মধ্যে, আর জ্যোতি আলু পাওয়া যাচ্ছে 20-22 টাকা দরে। তবে চালের দামটা কিন্তু 5-8 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। আর তেল, ও তো হাতে দিলেই পুরো হাত পিছলে যাচ্ছে, সর্ষের তেলের কথা বলছি, তারও কিন্তু দাম বেড়েছে। তবে ঝাঁঝে সে একই আছে। আর মিলছে ভীষণ তেতো উঠছে, সেও কিন্তু এখন দাম রয়েছে 60-65। শীতের সবজি গাজর বিট সবার অ্যাটেন্ডেন্সে কিন্তু এখন মিলছে, সেগুলোও কিন্তু এই মোটামুটি 80-90 এরকমই কিন্তু কেজিতে ঘোরাঘুরি করছে। আর আদা তো কবেই 250 ক্রস করেছে, নারকেল মিলছে 35-এ, কিন্তু ডাব, বাপরে বাপ, ডাবের সঙ্গে নেই ভাব, 70-80 টাকা পিস। আর আজকে তো সোমবার, যদি তুমি শিবের মাথায় ডাবের জল ঢালতে চাও তাহলে তোমাকে 80 টাকা দিয়ে ছোট্ট একটা, ওই ছোট্ট ছোট্ট কচি কচি ডাব ছাড়া তুমি পাবে না বড় কোনো ডাব। ওদিকে পোস্ত দাম বাড়ানোতেই সে ব্যস্ত, 2000 কবেই ক্রস করেছে, এখন তো মোটামুটি 2100-2200 দাঁড়িয়ে আছে। এ তো গেল চাল ডাল সবজির কথা। আর ওদিকে চিকেন কিচেনমুখী হচ্ছে, দাম একটু কমেছে, তবে দাম বেড়েছে হচ্ছে ডিমের, 8 টাকা পিস কিন্তু হয়ে গেছে, 8-9 এরকম পিসে কিন্তু ডিমের দাম রয়েছে এখন। আর ফিশ বাজার ফিশফিশিয়ে ডাকছে আমাকে, কারণ এখন বর্ষার সিজন, সবাই রয়েছে বাজারে, রুই থেকে কাতলা, বাটা থেকে ট্যাংরা, পাবদা থেকে গলদা, পমফ্রেট থেকে ইলিশ, সবার অ্যাটেন্ডেন্স মিলছে। তবে ইলিশের অ্যাটেন্ডেন্সটা মিললেও কিন্তু একটু কম দেখা যাচ্ছে, কম পাওয়া যাচ্ছে, তবে দাম তো বেড়েছে। কাতলা থেকে গলদা, বাগদা এগুলো কিন্তু দাম বেড়েছে, কাতলা মোটামুটি 300-350 টাকা কেজি পাওয়া যাচ্ছে, ট্যাংরা 800 টাকা ক্রস করে, মৌরলা পাওয়া যাচ্ছে 400-450 টাকা, গলদা বাগদা মিলছে 650-800 টাকা কেজিতে। আর ইলিশ, ও তো সাইজ অনুযায়ী রয়েছে দাম, কোনোটা মোটামুটি 500-600 হলেই কিন্তু এই 1000-এ কিন্তু ছুঁই ছুঁই হয়ে যাচ্ছে ইলিশ, দামটা সত্যিই চড়ে রয়েছে। আর মাটন 950 নেই, 1000-এ তুমি মুখ বেজার করো না, কারণ 1000-ও নেই, 1100-1200 টাকা কিন্তু কেজি দরে মাটন ঘরে আনতে হবে। ঘরে আসছে, ঘরে আসছে রূপালী শস্য ইলিশ আসছে, কিন্তু সোনা, সোনাকে কিন্তু আনা যাচ্ছে না, সোনা দানা কেনা যাচ্ছে না, মজুরিতে ছাড় দিচ্ছে সেই রথের মরশুম থেকে, কিন্তু জিএসটি ছাড়াই 1,00,000 টাকা বেড়ে গেছে, মানে সোনার দামটা এতটাই রয়েছে। 22 ক্যারেট সোনা তুমি যদি আজকে শহর কলকাতায় কিনতে চাও, তাহলে তোমাকে 1,33,000 টাকা 10 গ্রাম সোনার জন্য কিন্তু ব্যয় করতে হবে। তাহলে কি করবে বলো তো, উপায় কি? ফিয়ন্সকে গিফট দেবে সোনা, নাকি অন্য কিছু? তা অন্য কিছুটা কি হতে পারে? আরে রেইনবো ফ্ল্যাশব্যাকে সেই অন্য কিছু।

0: এখন আসছে তোমার জন্য, গুন্ডে মুভির সাউন্ড ট্র্যাক থেকে এখন আসছে ওশো না, হ্যাঁ সেই গানটাই তুমি লিপসিং করতে করতে তোমার ফিয়ান্সের মনটা জয় করে নাও।
1: FM Rainbow Flashback Song.

0: রসগোল্লা কেন করিস হল্লা, তোকে দেখে দিল মাঙে মোর।
1: এই গুন্ডা ডাকবো নাকি পুলিশ, করবে এমন।

আরে আমি তো যাব, তুমিও যেতে পারো। কোথায় যেতে পারো? আমি যেখানে যাব সেখানেই তুমিও যেতে পারো। আজকে বিকেলে তুমি চলে আসতে পারো ছবি ও আর্ট গ্যালারিতে। ইঙ্ক অ্যান্ড ইভ প্রদর্শনী চলছে, তো তুমি সেটা কিন্তু দেখতে আসতেই পারো। এক্সিবিশন যদি দেখতে ভালোবাসো তাহলে চলে এসো। আর ওদিকে কিন্তু তোড়জোড় চলছে সি ফুড ফেস্টিভ্যালের। হ্যাঁ, শহর কলকাতায় বসেই তুমি এবারে টেস্ট করতে পারবে সি ফুডের। রেডি হচ্ছে, তোড়জোড় চলছে ছাতা মেলার। তুমি কি জানো পশ্চিমবঙ্গে হয় কিন্তু ছাতা মেলা? প্রতি বছর ছাতা মেলা হয়। এবছরে যদি তুমি সেই ছাতা মেলায় যেতে চাও তাহলে অবশ্যই সেই অ্যাড্রেস শোনার জন্য একটু ওয়েট করো কিছুটা সময়। আমি তো এখন যাচ্ছি চেক করতে কোথায়, 9903653992, যেখানে কিনা রয়েছে তোমার সেই ছাতা কাহন। লালমোহন দা কি বলছেন? লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে বলছেন, ছাতা ফেরানোর উপায় বা ছাতা ফেরতের উপায় কি হতে পারে? ধরো বৃষ্টি হচ্ছে, এখন মাঝে মাঝেই হচ্ছে, ঠিক সেই সময় যে তোমার ছাতা নিয়ে ফেরত দেয়নি তার বাড়ির কাছাকাছি যাও, সেখান থেকে ফোন করে বলো, এই শোন না বৃষ্টি পড়ছে, এখানে একটা দরকারে এসেছিলাম কিন্তু এখন বৃষ্টি পড়ছে, বাড়ি যেতে পারছি না, তুই কি একটা ছাতা নিয়ে একটু আসতে পারবি, তাহলে আমি বাড়ি যেতে পারি। নিশ্চয়ই তখন সে বলবে, ও হো, তোর তো একটা ছাতা আমার কাছেই রয়েছে, আমি এখনই যাচ্ছি, ব্যাস তুমি পেয়ে গেলে তোমার ছাতা। আর অন্য বিষয় আর বললেন না, আমাদের লালমোহন দা কতবার হারিয়েছেন ওর সমস্ত ইতিহাস হয়ে আছে, সেজন্যই তিনি বললেন না, কিন্তু টেকনিকটা বলে দিলেন, ছাতা ফেরতের উপায়টা তিনি কিন্তু আমাদেরকে জানিয়ে দিলেন। আর চিত্তব্রত দা কি বলছেন? চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে বলছেন, একবার ব্যাংকে প্রবেশ করেছেন, ব্যাংকে গিয়েছেন, জল হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, তো এক মহিলা এসে বললেন, দাদা একবার ছাতাটা দিন না, আমার চেকটা আনতে ভুলে গিয়েছি, নিয়ে এসেই আপনার ছাতা আপনাকে দিচ্ছি। তিনি আর এলেন না, ছাতাও আর পেলাম না, আমি প্রায় চারবার ছাতা হারিয়েছি। বাহ, গুনে গুনে কিন্তু চিত্তব্রতদা বলে দিয়েছেন, এবার থেকে ছাতা দিলে তার বাড়ি জেনে ছাতা দিই আমি, সেই সময় থেকে দুদিন দেখব ছাতা না দিলেই তার বাড়ি গিয়ে সোজা ছাতা ফেরত নিয়ে চলে আসি। চিত্তব্রতদা একদম কিন্তু তাঁর চিত্ত মোটেই কিন্তু নরম সরস নয়, তাঁর চিত্ত কঠিন, তিনি এবার দেখিয়ে দিচ্ছেন, প্রমাণ দিচ্ছেন। এরপরে আমি কোথায় যাচ্ছি সোজা, আর কোথায় যাবো বলো তো? অবশ্যই দমদম ক্যান্টনমেন্টে, কারণ সোমনাথ দা রয়েছেন, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে কি বলছেন, ভেরি নাইস মর্নিং অ্যান্ড ভেরি নাইস টপিক, আমার মেসেজ পড়বার টেকনিকটা ওনার ইউনিক লাগে, থ্যাংকস আ লট। আর যখন গার্লফ্রেন্ডকে নিয়ে আমাদের সোমনাথ দা পার্কে বসে প্রেম করতেন, মানে

0: একদম এইভাবেই বলেছেন, তখন যদি ধরা পড়ার ভয় একটা তো থাকতোই, তো সেজন্য তিনি কি করতেন, ছাতাকে দিয়েই আড়াল করতেন। ব্যাস এই ছাতাটাই ওনাকে ওই পাড়াতে তো সেন কাকুদের সেন দৃষ্টি থেকে এইভাবেই কিন্তু বাঁচিয়ে দিতেন, সেটা উনি বললেন। আর দুবার ছাতা হারিয়েছেন সেটাও বলেছেন, একবার গার্লফ্রেন্ডকে নিয়ে মুভি দেখবার সময়, আর একবার পুজো শপিং করবার সময় তিনি ছাতা যথারীতি হাতছাড়া করেছেন। আর ছাতার ভিতরে নানা জায়গায় মোবাইল নাম্বার লিখে রাখেন, যাতে কেউ হারিয়ে যাওয়া ছাতাটা খুঁজে পেলে আবার ওনাকে, মানে আমাদের সোমনাথটাকে, সেই সহৃদয় ব্যক্তি আবার যাতে ফেরত দেন, সেটাই উনি করেন। এই ইনফর্মটা যাতে করেন সেই জন্যই তিনি এই কাণ্ডটা করে থাকেন। কিন্তু হাতের ছাতা কেউ যদি ধার নিয়ে আর ফেরত না দেয়, যদি ধার নিয়ে ধার ধারেন না আর ফেরত দেওয়ার, তাহলে তার কাছ থেকে কোন উপায়টা, কোন টেকনিকটা অ্যাপ্লাই করলে সেই ছাতা ফেরত পাওয়া যায়, সেটাও কিন্তু আজকে আর যে মৌমিতা তোমাদেরকে জানাতে বলেছে। তুমি তো শেয়ার করছো এই ছাতা হারানোর কাহিনী থেকে, ছাতা কিভাবে বাঁচালো তোমাকে সেই কথা বলছো। আর এবারে আমি তোমাকে বলছি, তুমি এই উইকেন্ডে চাইলেই কিন্তু গঙ্গায় ক্রুজে ভেসে ইলিশের রকমারি আইটেম ডিনারটা সারতে পারো। বুক করে ফেলো এখনই, শনি আর রবিবার স্পেশাল ক্রুজ, 799 টাকা পে করলেই কিন্তু পেট ভর্তি ইলিশের আইটেম তুমি যেমন পাবে, আর পাবে গঙ্গার বুকে ভেসে বেড়ানোর দুর্দান্ত একটা সুযোগ। আর যদি ছাতা মেলা দেখতে চাও, তাহলে তো তোমাকে অপেক্ষা করতে হবে বেশ কয়েকটা দিন, কারণ ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তিতেই বসে ছাতা পরব বা ছাতা মেলা পুরুলিয়াতে। 100 ফুট লম্বা একটা বিরাট লাঠির মাথায় ছাতা তোলেন রাজ পরিবারের হেড যিনি, তিনি। একটা মিথ আছে সেখানে যে কাশীপুরের রাজা এই দিনটাতে সেখানকার আদিবাসী সম্প্রদায়কে এক করে চুয়ার বিদ্রোহ সময় ইংরেজদের বিরুদ্ধে তিনি লড়াই করে জিতেছিলেন, জয়ী হয়েছিলেন। তো তাই সেই ঘটনাকে মেমোরেবল ডে হিসেবে আজও সেখানে কিন্তু ছাতা তোলা উৎসবটা হয়, সঙ্গে হয় ছাতা মেলা, আবার গাজলেও কিন্তু হয় ছাতা মেলা। তাই এবছর ওই 18th September তোমার ডেস্টিনেশন হতেই পারে, কোথায়, পুরুলিয়ার চাকলতোর গ্রাম অথবা গাজলে ছাতা মেলা বা ছাতা উৎসব। আর আজকে, আজকে কি হতে পারে, আরে বাবা আজকে আছি তো আমি আর যে মৌমিতা তোমার সঙ্গে, আর সেজন্য এই মুহূর্তে আজকে যেটা হতে পারে সেটা হচ্ছে একটু নাচানাচি হতে পারে। কারণ এমন একটা গান আসছে এখন তোমার জন্য, যেটা গানটা শুনলেই ডেফিনেটলি তুমি, তোমার পা নাচবেই নাচবে, মানে তুমি স্টেপিংস মেলাবেই। এমনই গান এখন আসছে যার গান আমি এখন ইন্ডি পপে তোমার জন্য রাখবো, তার গান তোমার আমার শুনলে না জাস্ট স্ট্রেসটা ডিপ্রেশনটা জাস্ট চলে যায়, স্ট্রেস ফ্রি হই। কিন্তু তার নিজের লাইফটা কিন্তু স্ট্রেসে ভর্তি ছিল। সেই নাজিয়ার গানই এখন আসছে ইন্ডি পপে 107 FM রেনবোয়ে।
1: FM রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

আটটা বেজে 54 মিনিট হয়ে জাস্ট 31 সেকেন্ড, 9টা বাজতে চলেছে, মানে আমরা তৃতীয় ঘন্টার দিকে এগিয়ে চলেছি। ব্যস্ত তুমি, ব্যস্ত শহর কলকাতা নিজের বদল ঘটাতে। তৈরি হচ্ছে তো পকেট বাগান, তৈরি হচ্ছে রিং রোড, আসছে অনেকগুলো ফ্লাইওভার, গঙ্গার ঘাটও কিন্তু মেক ওভার করে নতুন লুকে হাজির হচ্ছে পুজোর ঠিক আগে আগেই। আর তাছাড়া বৃষ্টির চান্সেস তো আজকে শহর কলকাতাতে পুরোপুরি রয়েছে। অলরেডি কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে গিয়েছে, ছাতা তো অবশ্যই বৃষ্টির প্রোটেকশন, অ্যান্টিবায়োটিক তুমি আমি জানি। তাছাড়া ছাতা আর কীভাবে তোমাকে সেভ করেছে, আড়াল করেছে, বাঁচিয়েছে কঠিন মুহূর্ত থেকে, তো কেস খাওয়ার হাত থেকে কীভাবে বেঁচেছো, সেই কথাই কিন্তু আজকে শেয়ার করতে থাকো 10টার আগে 9903650392 তে। সঙ্গে গুনে গুনে বলতে কিন্তু ভুলো না, ভুল করে ভুলে গিয়ে কতবার ওই কথা বলতে না পারা নীরব ছাতাটাকে তুমি ফেলে চলে এসেছো সেটাও কিন্তু প্লিজ বলো। আর একটা কথা, ওই যে ছাতাকে যদি হাতছাড়া করেছো কি মরেছো, প্রবাদে আছে না শীতের কাঁথা আর বর্ষার ছাতা, যদি একবার হাতছাড়া হয়ে যায় তাহলে আর ফেরত পাবে না। তো এই ছাতা যখন কিনা তুমি কাউকে ধার দাও, তখন সে কিন্তু আর ধার, সেই ধার নেওয়া ছাতাটাকে ফেরত দেওয়ার ধার ধারে না। তাই কী করে তার হাত থেকে খুব সহজেই ছাতাটাকে ফেরানো যায়, সেই কৌশলটাই, সেই টেকনিকটাই কিন্তু তোমাকে আজকে সেন্ড করতে বলেছি। দেখি এবারে আমাকে কে কী পাঠিয়েছে একটু দেখে নিই একবার। আমাকে উৎপল মাইতি বেহালা থেকে কী বলছে, যদি না বলি বেহাল দশা আমার হয়ে যাবে। আজকের অনুষ্ঠানটা দারুণ হয়েছে, 3rd August 26th, আজকে হচ্ছে তরমুজ দি বস। হ্যাঁ, আজকের বায়োডেটা আজ ডিটেলসে জানলাম, তরমুজের, তরমুজের যে এত গুণ আজকে শুনলো আমাদের, তোমাদেরকে শোনাতে গিয়ে আমার নিজেরও তো অনেকটা পড়াশোনা হলো, আমি নিজেও তো এত কিছু জানতাম না। তো তরমুজের যে সিডসগুলো খায় সেটা খেতো না, ফেলে না দিয়ে এইবার থেকে খাবে সেটাও ঠিক করে ফেলেছে, কারণ আমার কাছে শুনে ফেলেছে। তরমুজের জন্মবৃত্তান্ত নিয়ে ভোরাই ক্লাসিক হয়েছে, থ্যাংকস আ লট আমার সঙ্গে থাকার জন্য উৎপল। উৎপল এরপরে যেটা বলছে সেটা হচ্ছে হাত ছাড়া একবারই হয়েছিল ছাতা, কলেজ জীবনে ছাতাটা আমাকে দিয়েছিল, মানে উৎপলকে দিয়েছিল উৎপলের মা, ওটা ছিল মায়ের প্রিয় ছাতা। ছাতা মাথায় দিয়ে কলেজে গেল, জল জড়ানোর মানে ঝড়ানোর জন্য ক্লাসের এক কোণে রেখে দিয়েছিল, তারপর থেকে আর খুঁজে পায়নি। যেখানেই যাক না কেন এরপর থেকে উৎপল ছাতা আর কিন্তু ক্যারি করে না, ভিজলে ভিজবে, ছাতা নিয়ে কোথাও যায় না, ভিজলে ভিজবে, জ্বর সর্দি হবে, তার জন্য ডাক্তার তো আছেন, তো ছাতা আর ক্যারি করে না, ভুলেও কিন্তু উৎপল নেচার পার্কে চেয়ারে বসে বান্ধবীর সঙ্গে গল্প করছে। ঠিক ওই সময় ক্লাসের SBT ম্যাডাম তিনি হাজির, খুঁজতে বেরিয়েছিলেন বৃষ্টির সময় ক্লাসের স্টুডেন্টগুলো কোথায় গেল, কোনো রকমে বেঁচেছিল সেইবার উৎপল ছাতার জন্য। আর টেকনিক যেটা, সেটা হচ্ছে যেটা ব্যবহার করে ও একটা নিনজা টেকনিক, সেটা হচ্ছে বৃষ্টির সময় ছাতা সবার দরকার, কিন্তু বৃষ্টি থামলে কেউ মনে রাখে না ছাতার কথা, আজকে দেবো কালকে দেবো ভুলে গেছি, ব্যাস নানান এক্সকিউজ দিতে থাকে। তাই ছাতা যাকে দিই আমি অপেক্ষা করি বৃষ্টি থামলেই তার বাড়িতে হাজির হয়ে ছাতাটা একদম তার ঘর থেকে নিয়ে উৎপল চলে আসে, এটাই কিন্তু উৎপল আমাদেরকে জানিয়ে দিয়েছে। তুমি কী করো, তুমি কী করবে সেটাও জানাতে থাকো। আরে বাবা আমি তো আছি, তোমার সঙ্গে আছি একদম, কটা পর্যন্ত, 10টা পর্যন্ত। আর কিভাবে এই ছাতা, নীরব ছাতাও কথা বলে তোমাকে সেই ছাতার কথা আবার মনে করিয়ে দেবে, সেই কথাও যদি জানতে চাও তাহলে 10টা অবধি থেকে যাও। যাচ্ছি আমি পরের ঘন্টায়, বলছি না টাটা বাই বাই, 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে, তোমার থাকা চাই চাই।

আকাশবাণী কলকাতা এফএম 90% তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু এমবিবিএস এবং অন্যান্য মেডিকেল পাঠ্যক্রমে ভর্তির জন্য প্রথম রাউন্ডের কাউন্সেলিং আজ শুরু হচ্ছে। আগামী 8ই সেপ্টেম্বর থেকে 2026-27 ব্যাচের পঠন পাঠন শুরু হবে। মেডিকেল কাউন্সেলিং কমিটি এমসিসি জানিয়েছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে প্রথম পর্বের কাউন্সেলিং চলবে 4 থেকে 17 আগস্ট পর্যন্ত। লোকসভায় আজ সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা সংক্রান্ত একটি সংশোধনী বিল পেশ করা হবে। কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি পেশ করবেন। এই বিলে প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টে অন্যান্য বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার সংস্থান রয়েছে। পাঞ্জাব বিধানসভার 7 দিনের বাদল অধিবেশনের আজ সূচনা হচ্ছে। বিজেপি, কংগ্রেস এবং শিরোমণি অকালীর মতো বিরোধী দলগুলি ধর্মীয় স্থানের অমর্যাদা প্রতিরোধী আইনে সংশোধন, রাজ্যে ক্রমাগত বেড়ে চলা ঋণের বোঝাসহ নানা বিষয় এবারের অধিবেশনে তুলে ধরতে পারে। বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনার কাজ চলেছে। গত মাসের 30 তারিখ বিহারের বাঁকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট নেওয়া হয়। বাড়ি তৈরির জন্য রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখলে এবার থেকে জরিমানা দিতে হবে বলে পুর নগর উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন। আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে। স্বাস্থ্য দপ্তর ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে না জানিয়ে রক্ত ও প্লাজমা বিক্রি করা যাবে না বলে রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে। স্বাস্থ্য দপ্তরের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, একসঙ্গে অনেক ইউনিট রক্ত পাঠাতে হলে অন্তত 7 দিন আগে অনুমতি নিতে হবে। এই মুহূর্তের খবর।

0: 1%.
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 9:03 হয়ে 34 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেনবো এর সোমবারের নমস্কার কলকাতা, আর যে মৌমিতার সঙ্গে। তুমি রেডি হচ্ছ তো অফিসে যাবে বলে, আর ওদিকে জল ভরা মেঘও কিন্তু রেডি হচ্ছে হাজির হয়েছে লোকজনকে ভেজাবে বলে। তাই তো এখন সেই ট্যাগলাইন মুখে মুখে ফিরছে, লেবুর পাতা করম চা, যা বৃষ্টি ধরে যা, ঘ্যান ঘ্যানে নাছর বান্ধা বৃষ্টি, সব কাজেই করছে একেবারে অনার্স বৃষ্টি। 14% বৃষ্টি কিন্তু এবছর দক্ষিণবঙ্গে বেশি হয়েছে, আর আজকে তো শ্রাবণের 18, কাল থেকে বৃষ্টি বাড়বে আরও। হাওয়া অফিসের আপডেট এমনটাই, আর আপডেট এটাও, সকাল বলো আর রাতই বলো, শহর কলকাতা কিন্তু রেডি তোমাকে আমাকে সচল রাখতে। তাই তো সার্ভিস দিচ্ছে সারা রাত, বাস যেমন তেমন কিন্তু মেট্রো ছুটছে সকাল 6টা থেকে রাত 10:30 পর্যন্ত। আচ্ছা, তোমার মোবাইলে রেল ওয়ান অ্যাপটা ইনস্টল করেছো তো, বা ওই যাত্রী সাথী অ্যাপ, এগুলো আছে তো? কেন বলছি, সবই ডিসক্লোজ করবো 10টার আগে। আর হ্যাঁ, শিয়ালদা স্টেশনে এসেছে চেঞ্জেস, আসছে সেখানেই রেলকোচ ক্যাফে, আর এই সমস্ত কিছু জানতে প্লিজ থেকে যাও 10টা পর্যন্ত আমার সঙ্গে। বলবো তো শহরের ইতিকথা থেকে তোমার সেন্ট করা ছাতা কথা, ছাতার সাতকাহন থেকে হবে অনেক ইন্টারেস্টিং গল্প গাঁথা। শুধু থেকে যাও তুমি আমার সঙ্গে 10টা পর্যন্ত, জানোই তো। আর যে মৌমিতা কেমন বায়না বিলাসী।

আমি তো এভাবেই আবদার করি, আমি এভাবেই আবদার করি, আমি যে বায়না বিলাসী। আরে বাবা, তুমি তো জানোই আর যে মৌমিতা মানেই তো বায়না করে বেশি বেশি। আর তাই তো বলি তোমাকে, কিনা দাও আমাকে বাঁশি, সে আর বাঁশি হোক বা পিকোলো হোক বা ওই ওকারিনা যাই হোক না কেন, বা নোজ ফ্লুট যাই হোক, সেই বাঁশি তুমি আমাকে দাও। আরে বায়না করছি বাঁশির জন্য, বায়না করছি বৃষ্টি থামার জন্য। আবার অরেঞ্জ অ্যালার্ট তো সাউথ বেঙ্গলেও রয়েছে, যেমন কলকাতা, হাওড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমের জন্য কিন্তু একদম অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে গেছে। আগামীকাল থেকে বৃষ্টির বহর।

বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। 9:07 হয়ে 55 সেকেন্ডস অলরেডি হয়ে গিয়েছে। তুমি আমি নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায় এখন, আর আজকে 3rd August, 10:00 পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকাটা কিন্তু মাস্ট। আর মাস্ট যেটা সেটা হচ্ছে পুজো ভ্যাকেশনে যদি বেড়ানোর প্ল্যান থাকে তাহলে লাগেজ ইনফোটা শোনাটাও কিন্তু মাস্ট। আর মাস্ট কাঁচের তৈরি সাসপেনশন ব্রিজে হাঁটাহাঁটি কোথায় সেটা শেয়ার তো করবই তোমার সেন্ড করা ছাতা কথা চেক করার পর। এই মুহূর্তে আমি কোথায় যাচ্ছি? আমি এই মুহূর্তে কিন্তু যাচ্ছি উড়িয়া। বাবা, একটা লম্বা মেসেজ রয়েছে আমার কাছে, ছাতা কথা পাঠিয়েছে মাধাইদাস বহরু ঘোষ পাড়া থেকে। মাধাইদা কি বলছেন আমাকে? মৌমিতা অনুষ্ঠানে থাকা মানেই নতুন নতুন তথ্য জানতে পারা। ও হো, থ্যাংকস আ লট। আর বিষয় থাকে অনেক মজাদার, সেটাও কিন্তু বলছেন আমাদেরকে মাধাইদা। তাই ভালো, আমি এরকম মজার মজার তথ্য দিয়েই কিন্তু, মজার মজার টপিক দিয়েই কিন্তু তোমাদের কাছ থেকে সব কিছু জানতে চাই, আদায় করতে চাই। আরে বাবা, আমি তো ওই যে বললাম আবদার করি, বিলাস বায়না বিলাসই, সেই জন্যই তো। আর যেটা বলছে আমাদের মাধাইদা সেটা হচ্ছে একবার ওকে নিয়ে, মানে আমাদের মাধাইদার ওকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন নূরপুর, নদীর পাড়ে বসে আছেন, ওখান থেকে যাওয়ার কথা ছিল গাদিয়ারা। হঠাৎ দূরে একটু দূরেই নজরে আসে দাদার এক বন্ধু, তাদের দিকেই এগিয়ে আসছে। ব্যাস দেখা পেলেই দাদার কাছে তো চলে যাবে, ব্যাস। তাই ওর ব্যাগে ছিল ছাতা, ছাতা দিয়ে তখন আমরা দুজনে দুজনকে আড়াল করলাম। আর দাদার বন্ধু অচেনা, খুব মানে সেই মুহূর্তে খুব বাঁচে বেঁচে গিয়েছি সেবার। ছাতা বহুবার হাতছাড়া করেছেন আমাদের মাধাইদা, তাই এখন আর কোনো জায়গায় গেলে বর্ষা হোক বা গরমকাল হোক ছাতা হারাবার ভয়, ছাতা নিয়ে আর বার হন না। মানে উৎপলের মতোই কিন্তু এমনটাই করে থাকেন আমাদের মাধাইদা। একবার এক বন্ধুর কথা, এক বৌদিকে ছাতা ধার দিয়েছিলেন আমাদের মাধাইদা, সেই বৌদি পরিচিত ছিল না কিন্তু বন্ধুর পরিচিত ছিল, যে ছাতা পরের দিন দিয়ে যাওয়ার কথা। 3-4 দিন কেটে যাওয়ার পরও সেই ছাতা না ফেরত পেয়ে বন্ধুকে বলি, বন্ধু বলে ছাতা দেয়নি রে। তাই আমি বলি না, তারপর বাধ্য হয়ে কৌশল নিতে হলো আমাকে। কি করলো আমাদের মাধাইদা? সেই বৌদি ছাতা মাথায় দিয়ে মাধাইদার সামনে থেকেই হেঁটে যাচ্ছে। ব্যাস জোরে হাঁক দিলেন বৌদি, আরে ওটা তো আমার ছাতা, মাথায় দিয়ে কোথায় যাচ্ছেন? বৌদি তো পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন, আর সঙ্গে সঙ্গে ছাতাটা লজ্জায় তাড়াতাড়ি সেখান থেকে দিয়ে বৌদি ঘোমটা টেনে চলে গেলেন মাধাইদার সামনে থেকে। এইভাবেই উদ্ধার করেছিলেন হাতছাড়া হয়ে যাওয়া ছাতা আমাদের মাধাইদা। সেই ছাতা কথাই আমাদের সঙ্গে সেন্ড করে দিয়েছেন মাধাইদা। এবারে কোথায় যাচ্ছে? এবারে তো আবার মনে হচ্ছে বেশ একটা ছন্দে বেঁধে বেশ লম্বা লম্বা একটা বার্তা কিন্তু রয়েছে ছাতা কথা আমার হাতে। দীপঙ্করদা, দীপঙ্কর মান্না বাঁশডুরি থেকে কি বলছেন? দীপঙ্করদা বলছেন, অনেকদিন পর অনুষ্ঠানে আবার পেলাম তোমায় ভোরবেলা, ভোর 6টা থেকে মন দিয়ে শুনছি তোমার মিষ্টি সুর, আজকের ছাতার গল্পে মনটা গেল অনেক দূর, কিশোর বয়সের স্মৃতি এক আজও মনে ভাসায় আলো, ভিক্টোরিয়া মেমোরিয়ালে বন্ধুকে নিয়ে সময়টা ছিল ভালো, হঠাৎ এক পরিচিত জন এলেন যখন সামনে দিয়ে হেঁটে, সেই ছাতার আড়ালেই তখন বেঁচেছিলাম বিপদ কেটে, ছাতা কেনা আমার ভীষণ শখ, কিনি কত সাজানো ছাত সুন্দর, তবু ব্যবহার করি কম, আলমারিতেই থাকে দিনের পর দিন ধরে, ছাতা হারানোর গল্প বহু, কত হারালাম সেই হিসেব নেই তার, কিন্তু একটি আক্ষেপ বুকে জমা হয়ে আছে আজও। আবার চায়না থেকে কলকাতা ফেরার পথে সাংহাই এয়ারপোর্টে যেদিন ভুলে ফেলে এসেছিলাম খুব ভালোবাসার এক ছাতা সেদিন, তারপর কিনেছি কত নতুন ছাতা, সাজিয়েছি নিজের মতো, তবু সেই ছাতার আক্ষেপ মন থেকে মোছে নিত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো প্রতিদিন, এমন আলো আর ছায়ার মাঝে কাটুক আনন্দের রঙিন দিন। দীপঙ্করদা, দীপঙ্কর মান্না বাঁশডুনি থেকে এই এত সুন্দর করে তাঁর ছাতা হারানো থেকে, তাঁর ছাতা কেনার শখ থেকে সমস্ত কথা কিন্তু আমাদের এইভাবেই ছন্দে বেঁধে পাঠিয়েছেন লিখে। খুব ভালো লাগলো। এর পরে আমি কোথায় যাব, কোথায় যাব বলো তো? যেতে পারি তো অনেক দূরে, অবশ্যই অবশ্যই যাব, কারণ গৌতমদা রয়েছেন। গৌতম দত্ত আমাকে কি বলছেন? কিষানগঞ্জ থেকে গৌতম দত্ত রয়েছেন গৌতমদা। গৌতমদা বলছেন, কালকে এক বন্ধুর ছেলের বিয়েতে গিয়েছিলাম, আজকে কিষানগঞ্জ ফিরছি গাড়িতে বসেই। অহ, আবারও সেই নিজের ঢাক নিজেকেই পেটাতে হচ্ছে। গাড়িতে বসেই তোমার মধুর কণ্ঠস্বরে প্রোগ্রামের আনন্দটা নিচ্ছি। আমি অনেকবারই ছাতা হারিয়েছি, আমাদের গৌতমদা বলছেন অনেকবারই ছাতা হারিয়েছেন। একবার ছাতা নিয়ে বাড়িতে ঢুকতেই বউ চিৎকার করে বলে উঠল, আজকে তো তুমি ছাতা নিয়েই যাওনি, এটা কার ছাতা তুমি নিয়ে এসেছো? ব্যাস কিছুতেই আমাদের গৌতমদা সেটা মনেই করতে পারলেন না, ভুলটা কোথায় হয়েছে, মানে ছাতাটা কার সেটা তিনি মনে করতেই পারলেন না। আহা, এমন মানুষও কিন্তু আছেন যিনি এমন সুন্দর করে নিজের কথাটা আমাদেরকে লিখে পাঠান বা আমাদেরকে জানান। খুব ভালো লাগলো গৌতমদা এই কথাটা জেনে, যে না এতক্ষণ যে বলে যাচ্ছি যে বর্ষার ছাতা আর শীতের কাঁথা হাতছাড়া করেছো কি মরেছো, সেখানেই আপনি যখন বলছেন যে মানে বর্ষার ছাতা আপনি নিয়ে না নিয়ে বেরিয়েও নিজে নিয়ে চলে এসেছেন, যেখানে কিনা আমরা বলছি যে সত্যি কাউকে ছাতা ধার দিলে কিছুতেই সেই ধার দেওয়া

0: ছাতা ফেরত দেওয়ার আর ধার ধারে না লোকজন, সেখানে আপনি নিজে মুখে স্বীকার করছেন যে অন্যের ছাতা নিয়ে চলে এসেছেন ভুল করে, এটাও কিন্তু খুব ভালো লাগলো। আসছে ছাতা কথা তোমার কাছ থেকে, আমিও বলছি তোমাকে, শহর কলকাতায় ছুটতে চলেছে ডাবল ডেকার বাস সঙ্গে লাইট ওয়েট ট্রেন। লাইট ওয়েট ট্রেন যা কিনা চলে সেই মেলবোর্নে, হিলসিঙ্কি বা শিনঝেনে, সেই ট্রেনই কিন্তু সেই লাইট ওয়েট ট্রেন এবার শহর কলকাতায় তোমার আমার সামনে ছুটবে, তোমাকে আমাকে নিয়েই ছুটবে। সেই লাইট ওয়েট ট্রেন আসছে শহর কলকাতায়, আর ওদিকে শিয়ালদা স্টেশনে চালু হয়েছে কিন্তু নতুন নতুন গেট। লোকাল এবং দূরপাল্লার ট্রেন যাত্রীদের আলাদাভাবে ভিড় এড়িয়ে সরাসরি নিজেদের প্ল্যাটফর্মে যাতে যেতে পারেন, তাই এমন ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। 1-5 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য শিয়ালদাতে প্রফুল্ল দার তো রয়েছে, আর 6-10 নম্বর মেল বা এক্সপ্রেস নতুন সেন্ট্রাল গেট যেটা হয়েছে সেখান থেকে তুমি যেতে পারবে, আর সাউথ সেকশনের জন্য 15-21 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সাউথ গেট তো আছেই আগে থেকে। আর আছে তো নতুন এক এসি লোকাল শিয়ালদা টু বারাসাত রুটে চলছে, তো সেই ট্রেনেই ছুটতে চলেছে আপ টু বনগাঁ। আর আসছে অভিনব ব্যবস্থা, লোকাল ট্রেনেও থাকবে এবার থেকে শৌচালয়, থাকবে মোবাইল চার্জিং ফেসিলিটিস, থাকবে সিসিটিভিও। ডিসেম্বরের আগেই এমন পরিষেবা চালু হবে সমস্ত লোকাল ট্রেনে। আর এদিকে তুমি কি বেড়াতে যাওয়ার প্ল্যান করছো? তাহলে যেতে পারো নতুন বন্দে ভারতে কাশ্মীর, আর সেখান থেকে কন্যাকুমারী নাকি ঋষিকেশ প্ল্যান করো। কেন ঋষিকেশের কথা বললাম? আরে বাবা, ফিরছি 5-9 সেকেন্ডস পরে ফিরে এসেই তোমাকে আমি বলছি কেন বললাম। চলো তাহলে আপাতত রেইনবো ফ্ল্যাশ ব্যাকে তোমাকে সোজা নিয়ে চলে যাই, চেন্নাই এক্সপ্রেস চড়িয়ে কন্যাকুমারী টু কাশ্মীর টু কন্যাকুমারী।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশ ব্যাক সং।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 9:20 হয়ে 19 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে সোমবারের নমস্কার কলকাতা। আচ্ছা, তোমাকে একটু আগে জিজ্ঞেস করছিলাম না, যাত্রী সাথী অ্যাপটা ইনস্টল করেছো কি না? আরে বাবা, কেন বলছি, মোট 26টা রুটে 100টা এসি বাসকে এই অ্যাপের আওতায় এনেছে এখন, আর এই বছরে বাকি সমস্ত বাসকে কিন্তু আনা হবে এই অ্যাপের আওতায়। আর এই অ্যাপটায় জানা যাবে বাসের লোকেশনটা, মাই সিটি কলকাতা। এই অ্যাপটাও না প্লিজ ডাউনলোড করে রেখো, কারণ ইনস্টল করো এই কারণেই যে শহরে ঘুরে বেড়ানোর জন্য সমস্ত ইনফরমেশন পাবে এই অ্যাপে, আর কোথায় কি আছে, কত নম্বর বাস যাবে বা মেট্রো স্টেশন কোনটা কাছে আছে, এমনকি রেস্টুরেন্ট থেকে হসপিটাল কোথায় কি আছে সেটাও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। সব হদিশ কিন্তু মিলবে এবছর এই পুজোর আগে ওয়াটার ট্যাক্সি গঙ্গাতে। আর এবারে বলবো তো সেই লাগেজ ক্যারির কথা, জাস্ট রিকল করাবো তোমাকে, তো তোমার ছাতা কথা শেয়ারের পরেই আমি তোমাকে জাস্ট রিকল করাবো। বিকাশ দা, বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে কি বলছেন, সুপ্রভাত মৌমিতা, গুড মর্নিং বিজয় দা, ছাতা কখনো বিজয়দার হারায়নি সে কথা তিনি জানিয়েছেন। একবার বাসে ছাতা ফেলে নেমে গিয়েছিলেন, ওটাই বাসের শেষ স্টপেজ ছিল, তো ওখান থেকে বাস ছাড়ে বেশ কিছুটা হেঁটে আসবার পরে যেই না মনে পড়লো হাতে ছাতা নেই, সঙ্গে সঙ্গে ছুটে চলে এলেন বাস স্ট্যান্ডে। ভাগ্য ভালো, বাসে যে সিটে বসেছিলেন সেখানেই ছাতাটি চুপচাপ বসে আছে, তো সেই ছাতাকে তিনি ফেরত পেয়ে গিয়েছিলেন আমাদের বিকাশদা। কিন্তু বিকাশদার মতন ভাগ্য আর কজনের হয় যে হারিয়ে যাওয়া, হাতছাড়া হয়ে যাওয়া ছাতা এরম একেবারে কি সাংঘাতিকভাবে, কি সুন্দরভাবে, কি সহজভাবে, সাংঘাতিক মোটেই নয়, সুন্দর এবং সহজভাবে হাতেই ফিরে চলে আসে, বিকাশদার যেমনটা এসেছে। কিন্তু বিকাশদা কখনো কি ছাতা কাউকে ধার দিয়েছে? না, মনে হয় ছাতা ধার দেওয়ার ধারও ধারেন না বিকাশদা, তাই তো তিনি জানাননি। এবারে আমি কোথায় যাচ্ছি, এবারে তো আমি যাচ্ছি কোথায়, ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত কি বলছেন সেটাই তো বলবো। রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত, আমার মনে হচ্ছে আজকে আমার শোতে প্রথম লিসনার হিসেবে কিন্তু মেসেজ আজকে পাচ্ছি সুশান্ত দার। সুশান্ত দা কি বলছেন, ছাতারে ছাতা আকাশে মেঘ জমলে তুই হাসা, বৃষ্টি নামে টাপুর টুপুর তুই যে আমার মাথার উপরে ভরসা, রোদের তাপে মাথা গরম তুই দিস ছায়া শীতল মম, ব্যাগের ভাঁজে ছোট্ট তুই ঝড়ে তবু শক্ত রুই, লাল নীল হলুদ সাদা রঙের বাহার মনটা খুশি, রাস্তায় হাঁটে মানুষ কত তোর তলে সবাই আপন বসি, ছাতা বিনা বর্ষা বৃথা রোদেও লাগে মাথার ব্যথা, তাই তো বলি যত্ন করে রাখিস তুই তো বন্ধু সত্যি খাসা। সত্যি তাই খাসা হয়েছে, তবে যদি

আমি যে কোয়েশ্চেনগুলো রেখেছি সেগুলোও যদি ছন্দে বেঁধে এরকমভাবে পাঠিয়ে দিতেন বেশ হতো, ভালো লাগতো আর কি। 31 জুলাই থেকে শুরু হয়েছে তো লাগেজ বুকিং সিস্টেম, এসি ফার্স্ট ক্লাসে জন্য যেটা রয়েছে একজন প্যাসেঞ্জার 70 কেজি পর্যন্ত লাগেজ ক্যারি করতে পারবেন, আর এসি ফার্স্ট ক্লাস 2 টিয়ারে 50 কেজি পর্যন্ত এবং স্লিপার ক্লাসের জন্য 40 কেজি পর্যন্ত লাগেজ ক্যারি করা যাবে। তবে এক্সট্রা লাগেজের ক্ষেত্রে বুকিংটা কিন্তু করে নিতে হবে আগেই, না হলে মোটা জরিমানা দিতে হবে। ঠিক ওই ফ্লাইটে যেমন ফ্লাই করবার জন্য অতিরিক্ত লাগেজ ক্যারি করবার জন্য যেভাবে আমাদেরকে বুকিং করতে হয় ঠিক সেভাবেই কিন্তু ট্রেনের ক্ষেত্রেও সেই নিয়মটাই আবারও চালু হয়েছে 31 জুলাই থেকে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু বা চেন্নাই যেতে ট্রেনের টিকিট পছন্দসই না পেলে নো প্রবলেম, শুরু হয়েছে বাস সার্ভিস। হ্যাঁ, এসি ভলভো বাসে কিন্তু তুমি সোজা চলে যেতে পারবে কলকাতা থেকে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু বা চেন্নাই, যেখানে তুমি যেতে চাও সেটাই কিন্তু সেই সার্ভিসে কিন্তু তোমাকে বাস দিয়ে দেবে। আর যদি চাও দিল্লি বা হরিদ্বার মিস, তাহলে আমি তোমাকে বলবো মিস করো না আরও একটা জায়গা, সেটা হচ্ছে কাঁচের তৈরি সাসপেনশন ব্রিজটা হাঁটতে। প্লিজ দেখো কিন্তু নিচে গঙ্গা বয়ে যাচ্ছে আর তুমি হাঁটছো কাঁচের ব্রিজে, সত্যি এমনটা হয়েছে ঋষিকেশে। আর এখন তো এক ট্রেনেই সফর করা যাচ্ছে ঋষিকেশ, কলকাতা টু ঋষিকেশ প্ল্যান করো তুমি কবে যাবে। আর এদিকে কলকাতায় হাজির নতুন লুকে মিউজিয়াম, বেহালাতে স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম, প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ঠাসা পোড়ামাটির ভাস্কর্য থেকে পাথর ব্রোঞ্জের মূর্তি সেখানে আছে প্রচুর। শহর কলকাতা মানেই হচ্ছে অবশ্যই মিউজিয়াম, তার শহর যেমন তেমন কিন্তু শহর কলকাতা মানেই পার্কে ঠাসা কলকাতা। আর অবশ্যই রূপকথার শহর তোমার আমার এই শহর, চলমান শহর তোমার আমার এই শহর, চলো না একটু ঘুরে আসি আমরা এই শহরে।

আরে বাবা, প্রেমের নেশা এরকম ভাবে পালিয়ে যাওয়া যায়, তবে শুধুমাত্র সঙ্গে সঙ্গী করো তুমি তোমার ছাতাকে। হ্যাঁ, ছাতাটাকে রেখো, তুমি আর ফিয়ান্সে বা তুমি আর তোমার বেটার হাফ যেখানেই যাও না কেন, ছাতাকে যদি সঙ্গে রাখো, মোক্ষম কেস খাওয়ার হাত থেকে ডেফিনেটলি বেঁচে যাবে। আরে বাবা, তুমি আমি জানি তো বৃষ্টি বা রোদের অ্যান্টিবায়োটিক হচ্ছে ছাতা। শুধু রোদই কেন বা বৃষ্টির তাপ থেকে, মানে বৃষ্টির জল থেকেই বা রোদের তাপ থেকে যেভাবেই হোক না কেন আমরা বাঁচি ছাতা ইউজ করে। শুধু তাই তো নয়, বুলগেরিয়ায় ছাতা অস্ত্র হিসেবে ইউজ হয়, আবার ইন্দোনেশিয়াতে ছাতায় মোবাইল নেওয়ার পকেট থেকে ওয়ালেট টাকা রাখার মতন ব্যাপারও থাকে, আর হন্ডুরাসে তো রাস্তায় জমে থাকা জলে ছাতা নৌকার মতো হুস করে পার করে দেয়। তুমি আমি কি করি? তুমি আমি তো আর বুলগেরিয়া বা হন্ডুরাস বা ইন্দোনেশিয়ার মতন ছাতা ইউজ করি না। তুমি আমি বৃষ্টিতে ভেজার হাত থেকে ছাতাকে ব্যবহার করি বা রোদের তাপের হাত থেকে বাঁচতে ছাতাকে ইউজ করি। শুধু তাই না, লাইফের চরম কেস খাওয়ার হাত থেকেও তো বাঁচতে ইউজ করি। তো অফিস কামাই করে, কলেজ বাঙ্ক করে, হয়তো তুমি কোথাও গিয়েছো, সামনে তোমার অফিসের বস, ব্যাস ছাতায় তুমি নিজেকে আড়াল করলে, বা পার্কে বসে আছো তুমি আর তোমার বেটার হাফ, ওরে বাবা পাশেই রয়েছে তোমার সেন কাকু, তোমার চেনা সেই সেন কাকু সেন দৃষ্টিতে তোমাদের তখন মাপছেন কি করবে, ছাতাই তোমায় বাঁচাবে। লাইফে এরকম বহু ক্ষেত্রে নিশ্চয়ই তুমি নিজেকে বাঁচিয়েছো, কথা বলতে না পারা সেই নিরীহ ছাতাটার আড়ালে নিজেকে লুকিয়েছো। তো প্লিজ বলে ফেলো আজকে সেই ঘটনাই, তুমি বলে ফেলো আর কবে কোনখানে কোন সিচুয়েশনে তুমি নিজেকে কেস খাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলে ছাতার হাতের ছাতাটার আড়ালে নিজেকে জাস্ট লুকিয়ে, সেটাও তুমি আজকে বলো। আর তার সঙ্গে গুনে গুনে বলে ফেলো না তোমার গুণপনার কথা, মানে কতবার তুমি ছাতা হাত ছাড়া করেছো সেটাও তুমি গুনগুনিয়ে বলো। আর সঙ্গে এটাও বলো ওই যে প্রবাদটা যেটা রয়েছে, বর্ষার ছাতা আর শীতের কাঁথা হাতছাড়া করেছো কি মরেছো। তো এই বর্ষার ছাতা যখন কেউ ধার নেয়, তখন কিন্তু সে আর সেই ধার নেওয়া ছাতাটা ফেরত দেওয়ার ধার ধারে না। তো তার কাছ থেকে কোন কৌশলে কোন টেকনিক অ্যাপ্লাই করে সেই ছাতাকে ফেরত নেবে সেটাও প্লিজ আজকে বলতে থাকো 10টার আগে 9903653992 তে। এই মুহূর্তে আমি কোথায় যাচ্ছি? এই মুহূর্তে ওরে বাবা একটা লম্বা, বেশ একটা লম্বা চওড়া কিন্তু এখন ছাতা কথা রয়েছে আমার কাছে, কে পাঠিয়েছে সেটা একদম শেষে গিয়ে বলবো কে পাঠিয়েছে।

আমি কাউকে ছাতা দিই না, কারোর থেকে ছাতা নিইও না, একদম প্রথমেই এই কথাটা সে জানিয়ে দিয়েছে হাত তুলে। কারণ শীতের কাঁথা আর বর্ষার ছাতা কাউকে দিতে নেই, সেটা ওর ছোট থেকে শুনে এসেছে। সারা বছর ব্যাগে ওর ছাতাটা রেখে দেয় আর সেটা খুব দরকার না পড়লে বেরও করে না। আমাদের গুড বয় শাওন এই সমস্ত কথা জানাচ্ছে। কোনো অকওয়ার্ড মুহূর্ত থেকে বাঁচবার দরকার পড়েনি এখনও শাওনের, কারণ শাওন গুড বয়, শুধু একবার ছাতা হারাতে হারাতে বেঁচে গিয়েছে। তখন ও কলেজে পড়ে, আমাদের শাওন তখন কলেজ স্টুডেন্ট, তো কলেজ থেকে ফিরছে বারাসাত লোকাল ধরে, ছাতাটা ভেজা ছিল বলে ট্রেনের সিটের নিচে রেখেছিল। ট্রেন থেকে নামার সময় বৃষ্টি থেমে গেছে বলে ছাতার কথা বেমালুম ভুলে সোজা বাড়ির দিকে হাঁটা মেরেছে। কিছু দূর আসার পরেই শাওনের মনে পড়ে গেছে যে ছাতাটা ট্রেনে রেখে এসেছে, সোজা চলে গেছে বারাসাত রেল কার শেডে গিয়ে পাহারারত আরপিএফকে বলে টিকিট দেখিয়ে পুরো ঘটনাটা বলে প্রত্যেকটা ট্রেনের রেক একদম মানে ভালোভাবে সেই আইডেন্টিফিকেশন নাম্বার লেখা থাকে ট্রেনের সামনে, সেটা দেখে ট্রেনে ওঠার আগেও দেখে উড়িয়ে বাস, ট্রেনে উঠবার আগে সেটাও ও সেই নাম্বারটা লিখে রাখে, দেখে রাখে। ভাবতে পারছি না গো শাওন, সাধে কিন্তু আর যে মৌমিতা তোমাকে গুড বয় বলে না, এই সার্টিফিকেটটা নেওয়ার একদম মানে তুমি যোগ্য। তো তার ফলে শাওন কী করলো, কারশেডে গিয়ে একবারেই চিনে ফেললো কোন ট্রেনটা বারাসাত লোকাল হয়ে এসেছে, সেই সঙ্গে মনে ছিল কত নাম্বার কোচেও উঠেছিল। সেখানে গিয়ে দেখে যথারীতি সিটের তলায় ছাতাটা একইভাবে রয়েছে, এইভাবেই ও ছাতা ফেরত পেয়ে গিয়েছে। আর ও তো প্রথমেই বলে দিয়েছে কাউকে ছাতাও কারোর কাছ থেকে নেয়ও না, কাউকে ছাতা ধারও দেয় না, তাই ওই ধার দেওয়া ছাতা কীভাবে তুমি ফেরত নেবে সেই সমস্ত বলার ধার ধারে না আমাদের শাওন। তুমি কি বলছো প্লিজ বলে ফেলো 9903653992 তে। দেখো শহর কলকাতায় ছুটে চলেছে, ডাবল ডেকার বাস আসতে চলেছে, আর তার সঙ্গে শুধু তাই নয় লাইট ওয়েট ট্রেনও আসছে। আর আসছে যেটা সেটা হচ্ছে আমাদের শহর, এই মুহূর্তে ট্রলি বাসও আসছে যেটা নিউ টাউনে ছুটবে বলে শোনা যাচ্ছে। আর আমাদের শহরের ঐতিহ্য তো আজও তো সেটা রয়েছে, আর সেই লাইটওয়েট ট্রেন বা ট্রাম নতুন প্রযুক্তিতে কিন্তু জুড়বে উত্তর কলকাতার সঙ্গে দক্ষিণ কলকাতাকে। শহর কলকাতা যে রূপকথার শহর, প্রাণের শহর, চলমান শহর, সে তো তুমি আমি জানি, আর সেই জানি বলেই তো একটু পরেই আমরা শহর কলকাতায় ঘুরতে বেরাবো। চলো একটু হারিয়ে যাই, আমাদের সফরটা একটু জমিয়ে ফেলি।

তোমাকে যখন কথা দিয়েছি শহর কলকাতা তোমায় ঘোরাবো, তখন ডেফিনেটলি আমি ঘোরাবো। আর যে মৌমিতা যখন কথা দেয় তখন সে কথা কিন্তু সে রাখে। তো তোমাকে যেটা বলছি, রাস্তায় নেমে চিনতেই পারো, জানতেই পারো, শহর কলকাতাকে চাইলে তুমি আমাদের সঙ্গেও পা মেলাতে পারো, ঘুরে ফিরে হেঁটে হেঁটে দেখতে পারবে, চিনতে পারবে, জানতে পারবে নতুনভাবে এই শহর কলকাতাকে। কলকাতার বুকের মধ্যেই লুকোনো আছে এই শহরের ইতিহাস। দিন বদলেছে, রাস্তার নাম বদলেছে, তবে পুরনো গল্পগুলো ধুলোর চাদর গায়ে শুয়ে আছে এই শহরের অলিতে গলিতে। তুমি নিশ্চয়ই এসেছো অনেকবার বৌবাজার অঞ্চলে। বড় বিচিত্র ছিল একটা সময় এই অঞ্চল, যে রাস্তাটাকে তুমি আমি বৌবাজার স্ট্রিট বলে আসলে চিনি তার নাম হচ্ছে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট। তো এখানেই আছে বাবুরাম শীল লেন। এই লেনটা আজও কিন্তু অনেক স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছে। তো তুমি যদি আজকে এই গল্পটা শুনে মিলিয়ে নিতে চলে আসো এই বাবুরাম শীল লেনে, আসতে পারো। আর এসে যদি একটা বাড়ির খোঁজ কিন্তু তুমি করবে, খুব বিখ্যাত বাড়ি, বহু বহু বহু ঘটনার সাক্ষী রয়েছে এই বাড়িটা, অধিকারী ভবন। তো এই অধিকারী ভবনে তুমি কেন আসবে? তুমি তো মৌমিতার মুখে শুনলে আর শুনে তুমি চলে এলে, এবং যে কাউকে জিজ্ঞেস করলে এই অধিকারী ভবনটা কোথায় প্লিজ বলুন না, তার কাছ থেকে কিন্তু উত্তরটা নাও পেতে পারো। কারণ অধিকারী ভবন নামটা আড়ালে পড়ে গেছে, সেই নাম রয়েছে এখন কি বলে বলো তো, ঝুলন বাড়ি বলে। তুমি ঝুলন বাড়ির খোঁজ করলে তোমাকে যে কেউ দেখিয়ে দেবে সেই বাড়ি, কিন্তু অধিকারী ভবন বললে কেউ দেখাতে পারবে না, খুঁজে পাবে না। এই বাড়িটাই একমাত্র বাড়ি যেখানে আজও আছে আকাশপথ। আরে বাবা, আকাশপথ! হ্যাঁ, এক বাড়ি থেকে আরেক বাড়ি তুমি যাবে, আর সেজন্যই রয়েছে সেখানে ঝুলন্ত ব্রিজের মতো সুন্দর আকাশপথ। আর আগে এইরকম কয়েকটা বাড়ি কিন্তু শহরে থাকলেও সেই সমস্ত তো ভেঙে চুড়ে ফ্ল্যাট কমপ্লেক্স এই সমস্ত তৈরি হয়ে গিয়েছে। তো এই একটাই টিকে আছে বৌবাজারে, রাম কানাই অধিকারীর বাড়ি। সে না হয় হলো প্রায় তো 200 বছরের বেশি তার বয়স হয়ে গিয়েছে এই বাড়ি। তবে এই বাড়িতে কিন্তু আসবে এই কারণেই, কারণ এখানে খুব বড় করে ঝুলন উৎসব হয়। শুধু তাই নয়, সেই ঝুলন উৎসবের দিন আজও গানের আসর বসে। পুরনো ট্র্যাডিশন ধরে রেখেই কিন্তু আজও সেখানে গানের আসর বসে। তখন 1870-75 এরকম সময়টা, যদু ভট্টও কিন্তু গান গাইতেন এই বাড়িতে। সেই বাড়িতেই থাকতেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের শিক্ষক, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী যদু ভট্ট। যদি তুমি এই বাড়িটাতে আসো তাহলে বাড়ির দেওয়ালে দেখতে পাবে ফলক, সেখানে যদু ভট্টর সম্পর্কে অনেক তথ্য পাবে, অনেক ইনফরমেশন পাবে। আর এই যে তোমাকে বললাম যে তুমি এখানে আসবে আকাশপথ, দুই বাড়ির মধ্যে রয়েছে, সেটার কারণ কি জানো? রামকানাই অধিকারীর একটা বসত বাড়ি আর একটা হচ্ছে মন্দির বাড়ি। আর সেই মন্দিরে যাওয়ার জন্যই বাড়ির মেয়েরা ওই আকাশপথ বা ঝুলন্ত পথটাই ব্যবহার করবেন। তো সেই জন্যই তিনি এই স্কাইওয়াক, মানে এখনকার দিনে যে স্কাইওয়াক আমরা বলি, তো সেই রকমই একটা স্কাইওয়াক আকাশপথ, ওই ঝুলন্ত পথ একটা তৈরি করেছিলেন। আর এইখানেই কিন্তু যেমন মানে একটা ছোট মজলিশ বসে ঝুলনের দিন, আর এখানে যে ওই মজলিশের দিনই কিন্তু যদি তুমি আসো তাহলে অবশ্যই দেখতে পাবে বেলজিয়াম কাঁচের ঝাড়বাতি, যেটা ঝাড়পোচ করে শুধুমাত্র ঝুলনের মরশুমটায় আলো জ্বালিয়ে রাখা হয়। ঝাড়বাতি স্পেশালিটির সঙ্গে একটা বড় ঘড়ি আছে, এটাই হচ্ছে এখানে মানে এটার স্পেশালিটি, ওই ঝাড়বাতির মধ্যেই সেই ঘড়িটা রয়েছে। আর সানাইয়ের সুর কানে আসে ঝুলনের দিন, আর শেষের দিন কত রকম যে খাওয়া দাওয়া হয় সে আর কি বলবো, কত স্মৃতি আছে। আজও এই বাড়িটাতে এলে সব কিছু তুমি জানতে পারবে। তো আজকে শুনলে আর যে মৌমিতার কাছে, এরপরে তুমি কি করবে? বৌবাজারে আসবে, সোনাপট্টিতেও আসতে পারো, সোনার দাম তো বললামই তোমাকে 1,33,022 ক্যারেট সোনার দাম এই মুহূর্তে 10 গ্রাম যদি সোনা কিনতে চাও। তাই তুমি এই সময়টা কি করবে দেখো, ডিসকাউন্ট এখন আর নেই, রথটত চলে গেছে। তাই আজকে আর নয়, এইটুকুই হবে তোমার ঘোরাফেরা। ইতিহাস মিলিয়ে, গল্প মিলিয়ে বিখ্যাত বাড়িটা ঘুরে ফিরে তুমি দেখতে দেখতে ক্লান্তিটা তোমার তো একটু ভ্যানিশ করতে হবে। তার জন্য পেয়ে যাবে কি, কচুরি পাবে, জিলিপি পাবে, লস্যি পাবে, সব কিছুতেই তুমি খেয়ে গলা ভিজিয়ে পেটটা একেবারে পুজো করে নিয়ে জাস্ট বেরিয়ে পড়বে। আজকে আর নয় গো, আজ এখানেই থামছি শহরের ইতিকথার।

শহরে তুমি ঘুরতে পারো, সফর যে কোনো সময় জমাতেই পারো, কারণ শহর এমনই পারফেক্ট যে কোনো সময় কিন্তু যে কোনো মরশুমে তুমি শহর কলকাতায় অবশ্যই অবশ্যই ঘুরতে পারো। অলরেডি কিন্তু আমারও চোখ ঘুরতে ঘুরতে স্টুডিওর ঘড়ির দিকে চোখ চলে গেছে, 9:44 হয়ে 30 সেকেন্ড হয়ে গেছে, মানে 10টা বাজতে চলেছে। আর তোমাকে সেই কথাটাই তো বলা হয়নি, আরে বাবা ছাতা, হ্যাঁ ছাতা কথাই তো আজকে হচ্ছে, কিন্তু এই কথাটা তো তোমাকে বলা হয়নি। তুমি একবার ভেবে দেখো যেটা তোমার আর জে মমিতা এই মুহূর্তে বলছে, পৃথিবীতে যদি সমস্ত হারানোর জিনিসের একটা FIR করা যেত, তবে ছাতার নামটাই কিন্তু এক নাম্বারে থাকতো। ছাতা যেন এক যাযাবর, সুযোগ পেলেই হাতছাড়া হয়ে যায় যখন তখন, যাতে সাধের ছাতা পরবাসী না হয়। তাই তো বেঙ্গালুরুর আরিয়ান বানিয়ে ফেলেছে একটা ছাতা, যাকে ভুলে ফেলে যদি চলে আসো তাহলে সে তোমাকে ডাকবে, তোমার মোবাইলে অ্যালার্ম বাজিয়ে নোটিফিকেশন আসবে। ছোট্ট কাজ করেছে এই আরিয়ান ছোট্ট ছেলে, ছাতায় স্মার্ট ব্লুটুথ লাগিয়ে ফেলেছে এবং তার জন্যই সে ভাইরাল হয়েছে। ছাতাকে হাতছাড়া করলেই কিন্তু সেই ছাতাই তোমার হাত আর ছাড়বে না, টানা অ্যালার্ম বাজিয়ে অতিষ্ঠ করে তোমার কাছে সেই ছাতা ফিরে আসবে, তোমাকেই সেই ছাতার কাছে টেনে নিয়ে যাবে এবং সেই ছাতাই আবার তোমার হাতে উঠে চলে আসবে। ডিসাইড করো এমন ছাতা তুমি নেবে কিনা। তবে আমি এখন ডিসাইড করে ফেলেছি যেটা, সেটা হচ্ছে আমি SSD-র কাছে যাব। আর বাবা SSD বোঝা যায়নি, SSD শ্যাম সুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে ছন্দে বেদে সুন্দর করে একটা ছাতা কাহন পাঠিয়ে ফেলেছেন সমীর বাবু। ভালো

0: মানুষ বকবক করেন সদা, রাস্তাঘাটে দেখা হলে সুধায় কেমন আছেন দাদা, কত রকম প্রশ্ন তার, এখন সুগার লেভেল কত, ব্লাড প্রেশার মেপে নেবেন ডাক্তারের নিয়ম মতো, সকালবেলায় হাঁটার সময় ঘাম ঝরছে তো, রেড মিট একদম না, কোলেস্টেরলটা কত, ছাত্র পড়াতে যাবার সময় আমার থাকে ব্যস্ততা, এত প্রশ্নের উত্তর তাকে কিভাবে দিই মৌমিতা, অনেক বুদ্ধি করে তাকে যাচ্ছে এখন রোখা, ছাতায় মুখ ঢেকে আমি তাকে বানাই বোকা, ক্লাব ঘরের সবার স্থলে একদা কথা শোনায় মগ্ন, হঠাৎ দেখি আমার ছাতা, ছেড়েছি আমার সঙ্গ, কালো মেঘে ঝমঝমিয়ে বৃষ্টি অবিশ্রান্ত, ছাতা ছাড়াই বাড়ি এলাম ভিজে সর্বশান্ত, রাত্রিবেলা ফিরবো বাড়ি, গেছি জন্মদিনে, ছাতা নিয়ে অনুষ্ঠানে চায় না কিছুতেই মনে, সুন্দরী এক মহিলাকে দেখি ছাতা নিয়ে বসা, গল্প জমিয়ে ছাতা ধারের পূর্ণ হয়েছিল আশা, ওহো দাদা একটা কথাই শেষে জিজ্ঞেস করছি, বৌদি কি আজকে শুনছেন, জানি না এরপরে ইতিহাস হবে নাকি কুরুক্ষেত্র হবে, শ্যামসুন্দর দা এত সুন্দর করে তিনি পাঠিয়ে দিয়েছেন ছাতা কাহন, তাঁর ছাতা কথা, শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে তিনি পাঠিয়েছেন, ওরে বাস এখনও অনেকগুলো কিন্তু মেসেজ রয়েছে, সুখেন্দু দা, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে কি বলছেন, তিনিও তো ছন্দে বেঁধেই পাঠান আমাকে মেসেজ, লাগে ছাতা যদি তুমি বাঁচাতে চাও মাথা, বলতে গেলে ছাতার কথা হবে মহাকাব্য মহাগাথা, হারিয়ে ফেলি ছটি সুন্দর মনের মতো ছাতা, তারপরে শোক দুঃখে ধরি তাল গাছের পাতা, না গো না সুন্দর বুননে বানাই তাল পাতার টোকা, যেখানে সেখানে ফেলেছি হারিয়ে দেয়নি ধোঁকা, আমার ছাতায় থাকবে লুকোনো একটা বাঁশি, বন্ধ করলেই বাজবে হারাবে মুখের হাসি, বন্ধের সুইচ পাবে না, পাবে না দেখা তার, ফেলে পালাবেই জানি বলবে নাই দরকার, এইভাবেই তো ধার দেওয়া ছাতা, একেবারে ধার ধারবে না এমনটা হবে না, এইরকম যদি বাঁশিওয়ালা ছাতা কারোর হাতে যায় সুখেন্দুদার ছাতার মতো, তাহলে ডেফিনেটলি সেই ছাতা ফেরত দিয়ে দেবে, এটা হলফ করে বলা যায়। আবার কিন্তু যাচ্ছি আমি বারাসাতে, কারণ শঙ্করদা রয়েছেন, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে কি বলছেন, ভালো ছেলে শয়তানি কাজ করিনি কোনো কাল, যার কারণে ছাতাকে আমার করতে হয়নি ঢাল, কার কারণে ঢাকবো মুখ, কিসের অত লাজ, স্বগর্বে ছত্রপতি মোর করেছে শিরে বিরাজ, জীবনে ছত্রপতি মোর যায়নি হাতের বার, ভালোবেসে অনেক ছাতা পাই যে উপহার, ভুলো মনা খদ্দের কত ছাতা গেছে ফেলে, রেখেছি তুলে যত্ন করে এমন ভালো ছেলে, পরে এলে ফেরত পায় না হলে নয় আর, সেই ছাতা পরে আমি করছি ব্যবহার, দেই না ছাতা তবুও কেহ নীলে ছাতা ধার, ফুসমন্তর কানের কাছে করি কানের পোকাবার, সবার সামনে শুনিয়ে বলা কথার এমনই টেকনিক, প্রেস্টিজ পাংচার হওয়ার আগে ছাতা ফেরত আসে ঠিক, ওহো জবরদস্ত শঙ্করদা, দারুণ কিন্তু স্যালিউট কুর্নিশ না জানিয়ে পারছি না, এত সুন্দর করে ছাতা প্যাকেজটা পুরো পাঠিয়ে দিয়েছেন আজকে আমাদেরকে। এরপরে আমি কোথায় যাচ্ছি, আমি এরপরে যাচ্ছি হচ্ছে নদিয়াতে, দেখি কে কি বলছেন, নদিয়া শান্তিপুর থেকে বাবুল কি বলছেন, বাবুল মনে হচ্ছে আমার সাথে আজকে ফার্স্ট মেসেজ করলো, দেখি বাবুল কি বলছে, একবার ট্রেন ধরবো বলে জিরাট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, হঠাৎ ছমছম করে বৃষ্টি এলো, অনেক পরেও বৃষ্টি আর থামে না, তখন প্রায় রাত 8টা, আমার হঠাৎ একটা মেয়ে এসে বলল আমার বাড়ি এখান থেকে 5 কিলোমিটার দূরে, 8টায় শেষ অটোটা না পেলে আমি বাড়ি ফিরতে পারবো না, আপনার ছাতাটা দয়া করে দেন যদি তাহলে আমি অটোটা পেয়ে যাব, তখন আর কি করি, নিরুপায় হয়ে ছাতাটা দিয়ে দিলাম, বাপরে বাপ এমন মানুষ আছে ছাতা দিয়ে দিল, বৃষ্টি ঝমঝমি হচ্ছে তারপরেও, তারপরে ছাতাটা কিভাবে ফেরত পাবো, তখন বলা হলো মোবাইল তো তখন ছিল না, একটা চায়ের দোকান দেখিয়ে বললো কালকে ওইখানে ছাতাটা এসে রেখে যাব, কথা মতো ছাতা পেয়ে গিয়েছিলাম, ওয়াও দারুণ ব্যাপার, তারপর একদিন ওইখানেই দেখা হলো, তারপর পরিচয় বর্তমানে তিনি সেই ছাতার তলায় রয়েছেন যিনি, মানে তিনিই হচ্ছেন গিন্নি আমাদের বাবুলদার, বাবুলদা আর বৌদি এইভাবেই কিন্তু দুজনে দুজনে দেখা পেয়েছিলেন, ঝমঝমিয়ে বৃষ্টি আর তার সঙ্গে ছাতা, আহা পুরো জমে গেছে ব্যাপারটা, এখন আর কোনো কথা না, পরপর গানের হ্যাট্রিকে তিনটে গান আসছে তোমাদের জন্য।
1: গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।

0: পাখি।
1: হ্যাঁ, পাখি হয়ে থাকি এবং পাখি হয়ে কিন্তু উড়ে যাওয়ার সময়টাও হয়ে গেছে, কারণ 9:57 হয়ে 5 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। আর এই মুহূর্তে উত্তরা বৌদির কিন্তু একটা মেসেজ রয়েছে। উত্তরা বৌদি মানে বহরু ঘোষপাড়া থেকে মাধাই দার ওয়াইফ কিন্তু মেসেজ করেছেন, বান্ধবী মিলে টিউশনি পড়তে না গিয়ে টাকি গেস্ট হাউসের কাছে ইছামতি তীরে বসে গল্প করছি, আমি রাবেয়া কৃষ্ণা সুলেখা সুলতা, এবং হঠাৎ করে ভূত দেখার মতন চমকে উঠিয়ে এই রে আমার বাবা। এই কথা শুনে ওরা যে যার মতন কেটে পড়লো আর আমি পড়ে গেলাম আতান্তরে। অবশেষে ছাতা আড়াল করে সেই যাত্রা রক্ষা পেলেও বাড়িতে গিয়ে বাবার ধমক খেতে হয়েছিল। মাস্টারের বাড়ি না গিয়ে পড়তে না গিয়ে কোথায় গিয়েছিলি, মিথ্যে বলতে পারলাম না, সত্যি কথা বলে দিলাম আর অল্প বকুনিতে রেহাই পেলাম। ছাতা কাউকে দিলে চাইতে লজ্জা করে, এইভাবে অনেক ছাতা না হাত ছাড়া হয়েছে, ছাতা এখনও হারাই। ছাতা নিয়ে বার হলে রোদ উঠলে ছাতা ভুলে ফেলে রেখে বাড়ি চলে আসি এখনও। উত্তরা বৌদি নিজে মুখে কিন্তু এ কথা স্বীকার করে দিয়েছেন, আর আমাকেও কিন্তু এ কথা বলতে হচ্ছে, কারণ 9:57 অলরেডি হয়ে গেছে, 10টার ঘরে পৌঁছে যাচ্ছে স্টুডিওর লালগড়ি। আজকের মতো তাই আমিও জার্নিটা শেষ করি, আজকে আমি যাচ্ছি ফিরে, বলছি টাটা বাই বাই। 6 জুলাই বৃহস্পতিবারে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই। আপাতত নিকিতার গানে গানে যাচ্ছি বাড়ির দিকে।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংক্রান্ত একটি সংশোধনী বিল পেশ করা হবে। কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী

অর্জুনরাম মেঘওয়াল বিলটি পেশ করবেন। এই বিলে প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টে অন্যান্য বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার সংস্থান রয়েছে। বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গণনার কাজ শুরু হয়েছে। গত মাসে 30 তারিখে বিহারের বাঁকিপুর, গুজরাটের মাঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাঁতিয়া কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করেছেন। শিল্প স্থাপনের উন্নতি এবং রপ্তানি ক্ষেত্রে পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলেই মনে করা হচ্ছে। MBBS এবং অন্যান্য মেডিকেল পাঠ্যক্রমে ভর্তির জন্য প্রথম রাউন্ডের কাউন্সেলিং আজ শুরু হচ্ছে। আগামী 8ই সেপ্টেম্বর থেকে 2026-27 ব্যাচের পঠন পাঠন শুরু হবে। মেডিকেল কাউন্সেলিং কমিটি MCC জানিয়েছে, DED এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে প্রথম পর্বের কাউন্সেলিং চলবে 4 থেকে 17 আগস্ট পর্যন্ত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি সমাবেশে আত্মঘাতী হামলায় 5 নিরাপত্তা কর্মী সহ অন্তত 14 জন নিহত এবং বেশ কিছু মানুষ আহত হয়েছেন। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয়ে 2026-এর কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। ভারত 13টি সোনা 39টি পদক নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। 2030 সালে কমনওয়েলথের শতবর্ষ অনুষ্ঠান হবে আহমেদাবাদে। এই মুহূর্তে খবর এ পর্যন্তই। এরপরে খবর বেলা 11টায়।

0: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে।
1: গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: थोड़ी सी बातें और ढेर सारे गाने, आप सुन रहे हैं नॉनस्टॉप गपशप। नॉनस्टॉप गपशप 107 एफएम रेनबो पर। नॉनस्टॉप गपशप, नॉनस्टॉप गपशप 107 एफएम रेनबो पर। एफएम रेनबो पर।
3: आप सुन रहे हैं नॉनस्टॉप गपशप 107 एफएम रेनबो पर और मैं हूं आपके साथ आपकी दोस्त आपकी होस्ट पूजा। आप सभी सुनने वालों का स्वागत, अभिनंदन। 10:03:40 कार्यक्रम की शुरुआत कुमार शानू की आवाज के साथ।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। আজ রাজ্যসভায় পেশ হতে চলেছে ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প উন্নয়ন সংক্রান্ত সংশোধনী বিল। দপ্তরের মন্ত্রী জিতন রাম মাঞ্জি 2006 সালের মূল আইনটি সংশোধনের লক্ষ্যে এই বিলটি বিবেচনা ও অনুমোদনের জন্য উচ্চকক্ষে উত্থাপন করবেন। MBBS এবং অন্যান্য মেডিকেল পাঠ্যক্রমে ভর্তির জন্য প্রথম রাউন্ডের কাউন্সেলিং আজ শুরু হচ্ছে। আগামী 8ই সেপ্টেম্বর থেকে 2026-27 ব্যাচের পঠন পাঠন শুরু হবে। মেডিকেল কাউন্সেলিং কমিটি MCC জানিয়েছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে প্রথম পর্বের কাউন্সেলিং চলবে 4 থেকে 17 আগস্ট পর্যন্ত। গ্লাসগো কমনওয়েলথ

0: ইনিংসে চমৎকার ফলাফলের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া বার্তায় প্রধানমন্ত্রী পুরো দলের পারফরমেন্সে গর্ব প্রকাশ করেন। তিনি পদকজয়ী সকল অ্যাথলিটকে তাদের দুর্দান্ত সাফল্যের জন্য অভিনন্দন জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশায় তিন দিনের সফর শুরু করছেন। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর ও গঞ্জাম জেলার তপ্তপানিতে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে যোগ দেবেন। আজ কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন তিনি। জাপানি মুদ্রার রেকর্ড দামে পতন রুখতে একযোগে যৌথ পদক্ষেপ নিয়েছে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র। বিগত ৪০ বছরের মধ্যে ইয়েমেন এর মান সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় তা সামাল দিতে যৌথভাবে ইয়েন কেনার কথা নিশ্চিত করেছে দুই দেশ। ব্রাজিলের রাষ্ট্রপতি পদে চতুর্থ মেয়াদের জন্য নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। গতকাল সাও পাওলোর ওয়ার্কার্স পার্টির কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে 80 বছর বয়সী লুলা জানান তিনি শারীরিকভাবে অত্যন্ত সুস্থ ও সক্ষম। ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে 5-7 তারিখের মধ্যে কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 14555 নম্বরে ফোন করুন।
1: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: সাত সুরে সারাদিন কানে কিন্তু সেই রেডিও বাজতে থাকে কানে কানে এফএম রেইনবো। আর এই মুহূর্তে তোমাদের সঙ্গে আছি আমি সোমা। আজ আগস্ট মাসের প্রথম সোমবার, আগস্ট মাসের 3 তারিখ। তোমাদের সবাইকে অনেক অনেক অনেক শুভেচ্ছা নতুন এই একটা মাসের জন্য, যে মাসটা একেবারে অন্যরকমভাবে আমরা সেলিব্রেট করি, আমরা একটু ভাবি, আমাদের মনটা যেন কেমন মাঝে মাঝে নরম হয়ে যায়। আর সেই আগস্ট মাস নিয়ে আজ আগস্টের আলাপন চলবে এই গান্দরিয়ায় সোমার সঙ্গে, স্বাধীনতার সুরে মানবতার ছোঁয়ায়। হ্যাঁ, রয়েছি আমি তোমাদের সবার সঙ্গে সোমা সরকার। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, বর্ষার স্নিগ্ধতা, মাটির গন্ধ, স্বাধীনতার আবেগ, রাখীবন্ধন, জন্মাষ্টমীর ভক্তি, বিশ্ব মানবতার আহ্বান, সব মিলিয়ে এই আগস্ট যেন এক অন্য অনুভূতি। সেই নানা অনুভূতির কথায় থাকবো আমি।

পডকাস্টের আলাপন নিয়ে আমি সোমা রয়েছি আপনাদের সঙ্গে, তোমাদের সঙ্গে, সবার সঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুরের মাস এই আগস্ট মাস, কেমনভাবে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছেড়ে চলে গেলেন এই 8ই আগস্ট, অর্থাৎ 22শে শ্রাবণ। এবছর 8ই আগস্ট পড়েছে, সেই বছর ছিল যে বছর তিনি চলে গেলেন, সেটা ছিল 7ই আগস্ট। এবছর 8ই আগস্ট, 22শে শ্রাবণ, অর্থাৎ তিনি এই ধরাধাম ছেড়ে চলে গেলেন, কিন্তু রেখে গেলেন তার সমস্ত অপূর্ব সৃষ্টি, অপূর্ব সম্ভার, যে সম্ভারগুলো আমাদেরকে আজও ইন্সপায়ার করে। তিনি লিখলেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। সেই যে ভয় শূন্য চিত্ত, সেই যে উচ্চ শির, আমরা এই আগস্ট মাস সম্পর্কে যদি কিচ্ছু না ভাবি, শুধু এই একটা লাইন ভাবি, তাহলেও মনে হবে না যে একদম অ্যাপ্রোপ্রিয়েট, একেবারে এই মাসের যেন মর্ম কথা। আজ আজ 3রা আগস্ট, এই 2026-এর আগস্ট মাসের প্রথম সোমবার, আজ গানদরিয়ায় আধুনিক গান শোনার পালা। আর এই অসংখ্য আধুনিক গান যেখানে শোনাবো, মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর আমার ভালো লাগা গান, আমি জানি আমার বন্ধুদেরও খুব ভালো লাগবে।

এই আগস্ট মাস, যেমন একটা কথা বললাম যে মাথা উঁচু করে বাঁচার মাস, ঠিক তার পাশাপাশি যারা ওপার থেকে আমাকে শুনছেন তারা তো আমার বন্ধু না, সবাই তো তোমরা আমার বন্ধু। আর গতকাল ছিল সেই বন্ধুত্বের দিন, অর্থাৎ ফ্রেন্ডশিপ ডে। হ্যাঁ, তাহলে সেই সমস্ত বন্ধুদের যারা ভালোবাসো, ভয় নয় মাথা উঁচু করে বাঁচতে, তোমাদের সবার জন্য আজকে সোমার পক্ষ থেকে এই গানটা, প্রলয় প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানটা শুনছিলাম আর ভাবছিলাম যে কিভাবে প্রতুল মুখোপাধ্যায়ের প্রত্যেকটা গানই একটু অন্য রকম, আর এই গানটার মধ্যে কি অপূর্ব একটা তির্যকভাবে বলা যে সত্যি আমরা যদি লাঠি তুলি তাহলে কিন্তু সেই সাপও আমাদের পায়ের কাছে এসে চুপচাপ ঠান্ডা হয়ে থাকবে। অর্থাৎ এটা একটা প্রতীক, আমাদের প্রতিবাদ করতে হবে, ভয় পেলে চলবে না। এটাই হলো এই গানের মূল মর্মকথা। যেমন মর্মকথা আমাদের সেই চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, রবীন্দ্রনাথ ঠাকুরের, যা আগস্ট মাসের মর্মকথা। আজকের এই দু ঘন্টার যাত্রায় আমি হাঁটব আগস্ট মাসকে নিয়ে, একেবারে গোটা আগস্ট মাসকে ফিরে দেখব। হয়তো আপনারা ভাবছেন বা তোমরা ভাবছো যে আগস্ট মাসের তো এক একটা দিনের এক একটা গুরুত্ব, সোমাকে সেই সমস্ত গুরুত্বগুলো নিয়ে এগোবে। আচ্ছা দেখো না, চলতে থাকি আমরা পথ গুটি গুটি পাই আমাদের জীবনের গল্প, আমাদের কবিতার কথা, আমাদের ইতিহাসের কথা, নানা কথায় ভরপুর আজকের এই গান ধরিয়ায়, আধুনিক গান নিয়ে এই পথ চলা, যেখানে অবশ্যই আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের একটা মূল পথ যেখানে খুলে গেল, একটা দরজা খুলে গেল, তা হলো স্বাধীনতা। Freedom is never given. It is.

অর্থাৎ স্বাধীনতা কখনো উপহার হতে পারে না, এটা কেউ দিতে পারে না, এটাকে অর্জন করতে হয়। আর সেই স্বাধীনতা অর্জিত হয়েছিল 15 আগস্ট 1947 সালে। তাই সেই দিনটা 15 আগস্ট আসতে চলেছে আর মাত্র 12টা দিনের ওপারে, তাই অবশ্যই আমাদের অনেকেরই ভেতরে কিন্তু দামামা বাজতে চলেছে যে কিভাবে আমরা এই দিনটাকে সেলিব্রেট করব। অনেক সংগঠন অনেকেই কিন্তু ভাবছেন ব্যক্তিগতভাবে বা সাংগঠনিকভাবে আমরা কিভাবে এই দিনটাকে একটু স্পেশালি পালন করব। আমরা জানি, প্রত্যেকেই ভাবি, আর সেই দেশের প্রতি অর্থাৎ আমাদের সেই ভারত মায়ের প্রতি আমাদের প্রণাম তো থাকেই, আর এই মাসে এসে সেই প্রণাম, সেই শ্রদ্ধা আরও অনেকটা বেড়ে যায়, তাই না?

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: নানা রূপে আগস্ট আর আগস্টের এই আলাপনেই আমি সোমা রয়েছি তোমাদের সঙ্গে। মেঘের ভেলায় ভেসে আসে স্বাধীনতার গান, বৃষ্টি ভেজা পথের বুকে জাগে নতুন প্রাণ, রাখির ভোরে বাঁধা থাকে ভালোবাসার দেশ, জন্মাষ্টমীর বাঁশি বাজে মানবতার রেশ।

সকালবেলার সূর্য আমাদেরকে আলো ছড়িয়ে দেয়, আর নতুন দিনের ভোর আসে, আর সেই ভোরে আমরা নতুন করে ভাবতে শিখি, নতুন করে পথ চলতে শিখি, যেমন আগস্ট মাস আমাদেরকে শিখিয়েছিল। আগস্ট মাসে ঘটেছে অনেক ঘটনা, যেমন আগস্ট মাস স্বাধীনতার মাস, স্বাধীনতার দিন 15 আগস্ট, তার পাশাপাশি 6 আগস্ট হিরোশিমা দিবস, 9 আগস্ট দুটো গুরুত্বপূর্ণ বিষয়, একদিকে ভারত ছাড়ো আন্দোলন, অন্যদিকে নাগাসাকি দিবস এবং তার পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবস, 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, এবং 19 আগস্ট জন্মাষ্টমী, তারপর আছে রাখি বন্ধন, তারপরে আছে জাতীয় ক্রীড়া দিবস, এই সমস্তই কিন্তু আমাদের এই অগাস্ট মাস জুড়ে আছে। আপনার কাছে অগাস্ট মাস মানে কি? স্বাধীনতা নাকি বর্ষা নাকি আপনার কোনো ব্যক্তিগত স্মৃতি? কোনটা আপনাকে বা তোমাকে এই আগস্ট মাস আসলে বেশি করে মনে করিয়ে দেয়, বেশি করে নাড়া দেয়? একটু ভেবে দেখো মনের কোণে কে উঁকি দিচ্ছে। আর তার পাশাপাশি আমরা মনে করি, ভাবতে থাকি সেই আলোর পথযাত্রীদের কথা, যারা অন্ধকারকে দেখে তাকে ভয় পায়নি, তাকে উত্তরণ ঘটিয়েছে। হ্যাঁ, বারবার আমাদের এই স্বাধীনতা সংগ্রামে যারা প্রতি মুহূর্তে ভেবেছে যে আমাদের নিজেদের জীবন নয়, আমাদের তার থেকেও বড় করে ভাবতে হবে আমাদের দেশ মাকে, যে দেশ মা বছরের পর বছর ধরে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, দেশের মানুষ অসহায় পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে, সেই মানুষদেরকে নতুন দিনের সূর্য দেখাতে হবে, সেই সূর্যোদয় দেখাতে হবে, আর তাই আলোর পথযাত্রী হিসাবে এগিয়েও আসতে হবে।

আলোর পথযাত্রী, সে তো এগিয়ে যাওয়ার পথ দেখাবেই, তাই না? এগিয়ে যেতে চাই আমরা প্রত্যেকে, কিন্তু কেউ এগিয়ে যেতে চাইলে যদি সেখানে অপরের ক্ষতি হয়, তাহলে কি সেই এগোনোটা সমীচীন, মানে উচিত কি সেই এগোনোটা? আমাদের একটু ভাবতে হবে অবশ্যই, যে আমার ভালো যেন অপরের খারাপ না করে, তাই না? তো সেক্ষেত্রে যদি সত্যি ভাবা হতো, মানুষের বৃহৎ স্বার্থের কথা যদি ভাবা হতো, যদি ক্ষুদ্র স্বার্থকে একটু কম ভাবা হতো, বা সেটাকে একটুখানি ওই ছাঁকনিতে ছেঁকে নেওয়া বলে না, যে কোনটা ভালো আর কোনটা খারাপ, যদি সত্যি আমরা ভাবতে পারতাম, তাহলে কি 6ই আগস্ট যে ঘটনাটা ঘটেছিল, সারা বিশ্বের মানুষকে একবার স্তম্ভিত করে দিয়েছিল, সে ঘটনাটা ঘটত? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1945 সালের 6ই আগস্ট কি ঘটেছিল? সারা বিশ্বের মানুষকে থমকে দিয়েছিল একটা ছোট্ট ছেলে, যার নাম লিটল বয়। কার কথা বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো? জাপানের হিরোশিমা শহরে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ছোট্ট লিটল বয় নামের পারমাণবিক বোমাটা পড়েছিল, এবং এই ঘটনায় তাৎক্ষণিকভাবে 70 থেকে 80 হাজার মানুষ সঙ্গে সঙ্গে মারা গেছিল, এবং পরবর্তী সময়ে তার যে বিপুল তেজস্ক্রিয়তা, তার প্রভাবে লক্ষ লক্ষ মানুষের প্রাণ যায়। শুধু তাই নয়, মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া সেই সমস্ত জায়গাগুলো এখনো পর্যন্ত সেখানে ফসল ফলে না। দীর্ঘমেয়াদে যদি প্রভাবের কথা মনে করি, ভাবি, তাহলে এখনো পর্যন্ত, আজও পর্যন্ত বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে, ক্যান্সারের মতো রোগ দেখা দিচ্ছে। এই হিরোশিমার 6ই আগস্ট যে জাপানের উপর আক্রমণটা হয়েছিল, তাতে এই লিটল বয়ের জন্য আমরা পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করি। আর ঠিক সেই কারণেই এই 6ই আগস্ট দিনটা হিরোশিমা দিন হিসেবে পালিত হয়। আবার নাগাসাকিতেও ঠিক একই রকমভাবে 6 তারিখের পরে 9 তারিখে আবার আছড়ে পড়ল আরও একটা তীব্র এমনই পারমাণবিক বোমা। তাই সেই দিনটাকেও কিন্তু নাগাসাকি দিবস হিসাবে, সেই পারমাণবিক ভয়াবহতা, পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা থেকে মানুষকে সচেতন করার জন্য, বিশ্বজুড়ে শান্তি এবং পারমাণবিক অস্ত্র বিলুপ্তির জন্য বার্তা প্রচার করার জন্য, নিহত লক্ষ লক্ষ মানুষের, ক্ষতিগ্রস্ত মানুষের স্মরণে তাদেরকে তো আমরা আর ফিরে পাব না, কিন্তু আগামীতে যাতে এমনই লক্ষ লক্ষ মানুষ আর না বিপদগ্রস্ত হয়, ঠিক সেই কথা মাথায় রেখে 9ই আগস্ট কিন্তু নাগাসাকি দিবস পালন করা হয়। আমরা সেই সমস্ত মানুষের প্রতি অবশ্যই আমরা দুঃখ প্রকাশ করি, আমাদের অন্তরের একেবারে গভীর থেকে তাদের প্রতি আমাদের সেই কষ্টটাকে প্রকাশ করি, আর অবশ্যই মানুষকে বলি তোমরা এগিয়ে চলো, কখনোই কারো ক্ষতি সাধন করো না। তাই অসংখ্য মানুষের হাহাকার যাতে আমাদের আর না শুনতে হয়, সেটা অবশ্যই কাকে দেখতে হবে? আমাদেরকেই দেখতে হবে।

মানুষের অসহায়তা, আমাদের সবার অসহায়তা, সেই অসহায়তার কথা তুলে ধরল এই গানটা। গানটা যখনই শুনি তখন যেন গায়ের মধ্যে কেমন কাঁটা দিতে থাকে। মনে পড়ে যায় 1939 সালের 1 সেপ্টেম্বরের কথা, যেদিন শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মানুষের যে অসহায়তার ছবি আমরা আমাদের ইতিহাসে খুঁজে পাই, সত্যি সে কথা ভাবলে আজও আমরা শিউরে উঠি। এবং সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল 1945 সালের 2 সেপ্টেম্বর পর্যন্ত, তারই মাঝখানে 1942 সালের 8 আগস্ট মুম্বাইতে অল ইন্ডিয়া কংগ্রেস

কমিটির অধিবেশনে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের একটা প্রস্তুতি শুরু হলো, আগস্ট ক্রান্তি শুরু হলো, এবং ফাইনালি 9th August ভারত ছাড়ো আন্দোলন একেবারে ঝাঁপিয়ে পড়ল করেঙ্গে ইয়ে মারেঙ্গে গান্ধীজির সেই ঐতিহাসিক ভাষণ, সেই মন্ত্র, ব্রিটিশ শাসন অবিলম্বে অবসানের ডাক দেওয়া হলো এখানে, ডু অর ডাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জেরে জিনিসপত্রের দাম বৃদ্ধি, তীব্র আর্থনৈতিক অর্থনৈতিক সংকট এবং জনগণের ক্ষোভ, ব্রিটিশ ঔপনিবেশিক নীতির বিরুদ্ধে ভারতীয় সাধারণ মানুষের পুঞ্জীভূত অসন্তোষ মানুষকে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে যেন উদ্বুদ্ধ করল। আন্দোলন শুরুর সঙ্গে সঙ্গে গান্ধীজি সহ যে বিভিন্ন শীর্ষস্থানীয় কংগ্রেস নেতারা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হলো এবং স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন শুরু হলো। কেন্দ্রীয় নেতৃত্ব না থাকায় সাধারণ মানুষ এবং যুব সমাজ নিজেরাই আন্দোলনের পুরো ভাগে চলে আসলো। দেশের বিভিন্ন জায়গায় রেললাইন উপরে ফেলা হলো, টেলিগ্রাফ এর তার কেটে দেওয়া হলো, সরকারি যে সমস্ত অফিসগুলো ছিল সেগুলোতে হামলা চালানো হলো। এবং আমরা তো মাতঙ্গিনী হাজরার কথা জানি, তিনি আমাদের দেশের সেই তিরঙ্গা জাতীয় পতাকা যখন গুলিবিদ্ধ হচ্ছেন তিনি তখনও সেই পতাকাকে মাটিতে ফেলতে দিচ্ছেন না, তিনি বলছেন করেঙ্গে ইয়া মারেঙ্গে, এগিয়ে চলছেন, তিনি ব্রিটিশ শক্তির বিরুদ্ধে এগিয়ে চলছেন। হাজার হাজার মানুষ কারারুদ্ধ হয়েছে সেই সময়, ব্রিটিশ সরকার কঠোর হাতে এই আন্দোলন দমন করেন। সেই দিনটা, সেই এক আলোড়নের দিন এই অগস্ট মাসে ঘটেছিল সেই ঘটনাটা। আমরা এমনই নানা কথা আজকে ফিরে দেখছি, আজকে গোটা আগস্ট মাসটাকে ফিরে দেখছি, তাই তো আজকের গান দরিয়ায় আগস্টের আলাপন, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের দেশের কথা ভাবব আমরা, আমাদের সকলের কথা, আমাদের নতুন সূর্যের কথা। অবশ্যই এই মাসটাই আমাদেরকে জাগিয়ে তোলে, জাগরণের মাস এটা।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: গান দরিয়ায় আপনারা শুনছেন আজ আগস্টের আলাপন। পরবর্তী যে ঘন্টাটি আসতে চলেছে, অর্থাৎ এখন স্টুডিওর ঘড়ি বলছে 11টা বেজে অলরেডি 53 মিনিট হয়ে গেছে, 54 মিনিট হয়ে গেল এই মাত্র, 54 মিনিটে পড়লো। তো এই ঘন্টার পরে আগামী যে ঘন্টাটা রয়েছে, অর্থাৎ 12টা থেকে 1টা পর্যন্ত, সেই সময়টায় কিন্তু আমরা একেবারে আবার অন্যরকমভাবে ভাবতে শুরু করব আগস্ট মাসটা নিয়ে। আসলে আগস্ট মাসটা খুব মজার একটা মাস। সেই মজার মাসটা কেমন মজা, সেই মজাটায় আসবো আমরা, হ্যাঁ অবশ্যই। তবে এই মাসের আরও যে বেশ কয়েকটা দিন যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা বা কিছু বিশেষ মানুষের জন্য ভাবনা চিন্তা করে এই দিনটিকে পালন করা হয়, সেটা হলো 9ই আগস্ট। 9ই আগস্টে আরও একটা বিশেষ দিন, সেটাকে বিশ্ব আদিবাসী দিবস বা আন্তর্জাতিক আদিবাসী দিবস। আদিবাসী যে জনগোষ্ঠীরা রয়েছে, তাদের তো আমরা জানি যে অনেক ক্ষেত্রেই তাদের অধিকার রক্ষা করা হয় না, তাদের সংস্কৃতি, তাদের ভাষার বিকাশ করতে দেওয়া হয় না। বিশ্বজুড়ে তাদের অবদানকে সম্মান জানানোর জন্যই কিন্তু এই দিনটাকে 1994 সালে জাতিসংঘ এই দিনটাকে বিশেষভাবে ঘোষণা করল। আদিবাসীদের মানবাধিকারের জন্য, তাদের স্বাধীনতা রক্ষার জন্য, তাদের ভূমি, জল, প্রাকৃতিক সম্পদের নিরাপত্তার জন্য, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন ইত্যাদি নানা কিছু মূল্যায়ন করে আদিবাসী মানুষের ভাষা, শিল্প, সংস্কৃতির প্রসার ঘটানোর জন্য এই দিনটাকে, বিশেষভাবে আদিবাসী জনগোষ্ঠীর মানুষকে আরও বেশি উন্নত করার জন্য, উন্নতি সাধন করার জন্য এই 9ই আগস্টটাকে বেছে নেওয়া হয়। আর এই দিনটাকেই কিন্তু সেই আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা সেই সমস্ত মানুষের কথা আজকে অবশ্যই বলতে চাই যারা এই আগস্ট মাসে নিজেদেরকে নতুন করে পেয়েছেন। এই আগস্ট মাসে হয়তো তিনি চলে গেছেন, তারা চলে গেছেন, তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু রেখে গেছেন, সৃষ্টি করে গেছেন অনেক কিছু। সেই তাদের কথাই বলবো। লক্ষ লক্ষ আদিবাসী মানুষ যারা তাদের সংগ্রামের জন্য এগিয়ে এসেছে, লড়াই করেছে, প্রাণ দিয়েছে, আমরা অন্তত

বিশ্বমুন্ডার কথাও বলতে পারি, তাই না? এমনই বহু মানুষ আছেন। আর অবশ্যই, একটু আগে মাতঙ্গিনী হাজরার কথা বলছিলাম, তাই আমাদের সকল ভারতীয় কন্যা যারা প্রাণ বিসর্জন করেছেন আমাদের এই দেশের জন্য, চলুন এই পর্বের শেষ গানটা তাদেরকে উৎসর্গ করি।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে অনিন্দিতা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের অসাধারণ প্রদর্শনের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় এ প্রসঙ্গে গর্ব ও খুশি ব্যক্ত করে বলেন, ভারত 39টি পদক পেয়েছে, যার মধ্যে 13টি সোনা রয়েছে। তিনি পদকজয়ী সব খেলোয়াড়কে অভিনন্দন জানান। 2030 সালে শততম কমনওয়েলথ গেমস গুজরাটের আমেদাবাদে অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে আমেদাবাদ আনুষ্ঠানিক ভাবে কমনওয়েলথ গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন গ্রহণ করে। এই প্রতীকী হস্তান্তরের মধ্য দিয়ে 2030 সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে আমেদাবাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে আজ ভগবান মহাকালেশ্বরের প্রথম শ্রাবণ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রায় ভগবান মহাকালকে চন্দ্র মৌলেশ্বর রূপে সজ্জিত করে একটি ঐতিহ্যবাহী পালকিতে করে নিয়ে যাওয়া হবে। বিকেল 4টে শোভাযাত্রা শুরুর আগে মহাকালেশ্বর মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। এমবিবিএস এবং অন্যান্য মেডিকেল পাঠ্যক্রমে ভর্তির জন্য প্রথম রাউন্ডের কাউন্সেলিং আজ শুরু হচ্ছে। আগামী 8ই সেপ্টেম্বর থেকে 2026-27 ব্যাচের পঠন পাঠন শুরু হবে। মেডিকেল কাউন্সেলিং কমিটি এমসিসি জানিয়েছে, ডিমড এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে প্রথম পর্বের কাউন্সেলিং চলবে 4 থেকে 17 আগস্ট পর্যন্ত। দ্বিতীয় পর্বে কাউন্সেলিং

0: হবে 24 আগস্ট, চলবে 2রা সেপ্টেম্বর পর্যন্ত। ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনীর ফিউচার ওয়ারফেয়ার কোর্স এর চতুর্থ সংস্করণ আজ নতুন দিল্লিতে শুরু হবে। 4 সপ্তাহব্যাপী এই কোর্সটি ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের সদর দপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে। কোর্সটিতে 3 বাহিনীর আধিকারিক, সরকারি সংস্থা, শিক্ষাবিদ সহ অন্যান্য ক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নেবেন। কোর্সের পাঠ্যসূচিতে ভূ রাজনৈতিক পরিস্থিতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইনফরমেশন ওয়ারফেয়ার এবং প্রযুক্তি নির্ভর যুদ্ধবিদ্যার মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। এ মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

শুনছেন গান দরিয়া, আর এই গান দরিয়ায় আজকে এই দরিয়া ভাসছি কারা? ভাসছি আমি সোমা, আর সঙ্গে রয়েছো তোমরাও সবাই। আজকে এই সবাই মিলে যে পথ চলা গোটা আগস্ট মাসকে বরণ করে, সেই আগস্ট মাসকে আজকে আগস্ট মাসের আলাপনে নিয়ে রয়েছি সোমা, আর সঙ্গে বেশ কিছু মিষ্টি মিষ্টি ভালো ভালো গান আজ আধুনিক গানের আসরে। প্রথমে রাজা ভট্টাচার্য এই পর্বের শুরুতে, কিন্তু তার আগে জানিয়ে দিতে হবে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমাদের সারা রাজ্যব্যাপী কিন্তু সতর্ক বার্তা আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়েছে বিভিন্ন জেলায়, যেমন উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী দু তিন ঘন্টার মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং তার পাশাপাশি অবশ্যই বাঁকুড়া জেলাতেও সেম অ্যালার্ট রয়েছে, হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং তার পাশাপাশি কোচবিহার জেলা, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু একটু বেশি সম্ভাবনা আছে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার, 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং তাছাড়াও বজ্র বিদ্যুতের তো সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই যেখানে বাজ বিজুলি হানা দিচ্ছে সেই সমস্ত জায়গার মানুষকে বেশি সচেতন থাকতে হবে, আপনারা খুব প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না, আর তার পাশাপাশি যারা বাইরে রয়েছেন অবশ্যই যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে পৌঁছে যাওয়ার চেষ্টা করুন।

রাজা ভট্টাচার্যের কণ্ঠে আপনারা শুনছিলেন এই গানটি। আগস্ট মাস নিয়ে আমরা যখন কথা বলছি, তাহলে আগস্ট নামটা কোত্থেকে আসলো সেটা অবশ্যই আপনারা হয়তো এক্সপেক্ট করেছিলেন। তোমরা এক্সপেক্ট করেছিলে যে একেবারে অনুষ্ঠানের শুরুতেই হয়তো সেই নিয়েই কথা হবে, কিন্তু না, আমরা দ্বিতীয় পর্বে সেই কথায় আসলাম। আগস্ট মাসটা হচ্ছে প্রাচীন রোমের একটা শব্দ থেকে এসেছে অগাস্ট, অগাস্টাস একটা ল্যাটিন শব্দ যার অর্থ নিশ্চয়ই আপনাদের জানা আছে কি নেই, পূজনীয় বা মহান। অ্যাকচুয়ালি এটা ছিল রোমান সম্রাট গাইয়াস সিজার, তার উপাধি অগাস্টাস, সেইটা অনুযায়ী কিন্তু আগস্ট নামটা রাখা হলো। খ্রিস্টপূর্ব অষ্টম অব্দে রোমান সেনেট সম্রাটের সম্মানে এই নামকরণ করা হলো। এবং তারা কিন্তু পুরনো যে রোমান মাস যাকে বলা হতো সেক্সটিলিয়াস তাকে বেছে নিল এই নামটা পরিবর্তন করার জন্য, আগাস্টাস নাম থেকে আগাস্ট এসে গেল। এবং এই আগস্ট মাস, আগস্ট মাসের আমরা বেশ কয়েকটা দিনের কথা বলেছি, একটু যদি মাসের শেষের দিকে চলে আসি, আমাদের যে সমস্ত গ্রহগুলো রয়েছে তার মধ্যে সবথেকে দূরে ধরে নেওয়া হয় যে গ্রহ, অর্থাৎ যে নবগ্রহ, তার মধ্যে সবথেকে দূরে যে রয়েছে সে হচ্ছে প্লুটো। নেপচুনের পরেই রয়েছে প্লুটো। এবং এই এই মাসের 24 আগস্ট 2006 সালে ঠিক হলো কি এই দিনটাকে একটু অন্যভাবে পালন করা হবে। কীভাবে? কারণ আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা প্লুটোকে কী করলো, একটা পূর্ণাঙ্গ গ্রহের পরিবর্তে তাকে বামন গ্রহ হিসাবে ঘোষণা করল এবং এই দিনটা সারা পৃথিবীতে পালন করা হলো বামন গ্রহ হিসাবে এই দিনটাতে। অর্থাৎ 24 আগস্ট প্লুটো হয়ে গেল গ্রহ থেকে বামন গ্রহ। আর এই মাসেরই, আগস্ট মাসেরই 27 তারিখের কথা যদি ভাবি, তাহলে 27 তারিখটা কিন্তু মেরু দিবস, অর্থাৎ বিশ্বের যে উত্তরতম শহর, উত্তর একদম উপরে যেটা রয়েছে নরওয়ের সভালবার্ডের নি অ্যালেসুন্ডের যে বাসিন্দারা, তারা কিন্তু যে দিনের সময়টা পেত, মানে তারা তো সারা বছর ধরে দিন পায় না, তো সেই দিনের সময়টা কিন্তু আস্তে আস্তে অবসান হতে শুরু করছে 27 আগস্ট। কেন? 27 আগস্ট এর পর উত্তর গোলার্ধ থেকে ধীরে ধীরে কিন্তু সূর্যটা নেমে যাচ্ছে আস্তে আস্তে। অর্থাৎ এই দিনটা কিন্তু একদিকে যেমন উত্তর মেরুর শেষ দিন এবং তারপর আস্তে আস্তে দিগন্তরেখার নিচে নেমে যাবে সূর্য এবং ফেব্রুয়ারি পর্যন্ত দিগন্তের নিচেই থাকবে, আর অন্যদিকে এই সময় যেমন উত্তর গোলার্ধে গরম, ঠিক দক্ষিণ গোলার্ধে তেমনি কিন্তু শীতল। আস্তে আস্তে আমরাও এই দীর্ঘ গরমের সময়টা থেকে আস্তে আস্তে আবার সূর্য যেহেতু নামতে থাকবে সেহেতু গরমটাও কমতে থাকবে। তো এই হচ্ছে বিষয়, অর্থাৎ সূর্য তো নামে না পৃথিবী ঘুরে, তো আমরা এভাবেই ভাবি, মানে সাধারণত আমরা এভাবে ভাবি যে সূর্যটা উপরে উঠছে আর নিচে নামছে, অ্যাকচুয়ালি পৃথিবী ঘুরছে, সেটা তো একটা আলাদা বিজ্ঞান এবং তার সেই বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে আজকে আলোচনা করার দিন নয়, তাই এভাবেই বললাম যে সূর্য উঠছে আর সূর্য নামছে। হ্যাঁ, আমরা তো তাই দেখি না, সকালবেলা সূর্য উঠে, রাত্রিবেলা সূর্য ডুবে যায়, সন্ধ্যাবেলা সূর্য ডুবে যায়, তো এভাবেই আমরা ভাবি আপাত দৃষ্টিতে। তো এইভাবে কিন্তু এই আগস্ট মাসটাকে আমরা কত রকমভাবে যে আগস্ট মাস সেজে আমাদের কাছে আসে, সত্যি সেটা ভাবলে আমাদের একটু তো অবাক লাগেই। তার পাশাপাশি যদি আমরা আগস্ট মাসটাকে একটু, এবার আমরা তো বাঙালি তাই যদি আমরা একটু বাংলায় ভাবি, তাহলে আগস্ট মাসকে বাংলায় কোন দুটো মাস হিসেবে আমরা পাই, অর্থাৎ বাংলার দুটো মাসে হাফ হাফ আমরা পাচ্ছি এই আগস্ট মাসে, কোন কোন মাস সবাই জানো তোমরা, সেটা হলো শ্রাবণ এবং ভাদ্র। তাই শ্রাবণ মাসেরও কিছু গুরুত্ব রয়েছে, আবার ভাদ্র মাসেরও কিছু গুরুত্ব রয়েছে, আমরা বাঙালি হিসেবে বাঙালির লোকাচারে গুরুত্ব রয়েছে, পৌরাণিক কাহিনীতে গুরুত্ব রয়েছে, সব কিছু মিলিয়ে এই শ্রাবণ আর ভাদ্র চলে আসছে এই আগস্টের সঙ্গে যুক্ত হতে। ঠিক সেই কারণে আমরা কিন্তু একেবারে
অন্যরকম পথে এবার হাঁটবো।

সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এটা যেমন ঠিক তেমনি এই মানুষকে সৃষ্টি করে কে? আমাদের প্রকৃতি। তাই এই প্রকৃতি মা, আমাদের দেশ মা, এই মাকেও আমাদের প্রণাম জানাতে হবে অহরহ, প্রতিদিন, প্রতি মুহূর্তে। আগস্ট মাস, আগস্ট মাস মানে এক বিশেষ যাত্রা। এই মাসের ভিতরে লুকিয়ে থাকা প্রকৃতি, ইতিহাস, ভক্তি, উৎসব, মানবতার গল্প, শ্রাবণ এবং ভাদ্র। একদিকে শ্রাবণের অবিরাম বর্ষণ, মহাদেবের আরাধনা, সবুজে ভরা পৃথিবী, অন্যদিকে ভাদ্রের পাকা ধানের স্বপ্ন, কৃষকের অপেক্ষা, জন্মাষ্টমীর আনন্দ আর স্বাধীনতার গর্ব। আমাদের সমস্ত কিছু নিয়ে যে ভালো লাগা, যে অনুভূতি, তার কথাই আজকে ফিরে দেখছি আমরা। শ্রাবণ মাস মানে কিন্তু শুধু বৃষ্টি নয়, শ্রাবণ মানে আশীর্বাদ। মাটি যখন ধুলি ধূসরিত থাকে, তারপর বৃষ্টি আসে, বৃষ্টিতে ভিজে যায়, স্নাত হয় সারা ধরিত্রী। আর ঠিক তখনই কি হয়, সমস্ত অন্ধকার, সমস্ত ময়লা ধুয়ে চলে যায়, মানুষের মন

0: নতুন করে জেগে ওঠে। মেঘ মানে আমাদের মনের অন্ধকারকে কোথাও যেন ভিজিয়ে দেওয়া, তাই না? মেঘ নামে ধীরে ধীরে সবুজ সবুজ, পরে নতুন শাড়ি, বৃষ্টি ধারায় ধুয়ে যায় মনের যত ক্লান্তি ভারী।
1: শ্রাবণ সুন্দরী আসে রিমঝিম রিমঝিম আওয়াজ করতে করতে, তার নূপুরের আওয়াজ। আকাশের রং বর্ষায় কেমন থাকে, কেউ বলে কালো, কেউ বলে ঘন নীল, কেউ বলে মন খারাপের বৃষ্টিতে ঝাপসা হয়ে গেছে আমার চোখ। কিন্তু না, আমি ভালো আছি, আমার খুব ভালো লাগছে, বিশ্বাস করো।

0: রিমঝিম রিমঝিম এই শ্রাবণের দিন গানটা শুনছিলাম স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে। দেখতে দেখতে স্টুডিওর ঘড়ি কিন্তু বলছে 12টা বেজে 28 মিনিট হয়ে গেছে। সময় রয়েছে আপনাদের সঙ্গে আর এই শ্রাবণ মাসে যে গুরুত্ব সেটা নিয়ে কথা বলবো। সবে শ্রাবণ মাসে প্রবেশ করেছি আর শ্রাবণ মাসের একটা বিশেষ রিচুয়াল হচ্ছে, ধর্মীয় রিচুয়াল, সেটা হচ্ছে যে শ্রাবণ মাসে শিবভক্তদের একটা গুরুত্বপূর্ণ সময়, কারণ শ্রাবণ মাসের সোমবার কিন্তু শিবভক্তরা পালন করে থাকেন। ইদানিং দেখছি প্রায় সবাই শ্রাবণ মাসের সোমবারটা পালন করছেন, কিন্তু এর পেছনে যে পৌরাণিক কাহিনী রয়েছে সেই পৌরাণিক কাহিনীটাকে সবাই জেনে বুঝে এই দিনটাকে পালন করছেন, নাকি অন্যরা করছে বা মন্দিরে ভিড় দেখছি তাহলে করতেই হবে, বা সোশ্যাল মিডিয়া আমাদেরকে বলছে যে না এটা পালন করলে এত ভালো হতে পারে তাই এই দিনটা পালন করছি? কেন পালন করছি আমরা দিনটা, এর পেছনে কি পৌরাণিক কাহিনী রয়েছে? আজকে আমি প্রথম থেকেই বলেছি যে শুধুমাত্র আমরা ইতিহাসের দিকে যাব না, শুধুমাত্র এই দিনগুলো কেন স্পেশাল তার দিকে যাব না, তার পাশাপাশি বিভিন্নভাবে পৌরাণিক কাহিনীর দিকেও যাব। তো এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি, তারপরে ফিরে আসব সেই শ্রাবণ মাসে শিবের ভক্তদের জন্য কেন স্পেশাল, ঠিক কেন শিবের মাথায় জল ঢালা হয় এই শ্রাবণ মাসে, সেই কথা সেই কাহিনী আমরা শুনব। তার আগে ছোট্ট একটা বিরতি।
1: শুনুন, আপনি কি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
0: এই শ্রাবণ মাসের কথা বলছিলাম এবং শ্রাবণ মাসে যে কাহিনীটা আছে, লোককাহিনী বা পৌরাণিক কাহিনী, যে কাহিনী বলে যে শ্রাবণ মাসে কেন আমরা শিবভক্তরা শিবলিঙ্গে জল ঢালি, সবাই জলাভিষেক করেন। বলা হয় যে পুরাণ অনুযায়ী এর পেছনে যে কাহিনীটা রয়েছে সেটার মূল ভিত্তি হচ্ছে সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের সময় হলাহল পান করেন দেবাদিদেব মহাদেব, অর্থাৎ বিষ পান করেন, এবং এমন বিষ যা বিশ্বব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিতে পারত, তাই সারা বিশ্বব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্য তিনি তার কণ্ঠে ধারণ করলেন সেই হলাহল। এই কাহিনী তো সবারই প্রায় জানা, কিন্তু সমুদ্র মন্থনের বিষ পান করার পর মহাদেবের কি অবস্থা হয়েছিল? তার গোটা শরীর ভীষণ রকম প্রদাহ তিনি অনুভব করতে লাগলেন, মানে জ্বলে পড়ে যাচ্ছে সারা শরীর, এবং সেই জ্বালা নিবারণের জন্য এগিয়ে আসলেন কে, দেবী পার্বতী, পাশাপাশি অন্য সমস্ত দেবদেবীরাও তারা শিবের মাথায় জল ঢেলে তার শরীরের যে প্রচণ্ড জ্বালা, তীব্র জ্বালা, সেই জ্বালাকে নিবারণ করতে থাকলেন।

রং। এর থেকে শুরু হলো শিবের অভিষেক। শ্রাবণ মাসের সোমবার শিবকে সন্তুষ্ট করতে এবং শিবের সেই জ্বালা মেটাতে শিবের মাথায় জল ঢালা হয় এবং বলা হয় যে শিব খুব অল্পতেই সন্তুষ্ট হন। তাই শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় গঙ্গার জল আর বেলপাতা দিলে তিনি খুব খুশি হন। ভক্তদের বিশ্বাস কিন্তু ঠিক এমনটাই। তাই অনেকে জলাভিষেকের সময় গঙ্গা জলের সঙ্গে একটু মধুও মিশিয়ে নেন, তাতে যদি শিব আর একটু বেশি সন্তুষ্ট হয়ে আরও একটু বেশি আশীর্বাদ করেন, তাই না?

ইপ্সিতার কণ্ঠে গানটা শুনছিলাম এবং তার আগে শুনেছি আমরা স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে গান শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানে মনে পড়ে রবীন্দ্রনাথের কথা, সেই চিরনূতন রবীন্দ্রনাথ, চিরনূতনের ডাক যিনি দিয়েছিলেন সেই রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ যিনি জীবন এবং মৃত্যুর মধ্যে খুব তফাত দেখেননি। তিনি গভীর জীবনবোধ থেকে লিখেছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কানুনে, কানুনে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। সৃষ্টির যে এই নশ্বর জীবন তা অবিনশ্বরতা দেয়, সে কথা দৃঢ়ভাবে প্রকাশ করেছেন তিনি, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রয়াণ দিবস 22শে শ্রাবণ, বর্ষণের শ্রাবণের বর্ষণ সিক্ত পরিবেশে 1941 সালের 7ই আগস্ট অর্থাৎ 22শে শ্রাবণ তিনি চিরবিদায় নেন প্রকৃতিকে। কাঁপিয়ে কাঁদিয়ে তিনি সেই শোকাহত সারা বিশ্ববাসীকে কাঁদিয়ে তিনি চলে যান। নজরুল ইসলাম লেখেন, দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্তপারের কোলে, সেই রবি চলে গেল আর এই শ্রাবণ মাস কাঁদতে থাকল 22শে শ্রাবণকে মাথায় রেখে।

শ্যামল সুন্দরের কথা আমরা শুনলাম, শ্রাবণের কথা শুনলাম, রবি ঠাকুরের কথা শুনলাম। হ্যাঁ, যদিও আধুনিক গানের অনুষ্ঠান, কিন্তু রবি ঠাকুরের কথা যখন আসলো তখন এত সুন্দর একটা সংমিশ্রণ, সেটাকে শুনতে বড্ড ইচ্ছা করল। দুর্নিবার পিউ এবং প্রত্যুষের কণ্ঠে এই গান, যেখানে একেবারে ক্লাসিক্যাল বেস আছে, আবার রবীন্দ্রনাথের কথাও আছে এবং অবশ্যই আধুনিক নতুন কিছু কথাও আছে, সব মিলিয়ে মিশিয়ে একটা খুব সুন্দর মিক্সচার। এবার কিন্তু অনুষ্ঠানের একেবারে প্রায় শেষ প্রান্ত, তাই সেখানে আমরা একটু ভাদ্র মাসকে ছুঁয়ে যাই, কারণ শ্রাবণ তো রইল, তার পাশাপাশি ভাদ্র তো আগস্ট মাসের অর্ধেকটা জুড়ে থাকছে, তাই না? আর ভাদ্র মাস মানেই কোত্থেকে আসলো নামটা, ভদ্রা নক্ষত্র থেকে এসেছে ভাদ্রের নাম। আর ভাদ্র মাস মানেই সেই তাল নবমী, মানে তাল ভাদ্র মাসের একটা অন্যতম ফল, আর অন্যতম ফুল কি জানা আছে? পপি। একেবারে লাল গনগনে সুন্দর আগস্ট মাসে ফোটে সেই ফুল, পপি ফুল। আর ফল হচ্ছে কিন্তু আমাদের এই বাংলায় তাল। এই সময় এই তাল পাকে, আর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, এখানে কিন্তু তালের রস এবং সেখান থেকে তৈরি সেই তালের কাঠ থেকে তৈরি পিঠে পায়েসে তেলে ভাজা বড়া, এই সমস্ত কিন্তু দারুণ মুখ

প্রচুর জনপ্রিয় ঠিক এই সময় ভাদ্র মাসে। আর ভাদ্র মাসের ব্রত পরবের কথা বললে অবশ্যই ভাদু টুসুর কথা তো বলতে হয়। ভাদু গান গেয়ে ভাদু নেচে আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলের মানুষ কিন্তু উৎসব এবং ব্রত পালন করে থাকে, এটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। তাই এই যে শ্রাবণ এবং ভাদ্র দুটো মিলিয়ে অগাস্ট, এই অগাস্টকে আমরা বরণ করছি অগাস্টে আলাপন। সোমা আছে আপনাদের সঙ্গে, আর রয়েছে এই মুহূর্তে রাঘব আপনাদের সঙ্গে।

বাংলা মাসের বাংলা বছরের পঞ্চম মাস হলো ভাদ্র মাস। এই মাসে জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, রাধা অষ্টমী, অনন্ত চতুর্দশী এবং বাংলার লোক সংস্কৃতির ভাদু উৎসব এবং তার পাশাপাশি রাখি বন্ধন উৎসবের কথাও বলতেই হয়। পৌরাণিক এবং আধ্যাত্মিক দিক থেকে এই মাস খুবই পবিত্র এবং তাৎপর্যপূর্ণ, সে কথা আর বলার অপেক্ষাই রাখে না। ভাদ্র মাস, এই মাসে যে বলছিলাম একটু আগে যে যে উৎসবগুলোর কথা বলছিলাম, প্রথমে বলেছি জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালিত হয়। পৌরাণিক মতে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য ভগবান বিষ্ণু এই দিন মথুরায় দেবকীর গর্ভে কৃষ্ণরূপে অবতীর্ণ হন। তারপর গণেশ চতুর্থী, গণেশ চতুর্থীর কথাও বললাম একটু আগে। শুক্লপক্ষের চতুর্থ তিথিতে বিঘ্নহর্তা দেবাদিদেব গণেশের পুজো হয় এবং উৎসব হয়। শিব এবং পার্বতীর পুত্র গণেশ, তার জন্মতিথি, সেটাও পালন করা হয়। আগে শুধুমাত্র মহারাষ্ট্রে পালন করা হতো সাড়ম্বরে, এখন সারা দেশ জুড়ে পালন করা হয়। এছাড়াও রাধা অষ্টমী, এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি, সেখানে শ্রী রাধিকার আবির্ভাব তিথি হিসেবে পালন করা হয়। বিশ্বাস করা হয় এরকম যে কৃষ্ণের শক্তি আর লাদিনীর শক্তির প্রতীক হলেন রাধা। এছাড়াও আছে হরতালিকা তৃতীয়া, আছে অনন্ত চতুর্দশী, আছে রাখি বন্ধন উৎসব। বাংলার রার অঞ্চলে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ভাদ্র মাস জুড়ে অনুষ্ঠিত হয় ভাদু উৎসব। কোনো পৌরাণিক দেবী নন, কোনো এক রাজকন্যার অকাল মৃত্যুর স্মৃতি বা লৌকিক ভাবনার উপরে ভিত্তি করেই তৈরি কুমারী ভাদু প্রতিমা স্থাপন, এবং মেয়েরা গান করেন এবং আনন্দের সঙ্গে সেই উৎসব পালন করেন। এছাড়াও বিষ্ণুর শয়ন ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে, এটাকে বলা হয় পরিবর্তিনী একাদশী। পৌরাণিক এরকম বিশ্বাস যে চার মাস যোগনিদ্রায় থাকা ভগবান শ্রী মহাবিষ্ণু এই একাদশীতে তিনি যখন ঘুমোচ্ছেন তখন কি করলেন না, পাশ ফিরলেন। ভাবা যায়, পৌরাণিক কাহিনী বলছে এটা। এছাড়াও ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি যেদিন, সেদিন ভগবান বিষ্ণু বামন রূপে, বামন রূপ ধারণ করে বলি মহারাজের যজ্ঞের জায়গায় তিনি আবির্ভূত হয়েছিলেন, যেটা বামন জয়ন্তী হিসাবেও কিন্তু উদযাপিত হয়। তাহলে শুধুমাত্র যে আগস্ট মাসকে আমরা ফিরে দেখলাম তা নয়, আগস্ট মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, এই সমস্তটাই কিন্তু আমরা ফিরে দেখলাম আজকে। সময় ছিল এতক্ষণ আপনাদের সঙ্গে, এবার ছিলই বলবো, তার কারণ হচ্ছে শেষ গান শোনাতে শোনাতে সোমাকে বিদায় নিতে হচ্ছে। শেষ শিল্পী অজয় চক্রবর্তী, আবারও কথা হবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই। রেখে গেলাম শেষ গান, সবাই ভালো থেকো, আনন্দে থেকো।

0: রাজেশ,
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন রাজ্যসভার অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। একই কারণে লোকসভার অধিবেশনও দুটো পর্যন্ত মুলতুবি হয়ে যায়। বিহারের মাকিপুর, গুজরাটের মঞ্জালপুর ও মধ্যপ্রদেশের নাতিয়া বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। গত মাসের 30 তারিখে এই আসনগুলিতে ভোট নেওয়া হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের অসাধারণ প্রদর্শনের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় এ প্রসঙ্গে গর্ব ও খুশি ব্যক্ত করে বলেন, ভারত 39টি পদক পেয়েছে, যার মধ্যে 13টি সোনা রয়েছে। তিনি পদকজয়ী সব খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছেন। এমবিবিএস এবং অন্যান্য মেডিকেল পাঠ্যক্রমে ভর্তির জন্য প্রথম রাউন্ডের কাউন্সেলিং আজ শুরু হচ্ছে। আগামী 8ই সেপ্টেম্বর থেকে 2026-27 ব্যাচের পঠন পাঠন শুরু হবে। ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনীর ফিউচার ওয়ারফেয়ার কোর্সের চতুর্থ সংস্করণ আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। 4 সপ্তাহব্যাপী এই কোর্সটি ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের সদর দপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে। দিল্লির এক আদালত ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন WFIR প্রধান ব্রিজভূষণ সারণ সিং এবং বিনোদ তোমরকে মহিলা কুস্তিগীরদের পেশ করা যৌন হেনস্থার মামলায় অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। গত 2রা জুলাই আদালত এই যৌন হেনস্থা মামলার রায়দান স্থগিত রাখে। 2024-এর মে মাসে আদালত ব্রিজভূষণের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আদেশ দেয়।

0: অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি এখন উত্তেজনাপূর্ণ। বিভিন্ন জায়গা থেকে নিরাপত্তা বাহিনী ও প্রতিবাদকারীদের মধ্যে হিংসাত্মক ঘটনার খবর আসছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: अब गरीबों की जय बन गई है।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
2: নাটকের দুপুর
1: 107 FM রেইনবোতে নাটকের দুপুর,
2: নাটকের দুপুর।
3: আজকের নাটক বেদেনী, কাহিনী মোপাসা, বেতার নাট্যরূপ অংশুপতি দাশগুপ্ত।

0: আচ্ছা হ্যাঁ গো, সেই বেদে বেদি দল আবার নাকি শহরে এসেছে, দেখেছো তুমি তাদের?
1: দেখেছি বই কি, ওরা আসা মানেই তো চুরি আর যত নোংরামি বেড়ে যাবে তল্লাটে।
0: হুমা তাই নাকি?
1: তার নয়, ওই তো হাট জিরে জিরে ঘোড়াতে টানা অদ্ভুত একটা চেহারার গাড়িতে ঘুরে বেড়ায় দেশে দেশে। ওই গাড়ি হচ্ছে ওদের ঘর বাড়ি, সঙ্গে থাকে একপাল কুকুর ছাগল আর হাঁস মুরগি। অফিস থেকে ফেরবার পথে দেখলাম গির্জার সামনে মাঠটা তাঁবুতে তাঁবুতে পুরো ছেয়ে ফেলেছে।
0: হ্যাঁ গো, বেতের ঝুড়ি টুড়ি ফিরি করতে আবার আসবে তো বাড়ি বাড়ি, যেমন আগে আসতো। চেয়ার টেবিল সারাইয়ের কাজ বড্ড ভালো করতে দেখেছি ওদের। আমাদের না বেতের চেয়ারগুলো না কেমন আলগা হয়ে গেছে, ওদের দেখতে পেলে সস্তায় সারিয়ে নিতাম গো।
1: বেশ তো, ঝুড়িও কেনা যাবে, চেয়ারও না হয় সারাবার ব্যবস্থা হবে। কিন্তু দেখো বেশি আশকারা দিও না ওদের, কখন যে কি হাত সাফাই করে নিয়ে পালাবে তুমি বুঝতেও পারবে না।
0: আমার চোখের সামনে আমার বাড়ির জিনিস হাতি নিয়ে পালাবে তেমন বোকা আমাকে পাওনি। ওদের দিয়ে চেয়ারগুলো কেন সারাতে চাই জানো? যতই বড় নোংরা হোক না বাপু, ওদের হাতের কাজটুকু না বড্ড চমৎকার, আর পয়সাও লাগে কম।
1: বেশ তো, বাড়ির সামনে দিয়ে হেঁকে যাবে যখন, দেখে দদস্তুর করে নিও। তবে হ্যাঁ, কড়া নজর রাখতে ভুলো না।
2: আমাদের দেশ কোথায়, বাড়ি ঘর নেই কেন, এই সব
3: খবরদার খবরদার বলছি, আশকারা দিবি না ওদের। বড় লোকের মেরে মুখে আদরের দুলাল, খেয়ে দে মোটা হওয়া ছাড়া কোনো কাজ নেই। আবার কিনে জিজ্ঞেস করা হচ্ছে দেশ কোথায়, বাড়ি ঘর নেই কেন, একা। শোন এদিকে শোন, ধর ধর এই গিটগুলো শক্ত করে দিতে পারলে চেয়ারটা ঠিক হয়ে যাবে। এটা দিয়ে আসবি মোড়ের এই বড় বাড়িটাতে, ফিরে এসে আবার ঝুড়ি টুড়ি গুলো ফিরি করতে বেরোতে হবে না। মাকাল ফলে বড় লোকের ছেলেগুলোর সঙ্গে দিন রাত আড্ডা জমাতে চলবে।

0: আরে মাদলি, ওই মিষ্টি মুখে ফিরি করে কত টাকা আজ কামালি রে সারাদিনে?
1: তা সই অনেক টাকা,
0: তাই বুঝি? এই আমিও না আজ মন্দ কামাইনি রে। তুই তো বরাবরের হাঁদামি, নিশ্চয় সব টাকাটা মা বাবার হাতে দিয়ে দিবি। আমি কিন্তু বাপু কিছুটা নিজের জন্য রেখে দিই। তোকেও বলছি, যদি 10 টাকা রোজগার করিস, তার থেকে নিদিন পক্ষে না 3 টাকা সরিয়ে রেখে দিবি। বাবা মাকে কেমন করে হিসেব বুঝিয়ে দিতে হয় আমি তোকে সব শিখিয়ে দেব।
1: আচ্ছা দিস, এই দেখ সুই, গির্জিটা কি সুন্দর তাই না রে? আমার না ইচ্ছে করছে ওর নিচে বসে দূরের ওই পাহাড়টার পানে চেয়ে থাকি। হে সখি, দেখ দেখ কেমন সুন্দর মেক করেছে। আয় না সখি, আমার সঙ্গে একটু বসবি, আয় না।
0: তুই বাপু একটু পাগল আছিস। আচ্ছা বলছিস যখন
1: বসছে, আচ্ছা ভাই, গির্জার বাগানে দাঁড়িয়ে

0: দেখ দেখ, ওই যে সুন্দর ছেলেটা হাপুস নয়নে কেঁদে চলেছে কেন রে? হে দেখছিস কেমন ঘন ঘন চোখ মুচছে? এই এই কি হয়েছে রে ওর?
1: দেখ না কি হয়েছে তা আমি কি করে বলবো,
0: কাঁদছে তো কাঁদুক না, বড়লোকের ছেলে গোলগাল নাদুস নুদুস একতল মাখনের মতো দেখতে, একটু না হয় কাঁদলই, তা দেখে তোর এত কষ্ট কিসের শুনি?
1: তা ভাই কষ্ট একটু হচ্ছে আমার, বড় লোকের ছেলে মেয়েদের আগে কখনো এভাবে দেখিনি, কাঁদতেও দেখিনি। ভালো খায়, ভালো পরে, ভালো করে ওরা থাকে, ওরা কেন কাঁদবে? আমি তো কিছুতেই ভেবে পাচ্ছি না। হে কাছে গিয়ে একটু দেখে আসবো, জেনে আসবো কি হয়েছে ওর। দেখ দেখ শুই কেমন করে চোখ মুছছে, দেখ বারবার দেখে আমার বুকের ভেতরটা না কেমন মুচড়ে মুচড়ে উঠছে।
0: আদিক্ষে তার শেষ নেই দেখছি। যা যা তুই ওর কাছে যা, আমার অত সময় নেই, আমি চললুম। ওই দেখ আকাশ চেপে বৃষ্টি আসছে, এই আমি চললুম আমি চললুম, তুই তাড়াতাড়ি আসিস কিন্তু নইলে ভিজে যাবি।
2: তাবুতে গিয়ে মাকে বলিস আমি এক্ষুনি ফিরে যাব।
0: যাই আমি কাছে গিয়ে ওই খোকাটার ধপধপে ফর্সা মুখটা, আহারে কিন্তু কিন্তু বিচারির একেবারে গালটা ফুলে লাল হয়ে উঠেছে, আহারে আমার না দেখে ভীষণ কষ্ট হচ্ছে।
2: তোমার কি হয়েছে গো?
1: আমার আমার পয়সা কেড়ে নিয়েছে, আমার মেরে ধুলোর মধ্যে ফেলে দিয়েছে।
0: আহারে মেরেছে তোমাকে ওরা? লেগেছে তোমার? কাঁদে না কাঁদে না, লক্ষ্মী ছেলে কারা মেরেছে তোমাকে? কত পয়সা কেড়ে নিয়েছে তোমার?
1: ওরা ওরা স্কুলে পড়ে আমার সঙ্গে,
0: ও
1: দুটো মোটে টাকা ছিল আমার কাছে, সবাই চাইলো মিষ্টি কিনে খাবে বলে দোকান থেকে, আমি দিতে চাইনি, তাই আমাকে মেরে ধুলোর মধ্যে চেপে ধরে টাকা দুটো কেড়ে নিল।
0: ইস মাত্র দুটো টাকা তো? ও নিয়ে তুমি কেঁদো না, আমি তোমাকে তিনটে টাকা দেব, কেমন? দিলে দিলে তুমি আমাকে খুব আদর করতে দেবে?
1: দেব, আগে টাকা দাও।
0: এই নাও টাকা, এই নাও, দেখো দেখো কেমন সুন্দর চকচকে তিনটে নোট, রেখে দাও তুমি, তোমার পকেটে ভালো করে রেখে দাও। তুমি তুমি কি সুন্দর, এসো এসো না এসো না, তোমাকে আদর করি, এসো এসো, তোমাকে
1: অত জোরে আমি জড়িয়ে ধরো না, আমার লাগছে, আরে লাগছে বলছি।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত জোরে আমি আদর করব না, তোমার মতো বড় লোকের ছেলেকে কখনো এর আগে দেখিনি তো, তাই তোমাকে আদর করতে আমার খুব ভালো লাগছে। তোমার তোমার এই হাত দুটো দাও না, দেবে? আমি আমি একটু ধরে বসে থাকবো?
1: না না না, আর নয়, তুমি বড় নোংরা, তোমার হাত ময়লা, জামা কাপড় ময়লা।
0: হ্যাঁ তুমি ঠিক বলেছ। আচ্ছা আচ্ছা আমি এই সরে বসলাম, ঠিক আছে তো? এবারে এবারে আমার সঙ্গে তুমি একটু গল্প করো। হ্যাঁ গল্প করো। আচ্ছা তোমার নাম কি?
1: আমার নাম শোকে।
0: হ্যাঁ যেমন মিষ্টি চেহারা তেমনি মিষ্টি নাম, আর তোমার বয়স কত?
1: দশ।
0: দশ? আর আমার কত জানো? ১৩। মা বলেছে।
1: আমি এখন বাড়ি যাই, বৃষ্টি আসছে,
0: চলো আমিও তোমার সঙ্গে যাব।
1: চলে এগিয়ে যাও, আমি কিন্তু পরে যাব।
0: কেন? পরে গেলে বৃষ্টিতে ভিজে যাবে তো?
1: তা হোক, ওই যে দূরে ডাক্তার কাকা আসছেন, তোমার সঙ্গে দেখলে কি মনে করবেন না?
0: ও
1: তোমরা বেতে, তোমাদের সঙ্গে আমাদের মিশতে নেই, তুমি জানো না?
0: ও আমার তা মনে ছিল না। ঠিক আছে আমি ওই ওই গেট দিয়ে আগে বেরিয়ে যাচ্ছি, তুমি কিন্তু আর দেরি করো না, কেমন? হয়তো এক্ষুনি বৃষ্টি এসে পড়বে, তুমি তাড়াতাড়ি করে চলে এসো।
3: গিরে চুনি, গির্জার বাগানে কি করতে ঢুকেছিলি? হ্যাঁ
0: না মানে ওই এমনি একটু ঘুরে বেড়াচ্ছিলাম, বৃষ্টি এলো, এবার আমি তাবুতে ফিরে যাব।
3: তা অমন করে আকাশের দিকে মুখ করে চলেছিস কেন? হুম মোচটকে।

0: পড়ে যাবি যে। বলতে বলতেই পাথরে পা বেঁধে ছিটকে পড়লি তো, ইস লেগেছে তো খুব। ওঠ ওঠ, আমার হাত ধরে সোজা হয়ে দাঁড়া।
1: না আমাকে ছোবেন না, আমাকে ছোবেন না ডাক্তারবাবু, আমি নিজেই উঠতে পারবো, আমি বড় নোংরা তো, আপনি আমাকে ছোবেন না।
0: কি বললি ছুড়ি, খুব যে কথা শিখেছিস দেখছি। হ্যাঁ ধর বলছি, ধর আমার হাত, নইলে উঠতে পারবি না। এই তো উঠে দাঁড়িয়েছে মেয়ে। এ কি পা কেটে যে একবারে ঝরঝর করে রক্ত পড়ছে। আয় আয় আমায় ধরে ধরে এই পাথরটার কাছে এসে বস, ভালো হয়ে বস। ব্যাগে আমার ওষুধ ব্যান্ডেজ তুলো সব আছে, এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি।
1: ডাক্তারবাবু ডাক্তারবাবু, আমার এই ধুলো, এই ধুলো মাখা পায়ে অমন করে আপনি হাত দিচ্ছেন কেন? আমার দেখে যে বড্ড কষ্ট হচ্ছে।
0: ফের কথা বললে মারবো একটি চর।
1: ও
0: কি খুব জ্বালা করছে তো, করুক একটু, যত জ্বালা করবে ততই ভালো, বুঝলি? আরে আরে গির্জের গেট দিয়ে চোরের মতো তাকাতে তাকাতে এটা আবার কে বেরিয়ে আসছে? ছোট্ট শোকে না আমাদের? কিরে শোকে, তুই ওকে ঢুকেছিলি গির্জের বাগানে এই মেয়েটার মতো খেলা করছিলি বুঝি দুটিতে মিলে?
2: না না না ডাক্তার কাকা, আমি আমি এমনি চুপ করে বাগানের পুকুরটার ধারে বসেছিলাম।
1: কই, আমি তো ওকে দেখিনি।
0: ও কিরে মেয়ে, খুব জ্বালা করে উঠলো বুঝি তাই এমন কেঁপে উঠলি? ও কিছু না কিছু না, একটু জ্বালা করলে কি হয়েছে? এই ব্যান্ডেজটা কাল বিকেল নাগাদ খুলে ফেলিস, আর নিজে না পারলে আসিস আমার কাছে, চিনিস তো আমার ডাক্তারখানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই পরের পরের বাড়িটা। ছোট্ট শোকে, তুমি এখন বাড়ির পথে তো?
2: হ্যাঁ কাকা, আমি যাচ্ছি এখন।

0: দেখ মাদলি, আমি তো তো রকম সকম ভালো বুঝছি নি। ওই ছেলেটাকে শুধু দূর থেকে একটু দেখবি বলে রোদের মধ্যে এমন ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকা স্কুলের গেটের কাছে। আচ্ছা আচ্ছা, লোকে শুনলে কি বলবে বলতো?
1: কি জানি ভাই, ওকে না ওকে না আমার সব সময় শুধু দু চোখ ভরে দেখতে ইচ্ছে করে, ইচ্ছে করে ওকে জড়িয়ে ধরে আমি আদর করি। কুঁকড়া কুঁকড়া সোনালি চুলে ভরা ওর মাথাটা বুকে চেপে রাখি অনেকক্ষণ ধরে।
0: একদিন একটু দেখা হয়েছিল গির্জের বাগানে, তাই থেকে এ কি রোগ বাঁধালে তুই? তোর মাকে বলবো, সে অনেক ঝাড়ফুঁক জানে, একদিনে তোকে ভালো করে দেবে। বলবো বলবো বলবো কি তোর মাকে?
1: না না বলিস না, বলিস না মাকে কিছু, এই তোর পায়ে পড়ছি। দুদিন বাদে তো আমরা এই শহর ছেড়ে চলেই যাব, হাওয়াচির কবে ওকে দেখতে পাবো তা তো জানি না, তাই না? যাবার আগে কদিন ধরেই ওকে খুব খুঁজছি আমি।
0: আমি কিন্তু জানি ওকে এখন কোথায় পাওয়া যাবে।
1: এই কোথায়?
0: স্কুলের গেটের কাছে এমন হা পিত্তেশ করে দাঁড়িয়ে থেকে কি তুই ওকে একা পাবি? তার থেকে আমি যা বলি শোন, ওই ওর বাড়ির পেছনে বাগান রয়েছে না,
1: হ্যাঁ হ্যাঁ,
0: সেখানে না ও বিকেলে একা একা মার্বেল খেলে, আমি দেখেছি। বলিস তো আমি তোকে সেখানে নিয়ে যেতে পারি।
1: এই সখি সখি, আমাকে নিয়ে চল সেখানে, তুই যা চাস আমি তাই দেব, নিয়ে চল।
0: কিচ্ছু চাইনি, শুধু একটা কথা বলি শোন।
1: কী রে?
0: পাগলামি তুই ছেড়ে দে, ওরা বড় লোক আমরা গরিব, ছোট লোক বেদে আমরা, ওরা যে কত ঘেন্না করে আমাদের, আমাদের যে কত ঘেন্না করে তুই তো সব জানিস রে।
1: সব জানিস ওই, শুধু একটু দেখা করেই আমি চলে আসবো। সুখী সুখী তুই আমাকে নিয়ে চল, নিয়ে চল না।

0: ওই দেখ, আপন মনে ছেলেটা পুকুরে একটার পর একটা ঢিল ছুটছে, মার্বেল খেলাতে আজ ওর মন নেই দেখছি।
1: সখি, তুই বাগানের বাইরে দাঁড়া, হ্যাঁ, আমি ওর সঙ্গে দুটো কথা বলে এক্ষুনি চলে আসছি। কে তুমি? অমন করে আমার উপর ঝাঁপিয়ে পড়লে? না,
2: ও ও
1: তুমি, সরে বসো, আমায় অমন করে জড়িয়ে ধরো না। আমার যেন দম বন্ধ হয়ে আসছিল।
2: আমি আমি না তোমার জন্য অনেক টাকা জমিয়ে রেখেছি, কাল কাল আমরা এখান থেকে চলে যাব তো, এ নাও এ নাও এ নাও টাকাগুলো আমি সঙ্গে নিয়ে এসেছি, নাও নাও নাও তুমি।
1: দেখি দেখি কত টাকা, 1, 2, 3, 4, 5, 6, ও মা 7 টাকা,
2: দাও দাও দাও আমাকে এক্ষুনি দাও।
1: তোমায় দেবো বলেই তো আমি এনেছি, এই নাও তুমি সব নাও, আর আর আমায় একটু দাও না, তোমার ওই হাত দুটো আমার হাতে নিয়ে আমি বসে থাকবো, দাও না,
2: এই নাও হাত। তুমি চলে গিয়ে আবার কবে আসবে?
1: কি জানি, আমরা তো বেদে দেশে দেশে ঘুরে বেড়াই, ঘুরতে ঘুরতে আবার কবে এখানে আসবো তা তো জানি না, বোধ হয় 2-3 বছর লেগে যাবে। মা বলেছে এবার আমরা ইতালির দিকে যাবো।

0: সবাই ঘিরে অমন করে না লাফিয়ে লক্ষ্মী ছেলের মতো চল না বাপু। আরে ডাক্তারবাবু, এই যে ডাক্তারবাবু, নমস্কার। আমাকে চিনতে পাচ্ছেন?
1: না তো, তোমাকে দেখেছি এর আগে।
0: বা দেখেছেন বই কি? অবশ্যই, আমি তখন একরত্তি মেয়ে ছিলাম। ওই যে আমার পা কেটে গিয়েছিল গির্জার বাগানের ধারে, আপনি কত যত্ন করে আমাকে ব্যান্ডেজ বেঁধে দিয়েছিলেন।
1: ও হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মনে পড়ছে। সেই ছোট্ট মেয়েটা, তুই এখন এত বড় হয়ে গেছিস, ভারী সুন্দর দেখতে হয়েছিস তো। কেমন আছিস? কোথায় ছিলি এতদিন?
0: ইতালিতে ছিলাম ডাক্তারবাবু। মা বাবা এবার এখানে অবশ্য আসতে বারণ করেছিলেন, আমি এখানে জোর করে টেনে নিয়ে এলাম।
1: কেন রে, এই শহরটা তোর খুব ভালো লাগে বুঝি?
0: হ্যাঁ ডাক্তারবাবু।
1: কি হলো আবার ওর? হ্যাঁ, কাকে দেখে এত চটে উঠবে? হ্যাঁ, ওই যে খুব সেজে গুজে এগিয়ে আসছে আমাদের শ্রীমান শোকে, ওকে দেখে কি কি? শ্রীমান কোথায় চলেছো?
2: কলেজে ভর্তি হয়েছি কাকা, আজই আমাদের প্রথম ক্লাস।
1: ও তাই বুঝি এত সাজের ঘটা? তো বেশ বেশ বেশ, মন দিয়ে লেখাপড়া করো, বা আমার পয়সা সার্থক হোক। এই আমি এখন চলি রে। এই এই মেয়ে, তোর কুটাকে সামলা তো। এমন করে কেন?
0: মানে আপনি আমাকে চিনতে পারছেন না?
3: কে? না তো, তোমাকে তোমাকে তো কখনো দেখিনি আগে।
0: সেই যে একটা নোংরা কুৎসিত বেদিনী মেয়ে, আপনার চোখের জল মুছিয়ে দিত, টাকা জমিয়ে জমিয়ে দিয়ে যেত মাঝে মাঝে আপনাকে, মনে পড়ে না?
3: চোখের জল?
1: আচ্ছা, সে তো কোন আদিকালের কথা।
3: তুমি তো বেশ সুন্দরটি হয়েছো এখন।
0: আপনিও, মানে তুমিও তো কম সুন্দর হওনি। কে মিষ্টি কূপে রেখাটি ফুটেছে ঠোঁটের উপরে, হাত দুটো কিন্তু প্রায় তেমনই আছে, ঠিক আগের মতোই নধর আর গোলাপি। একটু ধরবো নাকি হাত দুখানি? না ছুলে দোষ হবে?
3: না না না না, ছুলে আর দোষ কি? ওই আজকে তো কলেজের বেলা হয়েছে, আজ আবার প্রথম দিন। তুমি থাকো কোথায়?
0: ও মা, বেদে বেদে নিলে আবার

0: থাকবে? কেন, আগে যে ওই মাঠের ধারে তাবু পাতা ছিল সেখানে তো এখন বড় বড় বাড়ি সব উঠে গেছে, তাই এখন আমরা এখানে চলে গেছি ওই যে নদীর ধারে বাঁকের কাছে সেখানেই চলে গেছি।
1: নদীর, হ্যাঁ বেশ বেশ, আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন চলি, বুঝলে? মাঝে মাঝে দেখা হবে নিশ্চয়ই।
0: সন্ধ্যার পর গির্জার বাগানে যদি যাই তুমি আসবে?
1: হ্যাঁ হ্যাঁ আসবো, কি আসবো, হাত দুটো ধরবে বলেছিলে, এই নাও। মাদলিন মাদলিন মাদলিন মাদলিন, বড় বড় বিপদে পড়েছি, মানে টাকা আছে তোমার কাছে? কিছু টাকা?
0: কেন, কি হয়েছে?
1: না ওই বন্ধুদের পাল্লায় পড়ো না, যেটা হয়েছিল এক জুয়ার আড্ডাতে, সেখানে খেলতে গিয়ে সব হেরে গেছি, আজ টাকা না দিলে চলবে না, কি যে করি।
0: ছিসুকে, তুমি না ভদ্রলোকের ছেলে, কলেজে উঠে এসব শুরু করেছো?
1: দেখো দেখো মাদলিন, জ্ঞান দিতে এসো না বলছি, টাকা দেবে তো দাও, নয়তো নয়তো নয়তো ওই হাতের আংটিটাই বেচে দেবো।
0: টাকা তোমাকে দেবো না তা তো আমি বলিনি, কিন্তু আমরা বেদেনি, কতই বা টাকা রোজগার করি আর আমাদের কাছে কতই বা টাকা থাকে। 5 বছর ধরে মা বাবাকে না জানিয়ে আমি তিল তিল করে টাকা জমিয়েছি শুধুমাত্র তোমার জন্যে, তোমার বিপদে দেব না তো কি করব আমি এগুলো নিয়ে। কিন্তু তুমি আমাকে কথা দাও, আর কখনো জুয়া খেলবে না, মন্দ ছেলেদের সঙ্গে মিশবে না, আর মন দিয়ে লেখাপড়া করবে, 10-এর 1 জন হবে।
1: আরে বাপ রে বাপ, আরে কয়েকটা টাকা দেবে তার জন্য এত কথা? থাক থাক থাক, আমার চাই না, আমার আমার এই এই আন্টিটা বেচলেই আমার কাজ চলে যাবে।
0: আমায় তুমি ভুল বুঝো না শোকে, তোমার ভালোর জন্যই আমি এসব বলছি, মিশতে যেও না তুমি ওসব চোর গুন্ডা বদমাইশ ছেলেদের সঙ্গে, টাকা আমি তোমাকে নিশ্চয়ই দেব, আন্টি তোমায় বেচতে হবে না, তুমি শুধু কথা দাও, কথা দাও এবার থেকে মন দিয়ে লেখাপড়া করবে, ভুলেও আর কখনো যাবে না ওইসব জোর আড্ডাতে।
1: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কথা দিলুম, এবার টাকাটা দাও।
0: সন্ধ্যের পর গির্জার বাগানে এসো, তখন দেব।
1: আচ্ছা।

0: প্যারিতে এক নাগাড়ি কাটিয়ে সবে মাস ছয়েক অন্য জায়গাতে গিয়েছিলাম আমরা। ফের তুই দলের সবাইকে বলে আবার আমাদের সেই প্যারিতেই টেনে নিয়ে চলেছিস? এর মানে আর কেউ না বুঝুক, আমি তো বুঝেছি, ধন্য মেয়ে বাবা তুই।
1: কি করব বল, ওকে না দেখে আমি যে থাকতে পারি না রে। ও এখন লেখাপড়া শেষ করে বাপের ব্যবসাতে ঢুকেছে, আগের মতো আর নেই রে। দেখা হলে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়, চিনেও যেন চিনতে পারে না। আমি আমি তবু পারি না ওকে ভুলে থাকতে, কিন্তু শুধু ইচ্ছে করে একটু চোখ ভরে ওকে দেখি, সব সময় কাছাকাছি থাকি।
0: কাঁদিসনে মাদলি, তোকে একটা কথা বলি শোন, মনে মনে ওকে তুই যতই ভালোবাসিস নিজের মতো করে ওকে কাছে পাবি না, এ কথা তো ঠিক। তোর মা বাবাও বেঁচে নেই আর, এখন আমাদের এই বেদে সমাজ থেকেই তোর কাউকে সাথী করে নিতে হবে রে, তা না হলে সারা জীবন তোকে কে দেখবে বল? কি কথা বলছিস না যে?
1: কি করবো বল, আমার আর কোনো উপায় নেই রে, কোনো উপায় নেই। সই সই আমি যে ওকে ছাড়া আর কোনো মানুষের কথা কোনো দিন ভাবিনি, কোনো দিন ভাবিনি, কোনো দিন ভাবিনি।
2: কি গো সুন্দরী বেদেনি, আমার ডাক্তারখানায় কি মনে করে আজ সকালে?
1: আমার শরীরে খুব জ্বর হয়েছে, আপনি ওকে একটা ওষুধ দিন।
2: রোগীকে না দেখে ওষুধ দিই না আমি, তাকে তুই নিয়ে আয় আমার কাছে, আর যদি আসতে তার কষ্ট হয় তো বল আমি না হয় আজ বিকেলের দিকে তোর যা। ও কি ওদিকে হাঁ করে কি দেখছিস? আরে শুনতে পেয়েছিস কি বললুম? আরে রাস্তার দিকে অমন করে তাকিয়ে আছিস কেন, কি আছে ওদিকে?
1: ও

0: কি হলো বাবু, মেয়েটার কিছু তো বুঝতে পারছি না, দেখি বাইরে গিয়ে কি ব্যাপার। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি এবার দয়া করে আমাদের সঙ্গে চলুন ডাক্তারবাবু।
1: কেন, কি হয়েছে?
2: ওই বেদিনী মেয়েটি ছুটে গিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে।
1: হ্যাঁ, সে কি?
0: হ্যাঁ হ্যাঁ, ওই ব্রিজের ধারে যে পাগলটা রাত দিন বসে থাকে, সেই জলে লাফিয়ে পড়ে ওকে তুলেছে, অচেতন হয়ে পড়ে আছে মেয়েটা। আপনি আপনি একবার দয়া করে আসুন ডাক্তারবাবু।
1: এখনই যাচ্ছি। আশ্চর্য ব্যাপার, নদীতে খামোখা ঝাঁপ দিতে গেল কেন মেয়েটা, কিছু তো বুঝতে পারছি না। চলো তোমরা, চলো চলো।

0: ওই ঘটনার পর বছর দশেক কেটে গেছে। মাদলিনকে তুমি এখনো এই শহরে দেখতে পাবে। অকালে যেন বুড়ি হয়ে গেছে মেয়েটা। মাঝে মাঝে আসে আমার কাছে অসুখ বিসুখ হলে ওষুধ নিতে। একেবারে বাচ্চা বয়স থেকে চিনি ওকে। ওর মনে অত ভালোবাসা ওই ছেলেটার জন্যে আমি ওর ওই পাগলের মতো ছুটে গিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার আগে একবারও বুঝতে পারিনি।
1: সত্যি আপনি খুবই করুণ কাহিনী শোনালেন। আচ্ছা ওই কি নাম বললেন যেন, ওই ওই লোকটি এখন কি করছে?
0: শোকের কথা বলছো?
1: হ্যাঁ হ্যাঁ।
0: সেও খুব ভালো নেই, বাপ মা ওর মারা গেছেন অনেকদিন, অবস্থা একেবারেই পড়ে গেছে, ব্যবসাপত্রেরও খুব কাইল অবস্থা। মোট কথা আর্থিক বেশ অনটনের ভেতরই দিন কাটছে ওদের। ছেলে মেয়ে গুটি তিনেক, বউটিও বেশ জবরদস্ত কড়া শাসনে রেখেছে স্বামীকে, ভয়ে কুঁকড়ে থাকে বেচারি তার কাছে।
1: আচ্ছা তাহলে ওই বেদিনীর সঙ্গে বাল্যপ্রেমের ব্যাপারটা কি ওর দিক থেকে একেবারেই চুকে বুকে গেছে নাকি?
0: কি জানি, তবে একটা কথা শুনেছিলাম, টাকা কড়ির অসুবিধায় পড়ে গেলে গোপনেও নাকি বেদেনির দ্বারস্থ হয়েছে দু একবার, আর বেদেনিও নাকি ওকে বিমুখ করেনি।
1: আচ্ছা

0: ডাক্তারবাবু ডাক্তারবাবু,
1: কে?
0: হ্যাঁ ডাক্তার, বাচ্চাটা কোন বড় বিপদে পড়ে এসেছি ডাক্তারবাবু।
1: এই দুর্যোগের ভেতর আবার কে এলো?
2: যাচ্ছি যাচ্ছি।
1: কে তোমরা?
3: আমরা হুজুর বেদেপাড়ার মানুষ, মাদ্রিনের বড় শক্ত ব্যামো ডাক্তারবাবু, আপনি একবার দয়া করে আসুন।
1: এত রাতে এই ঝড় বৃষ্টিতে কেন, কি হয়েছে তার?
3: বুকের ভেতর তার খুব কষ্ট হচ্ছে ডাক্তারবাবু, গোড়ার দিকে ব্যথায় ছটপট করছিল, এখন একবারে নিঝুম হয়ে পড়ে আছে। শুধু একবার চোখ খুলে বললো ডাক্তারবাবুকে একবার দয়া করে আমার কাছে আসতে বল। আমাদের আমাদের বড্ড ভয় করছে ডাক্তারবাবু, মনে হচ্ছে ও আর বাঁচবে না, আপনি একবার আসুন।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা একটু দাঁড়াও, আমি তৈরি হয়ে আসি একটু।
4: দেখলি যা বলছিলাম ঠিক কিনা? এই ঝড় বৃষ্টি মাথায় করে এত রাত্রে অন্য কোনো ডাক্তারবাবু যেতে রাজি হতো না। তা আবার কোথায় যেতে হবে না, 3 মাইল দূরে নোংরা বেদেদের রাস্তা নয়। কিন্তু আমাদের ডাক্তারবাবু অন্যদের মতো নয়।
5: তা জানি নে, তাছাড়া উনি মাদলিনকে নিজের মেয়ের মতন ভালোবাসে, এটা তো সত্যি।
1: কই রে, চল তোরা।
0: হ্যাঁ হ্যাঁ, চল চল।

0: কি ভয়ানক অন্ধকার! ঝড়ে ছড়ুকে যে দিশেহারা হয়ে গেল, ও তো যেন ফুরোতে চাইছে না।
1: এই যে এসে গেছি ডাক্তারবাবু, ওই যে আমাদের কুকুরগুলো ডাকছে, শুনতে পাচ্ছেন?
2: আপনাকে বড় কষ্ট দিলাম ডাক্তারবাবু।
1: ওই তো, ওই যে দূরে মিটমিট আলো, সারি সারি তাঁবু দেখা যাচ্ছে, ওখানেই আমরা থাকি।
0: তা তো জানি, এবার তোরা চটপট আমাকে ওই মাদলিনের তাঁবুতে নিয়ে চল তো দেখি। মাদলিন, মাদলিন, এবার চোখ খোলো তো, দেখি দেখি তোমার হাতটা।
3: ডাক্তারবাবু এসেছে।

0: আপনার কত দয়া। না না না, হাত দেখতে হবে না আর। আমি জানি আমার সময় ফুরিয়ে এসেছে।
1: তা বললি কি হয় মাদলিন, হাতটা তোমার দাও। খুব কষ্ট হচ্ছে?
0: না, কষ্ট বেশি কেন হবে, সকলের যা হয় আমারও তাই, তার বেশি নয়। ডাক্তারবাবু, এত কষ্ট দিয়ে যে আপনাকে এখানে ডেকে এনেছি, তা কিন্তু আপনি আমাকে হারিয়ে তুলবেন সেই জন্যে নয়। আমি তো একটু পরেই ঈশ্বরের কাছে চলে যাব। আপনাকে কেন ডেকেছি জানেন? আমার এই বিছানার নিচেতে একটা থলে আছে, তার মধ্যে কিছু টাকা আছে। অনেক বছর ধরে আমি জমিয়েছি ডাক্তারবাবু, কার জন্যে জানেন?
1: কার জন্যে?
0: শোকের জন্যে। শোকে তো, হ্যাঁ, আপনি তো চেনেন ডাক্তারবাবু।
1: খুব চিনি, সারা জীবন ধরে ওর জন্য টাকা জমিয়েছ।
0: হ্যাঁ ডাক্তারবাবু, সারা জীবন ধরে আমি ওর জন্য টাকা জমিয়েছি। আমি মরে যাবার পর এই টাকা আপনি ওর হাতে দিয়ে আসবেন, কেমন বলুন না ডাক্তারবাবু, দেবেন তো? ডাক্তারবাবু আমাকে কথা দিন, কথা দিন ডাক্তারবাবু।
1: কথা দিলুম, তুমি এখন শান্ত হয়ে ঘুমাবার চেষ্টা করো, তার আগে এই ওষুধটা খেয়ে নাও তো।
0: ওষুধের আর দরকার হবে না ডাক্তারবাবু, একটু পরেই আমার এই জীবনটা ফুরিয়ে যাবে। ততক্ষণ আপনি আমার কাছে বসে থাকুন না ডাক্তারবাবু। আপনার অনেক দয়া, অনেক দয়া ডাক্তারবাবু। আমরা তো বেদের জাত, মানুষ বলে কেউ আমাদের মনে করে না। কুকুর বেড়ালের মতো পথে পথে ঘুরে বেড়াই আমরা, বাড়ি নেই, ঘর নেই, তাই বলে বাড়ির জন্যে, ঘরের জন্যে মনে স্বাদ নেই, এই কথা ভাববেন না যেন। ডাক্তারবাবু, টাকাটা দেবেন ওকে তাহলে, কেমন? আমি এবার একটু ঘুমোই ডাক্তারবাবু, এ কথা বলতে আপনাকে দেখেছিলাম। তা তো এবার আমি ঈশ্বরের

0: খেতে এসো, খাবার বাড়া হয়েছে।
1: যাচ্ছে,
2: কি ব্যাপারটা বলো তো?
1: ছেলেমেয়েরা সব গেল কোথায়? হ্যাঁ, ওদের দেখছি না তো।
0: ওরা আগে খেয়ে দিয়ে খেলতে চলে গেছে পাশের বাড়িতে। মাদার নাফর, ছোট ছেলে জন্মদিন আজ।
1: আচ্ছা, আয় দেখো আবার কি হলো। খেতে বসার সময় যত উৎপাত। চলে আসুন চলে আসুন, দরজা খোলাই রয়েছে। আরে কি ব্যাপার, ডাক্তার কাকা? তাই তো বলি, এমন অসময় আর কি ব্যাপার বলুন তো। বসুন বসুন বসুন, খবর টবর আছে কিছু?
3: আছে, গতকাল রাতে মাদলিন মারা গেছে।
1: কে মারা গেছেন বললেন? মাদলিন? মাদলিন কে?
3: মাদলিন কে চেনো না?
1: না,
3: বেদেনির মেয়ে মাদলিনের সঙ্গে পরিচয় ছিল না তোমার?
1: মাদলিন, মাদ, বুঝেছি বুঝেছি। না না, মানে একেবারে চিনতাম না বলা হয়তো ঠিক হবে না। আরে এ শহরে অনেকের মতোই আমিও তাকে একটু আধটু চিনতাম বই কি, কিন্তু তার মারা যাওয়ার খবর আমার কাছে সাতটা রাতেরই পৌঁছানো এত জরুরি বলে আপনি ভাবলেন কেন, এটাই তো আমি বুঝতে পারছি না ডাক্তার কাকা।
3: বুঝিয়ে বলছি, দুজনই শোনো, যাদের আমরা হীন ভাবি, ছোট লোক বলে মনে করি, তাদেরও কারু কারু ভেতরে কি অসাধারণ মহত্ত্ব থাকতে পারে, কি গভীর নিষ্ঠা দিয়ে তারা কেউ কেউ সারা জীবন ধরে একজনকে মনের বেদিতে বসিয়ে পুজো করতে পারে, জানলে অবাক হতে হয়। এমনি একজন ছিল মাদলিন বেদিনী।
1: কিন্তু কিন্তু কিন্তু কিন্তু কাকা, বেদিনীর মহত্ত্ব বুঝে আমরা কি করবো বলুন তো? কেন আপনি এসব কথা তুলছেন, কি চান আপনি?
3: শোকে উত্তেজিত হয়ে না তুমি, সারা জীবন ধরে মাদলিন তোমাকে যে মনে মনে অবিশ্রান্ত পুজো করে গেছে, আজ সেই কথাই জানাতে এসেছি আমি। তার ভালোবাসাতে কোনো খাদ ছিল না, ছিল শুধু।
0: থামুন আপনি, বুড়ো হলে কি সব কাণ্ডজ্ঞানী মানুষের লোপ পায়? আমার সামনে এসব কথা বলা মানে যে আমাকে অপমান করা, এই জ্ঞান আপনার নেই?
3: কোথায় তোমার এতে অপমান হয় তুমি আমাকে একটু বুঝিয়ে দাও তো। সে তো তোমার কিছু কেড়ে নেয়নি কখনো, অপদস্থ করেনি তোমাকে কোনোভাবে। সে যে শুধু মনে মনে তোমার স্বামীকে ভালোবেসে গেছে সারা জীবন ধরে, এতে তো অসন্তুষ্ট হওয়ার তোমার কোনো কারণ নেই। বরং মেয়ে হয়ে এই স্বার্থহীন পবিত্র ভালোবাসাকে তুমি সম্মান দেবে এই আশাই তো করি।
1: দেখুন দেখুন, নিজে তো আপনি বিয়ে থা করেননি, এসব আপনি বুঝবেন না। কিন্তু আমি খোলাখুলি বলছি আপনাকে, মানে আপনার যদি কোনো আক্কেল থাকতো তাহলে এসব বাজে কথায় সময় নষ্ট করতে এই সাত সকালে এমন করে এখানে ছুটে আসতেন না। একটা পথের ভিকিরি অসভ্য বেদেনি, তার সঙ্গে কিনা আমার নাম জড়িয়ে একটা, আমি ভাবতেই পাচ্ছি না কাকা, আমি ভাবতেই পাচ্ছি না কি বুদ্ধিতে, কোন বুদ্ধিতে এসব আবল তাবল কথা পারতে আজ এখানে এলেন। তবে একটা কথা আপনাকে আমি বলতে পারি কাকা, মরে গিয়ে সে রেহাই পেয়ে গেল, বেঁচে থাকলে ভদ্রলোকের নামে কুৎসিত কথা রটানোর দায়ে তাকে আমি পুলিশে দিতুম।
0: আর আমি গিয়ে চাপকে তার পিঠে ছাল ছাড়িয়ে নিতাম।
3: বেশ বেশ, ভালো কথা। আমি তাহলে উঠি এবার, তবে যাবার আগে একটি কথা অবশ্য তোমাদের কাছে আমার জেনে নেবার রয়েছে। এই যে নোংরা থলেটা দেখছো আমার হাতে, এতে অনেক টাকা আছে।
1: টাকা?
3: টাকা, তা সব শুদ্ধ কয়েক হাজার তো হবেই।
1: হাজার?
3: অসুখ বেদিনীর সারা জীবনের সঞ্চয় রেখে গেছে শোকেকে দেবার জন্য। তার নাম শুনলেই তোমরা যদি খেপে ওঠা সাব্যস্ত করো, আমি বলি কাজ নেই তোমাদের এই টাকা নিয়ে, কেমন? এ বরং গরিব দুঃখীদের বিলিয়ে দেওয়াই ভালো, কে বলো? আমি উঠি তাহলে আজ। তোমাদের সকালটা নষ্ট করে দেওয়ার জন্যে দুঃখের সীমা নেই আমার।
0: হ্যাঁ, কি বলেন কি বলেন, কত টাকা আছে ওই থলেতে?
3: হাজার পাঁচেকের কিছু বেশি হবে, চট করে এখন বলো টাকা।

0: কে শোকে? কালই না সকালে তোমাদের কাছে গিয়েছিলাম, আবার কি হলো কিছু বলবে?
1: হ্যাঁ কাকা, কাকা মানে একটা কথা বলতে এসেছিলাম আপনাকে, যদি কিছু মনে না করে।
0: না মনে আবার কি করব, বলো কি বলতে এসেছো।
1: বলছিলাম কি মানে মানে ও বলছিল কি মানে মানে আমার আমার স্ত্রী বলছিল কি যে মাদলিন তো নগদ টাকা করেই ছাড়াও আরো কিছু রেখে গিয়ে থাকতে পারে, তা সেসবেরও তো একটু খোঁজ নিতে হয়, তাই বলছিলাম কি মানে।
0: বুঝেছি। তা বাবু শুনে রাখো, অসভ্য বেদিনীটা তোমার জন্য বিষয় আশয় তেমন কিছু রেখে যেতে পারেনি, তবে হ্যাঁ একটা ভাঙা চোরা গাড়ি রেখে গেছে বটে। সে গাড়িও বটে আবার বাড়িও বটে ওদের কাছে, অর্থাৎ যাতে করে ওরা দেশে দেশে ঘুরে বেড়ায়। তো গত কয়েক বছর ধরে তো নদীর ধারে দাঁড়িয়ে ছিল গাড়িটা, ভাই তাকে বাড়িই বলতে পারো এখন। তো ওটি তোমার চাই? ও হ্যাঁ, একটা কুকুরও রেখে গেছে, সে কেঁদে কেঁদে ঘুরছে বেচারি মাদলিনের কবরের চারপাশে, আর গাড়ি টানবার ঘোড়াটাও আছে, বুড়ো বেত রুগ্ন একটা ঘোড়া। এসব তোমার লাগবে বুঝি? হ্যাঁ স্বচ্ছন্দে নিয়ে যেতে পারো।
1: না না না না না না না, ঘোড়া বা কুকুর নিয়ে আমি কি করবো বলুন, পুষতে গেলেই তো আবার খরচাপাতি আছে। তাই বরং গাড়িটা নিয়ে যাই, কি বলুন, আমার বাগানের এক পাশে রেখে দিলে অনেক কাজে আসবে। জানেন তো কাকাবাবু, বড় টানাটানির ভেতর দিয়ে যাচ্ছি, আমার স্ত্রী বলছিল যে মাদলিনের টাকার থেকে ব্যবসাপত্রের দেনা সুদে যেটুকু হাতে থাকবে তা দিয়ে একটা একটা পোলট্রি বানালে বেশ হয়। ও বলছিল যে মানে চালাতে পারলে পোলট্রি থেকে বেশ ভালো রোজগার হতে পারে, তাই তাই ওর গাড়িটা পেলে ওতেই হাঁস মুরগিদের রাখতে পারি, নয়তো ওদের জন্য আবার ঘর তৈরি করতে হয়, তাতে তো এক গাড়ি খরচ।
0: সত্যিই তো তোমার প্রস্তাব যে যুক্তিসঙ্গত তাতে তো সন্দেহ নেই। তুমি এতে এত কিন্তু কিন্তু করছো কেন বাবু? বেদিনী যা রেখে গেছে সবই তো তোমার, নিয়ে যাও।
1: নিয়ে তো যেতে পারি কাকু, কিন্তু মানে গাড়িটা নিতে গেলে ওরা যদি আপত্তি করে আপনি একটু ওদের বলে দেবেন, চলুন, মানে ওরা তো আপনাকে খুব মানে। যাবেন যাবেন একটু কষ্ট করে ওদের পালায় আমার সঙ্গে একটু যাবেন কাকু, গাড়িটা পেলে না সত্যি আমার অনেক পয়সা বেঁচে যায়।
0: এখনই যেতে হবে? বেশ চলো,
1: অনেক ধন্যবাদ কাকু।

0: টম, এ টম, এদিকে আয়, তোদের কি ছুটে একবার ধর,
1: খুব যে খুশি দেখছি, হ্যাঁ খুঁজে শেষে আমার এমন ভক্ত হয়ে পড়বে তাকে জানতো। কিরে বেটা, মনে পড়ে তাকে একটু? না বছর ঘুরতেই তাকে ভুলে গিয়েছিস? হ্যাঁ চল চল, তোকে নিয়ে বেরিয়ে আসি। যাবি যাবি মাদলিনের খবর দেখতে? ঠিক এক বছর আজ কাটলো সে চলে যাবার পরে। বেদের দল সব শহর ছেড়ে চলে গেছে। যাই, আমি দুটো ফুল চড়িয়ে আসি ওর কবরে। মেয়েটাকে ভুলতে পারি না আমি। চল চল টম, চল তুইও চল। এই এই এই টম, ওদিকে যাচ্ছিস কেন? শোকেদের বাড়ির দিকে ছুটতে লাগলি কেন হঠাৎ? আরে দূরে ওটা মাদলিনের সেই গাড়ি নয়? হাঁস মুরগির ঘর হয়ে দাঁড়িয়ে রয়েছে বাগানের এক ধারে। চল তো চল তো, আর একটু কাছে গিয়ে দেখি। দেখেছিস টম কত ফুল ফুটেছে গাড়িটার গায়ে, কত লতা পাতা, রাশি রাশি ফুল। টম টম, আমার মনে হচ্ছে কি জানিস, এই ফুল মাদলিনের ভালোবাসা থেকে জন্ম নিয়েছে। কত রঙিন, কত সুগন্ধি ঝলমলে ফুল, যেন এক পাল বাচ্চা ছেলে মেয়ে আনন্দে নাচছে, বাতাসকে হেলছে, দুলছে, হাত বাড়িয়ে আকাশকে ডাকছে। পৃথিবীর কেউ কি এত বড় ভালোবাসার মূল্য বোঝে টম? বোঝে না? কাঁদছিস টম? কাঁদিস না, কাঁদিস না, আমি ভুল বলেছি। মানুষ মনে না রাখতে পারে, কিন্তু অবোধ প্রাণী তুই। তুই তো মাদলিনের ভালোবাসা মনে রেখেছিস, তাই তোর চেনা গাড়িটা দেখে এমন করে কেঁদে উঠলি। চল টম চল, আমরা যাই মাদলিনের কবরের কাছে গিয়ে কিছুক্ষণ বসি।
2: হায় চলে আয় ওখান থেকে।
1: এইদিকে দূরে ওই নদীর বাঁকের কাছে তার কবর। আয় টম, আয়, আমরা যাই আমরা যাই।

0: মোপাসার কাহিনী অবলম্বনে বেদিনী নাটকটি এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ অংশুপতি দাশগুপ্ত। অভিনয় করেছেন মাদলিন অনামিকা সাহা, মাদলিনের সখী মুক্তি মুখোপাধ্যায়, মাদলিনের মা তৃপ্তি গঙ্গোপাধ্যায়, গৃহকর্তা অজিত বন্দ্যোপাধ্যায়, গৃহকর্ত্রী গীতা চক্রবর্তী, শোকের স্ত্রী চন্দনা সেনগুপ্ত, জনৈক ধীরেন দে ও সুধাময় চক্রবর্তী, ডাক্তার ব্রজসুন্দর দাস, ছোট শোকে কঙ্কনা বন্দ্যোপাধ্যায় এবং বড় শোকে গৌতম চক্রবর্তী, হরবোলা সুনীল আদক, সম্পাদনা শুভ্রপ্রকাশ দে, প্রযোজনা জগন্নাথ বসু।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনলেন নাটকের দুপুর, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী মনোময় ভট্টাচার্য।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনছিলেন এই গানটি। এখন জানিয়ে দেব আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সতর্কবার্তা। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হতে চলেছে বা এফেক্টেড হতে চলেছে

0: মাঝারি থেকে ভারী ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া, সেটা 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। এবং একই সতর্কবার্তা আছে ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চলের জন্য। সুতরাং ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানের যারা অধিবাসী তাদের সকলের জন্য এই সতর্কবার্তা। আপনারা অবশ্যই সচেতন থাকবেন, যারা এখনও ঘরে আছেন, বাইরে বেরোননি, তাদের জন্য বলবো অবশ্যই আপনারা খুব প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না, এবং যারা বাইরে আছেন তারা অবশ্যই যতটা সম্ভব তাড়াতাড়ি নিজেদের ঘরে ফিরে আসুন বা নিরাপদ স্থানে পৌঁছে যান। সবার জন্য অনেক অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। মনোময় ভট্টাচার্যের গান আমরা শুনেছি, স্টুডিওর ঘড়িও এখন বলছে 2:59:17, তাই এখন আর গানে পৌঁছাব না। আপনারা রয়েছেন 107 FM রেইনবোয়ে।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। বিহারের বাকিপুর, গুজরাটের মঞ্জালপুর ও মধ্যপ্রদেশের দাঁতিয়া বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। বিহারে বাকিপুর আসনের জনস্বরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর এগিয়ে আছেন। গুজরাটের মঞ্জালপুর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্র ভাই প্যাটেল এবং মধ্যপ্রদেশের দাঁতিয়া আসনে কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং এগিয়ে রয়েছেন বলে শেষ পাওয়া খবরে জানা গেছে। নিট পরীক্ষা ও পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন লোকসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ অপরাহ্নে ওড়িশায় পৌঁছচ্ছেন। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। আজ কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আপাতত কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করেছে। দুই বিচারপতি এম এম সুন্দরেশ এবং পি বি ওয়ারালের বেঞ্চ জানিয়েছেন, আগামী 11 আগস্ট এই মামলার শুনানিতে ইডি এবং কালীঘাট তৃণমূল দুপক্ষেরই বক্তব্য শোনা হবে। বর্ধমান থেকে জঙ্গি সন্দেহে ধৃত হামিম মণ্ডলের আরও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। এই নিয়ে জঙ্গি যোগে ধৃতের সংখ্যা বেড়ে হল 3। হাওড়ার বেলিলিয়াস রোডের একটি বাড়ি থেকে আদিত্য সিং ওরফে রাজু নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে গরু পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। মুমিনগড় আমবাগান এলাকায় অভিযান চালিয়ে সাবরুল শেখ ও নাজিবুর শেখ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় মোট 5টি গবাদি পশু। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার অনুমতি সংক্রান্ত আবেদন নিয়ে শুনানি এক সপ্তাহের মধ্যে করার জন্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মহানার বেঞ্চ আজ এই নির্দেশ দেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনে পরিবর্তন করা হয়েছে এই বিলে। চলতি বছরের মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেন। গুজরাটের মঞ্জালপুরে বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্র ভাই প্যাটেল জয়ী হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভিখাভাই রাবারিকে 31,000-এর বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। বিহারের বাঁকিপুর আসনে জনস্বরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর এবং মধ্যপ্রদেশের দাঁতিয়া আসনে কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম স্যাং এগিয়ে আছেন বলে খবর পাওয়া গেছে। বর্ধমান থেকে জঙ্গি সন্দেহে ধৃত হামিম মণ্ডলের আরও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। এই নিয়ে জঙ্গি যোগে ধৃতের সংখ্যা বেড়ে হল 3। হাওড়ার বেলিলিয়াস রোডের একটি বাড়ি থেকে আদিত্য সিং ওরফে রাজু নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। হামিমকে সে দীর্ঘদিন ধরে চিনত এবং সহযোগিতা করত বলে জানা গেছে। মালদার মঙ্গলবাড়িতে এক ওষুধ ব্যবসায়ী ভাড়ার ফ্ল্যাটে অভিযান চালিয়ে দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলা পুলিশ প্রায় 2.5 কোটি নগদ অর্থ এবং 2টি সোনার কয়েন ও একটি ল্যাপটপ উদ্ধার করে। একই সঙ্গে খইহাট্টায় একটি গোডাউন থেকে উদ্ধার হয়েছে প্রায় 2,16,000 টাকার নিষিদ্ধ কাফ সিরাপ। ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আপাতত কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করেছে। 2 বিচারপতি এম এম সুন্দরেশ এবং পি ভি ভারালের বেঞ্চ জানিয়েছে, আগামী 11 আগস্ট এই মামলার শুনানিতে ইডি এবং কালীঘাট তৃণমূল দুপক্ষেরই বক্তব্য শোনা হবে। বীরভূমের দেউজায় ধৃত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে সিউড়ি আদালতে তোলা হচ্ছে। আগামী 2-3 ঘন্টার জন্য কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে কলকাতা সংলগ্ন এলাকায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো।
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল 0। ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে 0 বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বললো,
3: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
4: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা

0: Yes, of course. এই কোয়েশ্চেনটা তো তোমার মনেও আসতে পারে। আজ এই 3rd August আজ স্টুডিও থেকে রয়েছে কে তুই বল, নানা দাদার মহুয়া রয়েছে তোমার সঙ্গে। আর এই মুহূর্তে ইউ আর লিসনিং টু
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: ইয়েস, প্রস্তুতি রয়েছে একেবারে তুঙ্গে। মানে বাড়ি আমাদের যেমন রঙেরই হোক না কেন, সারা বাড়িকে একেবারে তিনটে রঙে, মানে আমাদের এই জন্মপথী যে তিনটে রং ভীষণ রকম প্রিয়, সেই তিনটে রঙে সাজিয়ে ফেলার ইয়েস সময় চলে এসেছে। সারা বছর বুকের ভেতর জ্বলতে থাকে একটা দেশ, আর সেই দেশ আমাদের শেখায় আমাদের আচরণটা ঠিক কেমন হওয়া উচিত। এবং এই দেশের চতুর্দিকে এই যে দেখার মতো কয়েকটা জায়গা রয়েছে, মাঝে মাঝে ভেকেশনে আমরা চলে যাই এবং তারপরে নানান ছবি তুলে বলি ডিপিটা কিন্তু খাসা হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটে সেই দেশকে কুর্নিশ করার, ইয়েস 15th August খুব সামনে রয়েছে। হর ঘর তিরঙ্গা, এই একটা অপরচুনিটি যেখানে তুমি তোমার বাড়িকে সাজিয়ে ফেলতে পারো তিনটে রঙে। সেটা কিভাবে কখন সেটা তো আমি তোমাকে ডেফিনেটলি জানিয়ে দেবো, কিন্তু তার আগে তোমাকে আরও একটু জানিয়ে দিই, বৃষ্টি পড়ছে ভাই, শহর মোটামুটি ভেসে যাচ্ছে হাঁটু অব্দি জল। হ্যাঁ, তা নিয়ে একটা ছড়াকাটিং আছে বটে, কিন্তু তার আগে তোমাকে এটুকু জানিয়ে দিই, এই মুহূর্তে আমার সামনে আমার হাতের কাছে যে ওয়ার্নিংটা রয়েছে সেটা হচ্ছে কমলা সতর্কতা রয়েছে। কোথাকার জন্য কমলা সতর্কতা এই মুহূর্তে হাতের কাছে, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার জন্য। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঝোড়ো হাওয়া এবং সেই সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার পরিমাপ যদি জিজ্ঞেস করো তাহলে বলবো 40 থেকে 50 কিলোমিটার/আওয়ার এই গতিবেগ থাকছে। এবং সেই সময় তুমি যদি বাইরে থাকো তাহলে প্লিজ নিজেকে একটু নিরাপদ স্থানে রেখো। আর যেহেতু এই মুহূর্তে তুমি আমাকে শুনছো, অনেক কানেক্টিভিটি রয়েছে, সেখানে তুমি তোমার বন্ধুদের আত্মীয় স্বজনকে যারা এই মুহূর্তে জানেন না যে এই সতর্কতাটা জানার প্রয়োজন রয়েছে, কমলা সতর্কতা রয়েছে, সেটা তুমি জানিয়ে দিতেই পারো। অ্যান্ড ইয়েস, তোমার জন্যই তো রয়েছে 9903653992। কী রয়েছে সেখানে, হ্যাঁ সেটা নিশ্চয়ই তোমাকে জানাবো। কিন্তু একটা গান আছে, হ্যাঁ বৃষ্টির জল গায়ে পড়লে ঠিক যেমন চটচট করে, গানটাও ঠিক অমনটাই, একেবারে চটচটে মিষ্টি বলা যেতে পারে, দারুণ গান। আর এই বৃষ্টির মরশুমে তোমার জন্য এই গানটা রাখছি, আর তারপরে আরও একবার ফিরে আসবো। আপাতত ইয়েস, অভিজিৎ শ্রীবাস্তব ফ্রম দ্য ফিল্ম

মিঠি মিঠি যতই বলুক না কেন, আমার কিন্তু অভিজ্ঞতাটা খুব একটা ভালো ছিল না। কি নিয়ে কথা বলছি এবং কোথায় বলছি সেটা জানার জন্য শুনছো।

0: ক্যাফে কলকাতা
1: 107 এফএম রেইনবোতে ক্যাফে কলকাতা
0: ক্যাফে কলকাতা
2: ইয়েস 4:14 যখন হয়ে গেছে সময় সেই সময়টাই মনে পড়ে গেল জানো তো সেদিন 4:14 নয় একেবারে সকালবেলা 10:00 থেকে শুরু করেছিলাম নিজের প্যাকিং মানে ছোট্ট ছিলাম তো যত রকমের লিপস্টিক রয়েছে যত রকমের নেল পলিশ রয়েছে দুটো নেল পলিশ দুটো লিপস্টিক হ্যাঁ তো পরিমাণ যখন এতটাই ছোট সেইটাকে আমি আবার একটা নিজের মতো তল্পি তল্পা তৈরি করেছিলাম একটা ছোট্ট ব্যাগ তৈরি করেছিলাম এবং তার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম প্রথমবার বেড়াতে যাবো তো এবং সেই সাথে অনাবশ্যক অনেক কিছু নিয়েছিলাম মানে যেগুলো নেওয়ার দরকার নেই একটা হেয়ার ব্যান্ডে যেখানে হয়ে যায় সেখানে তিনখানা হেয়ার ব্যান্ড নিয়েছিলাম তারপরে হচ্ছে 4 পেন নিয়েছিলাম যেখানে আমার স্কুল আমাকে অনলি মানে পেন্সিলে লেখার পারমিশন দিত সেখানে আমি পেন নিয়ে গিয়েছিলাম যাই হোক কোথায় গিয়েছিলাম ইয়েস পুরী মানে এই এই যে ছোট্ট থেকে আমাদের প্রথম ট্রেনে চড়ার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে পুরী এবং ওই যে ব্যাগটা মানে আমি সবার থেকে বেশি একেবারে ওস্তাদি করে বলেছিলাম আমি আপার বার্থে শোবো তো আপার বার্থে শোয়ার পরে তোমরা সবাই নিশ্চয়ই জানো এই রাত্রিবেলা ট্রেনে এবং ট্রেন জার্নির পরে ঠিক ভোরবেলায় গিয়ে জগন্নাথ পুরী এক্সপ্রেস পৌঁছে যায় এবং ওই যে ভোরবেলায় পৌঁছে যাওয়া আমিও চোখ ডলতে ডলতে নেমে এসেছিলাম এবং আমার ব্যাগটা ওখানেই থেকে গিয়েছিল ওয়াটা পিটি না এটা ঘটেছিল কিন্তু কিন্তু আমার প্রশ্ন কিন্তু আলাদা জানো তো ট্রেনে এবার থেকে যখন এক্সট্রা লাগেজ নেবে সেটার কিন্তু বেশ কয়েকটা সুবিধেও তুমি পাবে যেমন হচ্ছে 31 জুলাই থেকে কনফার্মড রিজার্ভেশন যাদের রয়েছে সেই টিকিটের ওপর কিন্তু অনলাইনে এক্সট্রা লাগেজ বুক করার সুবিধে রয়েছে ইয়েস রেল বোর্ডের নির্দেশ অনুযায়ী সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম প্রয়োজনীয় প্রযুক্তিগত যে সমস্ত ব্যবস্থা সেগুলো কিন্তু নিয়েছে এবং এই অনলাইন টিকিট বুকিংয়ের সময়তেই কিন্তু তুমি রিজার্ভ করে নিতে পারবে এবার বলছি নতুন ব্যবস্থায় কী থাকবে টিকিট বুকিংয়ের সময় যাত্রীরা এক্সেস যে লাগেজের তথ্য সেটা সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে তুমি দিয়ে দিতে পারো এবং সেটা বিনামূল্যে বহনযোগ্য লাগেজের সীমা এবং কী কী নিয়ে যাবে না মানে নিষিদ্ধ সামগ্রী যেগুলো ওজন কতটা লাগবে এবং অতিরিক্ত মাশুল তোমায় কী দিতে হবে নিয়ম ভঙ্গ করলে কী কী হতে পারে জরিমানা সেই সমস্ত সংক্রান্ত তথ্য তুমি সেই ওয়েবসাইটে পেয়ে যাবে আপাতত রেলের নিয়ম অনুযায়ী বা ফার্স্ট ক্লাসে 70 কেজি পর্যন্ত এবং অতিরিক্ত মাশুল দিলে কিন্তু 1500 কেজি আচ্ছা 1500 কেজি আমার নিজেরই তো বাহাত্তর যাই হোক 1500 কেজি পর্যন্ত তুমি ওজন নিয়ে নিতে পারো এক্সট্রা লাগেজ নিয়ে নিতে পারো কিন্তু প্রশ্ন রয়েছে ভাই তোমার জন্য ইয়েস জানো তো আমাদের এই যে আমরা বেড়াতে যাই এই বেড়াতে যাওয়ার সঙ্গে একটা সব থেকে বড় ঘটনা হচ্ছে আমরা এমন কিছু জিনিসপত্র নিজেদের সাথে নিয়ে যাই যেগুলো কিন্তু কোনো দরকার পড়ে না যেরকম আমাকে যদি তুমি জিজ্ঞাসা করো আমার সাথে যেটা প্রতিবার যায় এবং প্রতিবার তেমনটাই ফিরে আসে সেটা হচ্ছে নাথিং মোর দ্যান একটা নেল কাটার হ্যাঁ ওই নেল কাটারটা আমি সঙ্গে রাখি আমার সাথে যায় এবং ফেরতও চলে আসে তা আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম 9903653992 তে এই যে আরও একটু বেশি হলে ক্ষতি কী না সে ক্ষতির পরিমাণটা আমরা জানি না এমন কোন জিনিস আছে লাগেজের সাথে যেটা সসম্মানে তুমি নিয়ে যাও কিন্তু সেটা জাস্ট যেমন গেছিলো তেমনই ফেরত চলে আসে লাগেজের সাথে মানে আফটার ওই ট্রাভেলের পরে তোমার মনে হয় কেন যে নিয়ে গেছিলাম এটা তো আমার ক্ষেত্রে সেটা হচ্ছে নেল কাটার আমি জানি না কেন নেল কাটারটা নিইনি কিন্তু নেল কাটারটা কিন্তু নিই আমি যেখানে বেড়াতে যাই সেখানে গিয়ে কিন্তু আমি মোটেই নখ কাটতে বসে যাই না কিন্তু নেল কাটারটা নিই তো তোমার জীবনে এই লাগেজের সাথে এমন কোন জিনিসটা যাচ্ছে বা যায় যেটা যায় কিন্তু তার কোনো কাজে সে লাগে না সেটা কিন্তু তুমি আমাকে জানিয়ে দিতে পারো আপাতত সোনু নিগম অ্যান্ড শ্রেয়া ঘোষাল তোমাকে বলছে

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: FM রেইনবোতে, রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
1: ফ্ল্যাশব্যাক সং।

ইন্সপেক্টর বিজয়ের যদি অমিতাভ বচ্চনের নাম হয়ে থাকে তাহলে সেই নামটাকে স্বনামধন্য করেছিলেন আরও একজন অক্ষয় কুমার অ্যান্ড রবীনা টান্ডন ফ্রম দ্য ফিল্ম মোহরা। আপাতত গান গাইছেন কারা? ইয়েস, উদিত নারায়ণ অ্যান্ড আলকা ইয়াগনিক। এনজয় দিস ওয়ান্ডারফুল সাউন্ড ট্র্যাক।

0: মনে আর আনন্দ ধরে না বাবা। এই ঘটনাগুলো যিনি ঘটাচ্ছেন তিনি কিন্তু একলাই আজকে স্টুডিওতে রয়েছেন, বাই দ্য ওয়ে।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: ইয়েস, 100% মহুয়ার রয়েছে তোমার জন্য। ইয়েস, 107 FM রেইনবোতে। এই রেইনবো কিন্তু তোমাকে জানিয়ে দিচ্ছে একটু বৃষ্টির খবর কিন্তু তোমার জন্য রয়েছে কলকাতায়, বিশেষ করে বেশ কয়েকটা এলাকা রয়েছে এবং সেই সাথে সাথে সাউথ চব্বিশ পরগনার বেশ কয়েকটা অঞ্চলে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা এই মুহূর্তে আমাকে টিউন ইন করেছো তারা প্লিজ এটা SMS করে দাও, যারা এই মুহূর্তে বাইরে রয়েছে তারা যেন একটা সেফ ডিস্টেন্সে থাকে এবং সেফ জায়গায় থাকে, যাতে কোনোভাবে বৃষ্টিতে ভিজে গেলে তো একেবারে সাংঘাতিক। যেটা হচ্ছে সেটা হচ্ছে PCML এর বিক্রি একটু বেড়ে যাচ্ছে গো। মানে হচ্ছে যারা মেডিসিন এবং মেডিকেল ব্যাপার স্যাপারগুলো জানো, এটা হচ্ছে প্যারাসিটামল ভাই, প্যারাসিটামল খেয়ে খেয়ে আমরা প্যারাসাইট হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমরা আগে 500 বেঁচে থাকতাম, তারপরে 650 বেঁচে থাকলাম, এখন আমাদের 1000 কাজে হয় না। মানে হচ্ছে সকালবেলা একটা প্যারাসিটামল 1000 খেয়ে বাড়ি থেকে বেরোলেই মনে হয় মাথাটা যেন একদম ঝিমঝিম করছে, তারপর দুপুর হতে না হতেই পুনরায় জ্বর। তবে হ্যাঁ, মনে করিয়ে দিই, জ্বর ছাড়াও কিন্তু একটা বিশেষ বিষয় রয়েছে যাতে আমরা বিশেষ রকম দৌড়তে পছন্দ করি, সেইটা হচ্ছে যখন আমাদের বাইরে যাওয়ার প্ল্যানিং হয়। আর এই বাইরে যাওয়ার প্ল্যানিংয়ে একটু আগেই যেরকম তোমাকে জানাচ্ছিলাম যে এইবারে রেলপক্ষ জানিয়ে দিয়েছে যে যখন তুমি যাবে তার আগে যখন বুকিং করবে তখন সেই সময় তুমি এক্সট্রা লাগেজ নিয়ে যেতে পারো। মোটামুটি ফার্স্ট ক্লাসে তুমি 1500 কেজি পর্যন্ত এক্সট্রা লাগেজ নিয়ে যেতে পারো। আমার তো

এটা কিন্তু তুমি আমাকে জানিয়ে দিতে পারো। আরো একবার মনে করিয়ে দিই, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু কলকাতা এবং সাউথ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গায় আগামী 2-3 ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার বেগে জোর ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যাকে বিশেষ রকম মনে পড়ে, এই যখন 4:30 বাজবে করছে তখন হচ্ছে জানেমানকে মনে পড়ে, ভালোবাসার মানুষ যারা ইতিউতি ছড়িয়ে রয়েছে তাদের একটা টুক করে টেক্সট করে দাও যে 2-3 ঘন্টার মধ্যে বৃষ্টি কিন্তু আসবে। সুতরাং প্লিজ একটু সেফ থেকো, হ্যাঁ।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট,
2: ইন্ডি পপ প্লেলিস্ট,
3: ইন্ডি পপ প্লেলিস্ট।
4: Once upon a time, যখন এই অ্যারেঞ্জমেন্টসগুলো নাইনটিজে আমরা শুনতাম, অ্যাকচুয়ালি সব কিছুর পারমিশন সেই সময় ছিল না, তখন এই সমস্ত গানগুলো শোনারও পারমিশন নিতে হতো। যারা একটু আমাদের আগের মানুষ তারা গানটা শুনে বলতেন যে এ আবার অ্যারেঞ্জমেন্ট নাকি, কিন্তু মানে বিশ্বাস করো, যখন ইনস্ট্যান্ট কর্মার এই গানটা শুনেছিলাম মনে হয়েছিল ওয়াই নট, এইভাবেও তো গানগুলোকে সাজিয়ে রাখা যায়। নাইনটিজ থেকে তোমার জন্য, ইয়েস, ইনস্ট্যান্ট কর্মা, এনজয়। এখানে সেই গানটা শুনতে পাবে কিশোর কুমারের কণ্ঠে, যে গানটা তুমি অনেক দিন আগে শুনেছিলেন, ও মেরে দিল কে চ্যান। আজকে এই ভালোবাসার সময়টাতে, মানে এই বৃষ্টি বাদলার সময়তে, কাউকে তুমি এটা ফরওয়ার্ডও করতে পারো। এনজয়।

0: Yes, that is instant karma for you. 4:38 হয়ে গেছে সময় and you are listening to
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM Rainbow তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: এই যে এত জিনিসপত্র নিয়ে তুমি ট্রেনে ওঠো এবং তারপরে কর্তার কাছে প্রচুর ঝাড় খাও যে এত জিনিস কি নিয়ে তোমাকে উঠতেই হবে, রেল কর্তৃপক্ষ বলে দিয়েছেন যে ইয়েস, এইটুকু তোমাকে আমি হেল্প করে দিতে পারি যে যদি তুমি মোটামুটি 150 কেজি এক্সট্রা নিয়ে যেতে চাও তাহলে তুমি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করো এবং তুমি গাটির করি খরচা করে তুমি ডেফিনেটলি যা খুশি নিয়ে যেতে পারো। আমি শুধু ভাবি 1500 কেজি, মানে হ্যাঁ মানে 150 কেজি, 1500 নয়, 150 কেজিতে মানুষ কি নিয়ে যেতে পারে, ইট পাটকেল যাই হোক। তো তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম 9903659992 তে যে আচ্ছা আমরা

যখন লাগেজ প্যাক করি তখন এমন একটা এক্সট্রা জিনিস থাকে যেটা দরকার পড়ে না, জাস্ট নিয়ে চলে যাই। তো তেমনই একটা জিনিস আমার কাছে নেল কাটার। আমি কেন যে ওটা নিয়ে যাই প্রত্যেকবার বেড়াতে যাওয়ার সময় আমি জানি না, ওখানে গিয়ে তো নখ কাটতে বসি না। তো ব্যাপারটা হচ্ছে যে তোমারও লাগেজ যখন প্যাক করো তখন তুমি কোন সেই এক্সট্রা জিনিসটা রয়েছে যেটা তুমি প্যাক করোই কিন্তু তার কোনো রকম মূল্য থাকে না ভাই। তো তেমনই অনেকগুলো বিষয় আসলে চলে এসছে, সেটা হচ্ছে সেটা হলো টর্চ লাইট নিয়ে যাই কিন্তু কোনো কাজেই লাগে না দিদি, সৌভিক ঢাকুরিয়া থেকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু এই এই বিষয়টা কিন্তু অবশ্যই মনে রেখো, টর্চ রেখে দিও, কারণ ইউ নেভার নো হোটেলের ওই যে বিশেষ জেনারেটরটা রয়েছে সেই জেনারেটরটা বন্ধ হয়ে যেতে পারে, আর তখন গিনি তোমাকে বলবে একটা আলো জোগাড় করে রাখতে পারো না যদি না ফোনটা থাকে। যাই হোক, ওকে। আমার মা লম্বা কোথাও ঘুরতে যাওয়ার আগে পুরো একটা লিস্ট বানিয়ে ফেলে, সেই লিস্টের মধ্যে বাইরে 10 দিন বা 10-12 দিন কাটানোর জন্য যা যা লাগে শুধু সেই সব থাকে, সব বলতে ওষুধপত্র থেকে শুরু করে জল মোছার একটা কাপড় সব। অবাঞ্ছিত কোনো জিনিস তাতে জায়গা পায় না, আর লিস্টে নেই এমন কোনো জিনিস সঙ্গে যায় না, মানে জাস্ট লাইক আমি বলে দিচ্ছি এরপরে কী বলতে চাই আমি। এরপর যতটুকু জামাকাপড় নানিরেই নয় সেটুকুনিই আমাদের তিনজনের মোটামুটি 4-5টা ব্যাগ তো হয়েই যায়, আর যেহেতু মায়ের কাছে আগে থেকে হিসাব থাকে কতগুলো ব্যাগ হয়েছে তাই বাস বা ট্রেন থেকে নামার আগে ব্যাগ নেমেছে কি না সেটা দেখে নেয়, তাই আজ অবধি কোনো দিনও কোনো ব্যাগ কোথাও ফেলে চলে আসেনি। সায়ন ফ্রম বারাসাত, ওয়েল ডান সায়ন, ওয়েল ডান 107 FM রেইনবোতে। এই রকম বৈপ্লবিক ঘটনার কথাই তো আমি তোমার কাছ থেকে জানতে চেয়েছি। আবার আপাতত তোমার জন্য থাকছে একটা গান, উফ কত কথা বলে না মেয়েটা, তবে জুবিন গার্গ তোমার জন্য মন দিয়েছেন তো।

0: ভোর 4:15 না না 4:00 সময়তেই যেমন শিডিউল করা রয়েছে এত দিন ধরে, তেমনটাই কিন্তু আমাদের মহিষাসুর মর্দিনী শুরু হবে ঠিক 4:00 সময়। কিন্তু 4:15 ঘটে গেছে রেভলিউশন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: ইয়েস, রেভলিউশনটা কোথায় হয়েছে? আসলে কি বলো তো, যখনই কোনো সিনেমা রিলিজ করে তার আগে তো তার ট্রেলার দিয়ে উফ, মানে বিষয়টা হচ্ছে তোমাকে একটা মেনু কার্ড দিয়ে দেওয়া। এই যে তোমার বিয়ে বাড়িটা এলো, তাতে এক্স্যাক্টলি কী কী পরিবেশন হতে চলেছে সেইটা তোমাকে জানিয়ে দেওয়া হয়। রামায়ণা ট্রেলার রিলিজ করেছে গো, তুমি দেখেছো? আমি ঠিক জানি তুমি দেখেছো। আর এই যে দেখা, শুধু তো দেখা নয়, তারপরেই যেটা হয় সেটা হচ্ছে চায়ের পেয়ালায় তুফান তোলা। ইয়েস, তো তুমি চায়ের পেয়ালায় তুফান তুলে দিয়েছো এবং সেই তুফান এখন কলকাতার আকাশে মাড়াচ্ছে, এবং তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টি পড়ছে, বাড়ি কি করে ফিরবো? হ্যাঁ, তার জন্য তো একদম মাখো মাখো একটা ছড়া কাটিং রয়েছে। কিন্তু তার আগে তোমাকে এটাও বলেছিলাম যে রেল কর্তৃপক্ষ যদিও বলেছে তুমি এক্সট্রা লাগেজ নিয়ে যেতে পারো, কিন্তু তবুও একটা এমন একটা ফালতু জিনিস আমি নিয়ে চলে যাই যেগুলো যায় আবার ফেরত চলে আসে, তার একটা লিস্ট আমাকে জানাতে তবে। হ্যাঁ, রামায়ণার রিলিজ যখন করলো, রামায়ণার ট্রেলার যখন রিলিজ করলো, তখন সেখানে সানি দেওলকে না দেখতে পেয়ে অনেকেই কিন্তু বিষণ্ন হয়েছেন। তারা বলেছেন ববি দেওলের, মানে লর্ড ববি দেওল, তার আগে তো আছেন সন্নি পাজি, তার ওই 2.5 কিলো কা হাত কাহাঁ গয়া। তো এবার তোমাকে বলে দিই, 2.5 কিলো কা হাত কাহাঁ গয়া, উনি আসবেন সেকেন্ড হাফে, মানে সেকেন্ড যে পার্টটা আসতে চলেছে রামায়ণা, সেখানে এই যে রামায়ণা তুমি দেখবে, এই রামায়ণা জটায়ুর ওপর যে হামলা করা এবং জটায়ুকে মেরে ফেলা, এই যে একটা ব্যাপার এই অবধি পর্যন্ত কিন্তু রয়েছে। এবং জটায়ুর গলায় আমরা শুনতে পাবো অনুপম খেরকে। তুমি ভাবতে পারছো, মানে অনেক অনেক এমন নাম এখানে আসবে, এমন অনেক অনেক নাম তুমি এখানে দেখতে পাবে যে তোমার মনে হবে যে এত দিন পর্যন্ত সত্যি সত্যি বোধহয় এই এই একটা বিগ গ্রাউন্ডের জন্য তারা ওয়েট করেছিলেন। তবে হ্যাঁ, সানি দেওলের কথা যদি বলতে হয় তাহলে তুমি OTT প্ল্যাটফর্মে ডেফিনেটলি একা দেখতে কিন্তু ভুলো না, কারণ এখানে সানি দেওলের অ্যাক্টিং এবং সেখানে কোর্ট রুম ড্রামা যেটা, সেটা কিন্তু আরও একবার তোমাকে মনে করি দেবে। ইয়েস, দামিনীর কথা তোমাকে আরও একবার মনে করিয়ে দিই। তোমাকে একটা কাছ থেকে জানতে চেয়েছিলাম যে ট্রেনে যখন যাও তখন কোন একটা জিনিস রয়েছে যেটা তুমি নিয়ে নাও কিন্তু সেটা ইউজ হয় না, সেটাই কিন্তু তুমি আমাকে জানিয়ে দিতে পারো 9903653992। অল্প কিছুক্ষণ সময় রয়েছে আর তারপরে কিন্তু ইয়েস তোমার জন্য থাকবে একটা ভরপুর ছড়া কাটিং। কিন্তু তার আগে মনে হয় এই যে ধর ট্রেনে করে বেড়াতে টেড়াতে যাচ্ছি, সেখানে একটা বই কিন্তু হাতে থাকে এবং সেই বইটা হচ্ছে ভূতের বই, এবং মানে ভূতের গল্পের বই। সেখানে এমন গল্প নিশ্চয়ই পড়েছো যে ট্রেনটা চুকচুকচুকচুকচুকচুকচুক করে যাচ্ছিল এবং তারপরে যেটা দেখা গেল সেটা হচ্ছে কোনো একটা স্টেশনে গিয়ে সেখানে একজন লোক উঠল, এবং উঠে যাওয়ার পরে কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে ওই লোকটা তো লোক ছিল না, ওটা যেন কে একটা ছিল, এইরকম ভূতের এক্সপিরিয়েন্স হয়েছে কি হয়নি কে জানে বাবা। আমি বরঞ্চ তোমায় একটা গান শুনিয়ে দিই, আরও একবার ফিরে আসবো শুধুমাত্র 107 FM রেইনবোতে, মহুয়া রয়েছি তোমার সঙ্গে। এবং ইয়েস, সত্যি সত্যি কি ভূত ছিল কে জানি কে ছিল?

0: যারা মোটামুটি ভিকি নামে যুক্ত তাদের এই ফিল্মটা দেখে কি বিশেষ রকমের ভয় হয়েছিল? না, এখানে আরো একটা ডায়লগ ছিল তো, ভিকি প্লিজ।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: ইয়েস, ব্রাত্য বসুর নাটক অবলম্বনে একটা সিনেমা তৈরি করছেন সৃজিৎ মুখোপাধ্যায়, এবং সেখানে পরমব্রত এবং ঋত্বিকের মধ্যে এই যে একটা টানাটানি, মানে একটা টানা পড়েনের ব্যাপার, এটা কিন্তু আমরা দেখতেই পারব। এই সিনেমার সম্পর্কে বেশ একটা হাইপ উঠলেও এই সিনেমাটার নাম আমি বরঞ্চ তোমাকে বলে দিই, সেটা হচ্ছে উইঙ্কল টুইঙ্কল। এই উইঙ্কল টুইঙ্কল নিয়ে একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে কন কিসে বড়া অ্যাক্টর। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আমার বেশ ভালো লাগে। সব্যসাচী চক্রবর্তী এবং সেই সাথে সাথে আরও অনেকেই এখানে রয়েছেন, এবং সেই সাথে একজন আদর্শ বিপ্লবী যিনি মোটামুটি রহস্য সন্ধান করতে, মানে রহস্যজনকভাবে তিনি নিখোঁজ হয়ে যান, এবং তারপরে অবশেষে দীর্ঘ 20 বছর পরে যখন তিনি ফিরে এলেন, মানুষ, রাজনীতি, সমাজ সবটাই তখন পাল্টে গিয়ে একটা নতুন পৃথিবী গো। মানে পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, অনুসমা মজুমদার, দেবেশ চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত সহ ঋত্বিক চক্রবর্তীকে এই উইঙ্কল টুইঙ্কলে দেখা যাবে। আই এম ইগারলি ওয়েটিং। তার কারণ হচ্ছে আমার মতো ফিল্ম বাফ যারা মোটামুটি তোমাকে রিভিউটা দেয়, তুমি নিশ্চয়ই শুনেছ যে ভাই মেরা স্টার হ্যায় এর রিভিউ আমি তোমাকে গত শনিবার দিনকে দিয়ে দিয়েছি। ইট ওয়াজ আ ব্লাস্টার। মানে এইরকম সিনেমা না তৈরি করাও বোধ হয় ভালো, তবে হ্যাঁ, অ্যাক্টিং ওয়াজ সুপার। যারা শুনেছো তারা জানো আমি এক্স্যাক্টলি কী বলেছি এই রিভিউতে, তবে হ্যাঁ আরও অনেক কিছু তোমরা জানিয়েছো, সেটা বরঞ্চ আমি টুকটুক করে আস্তে আস্তে করে পড়ে ফেলি, তার কারণ এরপরে বোধ হয় আমি আর পড়ার সময় পাবো না। ওকে, চলো কী রয়েছে আমি একটুখানি আস্তে করে দেখে নিই। ইয়েস, বিষয়টা হচ্ছে যে অনেক সময়তে যেটা আমি তোমাকে মাঝে মাঝে মনে করিয়ে দিয়ে থাকি সেটা হচ্ছে এই যে আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন লাগেজের সাথে এমন একটা জিনিস নিয়ে যাই যেটার কোনো দরকার পড়ে না। রাইট, সেইটার খবরই তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম। শর্মিষ্ঠা মুখার্জী সাঁকড়াই হাওড়া থেকে লিখছে, বৃষ্টি ভেজা বিকেলে শুভেচ্ছা নিয়েও তোমার সাথে আছি, টর্চ ফেরত আসা দরকার লাগে না। এটা কিন্তু ব্যাপার। যাই হোক, এরপরে উড়ে বাবারে, ইনি তো একটা কবিতাই লিখে ফেলেছেন, কে লিখেছেন দাদা একটু নামটা জানতে চাই। আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি। আমার মতে আমি বাড়ি থেকে লাগেজের মধ্যে সানগ্লাসের চশমা নিয়ে যাই, কিন্তু কাজে লাগে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা সকালবেলা একটা কবিতা লিখে পাঠিয়েছিলেন, তার আগে একটা মেসেজ ডিলিট করেছেন কেন? আমি তো সবার মেসেজটাই পড়ছি দাদা। আচ্ছা, এরপরে আর কে কী লিখেছো বরঞ্চ একটু পড়ে ফেলি। ছোট্ট

গেছে সুধাময় ব্যানার্জি পশ্চিম বর্ধমান জেলার উখড়া থেকে। একদম ঠিক বলেছেন। আসলে আমার মা যখন আমার সাথে বেড়াতে যান, তখন উনি যে বাক্সটা নিয়ে যান সেটাকে বলা যেতে পারে দ্য প্যান্ডোরাস বক্স। এমন না মানে কিছু নেই সেখানে আপনি পাবেন না, মানে হলুদ বাটা থেকে শুরু করে একটা কাঁচি থেকে শুরু করে আর না জানি কত কিছু। অনেক ব্র্যান্ডের নাম বলে ফেলবো দাদা, কোনো দরকার নেই, বরঞ্চ এটুকু বলতে পারি যাহা মামি হ্যাঁ ওই রকম একটা বাক্স থাকে এবং সেই বাক্সটি যায় এবং আবার যখন ট্রাভেল করে ফিরে আসি সেই বাক্সটিও ফেরত চলে আসে। আপাতত তোমার জন্য থাকছে এই গান, আবার ঠিক 5:02 দুই মিনিটে তোমার সাথে আরও একবার কথা হবে। শোন মোনালী ঠাকুর তোমাকে বলছেন দুই পৃথিবী থেকে, গান অসাধারণ মিষ্টি একটা গান। বাইরে বৃষ্টি পড়ছে কিনা আমাকে খবর জানিও এবং আজকে আমাকে একলা শুনতে তোমার কেমন লাগছে সেটাও কিন্তু তুমি আমাকে প্লিজ জানিও। 9903653992 ইজ দ্য নাম্বার, সেখানে কিন্তু তুমি সমস্তটাই জানিয়ে দিতে পারো আজকে একলা মহুয়াকে শুনতে কেমন লাগছে। এর কিছুক্ষণের মধ্যে কিন্তু তোমার জন্য থাকছে ছড়া কাটিং, ঠিক 5:02 আরও একবার তোমার কাছে ফিরে আসবো। একটা রোমান্টিক গান রেখে গেলাম এই ঘন্টার শেষে, প্লিজ এনজয়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতি সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। চলতি বছরের মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেন। রাজ্যসভায় আজ পাশ হয়েছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026। এই বিলে 2006 এর সংশ্লিষ্ট আইনের সংশোধন করা হয়েছে। অর্থ প্রদানে দেরি এবং সমস্যা সমাধানের সরলীকরণের লক্ষ্যে আনা হয়েছে এই বিল। দেশের তিনটি বিধানসভা আসনে উপনির্বাচনে আজ ভোট গণনা করা হয়। গুজরাটের মঞ্জালপুর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্র ভাই প্যাটেল জয়ী হয়েছেন। বিহারের বাঁকিপুর আসনে জনসুরজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর 26 রাউন্ড গণনা শেষে বিজেপির নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় 16,000 ভোটে এগিয়ে রয়েছেন। মধ্যপ্রদেশের দাঁতিয়া আসনে কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং বিজেপির তুলনায় প্রায় 11,000 ভোটে এগিয়ে আছেন বলে শেষ পাওয়া খবরে জানা গেছে। কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের জ্ঞান ভারতম মিশনে যোগ দেওয়ার দেড় মাসের মধ্যেই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে এরাজ্য। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ইতিমধ্যেই 3,50,394 পাণ্ডুলিপির সমীক্ষা ও নথিভুক্তিকরণের কাজ সম্পন্ন হয়েছে। গত 29 জুলাই পর্যন্ত এই অগ্রগতির হিসেব নথিভুক্ত হয়েছে। চলতি বছরের মে থেকে পশ্চিমবঙ্গে জ্ঞান ভারতম মিশনের নোডাল দপ্তর হিসেবে কাজ করছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে প্রাক্তন আইএএস আধিকারিক অনিল ভার্মাকে নিয়োগ করা হয়েছে। রাজ্যপাল আজ তাঁর এই নিযুক্তিকে সম্মতি দেন। দায়িত্বভার গ্রহণের দিন থেকেই তাঁর এই নিযুক্তি কার্যকর হবে। বর্ধমান থেকে জঙ্গি সন্দেহে ধৃত হামিম মণ্ডলের আরও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। এই নিয়ে জঙ্গি যোগে ধৃতের সংখ্যা বেড়ে হল 3। হাওড়ার বেলিলিয়াস রোডের একটি বাড়ি থেকে আদিত্য সিং ওরফে রাজু নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। হামিমকে সে দীর্ঘদিন ধরে চিনত এবং সহযোগিতা করত বলে জানা গেছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা।

0: ওয়েল ডার্লিং বলা সত্ত্বেও এই সময় যেটা ঘটেছিল সেটা কিন্তু আমি আজীবন কাল মনে রাখব। তার কারণটা বিশেষ, কারণ সেই সময় আমি নতলায় ছিলাম। আর ইয়েস,
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: ওয়েল, এই যে বিষয়টা যেটা ঘটে গিয়েছিল সেটার জন্য তো আমি তখন প্রস্তুত ছিলাম না, মানে পুরো ক্রু চলে এসেছিল লে হালওয়া লে সিনেমার, এবং সেই সময় যখন আমি তাদের ইন্টারভিউ করতে গিয়েছিলাম তখন নতলাটা পুরোটাই একেবারে কেঁপে উঠেছিল। ইয়েস, সেই দিনকে কলকাতার বিশাল ভূমিকম্প হয়েছিল, এবং তারপরে যেটা দেখা গিয়েছিল যে পায়েল অ্যাকচুয়ালি আমার ঘাড়ের ওপর পড়ে গিয়েছিল, ও মা গো। এবং তারপরে যখন আমি তাকে বললাম ম্যাম আপনি ঠিক আছেন, তো আমি নিজে কিন্তু তুলছি, কিন্তু তার মাঝখানে কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করতে ভুলিনি যে আপনি ঠিক আছেন। তো এই যে ব্যাপারটা, এটা আমাদের সহবত শেখায় 107 FM রেইনবোতে। যারা এই মুহূর্তে আমাকে শুনছ তাদের আমি অন্তত এটুকু বলতে পারি যে যারা এখানে থাকবে অনেক কিছু শিখবে। এই তো একটু আগেই তোমাকে জানিয়েছিলাম যে এই যে তোমার একটা এক্সট্রা লাগেজ ব্যাগেজ নিয়ে তুমি ওঠো, এবং তার জন্য কর্তা গিন্নিকে গিন্নি কর্তাকে নানান রকমের বকাঝকা করে, কিন্তু এবারে রেল কর্তৃপক্ষ বলে দিয়েছে যে না, এবার তুমি এক্সট্রা পে করো, এবং মোটামুটি 150 কেজি এক্সট্রা ওজন তুমি যখন ফার্স্ট ক্লাসে উঠবে নিয়ে যেতে পারো। সুতরাং এই 150 কেজি ওজনে তুমি কী নিয়ে যাবে আমি জানি না, কিন্তু কে কোন বিষয়টা নিয়ে যাও যেটার কোনো রকম ওই বেড়াতে যাওয়ার সময় দরকার পড়ে না, এমন একটা এলিমেন্টের কথা, এমন একটা আইটেমের কথা আমি তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম। ফর মি ইট ওয়াজ নেল কাটার। আমি নেল কাটার কেন বাইরে নিয়ে যাই আমি জানি না, কিন্তু লাগেজের মধ্যে আমার এই নেল কাটারটা থাকে। তো তোমার কাছে জানতে চেয়েছি যে আমাকে একলা শুনতে কেমন লাগছে, এবং সেই সাথে তুমি ওই একলা একটি জিনিস কি নিয়ে যাও যেটা গিয়ে মনে হয় যে না না আনলেও পারতাম। যাই হোক, অনেক বড় একটা চিঠি লিখে ফেলেছেন বহর ঘোষপাড়া থেকে মাধাই দাস। ওয়েল, সেটা বরঞ্চ পড়ে ফেলি। রিমঝিম বৃষ্টির মন রাঙানো বৈকালিক শুভেচ্ছা জানালাম। শুরু হয়েছে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে রিমঝিম বৃষ্টি। দাদা, এই সময় কিন্তু কলকাতাতে এই 2-3 ঘন্টার মধ্যে কিন্তু 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এবং সেই সাথে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি এই মুহূর্তে স্টুডিওতে আমি বাইরে

0: খবরটা জানি না, তোমার ওখানে যদি বৃষ্টি পড়তে থাকে তাহলে প্লিজ তুমি আমাকে একটু খবরাখবর দিও ভাই। ক্যাফে কলকাতা খুবই ভালো লাগছে, গানগুলো বেশ ভালো, অন্বেষণ বিষয়টা বেশ অভিনব। কোনো জায়গায় বেড়াতে গেলে লাগেজের সঙ্গে নিয়ে যাওয়া যে জিনিসগুলো কোনো কাজে লাগে না অথচ আবার ফিরে আসে সসম্মানে, আমার ক্ষেত্রে সেটা হলো সেফটি বিন, বুট, জুতো, পরার সময় সবসময় থাকা যায় না, সেই জন্য একটা হাওয়াই চাপ্পল, বাই চান্স যদি হাওয়াই চাপ্পলে ফিতে ছিঁড়ে যায় তাই সঙ্গে রাখি এক পাতা সেফটি পিন, কিন্তু না তেমনভাবে কোনো কাজে লাগে না, সসম্মানে তারা ফেরত চলে আসে, মানে সেফটি পিন অ্যান্ড দ্য হাওয়াই চাপ্পল বোথ আর দ্যাট এলিমেন্ট, রাইট। এরপরে কিন্তু আর বিশেষ সময় নেই, কারণ এরপরেই আমি তোমাকে ছড়া কাটিংয়ের ছড়াটা দিয়ে দেব, দেখি এরপরে আর কে কি লিখেছ। ইয়েস, রূপকুমার হাওড়া থেকে লিখছে যে আমি চু সুতো কাঁচি সঙ্গে নিয়ে যাই কিন্তু এখনো পর্যন্ত কোনো দিনও কাজে আসেনি। রূপকুমার হাওড়া থেকে থ্যাংক ইউ সো সো মাচ। এরপর দেখি মেসেঞ্জারে কারা এই মুহূর্তে আমাকে কি লিখেছ। ইয়েস, অলরাইট মহুয়া, গুড ইভিনিং, ট্যুরে গেলে সাথে নেওয়া আয়না চিরুনি অ্যাজ ইট ইজ থাকে, হোটেলে থাকা আয়না চিরুনি যথেষ্ট অথচ সেটা আমার সাথেই থাকে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, ইয়েস ইউ আর সো মাচ কারেক্ট, আমরাও কিন্তু সেটা নিয়ে যাই। ইনফ্যাক্ট আমরা যদিও সকালবেলা একটা মর্নিং কিট পাই, একটা ঠিকঠাক মতো হোটেলে গেলে মর্নিং কিটটা ওরা দিয়েই দেন, তবুও একটা ওই মানে ছিবড়ে হয়ে যাওয়া ব্রাশ এবং সেই সাথে সাথে একটা প্রিয় টুথপেস্ট আমাদের ব্যাগে থাকেই, মা তো নিয়ে নেবেই। যাই হোক, অল রাইট, হাই আমি শ্রীজাতা, অল রাইট, সাঁতরাগাছি থেকে, আমি যখনই ঘুরতে যাই আমি নেল পলিশ রিমুভার ক্যারি করি যেটার কোনো দরকার হয় না। ইয়েস, ইনফ্যাক্ট আমি যখন সমুদ্রে বেড়াতে যাই তখন কিন্তু আমি জানি না কেন আমি পরে যাচ্ছি একটা ব্লু রঙের নেল পলিশ, স্টিল আমি কিন্তু একটা নেল রিমুভারও কিন্তু এনামেল রিমুভার যেগুলো হয় সেগুলো আমি নিয়ে যাই, মানে ক্যারি করি, কেন জানি না কেন এটা নিয়ে যাই। অলরাইট, এবার অ্যান্ডি বলছে মহুয়াদি যেভাবে প্রেজেন্ট করছো শুনছি, আর যদিও এখনই টিউন করলাম, একা কেন, দুজন হলে কনভারসেশনটা ওয়ান্ডারফুল হয়। কাল ফ্রাইডে ছিল তোমায় সুইট আর তোমার সঙ্গে রিশতা বাধ্যে হতে, ওকে আচ্ছা ঠিক আছে, ডেফিনেটলি আমরা তো ফ্রেন্ডস অ্যান্ড অফকোর্স এই ফ্রেন্ডস ফ্রেন্ডশিপ ডে এটাকে কিন্তু সত্যি সত্যি পালন করার মধ্যে একটা দারুণ মজা রয়েছে। অনেক অনেক বন্ধু থাকে যাদের একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড দেওয়া কিংবা একটা ফ্রেন্ডশিপ রিমাইন্ডার দেওয়া সেটাই কিন্তু আমাদের কাছে অনেকটা হয়ে যায়। এর পরেই কিন্তু তোমাকে জানাবো একটা ছড়া কাটিং, জানো তো আমার বিশেষ পছন্দের ছড়া কাটিং। তবে এই যে গানটা ঋদ্ধি লিখেছিল এই গানটা নিয়ে কিন্তু একটা গল্প আছে, সেটা হচ্ছে ভোর 4টে পর্যন্ত নাকি ঋদ্ধি কোনো গানের লাইনই পারছিল না এবং তারপরে যেটা বানালো, অ্যান্ড দ্যাট ইজ দিস ওয়ান, প্লিজ এনজয়।
1: আরে মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে, রিমোট দিয়ে প্রেমের নতুন চ্যানেল দেখালি।

0: আচ্ছা, তোমার জীবনেও কি এমন কেউ আছে যাকে দেখে তুমি অন্তত রিমিক্স কাওয়ালি গেছো?
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং।
0: হর প্যাসি আত্মা কে লিয়ে এই যে গানটা মার্ডার ফিল্ম থেকে তোমাকে শোনাচ্ছি, যারা এই মুহূর্তে বৃষ্টিতে ভুজছো তারা কিন্তু ইয়েস এনজয় করতে পারো। কুনাল গাঞ্জাওয়ালা ফ্রম দ্য ফিল্ম মার্ডার।

0: এইভাবে যে কতজনকে ইমপ্রেস করার চেষ্টা করেছি, তবে হ্যাঁ সেটা কিন্তু সফল হয়নি, কারণ কুনাল গাঞ্জাওয়ালা তো একজনই হন না।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: হিমেশ রেশমিয়াকে যেভাবে ট্যাগ করে দেওয়া হয়েছিল একটা অন্যরকম ক্যারেক্টারে, নো হি ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টর, এবং সেখানে তুমি যদি তস্করি দেখো তাহলে তোমার মনে হবে যে নো, এটা কিন্তু একটা আন্ডারডগ সিচুয়েশন যাচ্ছিল, অ্যান্ড এখন হি ইজ দেয়ার ওটিটিতে তাকে ভরপুর অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার সাথে এমন কি জিনিস আছে যেটা তুমি এক্সট্রা লাগেজ হিসেবে নিয়ে চলে যাও অথচ সেটা দরকার পড়ে না, অ্যান্ডিও বলে দিয়েছিল উত্তর। এইভাবে কিন্তু আরও একজন লিখেছে, নাম ঠিকানা কেন লেখনি ভাই, ঠিকানা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র লোকেশন দিয়েই বলতে পারতে। আমি তো শুধুমাত্র চিরুনিটা নিয়ে যাই, কিন্তু কেন নিয়ে যাই জানি না। না, চিরুনিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তবে হ্যাঁ, চিরুনি তল্লাশি করার পর যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এমন একটা কিছু তোমাকে এই মুহূর্তে দিয়ে দিতে হবে যেটা এই বর্ষার দিনে, মানে ঘন বর্ষার দিনে তোমাকে বেশ খানিকটা আরাম দেবে। অ্যান্ড হিয়ার ইউ গো। শহর ডুবেছে আজ হাঁটু জলে, বাবা একটুখানি আসতে হবে মিউজিকটা। অলরাইট, শহর ডুবেছে আজ হাঁটু জলে, কেমনে ফিরবো বাড়ি। অলরাইট, আরও একবার, শহর ডুবেছে আজ হাঁটু জলে, কেমনে ফিরবো বাড়ি। এরপর যদি উত্তরটা না পারি করে দেব তাহলে আরি, এটা তুমি কোথায় পাঠাবে? 9903653992 ইজ দ্য ওয়ালা নাম্বার। তো সেই এই যে ভালো লাগার যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তুমি পাঠিয়ে দিতে পারো, যে লাইনটা আরও একবার বলে দিই, শহর ডুবেছে আজ হাঁটু জলে, কেমনে ফিরবো বাড়ি। এবং এটা মোটামুটি তুমি ওই 6:30 আগে পর্যন্ত জানো, মানে 6:15 পর্যন্ত পৌঁছে দিতে, মানে পৌঁছে দিলে আমি অন্তত পড়তে পারবো, সারা শহর সারা বিশ্ব তোমাকে জানতে পারবে। এবার তুমি বিশ্বের কথা শুনে দিক ঠিক করে হেসে উঠতো না, ঠিক করে হাসার কোনো প্রয়োজনই নেই। তার কারণ হচ্ছে আমরা মানে এই যে আমরা AIRA 107 AIRFM রেইনবোতে রয়েছি, এইখানে কিন্তু শুধুমাত্র যে তুমি আমাকে এই ফ্রিকোয়েন্সিতে শুনছো তা নয়, আমাদের একটা ওয়েবসাইট রয়েছে সেখানেও শুনতে পারো, এবং সেখানে আমাদের নিউজ অন এয়ার যে অ্যাপটা রয়েছে সেটাও ডাউনলোড করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইউনো আমাদের কিন্তু লাইভ শুনতে পারো। আপাতত তোমার জন্য থাকছে এমন একটা স্বপ্নের আভাস যেখানে শুভশ্রী এবং দেব, আমি জানি না তাদের নেক্সট ফিল্মটা নিয়ে আমার বিশেষ বক্তব্য ছিল, দেশু 7 মানে এখন থেকে টিকিট বিক্রি হয়ে যাচ্ছে ভাবো, কি বিষয় তৈরি হচ্ছে, মানে কোনো বৈজ্ঞানিক মৌলিক আলোচনা হয়েছে কি সিনেমাটাতে, আমার কিন্তু সেটা জানা নেই। তোমার জন্য থাকছে স্বপ্ন নিয়ে।

0: ওয়েল, যদি বাবার মুখটা মনে পড়ে যায় তখন ওই যে রাতে ঘুম আসে না কথাটা আর কখনো মনে পড়বে না। ইয়েস,
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: ইয়েস, ভয়ঙ্কর ভালো লাগা এবং বরং ভয়ঙ্কর রকমের ভালোবাসার যে মানুষটা আমাদের জন্য ওয়েট করে থাকেন বাড়িতে, তিনি হচ্ছেন বাবা। হ্যাঁ, তার ডিসিশন সব থেকে বড়, এবং তার ওপরেও যিনি, তিনি জানেন তো প্রিয়া তখন গিন্নি হয়ে কাঁপিয়ে তোলেন ব্রহ্মলোক, ব্যাপারটা যে কতটা সিরিয়াস একমাত্র বাবা জানেন, এবং সেই কারণে মার ওপরে তিনি কোনো কথা বলতে চান না। মা আর কিছুদিন বাদেই আসছেন, সুতরাং ঢাকে কাটি পড়বার আগে কিন্তু এই যে বৃষ্টি হওয়ার সিলসিলাটা এই বেশ কিছু বছর ধরে কলকাতায় চলছে, সেটা কিন্তু এবারেও চলছে, এবং সেটা তোমাকে কলকাতার খবর তো জানিয়ে দিয়েছি, আগামী 2-3 ঘন্টার মধ্যে সাংঘাতিক বৃষ্টি হবে, এবং সেখানে পুরুলিয়ার জন্যও কিন্তু একটা সতর্কবার্তা রয়েছে। প্লিজ একটু মন দিয়ে শোনো, আগামী 2-3 ঘন্টার মধ্যে ঝোড়ো বাতাস প্রায় 30-40 কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে, এবং সেই সাথে সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার নানান জায়গায়। ইয়েস, আর তোমাকে যে জানতে চেয়েছিলাম, তোমাদের অনেকেই লিখেছো যে আজকে একলা শো শুনতে তোমাদের খুব ভালো লাগছে, যারা এই মুহূর্তে আমাকে শুনছো তারাও কিন্তু জানিও যে আমাকে একলা আজকে শুনতে তোমাকে কেমন, তোমার কেমন লাগছে। 107 FM রেইনবোতে 9903655992, ওটাই তো বলার জন্য। আমার বেশ ভালো লাগে যখন কেউ আমার প্রশংসা করে বলে যে ওফ যা শুনছি না দিদি, ওফ কাতই গেলাম গো। যাই হোক, 5:29 হয়ে গেছে এই সময়, মৌদি আমাদের এখানে বৃষ্টি পড়ছে খুব জোরে, না তুমি জানতে চাইলে রিজিম কি রিমি ছিমি না রিমিস বাড়ি আসছে না, আচ্ছা যদিও ছিল না FM রেইনবো তোমরা ছাড়া, আচ্ছা আমি এটা ঠিক বুঝতে পারলাম না, তবুও কিন্তু তুমি যে আমাকে একটা ভালো কিছু লিখেছো এটাই আমার মনে হলো, আসলে একটু বানান ঠিকঠাক করে পাঠালে পড়তে ভারী সুবিধে হয়। হে যাই হোক, এত তোমার ওখানে বৃষ্টি হচ্ছে হচ্ছে না সেই খবরাখবর আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো সো মাচ। এরপর যেটা আমি তোমার জন্য অন্তত সাজিয়ে রেখে দিয়েছি, সেই সাজানো গানগুলো ইয়েস পরপর তোমার জন্য নিয়ে আসবো, এটাকে আমরা একটা নাম দিয়েছি ইয়েস তুমি জানো। আর আজকে আমি এই

0: শোনাবো সেই তিনটে গানই কিন্তু যতীন ললিতের সুরে। ইয়েস, তোমাকে সেই গান আমি শোনাবো, কিন্তু তার আগে আরও একবার মনে করিয়ে দিই ছড়া কাটিং এর কথা। ইয়েস, ছড়া কাটিং এর দুটো লাইন হচ্ছে, শহর ডুবেছে আজ হাঁটু জলে কেমনে ফিরবো বাড়ি। আরও একবার, শহর ডুবেছে আজ হাঁটু জলে কেমনে ফিরবো বাড়ি। আপাতত তিনটে গান, প্লিজ এনজয়।
1: FM Rainbow Tea

0: चंदा चमके चम चम चीखे चौकन्ना चोर चीटी चाटे चीनी चटोरी चीनी खोर व्हाट अ वंडरफुल साउंड ट्रैक
1: सुनछो कैफे कोलकाता कैफे कोलकाता 107 एफएम रेनबो ते कैफे कोलकाता कैफे कोलकाता
0: Yes, 107 FM Rainbow তে তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম দুটো লাইন দিয়ে দিয়েছিলাম সেটা বরঞ্চ আমি তোমাকে আরো একবার মনে করিয়ে দিই বিকজ যারা ভুলে গিয়েছিলে বা যারা এই মুহূর্তে টিউন করেছো তাদের জন্য তো ইয়েস মনে তো করাতেই হয়
1: ছড়া কাটিং ছড়া কাটিং ছড়া কাটিং
0: বাইরের বৃষ্টির অবস্থাটা এক্স্যাক্টলি কেমন সেটা তুমি আমাকে জানাচ্ছ 107 FM রেইনবোতে 9903653992 রয়েছে খোলা এবং সেখানে আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম শহর ডুবেছে আজ হাঁটু জলে কেমনে ফিরবো বাড়ি শহর ডুবেছে আজ হাঁটু জলে কেমনে ফিরবো বাড়ি এই দুটো লাইন পরপর তুমি লিখে এবং তারপরে তোমার মনের কথাটা এই যে তোমার একটা অদ্ভুত রকমের ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে আরও একবার শান দিয়ে প্লিজ লিখে ফেলো এবং সেই দুটো লাইন আমাকে পাঠিয়ে দাও 9903653992 I was talking about ইক্কা প্লিজ ডু ওয়াচ তার কারণ সেখানে এমন একটা কোর্ট ড্রামা দেখা গেছে যেখানে কিন্তু সানি দেওল ওয়াজ ব্রিলিয়েন্ট যারা এই সমস্ত সিনেমা দেখতে ভালোবাসো যারা ফিল্ম বাফ এবং সেই সাথে সাথে নানান রকম সিনেমা এক্সপ্লোর করতে পছন্দ করো তাদের কিন্তু এই রকমের সিনেমা মানে বিশেষ করে ইক্কা ইয়া এই এই জনারের ফিল্মগুলো কিন্তু আমাদের বেশ ভালো লাগে এরপর তোমাকে জানিয়ে দিই ফিল্মের কথা যখন বলছিলাম তখন আমি তোমাকে উইঙ্কল টুইঙ্কলের কথাও বলেছি সৃজিৎ মুখার্জি যারা মিস করে গেছো তাদের জন্য আরও একবার বলে দিয়ে গেলাম এবং সেই সাথে তোমাকে বলি যে সবাই কিন্তু উঠে পড়লেই বাসে কিন্তু ওই যে ফ্রি ব্যাপারটা যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে না অ্যাকচুয়ালি পয়লা অগস্ট থেকে রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে সরকারি বাসতে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য পিঙ্ক কার্ড পরিষেবা এবং এই পিঙ্ক কার্ডের জন্য কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে সেটা ফর্ম ফিল আপ করতে হবে এবং তারপরে সেই স্মার্ট কার্ডটা তোমার কাছে পৌঁছবে এবং তুমি তারপরে সেটা দেখালে কিন্তু সত্যি সত্যি তোমার এই যে যাতায়াতটা সেটা কিন্তু বেশ খানিকটা মানে ব্যয়বহুল যে রাস্তাঘাটগুলো যেখানে অনেকটা যেতে তোমার বেশ খানিকটা টাকা খরচ হয় সেখানে কিন্তু তুমি বিনামূল্যেই পৌঁছে যাবে যেটা বলতে হবে যে এই ফ্রি বাসে যাতায়াত কিন্তু অনেকেই করতে চাইছেন না এবং সেই জন্য তারা বলছেন যে যারা দিতে সক্ষম রয়েছেন তাদের পিঙ্ক কার্ড নেওয়ার সেইভাবে সত্যি দরকার নেই কিন্তু যারা এই এই বিশেষ সুবিধাটা নিতে চাইছেন তারা অন্তত পিঙ্ক কার্ডের জন্য একটা অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে ফর্মটা আমি অনলাইনে তুমি পেয়ে যাবে এবং সেখান থেকেই কিন্তু তুমি ফিল আপ করে পেয়ে যেতে পারো তবে হ্যাঁ এখন যদি বলতে হয় তাহলে যদি নেটিজেনদের কথা বলো তাহলে কিন্তু তারা একটা বিশেষ বিষয় নিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে অ্যাকচুয়ালি দুটো ভাগ নয় একটাই ভাগ রয়েছে এবং তো তারা একেবারে সমস্বরে বলছে যে সীতা নয় তারা বরঞ্চ সূর্পনখাতে একেবারে সাংঘাতিকভাবে মজেছে আমি জানি না এটা সূর্পনখা না সুন্দরী কমলা প্লিজ এনজয় সুন্দরী কমলা তোমার জন্য রাখছে কিন্তু সিরিয়াসলি যখন রামায়ণের ট্রেলার দেখলাম সূর্পনখা ওয়াজ রিয়েলি রিয়েলি অ্যাডোরেবল বেশ খানিকটা ঠিকঠাক এবং সুন্দর প্রেজেন্টেশন হয়েছে বাকিটা তো রিলিজ হওয়ার পর আফটার দিওয়ালি এনজয়

0: ওয়েল ওয়েল, সুন্দরী কমলার নাম তো তুমি বুকে লিখে রেখে দিয়েছো, কিন্তু এটাও কোথাও একটা অন্তত লিখে রেখে দাও, 15th অগস্টের আগে পর্যন্ত 10:30 মানে সকালবেলা ঠিক 10:30 পর্যন্ত বেশ কয়েকটা জায়গায় মানে বেশ কয়েকটা রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: ইয়েস, আসছে 15th অফ অগস্ট এবং সেই জন্যই রেড রোড, হাসপাতাল রোড, ধর্মতলা র্যাম্প, কেপি রোড এই সমস্ত জায়গাগুলোয় কিন্তু বেশ কয়েকটা মানে বিশেষ রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই সাথে সাথে 10:30 10:30 পর্যন্ত সকালবেলায় যান নিয়ন্ত্রণ এই জায়গাটায় রয়েছে। কারণ এই জায়গাতেই কিন্তু মেনলি আমরা যখন ভোরবেলা আসি বা আমাদের তো নানান রকম শিফটে থাকে কাজ, তখন আমরা যখন আসি আমরা দেখি সেখানে রীতিমতো প্র্যাকটিস হচ্ছে। ভাবো তুমি 15th অগস্ট, হার ঘর তিরঙ্গা যদি হয় বিষয়টা, এবং সেই তোমার বাড়ি, যে বাড়িটা তোমার আস্তানা তো বটে এবং সেই সাথে সাথে ভালোবাসার একটা, ওই যে ভালোবাসা, তো সুতরাং এই ভালোবাসাটিকে তুমি যদি তিরঙ্গা রঙে রাঙিয়ে দিতে পারো, নানান রকমের ফুল দিয়ে, আলো দিয়ে সাজাতে পারো এবং সেখানে পতাকা তো থাকবেই। এখানে বলা হচ্ছে যে রাজ্য জুড়ে আগামী 9 থেকে 17 অগস্ট পর্যন্ত হার ঘর তিরঙ্গার একটা কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেখানে 13 দফায় নানান রকমের নির্দেশিকাও জারি করা হয়েছে। এবং সেখানে তোমাকে অন্তত আমি এইটুকু বলে দিতে পারি, নিজের বাড়িটায় তুমি সুন্দর করে তিরঙ্গা দিয়ে, তিরঙ্গা কালারের আলো দিয়ে সাজাতে পারো এবং সেই সাথে ফ্ল্যাগ হয়েস্টিং এবং কালার লোয়ারিংয়ের ব্যবস্থাও তুমি রাখতে পারো। এবং এটা তোমাকে মনে করিয়ে দিই যে আমরা যে

পতাকা উত্তোলন করি সেটার প্রতি সম্মান জানানো কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য তো বটেই। তুমি যদি গুগল করো তাহলে দেখবে কোনো রকম ছেঁড়া ফাটা যে পতাকা রয়েছে সেটা কিন্তু কখনোই উত্তোলন করা বা সেগুলোকে হয়েস্ট করা যায় না। সুতরাং এই অনেকটা সময় রয়েছে বাড়িটাকে সাজানোর জন্য, অনেকটা সময় রয়েছে তুমি কীভাবে ইউনিক ওয়েতে তুমি সাজাবে সেটা। বিভিন্ন পোর্টাল রয়েছে, সরকারি পোর্টাল রয়েছে যেখানে তুমি ছবিটাও কিন্তু আপলোড করে দিতে পারো। হর ঘর তিরঙ্গা কর্মসূচি, যেখানে তুমি হ্যাশট্যাগ হর ঘর তিরঙ্গা লিখে তুমি যদি তোমার ছবিটা পোস্ট করে দাও তাহলে সেই ওয়েবসাইটেও চলে যাবে। সুতরাং এই সমস্ত কিছু কর্মসূচির মাঝখানে মনের ভেতরে যে দেশটা রয়েছে সেই দেশটা কিন্তু যেন আমাদের খুব প্রিয় হয়ে থাকে এবং আমরা যেন এই দেশে ঠিক যেমনটা ছোটোবেলা থেকে একেবারে নিরাপদ নিজেকে ভাবি, ভীষণ রকমভাবে এই দেশটার যে জাতীয় সঙ্গীত রয়েছে সেই জাতীয় সঙ্গীত গাইতে আমরা পছন্দ করি। সুতরাং এগুলো যেন একেবারে অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে। নানান রকমের প্রতিকূল পরিস্থিতি আসে ঠিক কথাই, কিন্তু তার মাঝখান থেকে সাঁতরে যখন আমরা উঠে আসি, যখন আমরা একে অন্যকে বোঝাতে পারি যে দিস ইজ দ্য প্লেস যেখানে উই ফিল অ্যাকচুয়ালি সেফ, তো সেখানে হর ঘর তিরঙ্গা তো সত্যি সত্যি রেডি হয়ে যায় আপনা থেকেই। ইয়েস, এটা তোমাকে মনে করিয়ে দিলাম, তুমি আজকেই কিন্তু নিজের বাড়িটাকে সাজিয়ে ফেলতে পারো। হর ঘর তিরঙ্গা কর্মসূচি এক্স্যাক্টলি যদি বলো তাহলে 9 তারিখ থেকে শুরু হচ্ছে। টুডে ইজ দ্য 3rd of August, সুতরাং এখনও বেশ অনেকটা দিন, মানে প্রায় 6টা দিন সময় রয়েছে, তুমি তার মধ্যে কিন্তু সাজিয়ে ফেলতেই পারো। 9th to 17th এই পুরো কর্মসূচিটা চলবে এবং সেখানে তোমার ঘরটাও যেন মনে হয় যে এক টুকরো দেশ তুমিও রেডি করে ফেলেছো। অনেকেই যারা হয়তো বাইরে থাকেন, যারা হয়তো এমন অ্যাপার্টমেন্টে রয়েছে, নিজের একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, তো তোমার সেই ছোট্ট ব্যালকনিটাও কিন্তু তুমি দেশ হিসেবে সাজিয়ে তুলতে পারো। ইটস ইয়োর ইনোভেশন, ইটস ইয়োর লাভ টু ইয়োর কান্ট্রি, এটাই কিন্তু দেখানোর জন্য এটাই হচ্ছে সময়। হ্যাঁ, তোমার জন্য গান রাখছি এবং সেই সাথে তোমাকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি যে তোমার জন্য আমি ছড়া কাটিং রেখেছিলাম, কারণ নেক্সট হাফ অ্যান আওয়ার কিন্তু নো গল্প, শুধু তোমার ছড়া কাটিং পড়ব। ছড়া কাটিং এর দুটো লাইন হচ্ছে, শহর জুড়ে আজ হাঁটু জল, কেমনে ফিরবো বাড়ি। অ্যাকচুয়ালি একটু আগেই আমার কাছে একটা টেক্সট এলো যে বাড়ির সামনে প্রবল জল জমেছে, কি করে তুমি বাড়িতে ঢুকবে? আই হ্যাভ নো ক্লু। এনজয় দিস ওয়ান্ডারফুল সাউন্ডট্র্যাক ফ্রম দ্য ফিল্ম ড্রাইভ। ফিরে আসবো ঠিক 6:02 এর মাঝখানে, দেশ মহাদেশ উপমহাদেশের খবরাখবর থাকছে তোমার জন্য।

0: অরুন্ধতি ঘোষ। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানের 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। চলতি বছরের মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিওজেকের পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। গতকাল রাতভোর বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যান। তাদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী আবারও গুলি চালিয়েছে বলে অভিযোগ। পিওজেকের মানবাধিকার পরিষদে সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিচালনায় এযাবৎ 80 জন প্রাণ হারিয়েছেন। শালবনীতে সরকারি জমির ভুয়ো নথি বানিয়ে বিক্রির মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত্রার আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার পর্যবেক্ষণে জানিয়েছেন, এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া অভিযুক্তদের বয়ান এবং তথ্যের ভিত্তিতে আদালতের মনে হয়েছে তার আগাম জামিন মঞ্জুর করা সঠিক হবে না। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের জ্ঞান ভারতম মিশনে যোগ দেওয়ার দেড় মাসের মধ্যে উল্লেখযোগ্য সাফল্য পেল পশ্চিমবঙ্গ। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ইতিমধ্যে 3,50,394 পাণ্ডুলিপি সমীক্ষা ও নথিভুক্তিকরণের কাজ সম্পন্ন হয়েছে। গত 29 জুলাই পর্যন্ত এই অগ্রগতির হিসাব নথিভুক্ত হয়েছে। মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে গরু পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে। মুমিনগর আমবাগান এলাকায় অভিযান চালিয়ে সাবরুল শেখ ও নাজিবুল শেখ নামে দুজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় মোট 5টি গবাদি পশু। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার অনুমতি সংক্রান্ত আবেদন নিয়ে শুনানি এক সপ্তাহের মধ্যে করার জন্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, দুই বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহানার বেঞ্চ আজ এই নির্দেশ দেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
0: ছড়া কাটিং
2: ব্রিলিয়ান্ট। আমি দুটো লাইন দিয়েছিলাম, শহর ডুবেছে আজ হাঁটু জলে, কেমনে ফিরবো বাড়ি, মানে মনে হচ্ছে আমি এই SMS-এ মোটামুটি ডুবেই যাব। বাইরে বৃষ্টির খবরাখবর যেমন তুমি দিয়েছো, সেই সাথে তুমি জানাচ্ছ আজকে আমাকে একলা শুনতে তোমার বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ। অলরাইট মা, ছড়া কাটিং হুয়া, এটা কে লিখেছে? ও সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছে। অলরাইট, শহর ডুবেছে আজ হাঁটু জলে, কেমনে ফিরবো বাড়ি, এ সময় কেউ নৌকা নামালে তাতেই আমি দেব পাড়ি। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, থ্যাংক ইউ, দারুণ হয়েছে। এরপরে হ্যালো ক্যাফে কলকাতা, আসলাম, আচ্ছা ছড়াচ্ছি, আচ্ছা ঠিক আছে ছড়াও। আর শহর ডুবেছে হাঁটু জলে, না না না, ভালো করে শুনতে হবে, শহর ডুবেছে আজ হাঁটু জলে। অলরাইট, শহর ডুবেছে আজ হাঁটু জলে, কেমনে ফিরবো বাড়ি, এই অজর বৃষ্টি পড়ছে, আমায় তোমার জন্য করব বুকিং। ওকে, একটা গাড়ি তুমি আমার জন্য, ইয়েস, থ্যাংক ইউ অ্যান্ডি, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার জন্য একটা গাড়ি বুক করে দেবে। ওকে, লাইন দুটো ছিল ছড়াকাটিংয়ে। শহর ডুবছে আজ হাঁটু জলে, কেমনে ফিরবো বাড়ি, শহর ডুবছে আজ হাঁটু জলে, কেমনে ফিরবো বাড়ি। তাই তো বলি, তোমাদের অনুষ্ঠান এত ভালো যে আমার মজায় ভরে গেছে হাঁড়ি। ওকে, দেবদাস মুখার্জি বেহালা থেকে, গুড ওয়ান। অ্যাকচুয়ালি আমি যেগুলো চাই সেগুলো হচ্ছে একদম মজার উত্তর হতে হবে। 6:09 হলো জাস্ট সময়, এরপর শহর জুড়ে আজ হাঁটু জল, কেমনে ফিরবো বাড়ি, হৃদয় খেয়ে বে কি হৃদয় খেয়া বে যাবো দিগন্তে দেব পাড়ি। আ হা হা, নিশ্চয় পায়েল, ইয়েস পায়েল ব্যানার্জি ফ্রম বেলগড়িয়া, সবাই মিলে লড়বো আমরা পরাধীন কি প্রধনী শুনি তারি, আচ্ছা এটা পদধ্বনি শুনি তারই হবে। অল রাইট, যখন লিখবে এক্সাইটমেন্টটা থাকে আমি জানি, মহুয়ার সাথে কথা বলতে তোমার দুর্দান্ত লাগে সেটাও আমি বুঝতে পারি, কিন্তু একটু সামলে বস, মানে যখন লিখছো তখন একটুখানি প্লিজ দেখে নিও। অল রাইট, এরপরে কে, শুভ সন্ধ্যা ম্যাডাম এম, থ্যাংকস ফর কলিং মি ম্যাডাম এম, আমি জানি এটা কে আমাকে বলে, এটা হচ্ছে অভিজিৎ পাল চৌধুরী, ইয়াস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর তুমি কি লিখেছো বরং আমি সেটা একটু পড়ে ফেলি। শুভ সন্ধ্যা ম্যাডাম এম, আপনি না হয় একাই 100, অত্যন্ত দক্ষতার সাথে শব্দ আর কথার জাল বুনে এক অনবদ্য অনুষ্ঠান আমাদের উপহার দিচ্ছেন।

কিন্তু তাই বলে বৃষ্টি ভেজা বিকেলে ব্যাচেলার মানুষদের কথা একবারও না ভেবে কুনাল গাঁজাওয়ালার ভিগে হোড়তেড়ে বাজিয়ে দেবেন? ভেরি ভেরি ব্যাড। না না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই গানটা, এটার সাথে না সোলফুলি নিজেকে খুব কানেক্ট করি, আমার ভীষণ ভালো লাগে। অ্যাপার্ট ফ্রম দ্য পিকচারাইজেশন, এই সিনেমাটার এই গানটা পার্টিকুলারলি আই লাভ দিস। অ্যান্ড কুনাল গাঁজাওয়ালা, আমি জানি না উনি কেন এত কম গান আমাদের উপহার দেন, আরও অনেক অনেক বেশি তার কাছ থেকে আমরা গান শুনতে চাই। অলরাইট, এবার বরং চলে আসি আজকের ছড়া কাটিংয়ে। শহর ডুবছি আজ হাঁটু জলে, কেমনে ফিরবো বাড়ি, কপালে রয়েছে অশেষ দুঃখ, যদি না মেলে গাড়ি। ও মা গো, নিশ্চয়ই গাড়ি তুমি পেয়ে যাবে অভিজিৎ, তুমি সোদপুর যাবে আমি জানি, এবং সেই জায়গাটা যে কী অসম্ভব রকমের জলে ডুবে থাকে আমার জাস্ট অভিজ্ঞতা আছে, প্রচুর আত্মীয় স্বজন সেখানে থাকেন, সুতরাং সাবধানে বাড়ি ফেরুক। তার কারণ হচ্ছে যে প্রচুর বৃষ্টির আবহাওয়ার একটা বিজ্ঞপ্তি রয়েছে, বৃষ্টি পড়ার একটা পূর্বাভাস রয়েছে। আমি জানি না এই মুহূর্তে হয়তো বাইরে প্রবল বৃষ্টি রয়েছে, আর তার মাঝখানে একটু যদি ভুতুড়ে গান হয়ে যায়, মানে ভাবো এই মানুষটাকে দারুণ লাগে যখন।

0: সিনেমাটার সিকুয়েল দেখার জন্য তো ইয়েস উই অল আর ওয়েটিং। স্ত্রী টুর পরে স্ত্রী থ্রি তো আসবে এবং সেখানে আমরা যাকে দেখার জন্য ওয়েট করে আছি তিনি নান আদার দ্যান অক্ষয় কুমার।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: ইয়েস, তোমার জন্য ইয়েস আমি একটা সুন্দর করে এই বৃষ্টির দিনে সাজিয়ে রেখেছিলাম কি ছড়া কাটিং এর দুটো লাইন এই রকম ছিল, শহর ডুবেছে আজ হাঁটু জলে, কেমনে ফিরবো বাড়ি। রাইট, শহর ডুবেছে আজ হাঁটু জলে, কেমনে ফিরবো বাড়ি। এর পরের লাইনগুলো তুমি এক্স্যাক্টলি কি লিখেছো রে বাবা রে, আমি তো ডুবেই যাচ্ছি। প্রচুর প্রচুর প্রচুর SMS এন্ড টেক্সট। ওকে, 6:15, সুতরাং একটু হাতে সময় রয়েছে, চলো চেষ্টা করি। শহর ডুবেছে আজ হাঁটু জলে, কেমনে ফিরবো বাড়ি। কোনো মতে বারাসাতে পৌঁছে দেখি

এক ফোঁটাও ঝরেনি বাড়ি। অল রাইট, শ্রাবণ লিখছে বারাসাত থেকে, ক্যা বাত। এরপর আর কে কি লিখছো দেখি। হাই মহুয়া, শুভ সন্ধ্যা। আমি কোথাও ঘুরতে গেলে আমার লাগেজের, আচ্ছা আমি আরেকটা কোয়েশ্চেন করেছিলাম যে লাগেজের সাথে এমন কী জিনিস আছে যেটা তুমি ফ্রি পা নিয়ে যাও এবং তারপরে সেটা বাড়ি নিয়ে চলে আসো, তো সেই উত্তরটা আমি এরপরে পেয়েছি। দেখা যাক কী লিখেছো। হাই মহুয়া, শুভ সন্ধ্যা। আমি কোথাও ঘুরতে গেলে আমার লাগেজের মধ্যে জামা কাপড় মেলা ক্লিপ আর দড়ি আর থাকে ছাতা আর থাকে নোনতা বিস্কিট, এগুলো দরকার পড়ে। প্রীতি পাল কেষ্টপুর থেকে, হ্যাঁ ইয়াস প্রীতি, ইয়াস। এগুলো কিন্তু আমার মাও রাখেন, তার কারণ কখন কোনটা দরকার পড়ে বলা তো জানা, বিশেষ করে যখন পুরী আর দীঘাতে বেড়াতে যাই সেই সময় ওই যে সমুদ্র থেকে উঠে এলাম অনেকটা, না না জলে তো ভিজে গেছি, অনেকটা বালি নিয়ে, এবং তারপর প্রত্যেকটা হোটেলের সামনে রেখা থাকে প্লিজ আপনারা নিজেদের কিন্তু একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে উঠবেন। সুতরাং ওই যেটা করে উঠলাম তারপরে তো পকেট ভর্তি বালি থাকে, সেটা তো মা কাচেন, এবং তারপরে যে কি ডেসিবেলে চেঁচা, যাই হোক সে নিয়ে আমি আর বিশেষ কিছু বলতে চাইছি না। লালমোহন মাঝির, জালাল সি, বৌবাজার হাওড়া থেকে লিখছে, শহর ডুবেছে আজ হাঁটু জলে, কেমনে ফিরবো বাড়ি, ভাসুক শহর আজ জলের তোরে, চিন্তা করি না আমি, বানাবো ভেলা, ভেলায় চড়ে ফিরবো আমি বাড়ি। ওফ দাদা কোথায় ছিলেন, এই যে আপনার এত ট্যালেন্ট, এটা কি কেউ জানতো না, মানে এটা যারা জানে না তারা কিন্তু আপনাকে ঠিক এখনো পর্যন্ত চেনেনি। ওয়েল, আপনার জন্য তো মশাই, না না আপনাকে তো কাল্টিভেট করতেই হচ্ছে। আপনাকে একটা দারুণ গান শোনাবো প্রত্যেকের জন্যই, প্লিজ এনজয় ফ্রম দ্য ফিল্ম বরফি। না ইয়াস ইয়াস ইয়াস, এই যে গানটা তুমি এই মুহূর্তে শুনছো, এটা জাগা জাসুস থেকে। আসলে কমন যিনি হয়ে যান তিনি হচ্ছেন রণবীর কাপুর।

0: গলতি সে মিস্টেক তো হই যাতা হ্যায় এবং সেই কারণেই তো মানে কোন সিনেমায় যে এখন মোটামুটি এই রণবীর কাপুর আছেন সেটা জানতেই তো আমার মনটা বিশেষ ব্যাকুল হয়ে থাকে, বিকজ রামায়ণা ট্রেলার ইজ ইয়েস আউট।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: Yes, 107 FM রেইনবোতে তুমি এই মুহূর্তে, তোমাকে আমি অনেকগুলো বিষয় বলেছিলাম, মানে অনেক কিছু নিয়ে আমরা কথা বলছিলাম ঠিক কথাই, কিন্তু তার মধ্যে যেটা এক্সট্রাঅর্ডিনারিলি গুড, যেটা তোমার

0: ভীষণ ভীষণ ভীষণ রকম ভালো লাগে, সেটা তো আমি তোমাকে আরো একবার মনে করিয়ে দেব। ইয়েস, তোমার খুব ফেভারিট। ইয়েস,
1: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
0: ছড়া কাটিংয়ে তোমার লেখাগুলো বরঞ্চ এবার আমি ঝট করে পড়ে ফেলি, তার কারণ হচ্ছে এরপরে আর সময় পাবো না, আর মাত্র পাঁচটা মিনিট থাকবে। অলরাইট, শহর ডুবেছে, আজ হাঁটু জলে কেমনে ফিরবো বাড়ি, মানি ব্যাগে সব টাকা ভিজে গেছে, ওয়াইফের জন্য কেমনে কেমন করে কিনবো শাড়ি, ও হো হো। আনোয়ার মোল্লা মহেশতলা সন্তোষপুর থেকে, উফ ভয়ঙ্কর। এই যে আপনি এটা বলেছেন, এটা আপনার স্ত্রী জানে? 107 FM রেইনবো, প্লিজ তাকে টিউন করতে বলবেন, তাকে বলবেন এই যে আপনার ভালোবাসা আপনি সবসময়তেই জানিয়ে থাকেন। অলরাইট, ভালোবাসার কথা জানাতে গেলে কিন্তু শুক্রবার দিন রাত 9টায় থাকে তোমার জন্য লাভ জাংশন। ইয়েস, পিঠের ব্যাগ, ও ও ও ও ও, এ হচ্ছে আমার বাড়ির ছোট্ট কীর্তির মতো, এনি হচ্ছেন সুধাময় ব্যানার্জি। প্রথমে দুটো লাইন লেখেননি, শহর ডুবেছে আজ হাঁটু জলে কেমনে ফিরবো বাড়ি, এই দুটো বাদ দিয়ে তিনি লিখছেন, পিঠে ব্যাগ হাতে জুতো বন্ধ সব গাড়ি, ওমা বাড়ি ফিরবো কী করে। ও থ্যাংক ইউ দাদা এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। অলরাইট, এরপর আর কে কী লিখছো? শুভ সন্ধ্যা দিদিভাই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আজ একলা প্রোগ্রাম খুব সুন্দর হচ্ছে, আর ঝগড়া কাটিংয়ের বিষয়, শহর ডুবেছে আজ হাঁটু জলে কেমনে ফিরবো বাড়ি, শহর ডুবেছে আজ হাঁটু জলে, জুতো হাতে প্যান্ট গোটাই কোলে, ব্যাংগুলো সব ক্রিকেট ফুটবল খেলে, আমি ভাবি কেমন করে ঘরে ফিরবো পা ফেলে ফেলে। উফ দাদা কোথায় ছিলেন? বিষ্ণুপুর বীরভূম বঙ্কিম দাস লিখছেন, মানে একেবারে অনুপ্রাস ছন্দ হয়ে গেল যে, থ্যাংক ইউ সো মাচ এতটা সময় ওয়েস্ট করার জন্য। অলরাইট, এরপর শুভ সন্ধ্যা, আমি মনে করি মহুয়া দিদিভাই একা অনুষ্ঠান চালানো মানেই একাই একশো, থ্যাংক ইউ। কোনো খামতি নেই মনোরঞ্জনে, বিন্দাস লাগছে ক্যাফে কলকাতা। এবার ছড়া কাটিংয়ে আসি, শহর ডুবেছে আজ হাঁটু জলে কেমনে ফিরবো বাড়ি, কিসের অনুরাগের তুমি ভাসাও আমার প্রাণের শহর, ঋতু রানী আর ফিরে যাও তুমি নিজের ঘরে, গুটিয়ে পাত্তাড়ি মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, হি ইজ আওয়ার রেগুলার লিসনার, থ্যাংক ইউ। অলরাইট, এরপরে আরও দুজন রয়েছেন, উফ মানে এসেই চলেছে, একটু হাঁপিয়ে নি বাবা, যাই হোক। হ্যালো, আমি শ্রেয়ান বলছি আমতলা থেকে, আমি আপনাদের ছড়া কাটিংয়ের লাইন, ওকে, ছড়া কাটিংয়ের লাইন নিয়ে তোমার কিছু বলার আছে? প্লিজ বলো। আমাদের ছড়া কাটিংয়ের লাইন নিয়ে একটু বাড়ানোর চেষ্টা করলাম। হ্যাঁ, সেটাই তোমরা চাই যে তোমরা বাড়াও, আমরা দুটো লাইন দেবো, তোমরা দুটো লাইন ফেরত দেবে। ওকে, শহর ডুবেছে আজ হাঁটু জলে কেমনে ফিরবো বাড়ি, বাস স্টপে দাঁড়িয়ে আছি তবুও আসছে না গাড়ি, এই সুযোগে ফোনে আপনাদের এই অনুষ্ঠান ছড়া কাটিং অনুষ্ঠানটা শুনি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অলরাইট, এবার লাস্ট, যেটা না পড়লে কিন্তু আমাকে সত্যি সত্যি বলে দিয়েছে আরি। অলরাইট, হাওড়া থেকে রীতা লিখছে, এখন দেখছি আমার দু লাইনের ছড়া না পড়ে 10 লাইনের কবিতা পড়া হচ্ছে, আই সিরিয়াসলি লাভ ইউ অল, বিকজ এই যে ভালোবাসা তোমরা ছড়া কাটিংয়ের প্রতি দেখাও আমার সত্যি সত্যি ভীষণ ভালো লাগে। ইনফ্যাক্ট আওয়ার বস, শি অলসো এনজয়স দিস থিং। অলরাইট, চলো আমার দুই, আচ্ছা, খুব দুঃখ হয় আমার, না না প্লিজ দুঃখ করো না, ছড়া কাটিং প্লাস প্লাস প্লাস প্লাস প্লাস। অলরাইট, ছড়া কাটিংয়ের যে দুটো লাইন সেটা আমায় পড়ে দিতে হবে, শহর ডুবেছে আজ হাঁটু জলে কেমনে ফিরবো বাড়ি, ওকে, নৌকো নিয়ে আসছে মাঝি অপেক্ষা করছি তারি, বাবা বাবা বাবা, আজ না পড়লে আমার ছড়া করবো তোমার সঙ্গে আরি, না প্লিজ এই আরি বিষয়টা কিন্তু আমাদের থেকে আর আড়িভাবে দূরত্ব রাখুক, আমরা যেন একে অন্যের সাথে থাকতে পারি। 107 FM রেইনবোতে একটা নাম্বার রয়েছে 9903653992, সেই নাম্বারটাতে আমরা অ্যাভেলেবল, সেখানে হ্যাশট্যাগ দিয়ে তুমি অনুগল্প লিখে পাঠাতে পারো, সেখানে হ্যাশট্যাগ দিয়ে ডেফিনেটলি তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের ভোড়াইয়ের বিষয় নিয়ে লিখতে পারো, আর হ্যাশট্যাগ দিয়ে তোমার ভালোবাসার যদি কোনো গল্প থাকে সেটাও কিন্তু আমাদের জানিয়ে দিতে পারো, একটা হ্যাশট্যাগ এবং সেখানে লাভ শর্টস লিখবে, তারপরে পাঠাবে তোমার গল্প। আর যদি তোমার মনের এমন কোনো কথা যেগুলো তোমার মনে হচ্ছে যে একেবারে ক্ষতের মতো হয়ে রয়েছে, কাউকে বলা যাচ্ছে না, সে কথাও কিন্তু আমাদের জানাতে পারো, আমরা তোমাদের জন্যই নিয়ে আসি চুপ কথা। আজকে তোমার জন্য এই যে একটা হঠাৎ করে রাত্রি নেমে গেল, তো তার জন্য বরঞ্চ একটা গান রাখি, এমনই একটা গান যেটা আমার ভীষণ প্রিয়, যখন চুপ কথা আমি শুনি, আই ডোন্ট নো ওয়াই, যখন কেউ এই গানটা শোনায় তখন আমি হট সিটে থাকি না থাকি তবুও কিন্তু আমি এই গানটা ভীষণ রকমভাবে এনজয় করি। আজকে তোমার জন্য রেখে যাচ্ছি রূপঙ্কর বাগচি এবং উজ্জয়িনী মুখার্জির এই গান, শুধুমাত্র 107 FM রেইনবোতে। আরও একবার তোমার সাথে নিশ্চয়ই দেখা হবে, ততক্ষণের জন্য এই গানটা থাক তোমার আর আমার মাঝখানে, আর থাকুক একটা সূত্র যেটা নাম 107 FM রেইনবো। প্লিজ গানটা এনজয় করো, আমিও রাস্তায় হাঁটছি। হয়তো হাঁটু জলে তোমার সাথে আমার ঠিক দেখা হয়ে যাবে। এনজয়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানের 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। চলতি বছরের মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ উজবেকিস্তানের বিনিয়োগ শিল্প ও বাণিজ্য মন্ত্রী লাজিজ কুদ্রাতভের সঙ্গে বৈঠক করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বৈঠকে ভারত উজবেকিস্তানে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার

করার বিষয়ে আলাপ আলোচনা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়দের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক আসরে ভারতীয় খেলোয়াড়দের নৈপুণ্য আরও বেশি করে প্রদর্শিত হবে বলে তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের অসাধারণ প্রদর্শনের জন্য অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে এখন ওড়িশায়। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে জঙ্গি সন্দেহে ধৃত হামিম মণ্ডলের সহযোগী আদিত্য সিং ওরফে রাজুকে আজ আদালতে তোলা হলে ১১ দিনের এসটিএফ হেফাজত হয়েছে। হাওড়ার বেরিলিয়াস রোডের একটি বাড়ি থেকে কলেজ পড়ুয়া আদিত্যকে গ্রেপ্তার করে আজ পূর্ব বর্ধমানে নিয়ে যায় রাজ্য পুলিশের এসটিএফ। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার নুনহন্ড গ্রামে পুকুর থেকে পাঁচ বছরের দীপা প্রধান ও দুই বছরের সুরজিৎ প্রধানের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তাদের ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। চলতি বছরের মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেন। নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তরমন্তর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার বা রদ করার ক্ষেত্রে দিল্লি সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে বলে সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ বলেছেন, গত 28 জুলাইয়ের নির্দেশে যাদের বিরুদ্ধে গুরুতর অতীত অপরাধের রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রে কড়া ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল। মামলার পরবর্তী শুনানি 18 আগস্ট। দেশের 3টি বিধানসভা আসনে উপনির্বাচনে আজ ভোট গণনা করা হয়। একটিতে জিতেছে বিজেপি ও একটিতে কংগ্রেস। গুজরাটের মঞ্জলপুর বিধানসভা আসনে উপনির্বাচনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্র ভাই প্যাটেল জয়ী হয়েছেন। কংগ্রেস মধ্যপ্রদেশের দাতিয়া আসনটি নিজেদের দখলে রেখেছে। বিহারের বাকিপুর আসনে জনসুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর বিজয়ী হয়েছেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল আজ উজবেকিস্তানের বিনিয়োগ

শিল্প ও বাণিজ্যমন্ত্রী লাজিজ কুদরাতফের সঙ্গে বৈঠক করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বৈঠকে ভারত উজবেক কৌশলগত অংশীদারিত্ব সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়দের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক আসরে ভারতীয় খেলোয়াড়দের নৈপুণ্য আরও বেশি করে প্রদর্শিত হবে বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের অসাধারণ প্রদর্শনের জন্য অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে এখন ওড়িশায়। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তরমন্তর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের এফআইআর প্রত্যাহার বা রদ করার ক্ষেত্রে দিল্লি সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে বলে সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বলেছেন, গত 28 জুলাইয়ের নির্দেশে যাদের বিরুদ্ধে গুরুতর অতীত অপরাধের রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রেই কড়া ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল। মামলার পরবর্তী শুনানি 18 আগস্ট। দেশের তিনটি বিধানসভা আসনে উপনির্বাচনে আজ ভোট গণনা করা হয়। একটিতে জিতেছে বিজেপি ও একটিতে কংগ্রেস। গুজরাটের মঞ্জলপুর বিধানসভা আসনে উপনির্বাচনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্র ভাই প্যাটেল জয়ী হয়েছেন। কংগ্রেস মধ্যপ্রদেশের দাঁতিয়া আসনটি নিজেদের দখলে রেখেছে। বিহারে বাকিপুর আসনে জনস্বরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর জয়ী হয়েছেন। উত্তর চব্বিশ পরগনার বারাসাত স্টেশন থেকে গতকাল ছিনতাইবাজ চক্রের পাণ্ডা কল্যাণ সর্দার ওরফে শিবুকে গ্রেপ্তার করেছে বনগাঁরেল পুলিশ। পুলিশের দাবি, শিয়ালদা উত্তর ও দক্ষিণ শাখার বিভিন্ন লোকাল ট্রেনে এই ছিনতাইবাজ চক্রটি সক্রিয়ভাবে কাজ করে। এই চক্রের কয়েকজনকে গ্রেপ্তারের খবর পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা। রাজ্যে স্কুল স্তরে নতুনভাবে সিলেবাস তৈরির লক্ষ্যে আগামীকাল প্রথম বৈঠকে বসতে চলেছে সিলেবাস ও কারিকুলাম কমিটি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে ওই বৈঠকে একাধিক দপ্তরের মন্ত্রী উপস্থিত থাকবেন। উল্লেখ্য, রাজ্য সরকার 2028 থেকে জাতীয় শিক্ষানীতি কার্যকর করবে। ওই বছর থেকেই নতুন পাঠ্যক্রম চালু করা হবে। সড়ক দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিবহন দপ্তর এবং কলকাতা রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে আজ পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচির সূচনা হয়েছে। 9 তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী এই অভিযানে ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব এবং পথচারীদের সুরক্ষার বিষয়ে প্রচার চলবে। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে জঙ্গি সন্দেহে ধৃত হামিম মণ্ডলের সহযোগী আদিত্য সিং ওরফে রাজুকে আজ আদালতে তোলা হলে 11 দিনের এসটিএফ হেফাজত হয়েছে। হাওড়ার বেলিলিয়াস রোডের একটি বাড়ি থেকে কলেজ পড়ুয়া আদিত্যকে গ্রেপ্তার করে আজ পূর্ব

0: বর্ধমানে নিয়ে যায় রাজ্য পুলিশের এসটিএফ। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20, only on 107 FM rainbow top 20 rainbow top 20.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: Well, Rainbow Top 20. মানে এই মুহূর্তে তোমরা জানো সোমবার দিন 9টা বেজে এই মুহূর্তে 9 মিনিট হয় না 9 সেকেন্ড নয় আপাতত 49 সেকেন্ড হয়ে গেছে আর সেই ফেভারিট জুটি এ স্কোয়ার বলতে যা বোঝায় আর কি না ছোটবেলায় আবার ব্যাক করিয়ে নিয়ে যাবো না এ স্কোয়ার মাইনাস টু এবি এরকম কোনো ব্যাপার নয় সমস্তই প্লাস তার কারণ অমরজিৎ এবং অরিজিৎ তোমার সঙ্গে এই মুহূর্তে কিন্তু রয়েছে 107 FM Rainbow এই টপ 20-তে
2: এক্স্যাক্টলি সো এবং আমাদের এই প্লাস তুমি যেটা বললে কিন্তু এই শোটা যায় মাইনাসে মানে আমরা সামনে থেকে মানে উল্টো যাই 20 থেকে একে যাই অর্থাৎ মাইনাসে রান করি সো দ্যাট এই মাইনাসটা কিন্তু সেই প্লাসের কথাই বলে মানে আমরা তো প্রত্যেকেই সেই ছোট থেকে এটাই চেয়েছিলাম যে কিভাবে ক্লাসের ফার্স্ট হব টপার হব বাড়ি থেকে খালি বলতো অমরজিৎ আর অরিজিৎ সে কথা কানে শুনতো না এবং আমাদের যে ভগবান একদম প্রপারলি বুঝে দুটো কান দিয়েছে বাড়ি থেকে বলতো এক হও আমরা তার পাশে একটা শূন্য বসিয়ে দিতাম মানে 10-এর মধ্যে থাকা মানে বিরাট ব্যাপার বাড়িতে সেদিনকে মাংস ভাত হতো
1: ভাবা যাচ্ছে না 10-এ 10
2: 100টা থাকলে তো 100ই
1: একদমই তাই মানে অমরজিৎ এবং অরিজিৎ দুজনাই আজকে কেউই মোটামুটি কলার দেওয়া শার্ট পরে আসেনি তো সেই কারণের জন্য দুজনাই কেউ কলারটা তুলতে পারছি না এনিওয়ে তোমার সঙ্গে কিন্তু এই বকবকানিটা রাত 12টা পর্যন্ত চলবে আর তুমি জানো আজকে এই রেনবো টপ 20 মানে কি মানে হচ্ছে ট্রেন্ডিং যে সমস্ত গান যে গানগুলো এই মুহূর্তে এখনো পর্যন্ত তোমার প্লেলিস্টে আপলোড হোক বা না হোক আমাদের প্লেলিস্টে কিন্তু আপলোড হয়ে গেছে
2: অ্যাবসলিউটলি আর সেই গানগুলোর বয়স ধরো মোটামুটি 2 মাস থেকে 1 সপ্তাহ কিংবা 1 দিন রাদার এই রকম সময়ের মধ্যে আমাদের এই শোটা আর আরও কিছু বেশ কিছু গান রয়েছে যে গানগুলোর বয়স হয়তো 2 মাসের থেকে বেশি কিন্তু সেই গানগুলো টিল দ্য ডেট আমাদের প্লেলিস্টে থাকে ঠিক সেরকমই একটা গান তোমার জন্য থাকলো ফিরলাম ঠিক 5 মিনিট 9 সেকেন্ড পর তোমার কাছে অমরজিৎ আর অরিজিৎ কোথায় টপ 20-তে 107 FM রেনবোতে

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20 অমরজিত আর অরিজিৎ 107 FM রেনবোতে থাকছি একদম 12টা পর্যন্ত। আর মোটামুটি আমরা ধীরে ধীরেই এগোবো, সে বিষয় নিয়ে কোনো চিন্তা নেই,
2: একদমই
1: একে যখন যাব ধীরে ধীরেই যাব। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আমরা যখন এসেছি, এই মুহূর্তে কি হচ্ছে আমরা জানি না, মানে একটা

0: অদ্ভুত রকমের সিচুয়েশন চলছে। গতকাল ফ্রেন্ডশিপ ডে,
1: ঠিক আছে,
0: সেখান থেকে আজকে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি। যদি ছুটি থাকতো তাহলে বাড়িতে বাড়িতে একটা পার্টি হতো, কিন্তু সেই অবকাশ নেই, কারণ আজকে একদম সোমবার।
1: একদমই তাই, সোমবার। আর সোমবারের বিকেল থেকে শুরু করে রাত হয়ে গিয়ে অলরেডি আমরা মঙ্গলবারের দিকে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমরা ওই ব্রিজটাকে কিন্তু তৈরি করে দেবো। অমরজিৎ আর অরিজিৎ অনেকদিন আগে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাসটা করে গিয়েছিল আর কি,
0: শুধু
1: বহু বছর হয়ে গেছে আর কি। একদমই তাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এই রাত 12টা পর্যন্ত তোমার সঙ্গে থাকবো। ন্যাচারালি তোমাকে আমাদের সঙ্গে কিন্তু থাকতে হবে, তার কারণ তুমি তো অলরেডি জানো আজকে কিন্তু সেই দিন যেদিন কিন্তু আমরা ট্রেন্ডিং এ যে সমস্ত গান রয়েছে সেই গানগুলো, আর ট্রেন্ডিং এ যে সমস্ত গান রয়েছে সেই গানগুলোকে আমরা কিন্তু একটু ডিসেন্ডিং অর্ডারে, মানে ওই যে আর কি মাঝে মধ্যে একটু বৃদ্ধি যাই করে আমাদের স্বভাব, সেটা নিয়ে কোনো ব্যাপার না, তুমি নিজগুণে ক্ষমা করে নেবে সেটা আমরা জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে 20 থেকে সং নাম্বার 1 এর দিকে আমরা এগোবো। এবং সং নাম্বার 20 তে আমরা যে গানটা রেখেছি সেই গানটা ধীরে ধীরে বাজছো না, এই গান শুনলে তুমি একেবারেই বুঝতে পারবে না ধীরে ধীরে, কারণ এটা কিন্তু একটা ফাস্ট বিটের গান। এবং যে গান কিন্তু অলরেডি গেয়ে দিয়েছিল নন্দী সিস্টার্স বলে আমরা যাদেরকে জানি, অর্থাৎ অন্তরা নন্দী এবং অঙ্কিতা নন্দী, তারা দুজনে মিলে কিন্তু এই গানটা গেয়ে দিয়েছে ধীরে ধীরে বেঙ্গলি ডান্স সং। এবং মে মাসের শেষের দিকে রিলিজ করে গেলেও এই মুহূর্তে বাংলা গান এবং সিঙ্গলস হিসেবে এই গান প্রায় 6.5 লক্ষ ভিউ কিন্তু পেরিয়ে চলে গেছে অলরেডি।
0: অ্যাবসলিউটলি, আর এই গানটাই কিন্তু অনেক দিন ধরে আমাদের টপ 20 বিভিন্ন জায়গায় মানে ঘুরে বেড়াচ্ছে, একবার 1 হচ্ছে, একবার 5 হচ্ছে, একবার 10 হচ্ছে, আজকে হয়তো 20 আছে। কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে আজও আমরা এই গানটা শুনছি, আর তাই সং নাম্বার 20 থাকলো তোমার কাছে। আমাদের টপ 20 জার্নি জাস্ট শুরু হচ্ছে।
2: টপ 20 সং নাম্বার 20 20।

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20 rainbow টপ 20

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM rainbow, rainbow top 20, rainbow top 20।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: Yes, yes, yes, Rainbow Top 20 তে কিন্তু আমরা রয়েছি, আর যেটা বিষয় সেটা হচ্ছে যে এই মুহূর্তে সং নাম্বার 20 শুনতে শুনতে সং নাম্বার 19 এর দিকে চলে এসেছি, আর সং নাম্বার 19 মানেই অরিজিৎ সিং কিন্তু আমাদের সঙ্গে সব সময় থাকতে পছন্দ করেন আর কি, কোনো কিছু না কিন্তু করেন না, সেটা কিন্তু
2: না, মানে যেখানে দুজন জিৎ স্টুডিওতে রয়েছে সেখানে আবার অরিজিৎ সিং থাকবেন,
1: একদমই তাই। আসলে অরিজিতের কথা বললে অমরজিৎ এবং অরিজিতের মধ্যে যে একটা আলাদা ধরনের ভালো লাগা ভালোবাসা তৈরি হয় শুধুমাত্র আমাদের মধ্যে না, এটা তোমাদের সবার মধ্যে তৈরি হয় সেটা কিন্তু আমরা জানি, আর যার জন্যে আমরা ওয়েট করে বসে রয়েছি, দ্যাট ইজ আওয়ার আপন টু।
2: অ্যাবসলিউটলি তাই,
1: আওয়ার আপন টু মানেই কিন্তু এই মুহূর্তে সং নাম্বার 19 এ সেই গান কিন্তু আমরা অলরেডি কিউ করে ফেলেছি, আর যখন ঘড়ি বলছে 9:00 31 মিনিট হয়ে 33 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, সং নাম্বার 19 এ কিন্তু তোমার জন্য থাকছে ইয়ে আওয়ার আপন, ইমরান হাশমি রয়েছে, দিশা পাটানি রয়েছে, আর তার সঙ্গে কিন্তু বিশেষ ভাটও রয়েছে, আমল, অরিজিৎ, রশ্মি, বিরাগ সবাই মিলে কিন্তু গানটা গেয়ে দিয়েছে আওয়ার আপন 2 এর জন্য কিন্তু এই মুহূর্তে সং নাম্বার 19 107 FM রেইনবোতে সেই গান
0: টপ 20 Top 20 Song number 19

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20 অমরজিৎ আর অরিজিৎ তোমার সঙ্গে। আর মোটামুটি আমরা যে হারে এগোচ্ছি তাতে 19 হয়ে গেছে, 20 হয়ে গেছে, আর ভাই 18 দিকে আমরা এগোচ্ছি।
2: একদমই তাই, মানে 19-20 এই ব্যাপারটা এই মুহূর্তে রাত্রিবেলা না বললেই কি নয়। আসলে ব্যাপারটা হচ্ছে কি, তেনাদের আবার ডাকার কোনো দরকার নেই, কারণ 9:35 যখন হয়ে গিয়ে 30 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, তখন অমরজিৎ এবং অরিজিৎ শুধুমাত্র প্লে লিস্টে ভালো ভালো গানগুলো নিয়েই চুজ করে তোমার সামনে
1: প্লে লিস্টেই রেখেছে। তোমার সঙ্গে যেটুকু মানে ধরো গানের আড্ডার টপিক তোমাকে দিচ্ছে, তার আগে পর্যন্ত তুমি এটুকু আমাকে লিখতে পারো বা আমাদেরকে লিখতে পারো দাদা, যে লাস্ট এই সপ্তাহে তুমি কোন গানটা বেশিবার শুনেছো সেটা আমাদেরকে পাঠাও 9903655992। আমাদেরও যদি গানটা পছন্দ হয় গান এমনি প্লে করতে পারি, আর তার সঙ্গে আসছে আড্ডা টপিক নিয়ে। কিন্তু এই মুহূর্তে আমাদের চলে যেতে হবে 18 নম্বরে। আচ্ছা 18 কি আছে?
2: একদমই তাই, সং নাম্বার 18 এ যে গানটা আমরা রেখেছি সেই গান মানে অমরজিৎ এবং অরিজিতের একটা সমার্থক শব্দ আর কি, মানে ধামাল, যাকে বলে ফুলটু ধামাল,
1: যেটা স্টুডিও চলছে।
2: একদমই তাই, তাও আবার কি ধামাল একবার নাকি, 1-2-3-4 করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি, আরো ধামাল ধামাল,
1: মানে আর কদিন পরে হয়তো টপ 20 তে আমরা ধামাল 5 এর কাজ করব।
2: একদমই তাই, মানে অমরজিৎ এবং অরিজিৎ যেটা সারাক্ষণ করে থাকে আর কি, বাড়িতে বাইরে অফিসে রাস্তাঘাটে সারাক্ষণ যেটা হয়ে থাকে আর কি, ধামাল আর কি, টোটাল ধামাল। না এই মুহূর্তে আমরা কিন্তু ধামাল 4 এ রয়েছি, আর ধামাল 4 মানে এই মুহূর্তে কিন্তু আমরা গুরু রন্ধাওয়া, অজয় দেবগন, আরশাদ ওয়ারসি এদের সবাইকে কিন্তু পেয়ে গেছি, তার সঙ্গে রিতেশ দেশমুখ ইভাগ বাদ যাবেন কেন, না না স্টুডিওতে নয় মানে গানে পেয়ে গেছি।
1: অ্যাবসলিউটলি স্টুডিওতে তো আর এনাদেরকে আনা সম্ভব নয়, কিন্তু যেটা সম্ভব সেটা হচ্ছে 18 নম্বরে তোমাকে এই ধামাল 4 থেকে এই সাউন্ড ট্র্যাকটা রাখতে তো অবশ্যই আমরা পারি।
0: টপ 20 টপ 20 song number 18 song number 18
3: bol ki shuru hamare bagan
4: kal puri kal puri aankh teri maa diya fer puri

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20. এই মুহূর্তে আমরা চলে এসেছি কিন্তু সং নাম্বার 18 শুনতে শুনতে সং নাম্বার 17 দিকে। আর যখন 2026 মোটামুটি মাঝামাঝি থেকেও আরেকটু এবার আস্তে আস্তে পা বাড়ালো, মানে অগস্ট পড়ে গেছে মানেই কিন্তু এবার আস্তে আস্তে 2026 ওই যে পুজো এবং তারপরে শীতকাল, আস্তে আস্তে বছরটা শেষ হয়ে যাবে, মানে এই দিকে এগোচ্ছে, মানে মাঝখান অলরেডি টপকে বেরিয়ে চলে গেছে।
1: অ্যাবসলিউট, এবং অনেকেই বলতে শোনা যাচ্ছে বুঝলে অমরজি যে এই আর কদিন পর থেকে এই চেকে আবার নাকি 2026 এর জায়গায় 27 লিখতে হবে। কিন্তু অমরজি তার অর্জিত এই কোন ব্যাপার নেই, কারণ যাদের অ্যাকাউন্টে কোন রকম টাকা থাকে না তাদেরকে ওই চেক বই নিয়ে কোন রকম সমস্যা নেই। আমাদের যা দু চার টাকা থাকে আমরা তার মধ্যে 3 টাকা ফুচকাওয়ালাকে দিয়ে দিই, 1 টাকা কোন রকমের গাড়ির পেট্রোল ভরি, মানে
0: আসলে ব্যাপারটা হচ্ছে কি কেউ যদি ক্রেডিট কার্ড দিয়ে ফুচকা কিনে সেটা তো কিছু বলার নেই, আসলে অ্যাকাউন্ট দিয়ে সবসময় ওরকম না, মানে কারোর ক্রেডিট ব্যালেন্স অন্যরকম ভাবে বিবেচিত হতে পারে সেটা কোনো কথা না। কিন্তু বিষয়টা হচ্ছে 2026 এর কথা কেন বললাম তার কারণ হচ্ছে যখন আমরা 90s ছিলাম, মানে এখান থেকে আমাদের বয়সটা ক্যালকুলেট করো না প্লিজ, ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা 90s ছিলাম তখন কিন্তু প্রচুর অরিজিনাল গান রিলিজ হতো, এবং তারপরে আমরা দেখলাম আস্তে আস্তে 2000 এই সময়টাও কিন্তু প্রচুর অরিজিনাল গান রিলিজ হয়েছে, কিন্তু তারপরে সিনেমার গান প্রচুর প্রচুর রিলিজ হওয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অরিজিনাল গান খুব একটা মানে সেইভাবে যেন পাচ্ছিলাম না। কিন্তু তা বলে কি অরিজিনাল গান হারিয়ে গেছে? না না না না, হারিয়ে যায়নি, হারানো সুর আবারও আসিছে ফিরিয়া। তার কারণ হচ্ছে কি এইরকমভাবে কিন্তু প্রত্যেক বছরে কিছু না কিছু অরিজিনালস রিলিজ হয়, সেটা কিন্তু শুধুমাত্র বাংলাতে যে হয় তা নয়, হিন্দিতেও হয়, এবং যেটা কিন্তু আমরা দেখেছিলাম ওই 90s, সেই 90s থেকে শুরু করে 2000 এবং তারপর 2010 2020 পরপর কিন্তু অরিজিনালস রিলিজ হয়েছে। আমরা খবর রাখি না, মানে কেউ খবর রাখবে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়,
1: মানে আমরা গাইতে পারি না বলে অন্য কেউ গান বের করতে পারে না এটা তো কথা নয়। তবে অনেক দিন পর অমরজিৎ এই যে আমাদের যে 17 নম্বরে যে আমরা অরিজিনালস এর কথা বলছি, এই অরিজিনালস গানটা শুনতে শুনতে যেটা মনে হলো যে আমরা না অনেকদিন পর আরো একবার একটুখানি সুরে গেলাম, মানে একদম নতুন গান শুনতে শুনতে আমাদের যেটা বারবার মনে হয় যে শুধু বিটস শুধু বিটস শুধু বিটস, কিন্তু একটুখানি একটু বেশ একটু সুর যেটাকে আমরা বলি
0: সুরকে উস্কে দেওয়া,
1: উস্কে দেওয়া সেই একদম কোনো ব্যাপারটা কিন্তু এই 17 নম্বর গান জুড়েই রয়েছে। তাই তুমি বেশিবার শুনেছো আর গানটা প্লে লিস্টে আমাদের চলে এসেছে নাম্বার 17-এ।
0: টপ 20 টপ 20 Song number 17.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow কোন গানটা বা একটা দুটো গান যেটা একদম মন ছুঁয়ে গেছে, নতুন গান বেশি শুনেছো, কিংবা ইভেন এমনও হতে পারে হয়তো পুরোনো দিনের কোনো গান সেটাও তুমি একটুখানি শুনে ফেলেছো, হঠাৎ করে মনে এসছে আরে গানটা তো সেই ছোটবেলার গান, এরকম বারবার বারবার ধরে লুপে খেলে শুনেছো, সেটাও আমাদেরকে আসতে পারো। আমরা একটুখানি ফ্ল্যাশব্যাকে গিয়ে নয় তোমাকে সেই গানটা শুনিয়েও দিতে পারি।
1: একদমই তাই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যখন অরিজিৎকে আজকে বিকেলবেলা ফোন করেছিলাম তখন দেখছি যে একটা গান, মানে আমি ভাবলাম যে এটা কি দুপুরবেলা মোটামুটি বৃষ্টিটা দেখে ও এই গানটা সেট করে ফেললো কলার টিউনে, এই বৃষ্টিতে ভিজে মাটি, মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে তো আর কি, মানে একটু পুরোনো দিনে ছেলেটা চলে গেছে আর কি। কিন্তু তাতে কোনো ব্যাপার না, আমরা কিন্তু এই মুহূর্তে একদম ট্রেন্ডিং সংস নিয়ে তোমার জন্য রয়েছি, আর এই মুহূর্তে কিন্তু সং নাম্বার 16 এ আমরা চলে এসেছি। আর সং নাম্বার 16 মানে কিন্তু সেই গান, যে গান মানে একটু আগে যখন অরিজিনালসের কথা বললাম, অমরজিৎ এবং অরিজিৎ তোমার সঙ্গে যখন রয়েছে, অমরজিৎ একটা অরিজিনালসের কথা বললে অরিজিৎ কি অরিজিনালসের কথা বলবে না, তাই হয়
0: অবশ্যই অরিজিনালসের কথা বলতেই হয়। এবং সেই অরিজিনালসে বোধহয় আমরা আরো একটা দিকে এগোচ্ছি, মানে যেটা 16 নম্বরে, রাইট?
1: একদমই তাই।
0: সেই 16 নম্বরেও কিন্তু আমরা একটা আরো একটা অরিজিনালস, ওরে বাবা,
1: মানে একটা অরিজিনালস, একটা অরিজিনাল ব্যাপারটা একদম, মানে সেই বলে না বাঘের গর্জন ব্যাপারটা সেই রকম টাইপের আর কি। কিন্তু এই গানটার কথা বললে, মানে সং নাম্বার 16 এ যে গানটা রেখেছি সেই গানটার কথা বললে আমাদের কেমন জানি মনের মধ্যে একটা ওহে বারিয়া এই ব্যাপারটা আর সুরটা চলে আসে, কিন্তু না সেই সুর কিন্তু এই মুহূর্তে নয়। দেখা যাক চেনো কি চেনো না এই গানটা, এই মুহূর্তে ট্রেন্ডিং এ রেইনবো টপ 20 তে সং নাম্বার 16 এ
2: টপ 20 টপ 20 song number 16 song number 16

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20 আর রেনবো টপ 20 শুনতে শুনতে কিন্তু এই মুহূর্তে মেসেজ, তোমার মেসেজ কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে 9903652992 তে। এই মুহূর্তে কিন্তু তোমার কাছ থেকে জানতে চেয়েছি যে এই রকম একটা বৃষ্টির ওয়েদারে তোমার শোনা সেই গান, যে গান তুমি বারবার শুনতে চাও, সেই গানে কিন্তু তোমার কাছ থেকে জানতে চেয়েছি। আর এই মুহূর্তে কিন্তু অ্যান্ডি আমাদেরকে মেসেজ করেছে, সেটা বলছে, আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আচ্ছা অমরজি তুমি একদম ঠিক ধরেছো, কারণ এই যে ক্রেডিট কার্ডের কথাটা বললে না, ইটস অল অ্যাবাউট মানি মানি মানি মানি মানি, মানে অরিজিৎকে আমি নাকি ঠিকই গেসটা করেছি, মানে
1: অরিজিৎ আমাকে অলওয়েজ ঠিক গেস করে, কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু ক্রেডিট কার্ডের বিষয় না, সেহেতু বিষয়টার মধ্যে একটা ক্রেডিট থাকলেও এইটা অ্যাকাউন্টে ক্রেডিট হয় না, এটা শুধু চলে যায়, ধারে চলে যায়, সুতরাং এই অভ্যেসটা বড় খারাপ,
0: একদম মিথ্যে কথা। মানে এই যে এতক্ষণ ধরে যেটা শুনলে, এই যে এটাকে বাংলায় না কোট আনকোট কি বলে বলো তো,
1: কি
0: ডায়ালগ বাজি,
1: ওকে একটু ডায়ালগ বাজি করতে হয়, কারণ ক্রেডিট কার্ড ইউজ করা যে খুব ভালো নয় সেই ব্যাপারটা আমাদেরকে জানাতে হবে।
0: ওমা সে কি কে বলছে, যাই হোক না কেন ভাগ্যিস আমি কিছু বললাম না এই বিষয়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন যেটা বলবো যে 9:53 হবে 22 সেকেন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং 9903652992 কিন্তু তোমার মেসেজ পেয়ে গিয়েছি আমরা এই মুহূর্তে। কিন্তু আচ্ছা বাউরিয়া বৌলখালি থেকে শান্তনু ঘোষ আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছ যে বর্ডার টু এর ছবির গান বেশি শুনেছি, বর্ডার টু।
1: ওকে ভেরি গুড। আর অনেকদিন পর আমরা মানে অমরজিৎ আর অরিজিৎ কিন্তু এই হট সিটে এসেছে, হ্যাঁ এটা যেমন ফ্যাক্ট তেমন এই ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে অনেকদিন পর সিনেমা থেকে মেঘেদের নাম এই যে গানটা, সেই গানটা কিন্তু যেটা দুর্নিবার গেয়েছে, এবং সেই মেঘেদের নাম অলওয়েজ এই মুহূর্তে বাংলা গান হিসেবে যেটা 12 জুন নাকি রিলিজ করেছে 75,832 এই মুহূর্তে তার ভিউজ, যেটা ভীষণই রকম ভালো বলা যেতে পারে, এবং অনেকদিন পর একটা বাংলা গান যেটা আরও একবার আমাদের মন ছুঁয়ে গেল।
0: এক্স্যাক্টলি তাই। আর এই গানটা শুনতে শুনতেই কিন্তু ঘড়ির কাঁটা প্রায় 10টার দিকে, সং নাম্বার 15 কিন্তু এই মুহূর্তে তোমার জন্য সেই গান 107 FM রেইনবো টপ 20 তে। টপ 20 টপ 20 সং নাম্বার 15 সং নাম্বার 15।

0: শুনছিলাম আপনি তো এখানে কিছুদিনের জন্য থাকতে এসেছেন, তাই না?
1: কিছু ভাবিনি, কি করা যায় বলুন তো।
0: থাকুন তাহলে কিছুদিন।
1: কিছুদিন, তাই তো?
0: আমার তো ওটাটাই আর কিছুদিন।
1: তাহলে থেকে যায় কিছুদিন।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: Yes, yes, yes. আর এই মুহূর্তে কিন্তু ঘড়ি বলছে 9টা বেজে 59 মিনিট হয়ে 19 সেকেন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে। আর তোমার কাছ থেকে জানতে চেয়েছি এই বৃষ্টির ওয়েদারে তোমার শোনা সব থেকে বেশি বার সেই গান, যে গান কিন্তু তুমি বার বার করে শুনতে চাও এবং এই বৃষ্টির ওয়েদারে কিন্তু তোমার সেই গান শুনতে সব থেকে বেশি আনন্দ হয়।
2: অ্যাবসলিউটলি, সেই কোন গান, সেটা কোন গানটা শুনছো, কোন গানটা মানে বৃষ্টির দিনে, আমি জানি এক্ষুনি খাবার কথা বলে প্রচুর খাবারের কথা চলে আসবে, সেদিকে আমরা যাচ্ছি না, কারণ অমরজিৎ অরিজিৎ দুজনেরই পেটা ছুঁচো ডন। সো দ্যাট খাবারের বাইরে গিয়ে যদি একটু শুধু গানের কথা বলি, তাহলে কোন গানটা তোমায় এই মুহূর্তে জাস্ট হুক করে রেখে দিয়েছে?
1: একদমই তাই। আর এই মুহূর্তে তো আমাদের লাইফটা মোটামুটি সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাট্রাচড হয়ে গেছে বলাই যায়, তো সেই বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই তো জাস্ট যদি একটুখানি টাইম মেশিনে করেও না, একটুখানি সামান্য যদি পিছিয়ে যাই, মানে হালকা যদি পিছিয়ে যাই, তাহলে যেটা ছিল
2: সেটা 24 ঘন্টা।
1: একদমই তাই। তাহলে যেটা ছিল সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ ডে ছিল।
2: এইবার বন্ধু নিয়ে কালকে সোশ্যাল মিডিয়ায় মোটামুটি প্রচুর সংজ্ঞা আমরা দেখে নিয়েছি। হ্যাঁ, প্রচুর ভালো বন্ধু, প্রচুর খারাপ বন্ধু, প্রচুর মাঝামাঝি বন্ধু, এরকম। কিন্তু ঘটনা হচ্ছে এই অমরজিৎ আর অরিজিৎ, মানে সেই কখনোই আমরা ডাইনোসর যুগে যাইনি, কিন্তু ঘটনা হচ্ছে যখন আমরা স্কুলে গেছি, যখন আমরা কলেজে গেছি, সেই সময়ে দাঁড়িয়ে অ্যাটলিস্ট এই বন্ধুত্বের মধ্যে এত কমপ্লিকেশন ছিল বলে আমার তো মনে হয়।
1: একদমই তাই। বন্ধুত্বের হয় না পদবী, বন্ধুত্বের নাকি বয়স বাড়ে না, মানে আমাদের বয়স বেড়ে যেতে পারে কিন্তু আমাদের বন্ধুত্বের বয়স বাড়বে না। এই তো দেখতে দেখতে অরিজিতের সঙ্গেই আমার বন্ধুত্ব কত বছরের হয়ে গেল, মানে জাস্ট যেন মনে হয় এই কদিন আগে দেখা হয়েছিল, কিন্তু আস্তে আস্তে হট সিটে বসে বসে আমরা যেন একটু বয়স বেড়ে গেল আমাদের।
2: রাইট, হয়তো মনের বয়স আমাদের একটুও বাড়বে না, সেটুকু আমরা কথা দিই। এবং ঘটনা হচ্ছে যে আমরা এই যে ঘন্টাটায়, মানে অ্যাটলিস্ট 10টা থেকে 11টা, আমরা চেষ্টা করব 14 থেকে একদম ব্যাপারটাকে ওই 6 ফয় অবধি টেনে নিয়ে যাওয়ার।
1: এক্স্যাক্টলি,
2: কারণ যতটা হয়ে যায় নতুন গান, তারপর তোমাদের সঙ্গে অবশ্যই আমাদের সেই তিনেককে তিনও থাকবে, সেটা লাস্ট ওভারে থাকবে। এবং এই বৃষ্টির দিনে আমরা দুজনে মিলে একটা ফাটাফাটি 3টে বৃষ্টির গান তোমাদের জন্য রাখবো। কিন্তু এই সময় আমাদের স্টুডিও ক্লক যেটা বলছে যে বৎস দুজন, তোমরা একটু 30 সেকেন্ডের জন্য ক্ষমা দাও, একটু একটা কাজ আছে, একটু ছোট্ট কাজটা সেরে নিই,
1: মানে একটা ছোট্ট কাজ রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে যখন ঘড়ি বলছে 10টা বেজে 1 মিনিট হয়ে 31 সেকেন্ড, যারা একটু পরে 107 FM রেইনবো টিউন করেছো তাদেরকে কিন্তু জানিয়ে দিই যে আমরা আজকে কারা কারা রয়েছি, অমরজিৎ এবং অরিজিৎ রয়েছি, সেটা কিন্তু তুমি জানোই। কিন্তু আজকের দিনে অর্থাৎ সোমবার রাত্রিবেলা এই সময়টা, অর্থাৎ 9টা বেজে 2 মিনিট থেকে 12টা পর্যন্ত আমরা কি রাখি, আমরা সেই ট্রেন্ডিং গানগুলো রাখি যেগুলো নিয়ে কিন্তু আমরা একটা টোটাল প্লেলিস্ট তৈরি করি, এবং যে প্লেলিস্টের আমরা নাম দিয়েছি কি, রেইনবো টপ 20।
2: 30 সেকেন্ড একটু রেস্ট করো।
3: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
4: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন, বিল কি তোর বাবা দেবে?
3: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: Yes, যখন এই মুহূর্তে ঘড়ি বলছে যে 10:06 হয়ে 29 সেকেন্ড হয়ে গেছে, তোমার মেসেজ কিন্তু এই মুহূর্তে পেয়ে গিয়েছি। আর সোনারপুর থেকে অদিতা আমাদেরকে মেসেজ করে দিয়েছো।
2: রাইট, অদিতা কি লিখছে? অদিতা লিখছে যে আমি গত সপ্তাহ ধরে বেশ অনেকবার অরিজিৎ সিং এর জালিমা গানটা শুনছি আর ওটা আমার ফ্যাভ হয়ে উঠেছে। রাইট, অ্যাবসলিউটলি
1: একদমই তাই। আর তোমার কাছ থেকেও কিন্তু জানতে চেয়েছি যে তোমার এই মুহূর্তে ফেভারিট সং, মানে যে গানটা কিন্তু তুমি এই মুহূর্তে বারবার করে শুনছো, এবং স্পেশালি যদি সেইটা বর্ষার এইরকম একটা ওয়েদারের সঙ্গে ম্যাচ করে যায়, মানে যেরকম ভাবে অমরজিৎ এবং অরিজিৎ ম্যাচ করিয়ে জামা কাপড় পরতে গিয়ে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে আর কিছু বলার কথা নেই আর কি, বুঝতে পেরেছো তো?
2: পুরো আজকে ছড়িয়ে গেছে বাবা।
1: একদমই তাই, মানে আমরা যে কিভাবে আসবো এসে পৌঁছবো সেটা নিয়ে প্রচন্ড আমরা ডাউটফুল ছিলাম। যাই হোক না কেন,
2: আদৌই তোমাদের সঙ্গে কথা বলতে পারবো কি না পারবো কি না এটাই আমরা কনফিডেন্ট ছিলাম না। মোটামুটি জাস্ট শো এর আমরা 10-12 মিনিট করে আগে স্টুডিওতে আসতে পেরেছি কোনোভাবে, কাক ভেজা বৃষ্টি ভেজা এই সমস্ত অবস্থায়। কিন্তু ঘটনা হচ্ছে এত কিছুর পরে 9903655992 এই নাম্বারে তোমাদের মেসেজ তো কখনো থামবে না। আসলে তোমাদের সঙ্গে আমাদের এই বন্ধুত্ব এইটা কোনোদিন বন্ধ হবে না, খুশি হয়ে যাক বাইরে।
1: এক্স্যাক্টলি।

0: আর এই মুহূর্তে কিন্তু মেসেজ রয়েছে, তোমার মেসেজ কিন্তু আমরা এই মুহূর্তে পড়ব।
1: অনুপম রায়ের গ্যাস বেলুন সব উড়িয়ে দাও, এই গানটা বারবার মনে পড়ছে আনোয়ার মোল্লা মহেশতলা থেকে আমাদেরকে। আচ্ছা, মানে আনোয়ার মোল্লাকে আমি জাস্ট একটা কথা বলতে চাই, মনে হচ্ছে একটু মনটা খারাপ।
0: মনটা খারাপ মানে না, এই মুহূর্তে যদি আমি ওড়ানোর জন্য চিন্তা ভাবনা করি, মানে আকাশের দিকে যদি তাকাই, আকাশটা এমন ভাবে মোটামুটি বৃষ্টি ঢেলে দিচ্ছে, আমাকে একটু ওয়েট করতে হবে আর কি। মানে
1: মানে এখন গ্যাস বেলুন ওড়াতে পারবো না,
0: কোনোভাবেই ওড়াতে পারবো না। আমরা যেটা এখন করতে পারবো সেটা হচ্ছে, যেহেতু আমরা ফ্রেন্ডশিপ ডে নিয়ে কথা বলছিলাম সেই কারণের জন্য, সং নাম্বার 14 এ আমরা তোমার জন্য একটা দারুণ গান রেখেছি, যে গানটা কিন্তু ওই অনেকজন বন্ধুকে ডেডিকেট করলে যে গানটা শোনানো যায় এই মুহূর্তে, সেই গানটাই কিন্তু ট্রেন্ডিং এ সং নাম্বার 14 এ। এই গানটা, সেই গানটা তোমার জন্য।
2: টপ 20 সং নাম্বার 14

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: yes rainbow top 20 অমরজিৎ আর অরিজিতের

0: ਓਨਲੀ 107 FM ਰੇਨਬੋ ਤੇ 9903655992 ਤੇ ਬੈਕ ਟੂ ਬੈਕ ਤੁਹਾਡਾ ਅਨੇਕਗুলো ਗਾਨ ਆਸਛੇ ਜੇ ਗਾਨਗুলো ਤੁਮਰਾ ਸੁਣਛੋ ਇਹ ਮੂਹਰਤੇ ਅਮਰਾ ਕਿਛੂ ਗਾਨ ਜੇਗুলো ਆਮਾਦਰ ਮਨ ਹੋਚੇ ਬੇਸ਼ ਆਜਕੇਰ ਜੰਨ ਖੂਬ অ্যাপ্রোপ্রিয়েট সেই গানের একটা দুটো আমরা হয়তো রেখে দিতে পারি যদি থার্ড আওয়ারে ফাইনাল আওয়ারে যদি আমাদের হাতে একটু সময় থাকে তাহলে আমাদেরও তো ভাবা একটু রেস্ট নিতে হবে তখন একটু তিন এককে তিনটা নয় প্লে করব তখন তোমার পছন্দের গানই নয় প্লে করব
1: একদমই তাই তোমার পছন্দের গানগুলোকে কিন্তু আমরা এই মুহূর্তে যেটা করছি ওই শর্ট লিস্টেড বলা হয় না মানে একটা শর্ট লিস্ট করার চেষ্টা করছি যে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ব্যাপারটা তাহলে এই গানটা রাখা যেতে পারে এই গানটা রাখা যেতে পারে এরকম একটা কারণ তোমার কাছ থেকে কিন্তু আমরা জানতে চেয়েছি এই রকম একটা বৃষ্টির ওয়েদারে তোমার সব থেকে ভালো লাগা একটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট গান যে গানটা কিন্তু তুমি বারবার শুনতে চাও এবং ধরে নাও প্রত্যেকদিনই একবার করে শোনো সেই রকম একটা গান কিন্তু এই মুহূর্তে তোমার কাছ থেকে জানতে চেয়েছি আর এই করতে করতে কিন্তু দেখতে পাচ্ছি 9903655992 তে তোমার মেসেজ চলে এসেছে
0: সেখানে বলছে যে অফিস তো আর ছুটি হলো না কিভাবে যে সাঁতার মারি আর যে মাঝি ফ্রম হুগলি বেগমপুর আচ্ছা প্লিজ নাহি দিন দিন গানটা চালাও প্লিজ প্লিজ প্লিজ প্রচুর নমস্কার এই নমস্কার আমরা নমস্কার মাথা পেতে নিচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে এই স্পেসিফিক গানটা প্লে করতে পারবো কিনা সেটা কনফার্ম নই এন্ড সেকেন্ডলি যেটা হচ্ছে যে অফিস তোমারও যেমন ছুটি নেই আমাদেরও ছুটি নেই সোমবার কাকে বলি বলো
1: আমরা তো যখন আসছিলাম তুমি তো সাঁতার কাটার প্ল্যান করছিলে আর আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা সাঁতারও
0: ফেলেছি
1: একদম মানে আমরা পুরোটাই সাঁতরে ফেলেছি
0: বাইক নিয়ে
1: একদমই তাই মানে বাইক নিয়ে ক্যাব নিয়ে কিভাবে যে আমরা সাঁতরে সাঁতরে এসেছি সেটা একমাত্র আমরা এবং আমাদের ক্যাপ্টেনরা জানে
0: অ্যাবসলিউটলি আর যেটা বিষয় সেটা হচ্ছে যে সবসময় না 13 নম্বরটা খুব একটা আনলাকি হয় না জানো তো আমরা ধরো আস্তে আস্তে একটু এখন নাম্বার 13 পৌঁছে এসেছি তো এই নাম্বার 13 যে বিষয়টা হচ্ছে যে সিনেমা থেকে যে গানটা প্লেলিস্টে 13 নম্বরে রয়েছে সেই সিনেমাটা হিট
1: একদমই তাই হিট এবং একদমই মে মাসের শেষের দিকে গানটা রিলিজ করেছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে ককটেল টু এর এই গানটা 19 মিলিয়ন ভিউ পেয়ে গিয়েছে এবং যখন গানটা দেখছিলাম না মানে গানটা শুনছিলাম এবং দেখছিলাম আর কি ব্যাপারটা বেশ ভালো লাগছিল এনজয় করছিলাম শাহিদ কাপুর তো তিনি তো রয়েছেন না হার্ট থ্রব কিন্তু কৃতি শ্যাননকে বড় ভালো লাগছিল আর কি জানো তো প্রচন্ড ভালো লাগছিল
0: আমাদের মাঝে মাঝে একটু এরকম ভালো লাগে কি করব এই ভালো মানুষদের মানে যাদের ভালো মন হয় তাদের ভালো লাগাটা একটু বাড়তে থাকে এই নিয়ে আর কথা বলে লাভ নেই
1: ব্যাপারটা আমরা নিজ গুণে ক্ষমা করে নেবো কিন্তু ব্যাপারটা হচ্ছে
0: নিজেরাই নিজেদেরকে ক্ষমা করে
1: একদমই তাই তার সঙ্গে আরো একজন রয়েছেন তো ককটেল টুতে তার কথা আমরা ভুলি কি করে 19 মিলিয়ন ভিউয়ের কথা যখন বললাম শুধুমাত্র কি শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন না তার সঙ্গে রয়েছেন রশ্মিকা মন্দানা
0: অ্যাবসলিউটলি আর সেই সব রশ্মি এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে গো সং নাম্বার 13 এ
1: ইয়েস একদমই তাই মাশুকা শুনে নেবেন কি ককটেল টুতে গেম মুহূর্তে 107 এফএম রেইনবো তে সং নাম্বার 13
0: তোমার জন্য এটা কিন্তু রিয়েলি শোনাবো
1: ইয়েস
2: টপ 20 Top 20. Song number 13.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: তোমার সঙ্গে এবং আমরা জানি যে ধরো এই যে আমরা তোমার সঙ্গে আড্ডা মারি, কখনো কখনো মনের কথা খুলে বলে ফেলি, হ্যাঁ তাতে হয়তো একটু সময় বেশি চলে যায়। তোমরা কেউ কেউ ভাবতে পারে বাবা এই দুটো ছেলে কেন এত বকবক করছে, কিন্তু আমরা এইটুকু বিশ্বাস করি যে তোমরা কখনোই আমাদের কিছু মাইন্ড করো না, মানে আমাদেরকে কিছু মনেই করো না, আমাদেরকে ভীষণ বাড়ির লোক মনে করো, তাই না?
2: একদমই তাই। মানে অনেক সময় আমরা এরকম বলি না, নেভার মাইন্ড, হ্যাঁ নেভার মাইন্ড, মানে ওই নেভার মাইন্ড করতে করতে যেটা হয়েছে সেটা হচ্ছে নেভার মাইন্ড, মানে মাইন্ডে কোনো কিছু না নিয়ে বরঞ্চ মাইন্ডে একটা বিষয় সেটা সিনেমাটা নিয়ে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত ধরা দিয়ে দিয়েছেন।
1: ট্রু, আর নেভার মাইন্ড অনেকদিন পর একটা বাংলা সিনেমা, এবং যে বাংলা সিনেমায় প্রথমবার ডেবিউ পরিচালককে আমরা পেয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা সেখানে আমরা রূপম ইসলামের যে গানটা, সেই গানটা অলরেডি কিন্তু প্রচুর রিলে রিলে ছড়াছড়ি হয়ে গেছে, এবং এই নিউজ ওই নিউজ সেই পোর্টাল ওই পোর্টাল সবাই মিলে রূপম ইসলাম সেই গাড়ি থেকে নামছে, পার্টিতে ঢুকছে, গান লঞ্চ করছে, গান গাইছে, সেটা হই হই রই রই কাণ্ড।
2: আর এবং এক্ষেত্রেও কিন্তু আরও একটা বিষয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু দেখেছি রূপম দা কী ভালো লাগছে কী ভালো লাগছে এই করতে করতেই কিন্তু জুন মাসের 30 তারিখে কিন্তু গানটা রিলিজ করে গিয়েছিল। এখনও পর্যন্ত বাংলা গান হিসেবে খুব একটা মন্দ নয়, 17,109 ভিউ হয়ে গিয়েছে, এবং অনুভূতির গভীরতা, স্মৃতির আবেশ এবং তার সঙ্গে রূপম ইসলাম, এই তিনটে যদি একসঙ্গে কম্প্যাক্ট হয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে একটা এরকম গান তৈরি হয়ে যায় যে গানটা কিন্তু
1: বাংলা গানের পাশেও থাকাটা আমাদের উচিত।

0: ჯოგოდ ნიქტებავი.
1: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো Rainbow Top 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
2: 9903659992 তে তোমার মেসেজ। হাই অমরজিত আর অরজিত, তোমাদের ফ্রেন্ডশিপের শুভেচ্ছা নিও। তোমরা 2025-এর 14 নভেম্বরের সোমবার টপ 20 প্রোগ্রাম করেছিলে, মানেটা কি?
3: ওয়াও ওয়াও ওয়াও ওয়াও ওয়াও,
2: মানে 2026-এর প্রথম আমার এই বৃষ্টি ভেজা দিনে, মানে মানে কি
3: ভাবা যাচ্ছে না, এই এইটা ভাবা যাচ্ছে না।
2: প্রীতিপাল, আপনার প্রতি আমাদের কুর্নিশ, মানে
3: এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই।
2: তুমি যা করে দিলে এটা ভাবা যাচ্ছে না।
3: লেট মি হ্যাভ ইট বিফোর ইউ,
2: নাকি
3: মানে এটা এটা ভাবা যাচ্ছে না, মানে আমরা নিজেরাই হয়তো মানে ভুলে গেছি, তাই না?
2: হয়তো কি, আমার তো পুরোটাই
3: ভুলে গেছি আর কি, একদমই।
2: আবার তো আগের শো কার সঙ্গে করলাম মনে পড়ে
3: না। এটা এটা মানে এটা এডু এইটা না, এডু
2: অতিরিক্ত
3: বেশি হয়ে গেছে আমার কিন্তু মনে আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই মুহূর্তে যখন 10:24 হয়ে 53 সেকেন্ড হয়ে গেছে, মানে যারা একটু পরে টিউন করেছে 107 FM রেইনবো, তাদেরকে জানিয়ে দিই আজকে টপ 20-তে অমরজিৎ এবং অরিজিৎ তোমার সঙ্গে রয়েছে, এবং ঠিক কি বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে।
2: কথা হচ্ছে টপ 20 নিয়ে, মানে রিসেন্টলি কোন গানগুলো তোমরা একটু লুপে বেশি শুনেছো, বেশিবার করে শুনেছো, সেই সমস্ত গানের একটা অর্ডার, এবং সেই অর্ডার হচ্ছে 20 থেকে আমরা সেই অর্ডারে নিয়ে যাচ্ছি হচ্ছে 1-এ। তার মধ্যে অলরেডি আমরা আমাদের এই জার্নি 12 পর্যন্ত চলে এসেছি, এবার 11 থেকে আমাদের এই জার্নি শুরু হবে। 11 নম্বরে অমরজিৎ কোন গানটা রয়েছে?
3: 11 নম্বরে যে গানটা রয়েছে, মানে সেই গানটার ক্ষেত্রে একটা কথা বলাই যায়, ওই আমরা অনেক সময় বলতাম না, যখন কোনো অপশান থাকবে না তখন 11 নম্বর বাসে চলে যাও, মানে ব্যাপারটা হচ্ছে কি হাঁটিয়া হাঁটিয়া চলে যাও। কিন্তু আমরা এখানে শুধুমাত্র হেঁটে হেঁটে নয়, আমরা গানের উপরে ভর করে কিন্তু সং নাম্বার 11-এ চলে এসেছি। এবং সং নাম্বার 11-এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সেই ছবি, সেই সিনেমার গান, যে সিনেমার নাম কিন্তু ম্যায় ওয়াপাস আউঙ্গা, ওয়াপাস না ওয়াপাস, এই নিয়ে একটা কনফিউশন
2: হয়েছিল কি উচ্চারণ হবে সেই নিয়ে।
3: একদমই তাই, সেটা নিয়ে কিন্তু রয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গানটা রিলিজ করে গিয়েছিল কিন্তু জুন মাসের 18-তে, এবং এখনো পর্যন্ত কিন্তু 83,50,947, অর্থাৎ 83,50,000 ভিউ কিন্তু এই গানটায় হয়ে গেছে। এবং যে গানটা আমরা শোনাতে চলেছি এই মুহূর্তে, তেরে পাস মে, এই গানটা কিন্তু লিরিক্স লিখেছে ইরশাদ কামিল, এবং গানটা কিন্তু গেয়ে গেছে দীপালি সাহায়। এই কারণের জন্যই কিন্তু আমাদের গানটা বেশ ভালো লেগেছে, তার কারণ হচ্ছে গানটা কিন্তু এই মুহূর্তে ট্রেন্ডিং এ রয়েছে, সং নাম্বার 11 কিন্তু এই মুহূর্তে তোমার জন্য 107 FM রেইনবোতে।
1: Top 20. Top 20. Song number 11. Song number 11.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: হ্যাঁ রেইনবো টপ 20 তে আপনার মেসেজ পড়বো। আপনি লিখেছেন বড় করে আমার মেসেজটা বলুন, আমি আপনার মেসেজ অলরেডি কিন্তু পড়া হয়ে গেছে, কিন্তু আপনার গানটা যে গানটা রেখেছেন না সেই গানটা কেন বলিনি জানেন? সেই গানটা স্পেসিফিক্যালি আমরা একটু তিন এককে তিনে প্লে করব। সুশান্ত সেনগুপ্ত ফ্রম রাঁচি ঝাড়খণ্ড, বৃষ্টিতে রাঁচির ওই তিনটে ফলস মানে হুন্ড্রু জোনা আর একটা কি নাম আছে ভুলে যাচ্ছি, ওই তিনটে ফলস মানে একটা হই হই রই রই দেখতে হয় এই সময়। যাই হোক, আপনি একদম প্রকৃতির কোলে থাকেন, এনজয় করুন, আর আপনার গানটা আমরা রাখবো অবভিয়াসলি আমাদের এই
2: একদমই তাই। মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই জলপ্রপাতের কথা বলতে গিয়ে যেটা হয়েছে, মানে আমরা যখন শহর কলকাতাতে বসে বসে একটুখানি জলের কথা ভাবছিলাম, মানে আর কি যে একটু বৃষ্টি হলে ভালো হয়, বেশ দুপুরবেলা চিকেনটা বেশ ভালোই হয়েছে, লেগ পিসটা বেশ ভালোই ছিল, এইরকম যে ব্যাপার স্যাপারগুলো মানে আমাদের মধ্যে যেটা হয় আর কি, তোমরা যেরকম হোয়াটসঅ্যাপ করছো আমার এবং অরিজিতের মধ্যেও কিন্তু এরকম একটা হোয়াটসঅ্যাপ চলাচলি চলতেই থাকে আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারপরে যেটা হয়েছিল আর কি, বৃষ্টি আমাদের কথাটা শুনে নিয়েছিল আর কি, মানে ওভার হিয়ার করেছিল, ওর তো একটা ওইরকম স্বভাব রয়েছে আর কি। মানে বৃষ্টি বলতে আমি আকাশের বৃষ্টির কথা বলছি আর কি। ও আকাশের বৃষ্টি আর কি,
1: ঝিনটির কথা বলো?
2: না না না না, আমি সিলুদাকে এখানে টানিনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বৃষ্টি আমাদের কথা শুনে নিয়ে যেটা হয়েছিল প্রপাত ধরণী তলে, মানে যেটা হয়েছে আগে জলপ্রপাতের কথা, মানে একদম জল এমন ভাবে পড়তে শুরু করেছিল, আমরা ভাবছিলাম যে হ্যাঁ অমরজিৎ আর অরিজিৎ আজকে দেখা হলে হয়। ফাইনালি আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে অলরেডি তোমাকে দশখানা গান শুনিয়ে দিচ্ছি এবং একদম মাঝামাঝি মানে 50-50 পজিশনে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। সং নাম্বার 10 এ কিন্তু অলরেডি চলে এসেছি এবং সং নাম্বার 10 এ যে গানটা আমরা রেখেছি সেই গানটাও কিন্তু একটা হৃদয়ের আলাদা ধরনের অনুভূতি। মানে অরিজিনাল গানের কথা আমরা যখন বলি আমাদের ভালো লাগে, অরিজিনাল গান শোনাতে আমাদের ভালো লাগে, সেই কারণের জন্যই কিন্তু আমরা এই মুহূর্তে বাংলা একটা অরিজিনাল রেখেছি।
1: রাইট, আর এই বাংলা অরিজিনাল গিয়েছে হচ্ছে রাজ বর্মণ, যার গলার মধ্যে একটা রাজকীয় ব্যাপার কিন্তু রয়েছে, মিষ্টি ব্যাপার রয়েছে, খুব মন ছুঁয়ে যাওয়া রাজ বর্মণের সাউন্ড ট্র্যাকগুলো থাকে, আর সেই রাজ বর্মণের গান থাকবে ওরে ও জালিমা। এখন ওটা জালিমা হবে না জালিমা হবে,
2: মানে যখন আমরা বাংলায় কথাটা বলবো তখন বুঝতে পারছি না যে জালি বলবো না জালি বলবো, সেটা আমরা কিছু জানি না, মানে বারবার আবার বাংলা উচ্চারণটা করতে গেলে হ্যাঁ নিজেদের সম্পর্কে কেমন একটা জানি এরা ফিলিং হয়, বুঝতেই পারছো আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে 9903653992 তে তোমার মেসেজ কিন্তু রয়েছে, হৃদয়ের একটা অনুভূতি মানে একটা গভীর অনুভূতি, ভালোবাসা আবেগ এই সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু রাজ বর্মণ দারুণ গানটা গেয়ে দিয়েছেন, এবং সবথেকে বড় কথা হচ্ছে এইখানে গানটা সুর করেছেন কিন্তু ঈশান মিত্র, আর কথায় কথায় মোটামুটি প্রেমের গল্প বুনে দিয়েছেন কিন্তু বারিশ। আর কিছু কি বলতে, মানে আর আলাদা করে কিছু বলতে হবে, মানে
1: বলার সেটা হচ্ছে স্টুডিও ক্লক বলছে রাত 10:31 হয়ে 37 সেকেন্ড হয়ে গেছে, সো দ্যাট আমাদের হাতে সময় কমছে, এবং যেটা বাড়ছে সেটা হচ্ছে তোমাদের রিকোয়েস্ট আর তার সঙ্গে আমাদের বাকি গানগুলো সঠিক সময় প্লে করার একটা টাইট বাই টাইম লাইন।
0: টপ 20 Top 20 Song number 10

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20 রেনবো টপ 20 তে আমরা রয়েছি আর এই মুহূর্তে 9903659992 সেই চেনা নাম্বার এবং সেই নাম্বারে কিন্তু তোমার মেসেজ রয়েছে। সেই মেসেজ অর্থাৎ যে মেসেজের টপিকটা কিন্তু আমরা একটু আগেও দিয়ে দিয়েছিলাম, আরও একবার তোমাকে বলে দিচ্ছি যারা একটু পরে টিউন করেছো, এই সময় মানে এই রকম একটা ওয়েদারে যে গান তুমি সবথেকে বেশি বার শুনে ফেলেছো সেটা হতে পারে যে গত 10 দিন ধরে তুমি সেই গানটা বেশি করে শুনছো, বা এরকম হতে পারে তোমার রোজই মোটামুটি সেই গানটা একবার করে অন্তত প্লেলিস্টে থাকতেই হবে, একবার শুনতেই হবে, মানে মোটামুটি হেডফোন ফোনটা কানে নিয়ে নাও আর সেই গানটা কিন্তু প্রথমেই একবার প্লে করে ফেলো, বা হয়তো দেখা গেল ঘরের কোনো একটা কাজ করতে করতে অফিসে কোনো একটা ফাঁকা সময়ে তুমি সেই গানটাকে বারবার শুনতে পছন্দ করো, সেই রকম কোনো একটা গান কিন্তু এই মুহূর্তে তোমার কাছ থেকে জানতে চেয়েছি।
1: রাইট, আর সেরকমই একটা গান আমাদেরকে জানিয়েছে রাজশ্রী সাঁতরা ফ্রম বজবজ কলকাতা 137, লিখছে জুবিন গার্গের গাওয়া মায়াবিনী।
0: ওয়াও, একদমই তাই, এবং সবথেকে বড় কথা
1: এই গানটা বেশি শুনছে।
0: এক্স্যাক্টলি, মানে যেদিনকে জুবিন গার্গ আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন তারপর থেকে মনে হয় এই গানটা সব থেকে বেশিবার প্লে করেছে সবাই, মানে বেশিবার শুনতে চেয়েছে, এবং স্পেশালি যারা মঞ্চ করো তারা কিন্তু জানো যে মঞ্চে কিন্তু সব থেকে বেশি এই গানটাই প্লে করা হয়েছে। একদমই তাই।
1: এবং আরো একটা মেসেজ রয়েছে গোপাল সিনহা ফ্রম মধ্যমগ্রাম বসুনগর, লিখছে যে প্রথমেই বলি যে সদ্য চলে গেল 24শে জুলাই, আমাদের সকলের নয়নের মণি চিরকালের মহানায়কের প্রয়াণ দিবস, আর সেই জন্য আমি গত সপ্তাহের আগে থেকেই একটা ফ্ল্যাশব্যাক মোডে চলে গেছিলাম, আর এই ভরা বর্ষাকালে আমার মন গুনগুনিয়ে উঠেছিল দেবদাস ছবির কিংবদন্তি শিল্পী মান্নাদের কণ্ঠে সেই জনপ্রিয় গান শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, সপ্তপদী ছায়া ছবির সেই চিরকালীন রোমান্টিক গান হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া এই পথ যদি না শেষ হয়, আর আমার স্থির

0: বিশ্বাস যে এই সমস্ত গান বাঙালি মনের মণিকোঠায় একদম উজ্জ্বল হয়ে আছে এবং থাকবে।
1: সিরিয়াসলি, মানে এই শাওনো রাতে যদি এই গানটার কথা যখন তুমি বলছিলে, আজকে যখন আসছিলাম আমরা, এই গানটার কথা সত্যি মানে কোইনসিডেন্টলি আমারও কিন্তু এই গানটার কথা মনে হচ্ছিল, কেন জানি না তোমার সঙ্গে আমার কিন্তু পছন্দ ম্যাচ করে গেল। আর এই মুহূর্তে যে গানের কথা আমরা বলবো, সেই গান কিন্তু সং নাম্বার 9 এ রয়েছে। গত সপ্তাহে তোমরা যখন এই গানটা শুনেছিলে তখন কিন্তু সেটা নিউ এন্ট্রি হয়েছিল এবং সং নাম্বার 20 ছিল। এই সপ্তাহে কিন্তু প্রমোশন হয়ে গেছে, মানে সং নাম্বার 9 চলে এসেছে। কিন্তু সং নাম্বার 9 যে গান আমরা শুনবো সেই গান কিন্তু আলফা সিনেমার গান, এবং সেখানে কিন্তু আলিয়া ভাট, শ্রাভারি এরা কিন্তু অভিনয় করেছেন। এবং তার পাশাপাশি কিন্তু এই গানটা নিয়ে বেশ কিছু একটা কথা বলার রয়েছে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু মিউজিক করেছেন রঞ্জ এবং আবির, এবং তার সঙ্গে এই গানের লিরিক কিন্তু লিখেছেন কুমার। ন্যাচারালি সং নাম্বার 9 কিন্তু এই মুহূর্তে তোমার জন্য সেই গানটাই আমরা রাখলাম 107 FM রেইনবোতে।
2: Top 20. Top 20. Song number 9. Song number 9.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: যেটা সবচেয়ে ভালো লাগছে টপ 20 তে আজকে আমাদের এই গানের যে একটা ব্লেন্ডিংটা সেইটা ভীষণ ভালো হয়েছে, মানে ব্যালেন্সটা বলতে পারো, সেই ব্যালেন্সটাও ভীষণ ভালো হয়েছে। মানে তোমরা শুনেছো, আমরা সেটাকে একটা লিস্ট করেছি, সেই লিস্টে এই দুটো যদি হিন্দি সাউন্ড ট্র্যাক থাকে তারপরেই ঠিক একটা করে বাংলা সাউন্ড ট্র্যাক চলে আসছে এবং তার মধ্যে আবার কিন্তু অরিজিনালসও থাকছে।
2: একদমই তাই, অরিজিনালস থাকছে আর অরিজিনাল হিসেবে মানে এখন যে গানটা আমরা শুনতে চলেছি সেই গানটার কিন্তু 1,96,039 মানে প্রায় 1,700,000 কাছাকাছি ভিউ পৌঁছে গেছে এবং সেটা একটা বেঙ্গলি ডান্স সং। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা সেটা হচ্ছে একটা বেঙ্গলি অরিজিনাল সং। এই গানটা কিন্তু গেয়ে দিয়েছে স্নিগ্ধজিৎ ভৌমিক। আমরা সবাই জানি স্নিগ্ধজিৎ মোটামুটি একটা রক পারফরমেন্স করে
1: এবং স্নিগ্ধজিৎকে পরে পূজো এই গানটা গাইতেই হবে।
2: একদমই তাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার সঙ্গে কিন্তু রয়েছে পৌশালী, মানে পৌশালী বলতে যায় যে পৌশালীর গান আমরা মোটামুটি ফোক গান হিসেবেই পৌশালীকে সব থেকে বেশি শুনি, কিন্তু পৌশালীও কিন্তু এইখানে কিন্তু রয়েছে।
1: পৌশালী বললি
2: উমা, তাই নাকি? যাই হোক না কেন, সেই বিষয়ে

0: এর মধ্যে আমরা ঢুকছি না। আপাতত আমরা যেটা বলবো সেটা হচ্ছে 9903653992 তে কিন্তু তোমার মেসেজ রয়েছে এবং তোমার কাছ থেকে কিন্তু আমরা জানতে চাইছি যে এই মুহূর্তে তুমি সেই গান যে গান সব থেকে বেশি শুনে ফেলেছো এবং প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে শুনছো সেই গানটা। আর ওই মোটামুটি যখন আমরা টিনেজার ছিলাম, মানে টিনেজ যখন আমরা ক্রস করছিলাম বা সেই সময়টা যখন ছিলাম, তখন একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের হাতে তো অত তখন ফোন বা সেই মুহূর্তে কিন্তু অত অ্যান্ড্রয়েডের এই রকম ব্যাপার স্যাপারগুলো তখনও কিন্তু আসেনি। তখন আমাদের যেটা হতো সেটা হচ্ছে যে এক পলকে একটু দেখা যদি হতো, তারপরে একটা কথা আমাদের মুখ দিয়ে বেরোতো, ইস
1: নামটাই তো জানা হলো না।
0: একদমই তাই, মানে রাস্তাঘাটে যখন আমরা বেরোতাম না কেন, যদি কারোর সঙ্গে দেখা হতো এবং যদি তাকে আমাদের মোটামুটি ভালো লাগতো, আমরা প্রথম থেকে ভাবতাম যে কীভাবে তার সঙ্গে কথাটা পারবো। ফাইনালি হয়তো তাকে গেল, কথা হলো, বন্ধুত্ব হলো, সমস্ত কিছুই হলো, কিন্তু ইস যা বাসটা ছেড়ে বেরিয়ে চলে গেল, আমরা জানিও না যে সে কোথায় নামবে, তার নামটা কিন্তু জানা হলো না। নামটা কি আজও না জানা থেকে গেছে?
1: বৃদ্ধজিৎ সেটাই বলছে যে ভাই নামটা বলে যায় অ্যাটলিস্ট।
0: ইয়েস একদমই তাই, সং নাম্বার 8 কিন্তু সেই রকমই একটা নাম না জানা গল্প তোমার জন্য 107 FM রেইনবোতে।
2: টপ 20, টপ 20, সং নাম্বার 8, সং নাম্বার 8।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
2: top 20 তে ব্যাক টু ব্যাক তিনটে গান শুধু তোমার জন্য
1: FM rainbow তে তিনে কে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: Yes, yes, yes, আমরা কোথাও যাইনি, একদম অরিজিৎ আর অরিজিৎ তোমার সঙ্গে টপ টোয়েন্টিতে লাস্ট আওয়ারে আমরা চলে এসেছি এবং আমরা মোটামুটি আর 7 6 5 4 3 2 1 এই জার্নিটা বাকি রয়েছে, রাইট?
2: এক্স্যাক্টলি তাই, সেটা বাকি রয়েছে। তোমরা তিনেকে তিন গানের হ্যাট্রিক শুনছিলে আর এই হ্যাট্রিক করতে করতেই যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা আর একটু বেশি, মানে আরে যাকে বলে একদম দম নিয়ে একদম নতুনভাবে নতুন ঘন্টায় কিন্তু চলে এসেছি। 11:04 হয়ে 18 সেকেন্ড অলরেডি হয়ে গেছে অমরজিৎ এবং অরিজিৎ তোমার সঙ্গে, আর এই একদম লাস্ট আওয়ার মানে কে বলে পাওয়ার প্লে করা,
1: রাইট? আর সেই পাওয়ার প্লেতে আমরা আর কোনো রকম কোনো সময় নষ্ট করবো না, একদম ডিরেক্টলি আমরা যাবো না সং নাম্বার 7, এবং সং নাম্বার 7 হচ্ছে আরও একবার ককটেল 2 থেকে, আর সেখানে বন্ধু 2.0। ইয়াস, এই গানটায় ট্রোল হলো কিনা জানি না, কিন্তু গানটা আমাদের তো পছন্দ হলোই।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: বৃষ্টির আবেশ হৃদয় নদী উথাল হলো আজি, হৃদয়ে খেয়া বাইছে দেখো আজ এই মন মাঝি, সাগর নদীর মিলন মেলায় বৃষ্টির আবেশ পায়, মোহনার দিকে মন ছুঁতে যায়, হৃদয়ে বৃষ্টি চায়, আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘৌরিয়া, থ্যাংক ইউ সো মাচ পায়েল এত মিষ্টি করে লেখার জন্য। অদিতি, অদিতি আমাদেরকে টেক্সট করছে, অদিতি হচ্ছে অরিজিৎ সিং এর তোমার মেসেজ পড়েছি, ওকে ডান, প্রচুর এত আনরিড মেসেজ পড়ে রয়েছে,
2: প্রচুর মেসেজ কিন্তু আমাদের কাছে রয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে মানে বৃষ্টি মানে বৃষ্টির একটা থিম সং হতে পারে যে গানটার কথা তুমি বললে, সত্যি কথা বলতে গেলে এই গানটা কিন্তু অমরজিৎ এবং অরিজিতের খুব ভালো লাগার ভালোবাসার একটা গান। 11:08 হয়ে 14 সেকেন্ড যখন অলরেডি হয়ে গেছে তখন এই মুহূর্তে।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20 অমরজিতার অরিজিত আর স্টুডিও ক্লক রাত 11:12 হয়ে 44 সেকেন্ড। হ্যালো, আমি অভিষেক ঘোষ, ওলেক টাউন কালিন্দি থেকে। তাকে আর আমার সব থেকে বেশি শুনতে ইচ্ছে করে বারাসাত থেকে। আচ্ছা কি, ও বরসাত কে মৌসুম মে তনহাই ক্যা,
2: বরসাত কে মৌসুম মে এক্স্যাক্টলি তাই,
1: রাইট রাইট,
2: আবি জিন্দা হু তো জিনে নে ধো।
1: চলো, এরকম গান প্রচুর প্রচুর লিস্ট রয়েছে, সেই লিস্টগুলো আমরা চেষ্টা করব, যদি আমাদের যে নরমাল মানে যেটা আমাদের স্কেডিউলড যে প্লেলিস্ট রয়েছে সেটা শোনানোর পর যদি আমরা সময় পাই অবশ্যই সেটা প্লে করার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা কত নম্বরের দিকে যাচ্ছি?
2: এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু

0: অরিজিৎ এবং অমরজিতের মধ্যে একটা কথা হচ্ছিল যে আচ্ছা এই গানটাকে কি আমরা আমাদের প্লে লিস্টে রাখতে পারি, এর একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি বলিউড সংস এর মধ্যে কিন্তু অনেক বেশি বেশি করে পাঞ্জাবি ওয়ার্ড সেগুলো কিন্তু এই মুহূর্তে এন্ট্রি নিয়েছে।
1: অ্যাবসলিউটলি, মানে তুমি শুনতে শোনার সময় বুঝতে পারবে না যে এটা আদৌ কি হিন্দি গান শুনছি
0: একদম,
1: মানে কোথা থেকে এই এতগুলো একটা শব্দের জগা কিছু। মানে আগে আমরা ধরো গজলে যেটা পেতাম সেটা হচ্ছে উর্দু কিছু বেশ শব্দ পেতাম,
0: একদমই তাই।
1: এখন এটা এই পাঞ্জাবি শব্দের প্রতি কিন্তু একটা ট্রেন্ড দেখা যাচ্ছে বিভিন্ন,
0: তেনু মেনু এই এই শব্দগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বলিউড যে সমস্ত হিন্দি গান সেই হিন্দি গানের মধ্যেও কিন্তু এই শব্দগুলো কিন্তু চলেই এসেছে আর কি। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা বলতে পারি 28th of July কিন্তু রিলিজ করে গিয়েছে গানটা। এই গানটা কিন্তু একটা অরিজিনাল সং এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গানটায় 10,35,716 মানে প্রায় 10.5 লক্ষর কাছাকাছি কিন্তু ভিউ হয়েছে এই গানটাতে।
1: অ্যাবসলিউটলি, আর যখন এতটা ভিউ, যখন এতটা ওই বেশ আড়া বেশ হই হই ব্যাপার রয়েছে গানটার মধ্যে, পাঞ্চ রয়েছে যেটা সবচেয়ে বড় কথা। এবং যে কোনো গানের মধ্যে যদি হিন্দি গানের মধ্যে এই পাঞ্জাবি যে শব্দ যখন ঢোকানো হয় তখন সেই গানে কিন্তু একটা পাঞ্চ ব্যাপারটা তো
0: একদমই তাই। এবং এখানে একটা পাঞ্চ লাইন, একটা অন্যরকম পাঞ্চ লাইন বলবো, যেটা শুনলে কিন্তু মানে জাস্ট ছিটকে বেরিয়ে চলে যাবে, সেটা হচ্ছে গানের মিউজিক কম্পোজার তিনি হচ্ছেন হরপ্রীত সিং এবং গানের অ্যারেঞ্জার এবং মিউজিক প্রডিউসার হলেন স্বরূপ চট্টোপাধ্যায়।
1: এইটা কিন্তু অদ্ভুত পাঞ্চ, মানে
0: ভাবা যাচ্ছে হরপ্রীত সিং এর সঙ্গে স্বরূপ চট্টোপাধ্যায়, মানে দুটো মিলিয়ে যেটা হয়েছে সেটা কিন্তু ভাবা যাচ্ছে না আর কি।
1: ট্রু, তো যেটা ভাবা যাচ্ছে না সেটাই তারা করে ফেলেছেন, তো সেই কারণেই গানটা রয়েছে 6 নম্বরে। আর তোমাদের সেই গানটাই আমরা এখন প্লেও করব।
2: Song number 6 Song number 6

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM রেইনবো রেইনবো টপ 20 রেইনবো টপ 20
2: দর্শক মৌসম।

0: একদম একদম ঠিকঠাক তালিমটা হয়েছে, যা মোটামুটি যা শুনে বুঝতে পারছি আর কি ব্যাপারটা ঠিকই আছে আর কি। হ্যাঁ, আসলে ব্যাপারটা দেখতে হবে তো, ভোকালিস্ট গাইছে বলে কথা ন্যাচারালি এখানে আমাদের কোনো খুঁত ধরার জায়গা নেই, কারণ এই মুহূর্তে কিন্তু আমরা একদম মানে টকবক টকবক টকবক করে মানে ঘোড়া ছোটাচ্ছি আর কি।
1: রাইটার অভিষেকের গানের সঙ্গে আমরাও বেশ ওখানেই ওই সময়টায় চলে গেছি, সেই গলায় হারমোনিয়াম নিয়ে নাসিরুদ্দিন শাহ গাইছেন।
0: একদমই তাই, একদমই তাই।
1: চলো, বাট এই মুহূর্তে আমাদের যেতে হবে যেটা, সেটা হচ্ছে যে আরেকটা বাংলা ট্র্যাকে যেতে হবে, ঠিক আছে,
0: এক্স্যাক্টলি
1: সাউন্ড ট্র্যাকে আমরা 5 নম্বরে যাব, এবং সেখানে গানটার নাম যদি বলি সেটা হচ্ছে আলো মাখি আয়।
0: একদমই তাই, আলো মাখি আয়। এই গানটা কিন্তু এই মুহূর্তে তোমার জন্য সং নাম্বার 5 এ রয়েছে, আর সত্যি কথা বলতে গেলে গানটা না বড় ভালো গান, জানো তো,
1: মিষ্টি গান, সোভার গান, এবং যেটা সবচেয়ে বড় কথা আমরা রিসেন্ট গানের মধ্যে যেটা পাই সেটা হচ্ছে মেলোডিটা বড় অভাব হয়ে যায়, কারণ অনেকেই বলে থাকেন যে গান তো এখন স্টুডিওয়ে তৈরি হয় না, গান বাড়িতে তৈরি হয়, আর এই বাড়িতে তৈরি হওয়াতে একটা অদ্ভুত ছকে ছকে তৈরি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এই গানটার মধ্যে একটা মেলোডি রয়েছে, একটা সুন্দর ছুঁয়ে যাওয়া মুহূর্ত রয়েছে যেটা এই গানটাকে হুক করেছে কিন্তু, এবং তাই এই গানটা একদম 9-9 করে 20 থেকে 5-এ।
0: একদমই তাই, 20 থেকে 5-এ কিন্তু এই গানটা চলে এসেছে, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 9,11,49 ভিউ রয়েছে, এবং গানটা কিন্তু রিলিজ করে গিয়েছে জুলাই মাসের 20 তারিখে, এবং সেক্ষেত্রে কিন্তু বাংলা গান হিসেবে এবং বাংলা অরিজিনাল হিসেবে কিন্তু এই গানটা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে, আমাদের প্লেলিস্টে কিন্তু এই গানটা রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আজকে আমরা এই যে রেনবো টপ 20-র যে লিস্টটা সাজিয়েছি সেই লিস্টটা কিন্তু আমরা একটু অন্যরকমভাবে সাজিয়েছি, মানে কীরকমভাবে বলো তো, প্রত্যেকটা 5টা গান অন্তর অন্তর আমরা কিন্তু একটা বাংলা গান রাখার চেষ্টা করেছি যেটা কিন্তু ট্রেন্ডিং এ,
1: অ্যাবসলিউটলি। এবং এই গানগুলো তো আমরা এই এই প্রোগ্রামে আমরা জোর করে কিছু আনতে পারি না, যেটা ট্রেন্ডে থাকে, যে গানটা তোমরা শোনো সেই গানটাই আমাদেরকে আনতে হয়। সো দ্যাট, এই যে আমরা একটু আগেই বলছিলাম যে আমাদের দুটো গানের মধ্যে ভীষণ রকমভাবে দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়েছে।
0: একদমই তাই, আলো মাখি আয় এই গানটা কিন্তু গেয়ে দিয়েছে অলরেডি মোহাম্মদ ইরফান, এবং তার সঙ্গে অরুণিতা কাঞ্চিলাল, এবং গানের মিউজিক করেছে ডাব্বু, এবং লিরিক্স লিখেছে কিন্তু রাজীব। সুতরাং বাংলা নতুন গান হিসেবে একটা বিউটিফুল রোম্যান্টিক সং, যদি তোমরা একটু লাভ সং, একটু মেলোডি, একটু সোলফুল ইমোশন যদি তোমরা পছন্দ করো, তাহলে কিন্তু তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সিলেকশন এই গানটা হতে পারে। সং নাম্বার 5 এই গানটা কিন্তু আমরা তোমার জন্য রেখেছি রেনবো টপ 20 তে।
2: টপ 20, টপ 20, সং নাম্বার 5, সং নাম্বার 5।

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20 rainbow টপ 20

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন,
1: সাত সুরে সারাদিন আমরা আপনার সঙ্গেই থাকি, তোমার সঙ্গেই থাকি। আর দেখতে দেখতে আমরা আর মাত্র ওই আধ ঘন্টা মতো রয়েছে আর কি। তো হাতে এখনও মোটামুটি আমাদের দুটো তিনটে গান বাকি রয়েছে, রাইট?
2: একদমই তাই,
1: 4-3-2-1,
2: একদমই তাই, 4-3-2-1 বাকি রয়েছে। এবং তার সঙ্গে কিন্তু আমরা আরও একটা কাজ করে থাকি তোমাদের জন্য, খাটাখাটনি করে কিন্তু একটা, মানে আমরা একটা স্টুডিও বানিয়ে ফেলেছি আর কি। হ্যাঁ, আমাদের হোম স্টুডিও যাকে বলে, এবং সেই হোম স্টুডিওতে কিন্তু আমরা একটা দারুণ কাজ করে ফেলেছি। সেইটা হচ্ছে এই যে, যারা যারা অনেক পরের দিকে এসে আমাদেরকে টিউন করেছো 107 FM রেইনবোয়, আজকে টপ 20 অনেকগুলো গান যারা যারা মিস করে গেছো, তারা ভাবছে ইস ইস নামটা কি জানা হলো না, না না না না, নামটা মানে বলতে গানের নামটা কি জানা হলো না। সেই গানের নামটা জানতে গেলে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে, আমরা সং নাম্বার 1-এর দিকে যখন এগোচ্ছি তাহলে তোমাকে এখানে আমরা একটা কাজ দেবো, কারণ তোমার একটা জার্নি আমরা সহজ করে দেবো। সেটা হচ্ছে যে সং নাম্বার 20 থেকে সং নাম্বার 2 পর্যন্ত যে সমস্ত গান আমরা প্লে করে দিয়েছি অলরেডি, সেই সমস্ত গানগুলোর একটা ঝলক তোমাকে আমরা সং নাম্বার 1-এ শুনিয়ে দেবো, মানে সং নাম্বার 1 প্লে করার আগে। কিন্তু সং নাম্বার 1 আমরা কি দেখেছি, যখন মোটামুটি 11:30 হয়ে 30 সেকেন্ড হয়ে গেছে, তখন তোমার কাছ থেকে আমরা এইটুকু গেস করতে চাই যে সং নাম্বার 1 আলটিমেটলি আজকে কি হতে পারে না পারে।
1: ট্রু, আর এই কারণে মানে এই ধরো যারা পরে জয়েন করেছো তাদের জন্য তো বটি, এবং যারা প্রথম থেকেও আমাদেরকে শুনছো, এটা মনে রাখাটা সম্ভব নয় যে এক্স্যাক্টলি কি অর্ডারে 20 থেকে একদম 1 পর্যন্ত যাচ্ছে। সো দ্যাট 20 থেকে 2-এর এই জার্নিটা একটা ক্যাপসুলের মতো করে তোমার জন্য থাকবে, জাস্ট খাইয়ে দেবো, গুলে খাইয়ে দেবো, তারপর তোমার মাথায় ঢুকে যাবে আরে ভাই এই গানগুলো ছিল, তাহলে একে কোনটা হতে পারে। এবার তোমার সঙ্গে যদি আমাদের ম্যাচ করে যায় ভালো, না ম্যাচ করলে আরও ভালো। কিন্তু ঘটনা হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে সং নাম্বার 4-এ যে গানটা রয়েছে সেটা নিয়ে কি তুমি কিছু বলবে?
2: একদমই তাই, সেটা নিয়ে কিন্তু বলতেই হবে। তার কারণ হচ্ছে 5th May গানটা রিলিজ করলেও এই মুহূর্তে গানটা কিন্তু 3,13,000,000 প্রায় ভিউ হয়ে গেছে। মানে ভাবা যাচ্ছে না যে এই গানটাকে মানুষ এত সুন্দরভাবে পছন্দ করেছে। তার কারণ এই গানটায় কিন্তু মিউজিক কম্পোজ করেছেন কে কে কে, আমাদের প্রত্যেকের ফেভারিট, ইয়েস, রহমান জি। এর রহমান কিন্তু এই গান কম্পোজ করেছেন, প্রডিউস করেছেন এবং অ্যারেঞ্জ করেছেন। ইরশাদ কামিল কিন্তু এই গানের লিরিক লিখেছেন, এবং তার সঙ্গে এই গানে কিন্তু আমরা বাংলার একটি মেয়েকে পেয়েছি যাকে কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। কেন? তার কারণ হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গার হিসেবে এই বাংলার মেয়ে, এবং স্পেশালি যদি খুব ভুল না করে থাকি, হুগলি জেলায় তার বাড়ি, নীলাঞ্জনা ঘোষ দস্তিদার, সে কিন্তু এই গানে কিন্তু গান, মানে গান গিয়েছে আর কি, মানে বলতে
1: রাইট। কিন্তু এই গানটা তোমাদেরকে অবশ্যই তো শোনাবই শোনাবো, কিন্তু ঘটনা হচ্ছে একটা ছোট্ট পুঁচকে কেমন জানো একটা গ্লিচ চোখে দেখা যাচ্ছে গো।
2: তাই নাকি?
1: হ্যাঁ, মানে এই তোমার কাছে কি অন্য কোনো উপায় আছে নাকি?
2: একদমই তাই, অবশ্যই তো উপায় আছে।
1: এই উপায়তে তুমি মোটামুটি আমাদের 4 নম্বর গানে চলে যাও, এবং সেইখান থেকে আমরা অবশ্যই 4-3-2-1-এ ফিরবো। এবং ঘটনা যেটা হচ্ছে 9903655992 তে তোমাকে এইটুকু বলে দিতে পারি যে সেটা হচ্ছে যে এই 1 নম্বরে যে গানটা আছে না, সেটা এখন কিন্তু ভীষণ ট্রেন্ডে ব্যাপার স্যাপার রয়েছে।
2: এক্স্যাক্টলি তাই,
1: আর কিছু বলবো না, এখন তোমার জন্য থাকলো অঞ্জন দত্তর মিষ্টি করে পুচকে করে। যখন মন খারাপ থাকে, কোথায় গ্লিচ থাকে, মাথা কাজ করে না, তখন চকলেটই কাজ করে।

কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM রেইনবো, রেইনবো টপ 20, রেইনবো টপ 20, টপ 20, টপ 20, সং নাম্বার 4, সং নাম্বার 4।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20 তে অমর্জিত আর অরিজিত আর আমাদের সঙ্গে এই মুহূর্তে 9903655992 একজন আমাদেরকে টেক্সট করেছে, ভাই তোমরা একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আস্তে আস্তে বলবে, বড় জোরে হয়ে যাচ্ছে
2: তাই নাকি?
1: হ্যাঁ, তাই তোমার জন্য আমি একদম ধরে
2: কেটে নাম্বারটা একবার বলো তো।
1: তুমি যখন মেসেজ করলে না, যে নাম্বারে মেসেজ করেছো সেই নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপ, কারণ ভদ্রলোকের এক কথা সো দ্যাট আমাদের একই নাম্বারে হোয়াটসঅ্যাপ একই নাম্বারে টেক্সট মেসেজ, তাও বলে দিচ্ছি 9909365999
2: একদম তাই, মানে 9903655999
1: তারপর আবার 2 আছে,
2: একদমই তাই। মানে সুতরাং এই নাম্বারে কিন্তু তোমাকে মেসেজ করতে হবে, এবং আমরা যেটা বলেছিলাম যে এই মুহূর্তে কিন্তু তুমি গেস করতে পারো সং নাম্বার 1 কি হতে চলেছে। অনেকেই গেস করছে কিন্তু আমরা এখনো পর্যন্ত বলবো না যে সেটা সঠিক গেস নাকি বেঠিক গেস। আপাতত আমরা কিন্তু যেটা রয়েছি এই মুহূর্তে সং নাম্বার 3 তে কিন্তু রয়েছি, আর সং নাম্বার 3 মানে কিন্তু আবারও স্কয়ার, মানেই যে ওই যে পুরো ব্যাপারটা ধমাল হবে সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার।
1: আবার ধামালে চলে এসেছি এবং ধামাল 4, হ্যাঁ মানে এই ধামাল 4 থেকে যেটা নিয়ে কথা হচ্ছিল যে আমরা কদিন পর ধামাল 5 এ চলে যাব, কিন্তু আপাতত ধামাল 4 এ আছি, এবং সেই 4 এ যখন আছি সেখানে না একটা সারি যে গানটা
2: একদমই তাই
1: ভালো হয়েছে গো,
2: একদমই তাই, বড্ড ভালো হয়েছে। এবং গানটার শুরুতেই মানে গানটা যখন রিলিজ করে গিয়েছে, গানটা রিলিজ অলরেডি করেছে 27 জুন, মানে এক মাসের কিছুটা বেশি সময়, 27 জুন যখন রিলিজ করেছে সেখানে প্রায় 3,11,70,480 মানে প্রায় 3,12,00,000 ভিউ হয়ে গেছে। এবং গানটার মধ্যে কিন্তু একটা বেশ মজার পার্ট রয়েছে, সেটা হচ্ছে গানটার শুরুতেই কিন্তু দেখা যাচ্ছে অজয় দেবগানকে বেশ একটা সুন্দর না বড় বড় চোখ করে উনি ক্যামেরার দিকে হেঁটে আসছেন আর কি।
1: হ্যাঁ, সে উনি হেঁটে আসুন, উনি হাঁটবার জন্য টাকা পান,
2: তাই নাকি? আমরাও যেরকম আর কি বলবার জন্য, মানে মানে সেই বিষয় নিয়ে আমরা যাচ্ছি না। আপাতত আমরা যেটা রয়েছি সং নাম্বার 3 তে কিন্তু রয়েছি, আর এই মুহূর্তে ধামাল 4 থেকে তোমার জন্য সেই গানটা, ইয়েস, যে গানটার কথা একটু আগেই অরিজিৎ তোমাকে বলে দিয়েছে।
0: Top 20. Top 20. Song number 3. Song number 3.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20 ভীষণ রকম হিট করেছে এবং তোমরা প্রচুর বার শুনেছো, সেটা হলো ভায়োলেট বারি। আর সেই ভায়োলেট বারি কিন্তু এতবার শুনে শুনে শুনে শুনে তোমরা একদম দু নম্বরে নিয়ে এসেছো। এখন এক্সাক্ট খাতা কলমে কিরকম কি ভিউজ আছে
1: এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি, প্রায় 3,89,000 কাছাকাছি কিন্তু রয়েছে। গানটা কিন্তু জুন 16 অর্থাৎ 16ই জুন গানটা রিলিজ করে গিয়েছিল। আর সেই গানটা কিন্তু আরও একবার বলবো, মানে যেহেতু আমাদের প্রায় চলে যাওয়ার সময় চলে এসেছে, মানে 11:47 হয়ে যখন 30 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, আমরা যখন 12টায় টাটা বাই বাই করবো, তখন কি তুমি কিছু মাইন্ড করবে? আশা করি নেভার মাইন্ড হবে না ব্যাপারটা, কারণ মনে হবে যেন অমরজিৎ এবং অরিজিৎ আরেকটু সময় থাকলে ভালো হতো। কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে সং নাম্বার 2 চলে এসেছি। ন্যাচারালি আমরা সং নাম্বার 1 দিকে কিন্তু এগোচ্ছি এই মুহূর্তে। 9 9 0 3 6 5 9 2 তে সং নাম্বার 1 কি হতে পারে না হতে পারে জানিয়ে দাও আমাদের।
0: টপ 20 সং নাম্বার 2

0: ঘড়ি যখন বলছে 11:51 হয়ে 51 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, ওই যারা একটু আগে টিউন করেছো মানে প্রায় শেষের পথে, তাদের জন্য জানিয়ে দিই 20 থেকে 2 পর্যন্ত আমরা কি কি গান শুনিয়েছি তার জন্য কিন্তু একটা কাউন্টডাউন রিক্যাপ এই মুহূর্তে তোমার জন্য 107 FM রেইনবোতে রয়েছে, সেইটাই একবার এই মুহূর্তে তুমি শুনে নাও।
1: 20 তে এখন কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ।
2: সং নাম্বার 20 তে ছিল নন্দি সিস্টার্স এর ধীরে ধীরে।
3: চেহারালো মন দয়ালের কাছে আজীবন, আমাকে দেখা সে করালো নিজেরই সাথে রে।
2: সং নাম্বার 19 ছিল আওরাপন 2 থেকে ইয়ে আওরাপন।

সং নাম্বার 18 ছিল ধামাল ফোর থেকে এই সাউন্ড ট্র্যাকটা, মনে আছে তো? সং নাম্বার 17 এ নান আদার দেন

আর সঙ্গে বানায় এনেছিল তোমার জন্য এই সাউন্ডট্র্যাকটা। সং নাম্বার 8 ছিল আরো একটা বাংলা সাউন্ড ট্র্যাক,

0: সং নাম্বার 4 ছিল মাই আবার সঙ্গ থেকে আরো একটা সঙ্গ
1: খিয়াল লাগাই রাখনা কিসম সিয়ারা লাই মাসকারা লাগিয়া নিভাই রাখনা
0: সং নাম্বার 3 তে ছিল

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20 তুমি শুনছিলে। আর এই মুহূর্তে কিন্তু ঘড়ি বলছে 11:57 হয়ে 35 সেকেন্ড হয়ে গেছে। ন্যাচারালি অমরজিৎ এবং অরিজিৎকে আজকে টাটা বাই বাই করতেই হবে। যারা যারা গেস্ট করেছিলে তাদের প্রত্যেককে অনেক অনেক মেনি মেনি থ্যাংকস। কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাই প্রায় ককটেল টু গেস্ট করে ফেলেছো, কিন্তু না, আজকে ককটেল টু কিন্তু আমাদের সং নাম্বার ওয়ানে নেই।
2: অ্যাবসলিউটলি ককটেল টু নেই, বরং যেটা আছে, যেটা নেই, এই মুহূর্তে ভীষণ রকম ট্রেন গান হই হই ব্যাপার চলছে, সেটা হলো মুসাফির ক্যাফে। আর সেই মুসাফির ক্যাফে থেকে এই সাউন্ডট্র্যাক তোমার জন্য সং নাম্বার ওয়ানে। আর এখন আমরা বলবো টাটা বাই বাই, বাকিটা মহুলের সঙ্গে কথা হবে।
0: টপ 20 সং নাম্বার 1

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও,
1: শুনতে কি চাও। তুমি রয়েছো মহুলের সঙ্গে 9903652992 এই নম্বরে। তুমি মেসেজ করে জানিয়ে দিচ্ছ তোমার এই মুহূর্তে কোন গানটা শুনতে ইচ্ছে করছে, আর মহুল সেই গানটা তোমার জন্য প্লে করে দেবে। ঠিক যেমন আমাদের আজকের ফার্স্ট কলার মেসেজ করেছেন কুলপি থেকে, কৃষ্ণেন্দু হালদার শুনতে চেয়েছেন মান্নাদের গলায় এই রবীন্দ্রসঙ্গীতটি।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: পরের মেসেজ করেছে আমতা থেকে আলাউল মল্লিক, শুনতে চেয়েছেন শ্রাবণের ধারার মতো পরুক ছড়ে, আর এই গানটা থাকলো প্রমিতা মল্লিকের গলায়।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: আজ আভাস কুমার গাঙ্গুলী মানে কিশোর কুমারের জন্মদিন, আর তার জন্মদিনে তার গান শুনতে চেয়েছেন বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে। তাই পার্সনের সাউন্ডট্র্যাক থেকে কিশোর কুমার, মান্না দে ও মাহমুদের গলায় থাকলো এই ভীষণ ভীষণ পপুলার গানটা। আর তুমিও তোমার পছন্দের গান শুনতে চাইলে মহুলকে চটপট জানিয়ে দাও 9903659992। তুমি রয়েছো শুনতে কি চাও।

তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।

মহেশতলা থেকে মেসেজ করেছেন রাজকুমার দত্ত, শুনতে চেয়েছেন আধি সাউন্ডট্র্যাক থেকে লতা মঙ্গেশকর আর কিশোর কুমারের গলায় এই গানটা। আর তুমিও যদি তোমার পছন্দের গান শুনতে চাও তাহলে চটপট জানিয়ে দাও মহুলকে 9903652992 এই নাম্বারে তুমি মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দাও খুব শিগগিরই।

0: আছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ঢাকুরিয়া থেকে মৌলি মেসেজ করে শুনতে চেয়েছে সুবীর সেনের গলায় এই রবীন্দ্রসঙ্গীতটি।

0: লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে?
1: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
2: গড়িয়া থেকে সায়ন দাস মেসেজ করে শুনতে চেয়েছে ইয়াদো কি বারাতে সাউন্ডট্র্যাক থেকে টাইটেল ট্র্যাক কিশোর কুমার আর মোহাম্মদ রফির গলায়।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: সুমন চট্টোপাধ্যায়ের গলায় পরের এই গানটার জন্য রিকোয়েস্ট করেছেন বজবজ থেকে অদিতি মিত্র।
2: মন খারাপ কর

0: আছো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: ভবানীপুর থেকে মেসেজ করেছে তন্ময়, শুনতে চাইছে পেয়ার কি সাইড এফেক্টস এর সাউন্ড ট্র্যাক থেকে জুবিনের গলায় এই গানটা.

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: দমদম জংশন থেকে শঙ্কর ও অরুন্ধতী শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের গলায় এই গানটি।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: ডাবল 9 0 3 6 5 999 2 তে মেসেজ করেছে পিয়া, শুনতে চেয়েছে এই রবীন্দ্রসঙ্গীতটি।

0: কুমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: আজ কিশোর কুমারের জন্মদিনে শুনতে কি চাও এর শেষ গান নামক হালালের সাউন্ডট্র্যাক থেকে কিশোর কুমারের গলায় এই গানটি জন্য রিকোয়েস্ট করেছে আমাদের বন্ধু জয়দীপ রায় বাঘা যতীন থেকে। এতক্ষণ তুমি ছিলে মহুলের সঙ্গে, আবারও তোমার সঙ্গে কথা হবে কিশোর কুমারের গানে গানে ঠিক রাত দুটোয়।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় 1:03, আর আপনি শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ আপনি প্রথমেই শুনবেন বেহালা বাদন, মধুমিতাদের পরিবেশনায়, যোগ ও যোগকোষ রাগে।

সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন বেহালা বাদন, যোগ ও যোগ কোষ রাগে। পরিবেশনায় ছিলেন মধুমিতা দে। সুররঞ্জনীতে এখন আপনি শুনবেন সেতার বাদন, প্রশান্ত কুমার ভঞ্জের পরিবেশনায় মারু বেহাগ রাগে।

0: সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন সেতারবাদন প্রশান্ত কুমার ভঞ্জের পরিবেশনায় মারু বেহাগ রাগে। এরই সঙ্গে শেষ হল সুররঞ্জনী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

গুলিতে সময় রাত 2:50। তুমি শুনছ আপকে লিয়ে, সঙ্গে রয়েছি মহুল। আজ কিশোর কুমারের জন্মদিন, তাই আপকে লিয়ের এই প্রথম ঘন্টা জুড়ে থাকছে কিশোর কুমারের গান। শুরুতেই বুদ্ধা মিলগের সাউন্ডট্র্যাক থেকে রাত কালি।

পরের গান কিশোর কুমার আর আশা ভোসলের গলায় কাল আজ অর কালের সাউন্ডট্র্যাক থেকে, আর তারপরের গান আবারও কিশোর কুমারের একার গলায় জুলির সাউন্ডট্র্যাক থেকে। শুনতে থাকো তুমি পরপর দুটো গান, ফিরে আসছি দুটো গানের ওপারে তোমায় সঙ্গে নিয়ে আপকে লিয়েতে, তুমি রাজ্জাক ছো মহুলের সঙ্গে।

0: बताइए बताइए।
1: ना ना ना पहले जरा आप मुस्कुराइए।

muskeraj. Pelezena a muskeraj. Pelezena a muskeraj.

ঘড়িতে সময় 2:22 আর তুমি শুনছো আপকে লিয়ে। এখন তোমার গানে কিশোর কুমার আর আশা ভোসলের গলায় ইয়ে বাদা রাহার সাউন্ড ট্র্যাক থেকে এই ভীষণ ভীষণ জনপ্রিয় গানটা।

কিশোর কুমার আর ডি বর্মনের গলায় এতক্ষণ তুমি শুনছিলে সত্য পে সত্য সাউন্ড ট্র্যাক থেকে প্যার হামে কিস মোড় পে লে আয়া। আর এরপর যে গানটা তোমার জন্য অপেক্ষা করছে, আন্ধা কানুনের সাউন্ড ট্র্যাক থেকে, আবারও কিশোর কুমার।

শুনছিলে এতক্ষণ আন্ধা কানুনের সাউন্ডট্র্যাক থেকে কিশোর কুমারের গলায় রোতে রোতে হাসনা শিখো, আর এরপর কিশোর কুমার আশা ভোসলের গলায় ঝুটা কাহিকার সাউন্ডট্র্যাক থেকে জীবন কে হর মোড়।

0: আপকে লিয়ে প্রথম ঘন্টার একদম শেষ গানে চলে এসেছি আমরা। তবে তুমি তো জানোই আপকে লিয়ে থাকছে আরও এক ঘন্টা, আর বাকি রাতটুকু তোমার সঙ্গে জাগার জন্য স্টুডিওতে থাকছে তপজা। আর যেতে যেতে ড্রিম গার্লের টাইটেল ট্র্যাক কিশোর কুমারের গলায়। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম মহুল, আবারও খুব শিগগির তোমার সঙ্গে কথা হবে গানে গানে।
1: জন্নত হে জন্নত হে।

0: প্রথম ছবির নাম ছিল তকশক। আশা ভোসলে এবং সহশিল্পীদের কণ্ঠে আমরা গানটা শুনলাম, এবং এই গানটার সঙ্গে শুরু হলো আপকেলের দ্বিতীয় তথা শেষ পর্ব। 107 FM রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে আপনাদের সঙ্গে রয়েছি তপজা, থাকব ঠিক ভোর 6টা পর্যন্ত। এরপর তাল ছবি থেকে দুর্দান্ত গান শুনব, অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ এবং সহশিল্পীরা। তাল, তাল সে তাল মিলা।
1: তানা তাক দিন তুম তানাক দিন তুম তানাক দিন

ছবির নাম ছিল শুল এবং শিল্পা শেঠির সে অসাধারণ নাচ, স্বপ্না অবস্থি এবং চেতন শশীথাল। আমরা শুনছি আপ কে লিয়ে, হিন্দি ছবির গান। এরপর সরফরোশ থেকে সোনু নিগম, রূপ কুমার।

শিল্পী ছিলেন সোনু নিগম, ছবির নাম ছিল সংঘর্ষ। এরপরের গান দহেক থেকে, হরিহরণ সাধনা সারকম।

ছবির নাম ছিল ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি। শিল্পী ছিলেন উদিত নারায়ণ এবং সহশিল্পীরা। আমরা শুনছি আপ কে লিয়ে, হিন্দি ছবির গান। একেবারে শেষের দিকে তো চলেই এসেছি, আর খুব বেশি গান শোনাতে পারবো না, তবু যেটুকু সময় হাতে আছে, হাম সাথ সাথ হ্যায় থেকে হরিহরন, ঘনশ্যাম বসওয়ানি, প্রতিমা রাও এবং নিশান্ত তিওয়ারির কণ্ঠে গানটা শুনি।

ছবির নাম ছিল দিল্লেগি, শিল্পী ছিলেন অভিজিৎ। এরপর কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে শুনব হ্যালো ব্রাদার থেকে একটি গান।

0: এফ এম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন প্রভাতী, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রামকেলির আগে খেয়াল শুনবেন শিল্পী মালিনী মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন মালিনী মুখোপাধ্যায়। রামকেলির আগে খেয়াল শুনলাম তার কণ্ঠে। প্রভাতের দ্বিতীয় পর্বে শুনব সেতার, শিল্পী দেবাশিস মুখোপাধ্যায়, রাগ প্রভাত।

0: আমরা শুনলাম সেতার, শিল্পী ছিলেন দেবাশিস মুখোপাধ্যায়, রাগ প্রভাত। এই সঙ্গে শেষ হল প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। কিছুক্ষণ পরেই আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

কৃষ্ণ কলি আমি তারে বলি, ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গায়, শ্যামা মেয়ে

কৃষ্ণকলি আমি তারেই বলি। শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটি দিয়ে শুরু হলো আজকের আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। আর মাঝে মধ্যে তো সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, এই গানটার ফিলার তো থাকবেই। এরপরের গান সোমদত্তা ভট্টাচার্যের কণ্ঠে, আজ যেমন করে গাইছে আকাশ।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম হৃদয়ে ছিলে জেগে। এর পরের গান সর্বাণীর সান্যাল বৈদ্যের কণ্ঠে।